যত্ন লামসুগো তিনি সালকামানি পান্ডাব সং তিনি হাইনহাই নরক বাই গরংলায়ুনাই যত্ন ফুংকাহাম তাই তিনি টঙ্গ নরকনি লগি নরকনি বুকুক তানুজা তিনি টাংশাল তালক্রান তালনি শাল নৈচিবা শালমারি চিব্রিরা থামসিবা ত্রিপুরা বিশি জুন তালনি শাল চিবা শালমারি নৈশাই নৈচিদক ইংরেজি বিশি আও গাইসিনি হায়ুনি খরাং পান্ডাও সং তিনি টপিক রগ্ন তৈনাই কক নরক বাই গরংলাইনে সকাং রচামুং তাংসা খালাইগ্রাওয়ানো আও রচামুং খানা সকাং আং নরকন তিনি টপিক এবার তিনি যে কক প্রথমা যে কক্ন তৈনাই তিনি নরক বাই গরংলাইনে অ কক্ন সাইগলাঙানো তিনি তিনি ওয়ার্ল্ড এল্ডার এবিউস অ্যাওয়ারনেস ডে এবা খেবা সং বাংলা কবৈ সানা থাকে বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস এবা খেবা হায়ুং উমর চাকরা রগ্ন সাক নাইয়া অংমান কাসুনা বাকি যে হজাক মংনি শাল পালাই যাগ হিঙ্কে সং তিনি অবনন রক্সাওইনাই সালায়ন তিনি সং সালাইনাই চাকরা বরক ন বরম ইয়াফারমানি এবার খেবা চাকরা বরক সিনি নগ্ন খুংনি কাশা ফান অবনো তৈনাই গগলাম গে নরক গ্রেকনা বাকি নরক যতন তিয়ার দং দি হাই রচামুং খনাতে খনাতে সং অকক বর্তমান তৈনা সালাইনাই হাই কক দক নাম্বার আং সাবৈকলাঙানো যে সাইমানি এখো বরকনি বাকি 0381232625 3 হাইন হাই সাপিরো 0381232625 3 ও কক দুক নাম্বার নি বিসিং দিন আর করঙ্গই মানো ইনকে ফাইদে অ জরাও রচাপ মং তাংসা খনাইনালায়নে হেমন্ত কুমার জমাতিয়ানি খরাঙ্গ

আও রচামং খানালাই কাসং হেমন্ত কুমার জমাতিয়ানি খরাঙ্গ হাইকে অ জরাও ককটুক কাইসা ফাইতংকা হাইকে লেরিয়া কারি ইয়াছা গৈনালাই গেরান হ্যালো হ্যালো হ্যালো ককরি সংকরং লাইফিনাই

0: গেতিনি হাই সালো বন বেলাই নিন বরম ইয়ফারনা মুচুঙ্গু হাই দে না জরা সালাই যাক ফানো সঙ্গা জরা সালাই যেমন বিশিঙ্গ পানো সঙ্গে চাকরা রক সাইক লংমানি আ কক ন বখরগত নই নসং সকাঙ্গই থানা নাঙ্গ হে দা না আ বেলাই খে হামবাই আগন তাখ আ
1: আসলে তো নি কক ন থাকা তো তুনে কিছ না কিছ আছে ও কবাই তো হামবাই
0: হামবাই হামবাই আও সিনি চাকরা বড় রংখা সিনি জ্ঞান নি ভান্ডার নি হঞ্জাগো গাবন বাকি সঙ্গ যে কুসুক বা তংনাই রক বরক নি যে সাউই কলাং মানে কক রক নি লামাতেই সঙ্গ যে সামন খাইনে থাঙিব সঙ্গ খরকসা নক নি চাকরা বরক তংখে সঙ্গ বিনি বুদ্ধি খাদি রক সঙ্গ নালাই ভাই দেনা তে কেসে কক দুঃখ ফাই তং ফিকে নাইনে লেগে না হ্যালো
2: হ্যালো
0: এই লামসক ফুঙ্কা হাম
2: ফুঙ্কা আং বু বঞ্জ মতে তো
0: এই দসা
2: গুরু হাই
0: আবহাওয়া
2: যেহেতু হেলো
0: খুবই
2: খুব ভাইর রায় সংসার চলে থাকে একদম সিরি সিটি নি একদম পিওর নেচারাল রাইজ দাতা চিয়াতাম কে এই দালসা ফাই থাঙ্কা প্রতিনি সদা ও যেন এডুকেশন হাখা ও হামানি ইয়াগুল হকে একদম চেঞ্জিং হাইছে মাতং খাবলংবা তাঙ্গৈবা তাগ অফিসিয়াল বাবে সিং ওয়ান শোই নাই খাঙ্কে অফিসিয়াল সিমিয়া তাবো খরকসা আইএস অফিসার বা টিসিএস অফিসার দেফফা জে ব 2000 ফন আসাইথুন আরো নিও

0: pani karan sung pori khang ke sung gyan bebang manai abuya sin ke sa omorobu kaisa relation tongo nani ireng nani education khai khanu nong samaj sodalo sodani je gyan no manani ke kaisa jora nangu ketabo sapus rondi ang 60 bos harung tongkha mong ke 30 bos ke ang sal nukmani sikan ke সদা বাইক দালমানি ঠাইছে ফানা আনি অরব তঙ্গিয়াতে বনলে
1: জ্ঞান তো
0: বকতর কলক বেয়ার কল কুজুগো আস গুহলৈ আনি কং ঠাইছে ফানা খানা নি নাইয়াদো অববাইন চিনি সদা দফাও জুংগাল আচাই নাহি আংকে আবন বেলাই খুব মাওয়ান সবুতা বখালি চেয়ার নিনি হিতর দা খাইব আন চেরাই হেকেন নোক সিনাই ও সিনাই কুর সিনাই অর জায়গা মিস্টেক রোগ ফাইলাই খেতা ঠিক অবাহিন চিনি পরিবার ফ্যামিলি হবু আন বাবুলে মূসাবু সিয়া কফানো সুইনা রঙিয়া আমার ফাইন আং ফেবলে কসা একদম ইঞ্জিনিয়ার ফানা ডক্টর ফানা কাইসা সাইন্টিস্ট ফানা মা বাবু ফুদে সিটি রমন আং সাক নাংলি এটা নর মূসা সিলিয়া টংবাই দিন সব সাক লাগে বুমাবু যে কন্ট্রোল খাইনে নিজে ফান আবন কমামা হাইমা তো আব তো যত বরং খুঁজুগ খানা
1: থগলা
0: যে পাতে হই তো মানে কাই তো অকরা তাকরা মো বুমাবু ফানো চলি পেগ মারনাই বরং মারনাই বরং ন
1: নুকজাগে তঙ্গ আউতে কিসা কক দুঃখাই দমফিকাই হ্যালো হ্যালো হ্যালো হ্যালো তেসা গরং ফিরদি আং সিনি তেসা ফাই দমফিকে নাইনাই ফিরানো লিয়ারিয়া করে হ্যালো হ্যালো
2: হ্যালো
1: এই ফুঙ্কা হামতা খুব বরং সাহর তো দশা দি আবু তাবুক জরাব কিছু কিছু ফিল জাগে দোবা অকরা চাকরা যে দাই রকম বরম যে রেনা নাম আবু তৈ কক সালাই বেলাইকে হামবাই আও সিনি অকরা চাকরাঙ্কা সিনি নুখংনি ইংথং সিনি কামিরক সং নুকজাগ সিনি যে অকরা চাকরা হনে টংনারক বরক নন যে লামা নি সামু খাইনে থাকতে নি বুদ্ধি কাহাম বরক রই মানো এ আজরাও সং বরক যে সামানো কিসা খুঁজু কাই খানানি নামথাই হ্যালো
3: ইয়েস ম্যাম গুড মর্নিং
1: এ গুড মর্নিং ফোন কাহাম তো সাদি বরন শহরে তো
3: মাইকেল মাই নেম ইজ মাইকেল
1: মাইকেল না বরন
3: গেল মে দংব তোমরা বিউটিফুল
1: মাইকেল নেই বড়নি জানি কামিলে সালাংলিয়া আও তাই কিসা জরা তঙ্ক তাই কাইসা ইয়াচা গেজা মানো নাইনে তাই সারাপচানি ইয়াগুলো হংকে হায়ংনি খরাং পান্ডাও সঙ্গ হাবলাইসি নাইকে হায়ংনি খরাং পান্ডানি ইয়াগুলো হাইনহাই নরক বাই গরং লাইনে গে আও সঙ্গালাই তংমানি সিনি হদা দফাওয়া এবার নক নুখুঙ্গ অবহাই অকরা বরক রক টংখানকে সং বনি যে কক বিতিন সং খুঞ্জু এবার বক্রক তনৈন সং সকাংথাই তাকে সেফাই দংখা লেরিয়া কারি

0: হেল্ল'
1: হেলো
0: এই লামসো কথা খুব জরা কিছি জানি বিশিং দশা দি বড় নিশা হরে তো হাইকে নাইসে হাইনু খরং পানদানি ইয়াগুল ফানো করং ফ্রি মানো দাগ্রাদি অখরা রক নখরা এই ইয়াফার লাইমানি সাই দো সঙ্গিনি জরা বাই খাজাকবা অজরা তো হাইনু খরং পান্ডাও হাবনানি জরাং ফাইকে হিংকে অবনি ইয়াগুলো হাইনি হাই অক নতেই নেই সঙ্গক সালাই পিনে

আকাশবাণী আগরতলা, তিনি তাংশাল, তালক্রান তালনি শালনিচিবা শালমারি, চিবরিরা থামচিবা তিব্রা বিশিক, জোন তালনি শালচিবা শালমারি, নৈশাই নেচি দক ইংরেজি বেশি, চিনিয় পান্দা নৈরা থামচি দক পয়েন্ট ব্রে মিটার্স, এবার সাশাই নৈরা দক চিচকু কিলো হারচ আওয়াই তক, যতনি ফাচিং ফুঙ্কচাং জরানি খাকা হামিয়া ফারে, তাবুক চ্যাংজগ চিনি তিনি ফুংনি ককবরক আওয়াই পান্দা হায়ুনি খরা আও চং তিনি ব খালাইন শালব্রুমনি হায় কক গাহাম, তিনি কক গাহাম চং খালাইন মহাত্মা গান্ধী সাইকলামানি কক্র বসাকা হাইহা ফিলজাকমা হয় নবনি টংমং ফিলি মানো খা বেলজাক রক এবা খা কেবেল রক বইন নাকার মানিয়া বইন নাকার নাখে খা কুয়ার অংনা নাই শাক তরখেন ফানগান অঙ্গি মানিয়া বখানি ফানছে নাঙ্গ শাক নি বরমন খাতি হই দংথাইকলায় তামনি হনমালে আ বরমন জন ওয়াইশে।

0: Waishale Sini Langmano Kuchugo Tishawi Talango Shalbrum no Shrungdi Shurungmungi Bishim Tino Nung Buskangi Tangi Manai Omohake Gurung Undi Eba Shrungdi Jepuru Gahamke Banchinani Eba Tangi Tongani Manateke Nini Poitono Nini Wan Shukma Nini wan shukmano ke korang ungo omahai ke no nini a korang no nini shamung ungi tango nini shamung no oloke nung kaham ungmano abo shini jago ani tongthani ari kajak kri ani tongthani nashikmung unka Nashilma Gre Hamjakmo Ashikjara Zinkanalaika Mahatma Gandhi Shaikalangmaniko Dinini Gokahamo Tabu Kanalayana Lighthangjak Laibumaniko Dai Dinini Gogro
1: Au Dini Sung Shaimara Dini Hai Shalo Bisibrum No World Elder Abuse Awareness Day, Ebakaba, Hayung Chakra Rokno Shatok Jakmani Abuno Kashunano, Tine Aoimung Shal Palajagi Tongo. Te Abuno Kari, Tini Hai Shalo, Bishibrumno Global Wine Day, Ebakaba, Nobar, Sengje Hama Langmanamani, Oboni Shal Palajagi Tongo. Te Abuno Kari, Tini Hai Shalo, No, 1854 Vishivo, Kolkata wo East India Company ni Chaitokma bai Presidency College Shnamjago. Au, gei asuk jara to khanalaga tini ni je nangkukmani kok no tine gisa moito khlai rai mung tai tabu khanalayana sang shakhamni kok. Shakhamo sang khanalayana Salbrumbrum, himmani bishinti, sini. Shago, tamutamo benefits, man, abunotine, kisisa kok. Salbrumbrum, fung eba keba. Sharigo, 30 minutes, eba 30 minutes, ya keba, 30 minutes, himma, ni bishinti, sini. Shago, belaino, sini shak ni the organ rock, belaino joba jumano, aborokunka. Sini heart, Health, eba sini bakha kaham tongo, tai sengje langmanamani fus, abuni je shamung khlaitani bo choba cho mano himmani bisingti. Ke abuno karei sini shakni ujon rokno eba hilikmani aborokno wit thik ton thani bo belaikheno chobao. Tai abuno karei salbrum himmani bisingti sengje salbrum kutei mani rok jamani aborokni theke sini shago যে হামিয়া উংমানি অবরক ন কন্ট্রোল টনিও তাই সিনি ব্লাড প্রেসার হাই উংমানি অবরক নব কন্ট্রোল খ্লাইও তাই আবনো কারে বখানি ওয়ানামারং নব এবা বখানি চাপরং ন হলিরিবো তাই আবনো কারে স্ট্রোক তাবুদি ছালো সং নগো স্ট্রোক গই থিমানি রক উমর গবাং সিমিয়া Umur kisa borok rok bahino sikla jaslokam hai sikla rok bahino stroke rok ngai nei achum cha thaimani rok nugon ke abohai rok no control khlaio tai abono kare umor angmanobo komiro seng jotono tabukni omolo umor rok no seng kisa romoi tonnani bagai chaitok layo abo hangke seng himmani bisingte sini umor je Bangmani oborogna sankisa holiri toni mano. Tai Sini shakni je diabetes eba sugar bemarje. Tabu ni shalogo sung. Nogonogo no kroksa ya kroksa borok rok unzakmarok sung nukzago. Ge oborok no bahino sugar je unzakman eba diabetes sung zamoni obono bahino control klayo. Tai abono kare sini shakni. Thilai shumani sirni je lama. Thilai shumani lama no. কাহাম কে তনিও এবা থৈলা সুতানিও কাহাম কে থৈলা সুত না বাগৈ চোবা চোরও আপোনাৰ কাৰিব কেন

0: সার হাই বেমার রক বহাইন কাসুও তাই আবনো কারে এন্টি এজিং নি সামুং খ্লাইও তাই হজম নি ফান বহাইন সঙ্গন বাংরিও তাই সিনি মৈতুনি ফান ন বহাইন বাংরিও তাই আবনো কারিব সিনি শাকনি জুদা জুদা বেমার রক্ন কাসুও গেহাইনি বাকি সঙ্গ জরামানকে ফুঙ্গ হায়কেবা সারিগ সাক বাইথাংনি বাকি 30 মিনিটস এবার 30 মিনিটস সঙ্গ হিমনানি নাংনাই গাছক জরা সঙ্গখানালাইকা তিনি সাকামনি কক হিমমান তৈনই থাইজাথাইনি কক
1: আশেক জরা তৈ চানালাইকা সাকাম করাইনি কক তাবক খানালায়ন হোকবানি কক তিনি হোকবানি কক চানালায়ন মশ কাইমেনগৈ কক আও চশন যতন সিনি তাই মশ মৈসঙ্গী যাও মশনি কক সাকাই গবং মা ফিয়া মশন সদরে পদ খাই চাও অবনে কিসা সালায়ন মশ দেন তাই যত মই সংমারগ তাই মশ চাকা আঙ্গাকাই চিনি সাজাক দো ক্যান্সার বেমারক হাই বেমার কত রকমানুষে হামফু মশ তঙ্গ অ্যান্টি অক্সিডেন্ট তাই মশ ভিটামিন সি তঙ্গ তাই মশ আইরন মানথক হনে সাজাক দো তাই মশ ভিটামিন ই বঙ্গ আপনি বাকি যশ চানা নাগো হনে যে শাক আমজনে গ্রেন রক সাও হোকবাণী রায়দাতেই মশনি পদরে পদ জাত দঙ্গ অবনিবিসিংহ জি ফোর ভ্যারাইটি অবহাঙ্গাই বেলাইখেন কাহাম অঙ্গ তাই আবনো ফালেই যে হোকবা খাইনাই রক বরক রাংথং রাগ্রিমান আবনি বাকি অমশন চিনি হাসতেও বেলাইখেন কাইমানি নকজাগ মশ কাইমানি জরা আঙ্কা মে বাই জোন তাল অ তাল ল কাইমান খাকাই মশ বেলেখেন চাও হনে সাজাক দো তাই মশ কাইনানি হেঁকাই কানি থিগি মুসকি গরান দকচি সের তাই পটাশ দকচি সের তাই ইউরিয়া দকচি সের খাইয়ে সঙ্গানো তাই পইলানো আলচুয়াই হা সবুক সবুক খাই মা তন্না নাংনাই হা কিসা সমসুমু সুমু তাই হাচিং কিসা হা গনাং হাই বেলাইখেন চাকো গন সাজাক দো তৈবো থাকিয়া বাড়ি এবার খেতংনা নাংনাই অম হাইকে কাইখাকাই মস চাও হনে সাও তাইব সাতাই খেলায়ও জরা জরাও তৈ চবই তন্নই মানখা আমতে হাই খেত এবার বাড়ি হিঙ্গাই চাও তাই ওল নাংফুরো হাকাকে আর তৈন ফিয়গী রহরনানি অমহাই হিঙ্গাইতেই ব চাকো গহনে সাজাক দো যইলানো মশন সারিব কাইমানো তাই লাইন বাই লাইন খাইব নালা খাই কাইমানো আমহাইকে কাইনানি হানগা হাঙ্গাকে যশন দোপ সাজাগা খাইয়ে বসলেই সারি কাইনা নাই তাই ওল তাল খাকচা হায়াকাবা সাল নাইছি আবিসিংকে যানো ফুয়ে যে কাইনানি হামা জায়গা থাঙে কাইমানো অবনো কারিব লাইন বাই লাইন খাইব মশন কাইমানো তাই সারি কাইনানি হিংকাই আপুর হাই থাপলা এবার হাচিং হা দালুগী সারনা নাই অমহাইকে নাইকানি খাইমানি আগুলো মশনি ফাংসারানো রাগ্রানি বাকি হা পমরানা নাই হা পমরবাইমানি ওলো জাবরা ববরা করে খাই আফাং তনা নাই ওলো হাই মশ বুবার বারফুর হাই মশন তৈ রুফুর কিসা কল খাইরানা নাই বোবার জরিয়ানি বাকি আফরো তাইসা ইয়া ফাঙ্গ পটাশ রিমান

হাইমুনি কগ সাকলাই চাখা ধলাই নর্থ ত্রিপুরা গোমতি তাই সাউথ ডিস্ট্রিক্ট ফেরাং কগৈ ওয়াতৈ ওয়াইমানো তাই গবাং কক্ষাই ওয়াতৈ মামানি ফানো আমতিহেন হজাক খাই চাখা তাই তেব কবুংখাই ওয়াতৈ ওয়াইমানো অবহঙ্কাকাই যত হাসতেনি যত জেলা অন আশেক জরা নম্বর তৈবানী ক খনাবাই খা তাব খনাবাই না রেচাপ মুখ

0: আশিক জোড়া জনায়ন নিখুক্তের চাপজোর সামখানা বাইখ্যা তিনি হায়ুনি খরাং পান্ডান সংসাখা তাই কম থাকা আং সুপ্রভা
1: তাই আং তংমানি তনুজা
0: যতরণ হাম্বাই

0: আও হাইনু খরং পান্ডানি ইয়াগুলো হাইনু হাই নরক বাই ক্রেংনা বাকি সালকামানি পান্ডাও ফাইশক পাই পিকা নরকনি বুকুক তানু জাহাগাই অজরাও লিয়ারি আকারে কাইসা কক দুক ফাইতং খান ইয়াচাগাই নাইলেন। হ্যালো হ্যালো ফুংকা হাম তাকুক বড়নি সাহরে দং জয় কুমার লামসগ ই ই দ সাদে মানে ককনো সালাই তঙ তিনি যে সাল পালাই জংমাখে বরক যে সাতক জাকমানি অবনো সং এওয়ার মানে হজাক খাইমুং যে বরং সাতক মানে ইয়াকনি কাতিরি উই বরকনি বরংনি যে মানথাই সকতাই বরং সং যে কুসুক বারক রানি বংনে অধিকার নাফারানি আওহাই আওয়াই মংনি সাল তাদিনি
1: কারণ যে টংলায় যে টংলায় তৈলে জালায় জানো কি বাকি জালাই দিন লাইলে লাইন
0: নামে
1: খা জাগার কোনো সামরং করং খারক তৈ টংলাই টংলাই তৈলে জালাই থাকে যে টংমানে সিন শান্তি মানে সার্থক হতে আনি
0: টংলাই
1: নামে তিনি বুমাবো যদি কব অমরমং টংলা আগল সেলাই সুলাই সালাই যে খাইবো খাই থাকাম যে খাই কালামো যে কাহাম বসারংবাবো কাহাম কালামকে কাহাম থাকবো কাহাম খাই থাকে বসা বসে কাহাম থাকাই আগল খুলাই সুলাই সুলাই হাই আবংলাই থাকুন কারণ নিয়ম সরকারি কর্মচারী খেলে থাকবে বুমাবি কোনো রকম করে তারি বরফ খাই কালাম কেমনবা কেমন কালাম ফার্মাইয়া কম গপনাগুলো বুমাবহন খানা এই কর্মচারী রঙে রাঙে রোজে সহর অঞ্চল সবাই হাই রকম আবহাই বসা বলে আবহাওয়া বুমাবহন মানপুর মারনাই যারা বয়স্ক মাইনপুরম দিনলাইন নামাই
0: বরক গই সুমুং রমদিতা বুক সাইসা গাড়িও ফান কাকা তুমুং নং সিট আজুক জাক গানকে আ জরাও তাই খরকসা চাকরা বরক ব কাকা আ জরাও নং বন ব তুমুং চাকরা বরক দংখানকে এবারে বেলাইন সা কেবেল নগুই দংখানকে নং বাচাউই বন যে আচক থাই সিট রিরমানি অবরক নিনি যে বরক মনি সঙ্গ নাই সিনি

0: থাই জমা
1: থাকে লাইতাই
0: আইকেনে নিনি মানে এই যে লাংমা নং একদম কছং আল হাইনি কছং জন যতন সম্মান মান নন নং যতন থানি সম্মান মান নাই তাকো তামো সরাই তামো করা তামো বুড়া আবো আবো ন কাই অ সম্মান ন রাং রে পাইমাইয়া অর্জন খাইনা নাঙ্গো মাসার কবেকে অর্জন
1: নং কাই আজিনা নাংতা
0: মানে আবলো আদাই খাইনা নাই তা তয়ের খাইনা না নাই নাই তা মানে আবো খাইনা নাই আবো খাইনা থাকে আনি ব্যবহার নিপর আনি আচার ব্যবহার আনি তমুং তামুং থাই কেন আবনো আদায় খাই মানবা অবংখা তিনি বরং মনুষ্য নিয়ম এবং অবনি পুরা দায়িত্ব অঙ্কে উচরাই মানে নরম টংফুরু হা নরম টংফুরু যেমন জেসপন তাকিমাম হা নরম বাইছে মায়ুং ফানো তাকিমানো মায়ুং নাইথকলি একে করাই ফান তাকিমানো
1: মানুষ
0: যখন নিনি নি এই অবশেষ সবসে বরং মনি সঙ্গে আছে মানে তিনি সাকসেস ওদের দুঃখে প্রাণ কাটা অর্থাৎ বইনি দুঃখ বুঝি হই নাই বনি দুঃখ শেয়ার খাই নাই বন সম্মান মানে বনি আদায় রানানি বন মান খাইন রানানি যেমন গাড়ি ঘোড়া রগ কালাই ফুরু অনেকে চিনি তামো ওয়ান যে তামো টিপরা হ্যাঁ তামো খাংরা তামো বিগ্রা তামো রাঙ্গানা যে বরক সুজা বন যে বরম রমানি আবকে আবকে বড় লুকি নম না তাকো সব সময় নন না আন্ডার স্টিমেট খাই নাই নন চিকন খাই নুং নাই তাকো ইনকা আবো সাময়িক তাকো আবো বিসিটির গস থাই যাতা আবো সঙ্গে নি বিভিন্ন কাব্য গ্রন্থ ধর্ম গ্রন্থ থাই গেছে গাতি রং নুক নুক তাকো গে বেলাই কিসা কল খাই কক সাজাকা
1: নাং মানি কক সাজাকা নাই
0: রং নাকার তেতেন হ্যাঁ
1: যে সামানি তো আ হাম ভাই হাম ভাই আও যে সামানি তো নাং মানি কক মুসাকা যারা কলক নি না ওই ছাপানো তা কেসা ইয়াচাকে নেন হ্যালো
2: হ্যালো
1: এই হ্যালো ফোনকা হাম তাক
2: আং সুবজি খাই ও খাই মানাম লেনা হ্যালো
1: ই ছাই মাংকো
2: মানে এগো খাই ও সাংকা জি দে দি ও তাক তো বাড়ি সা আং ডিস্টার্ব কই কক সাড়ে মে তাক খাই দেব না
1: ই খনাই তং সাড়ে
2: আং আং সুবজি
1: এই
2: আও ম্যাডাম সিনিয়র রং তো যে সেটাই না আমার বড় মানে আমি একলাই ও যে যে কোনো যে কোনো সামঙ্গা কি পারা সিনিয়র রং বড় মানে তো আমার তো লাগে বড় সামঙ্গা মা
1: তা খুব নি নি ফোন নি তা মজা নি তো কি সে হাসাল কে ছাই নাইলে কাইসে আওয়াজ পাই এই এই তাও তাও থিংকা রেডিও র গানও দাতং না তামো আবু সাইমালিয়া পেরে পেরে
2: আওয়াজ
1: কক সাথে সাথে সাথে অঙ্গি থাঙু দাম হাই বুঝলি সাপ্রুগিং কাক সাবই রেডিও বাই চালে থাকে ফানো সাদিতা এই সাদিতা খুব এই সাদি তাকুক নেন তেসে তনি ফিকরেনছে নিনি ফোন নসে ডিস্টার্ব খানাবো সাইছে মালিয়া
2: ঠিক দাম

0: আছে, মানে যে হামিয়াবোৰক বৰ চিকক নিচা যে হামিয়াবোৰ বিষয়ে বামিত লাং লাগে বাড়িত লাং ফান খা মাতা টংলি পণ্ডিত নি গাই দুটা তুই ফান আব চাহিনতে
1: কথা জরারি মালিয়া তিনি অরণ বাসা সিওন জরাবো পাই তংখাবা যতন হামবাই তাই জরা মানখানকে সঙ্গ অবহাই কগ্রং তাই সালাই ফিনে তিনি বাকে আসং নিতাই সিনি চাকরা রকমখা সিনি জ্ঞাননি ভান্ডার সঙ্গ বংনি থানি বুদ্ধি খাদি নানা থাকে সঙ্গ বুদ্ধি কাহাম নমানো আবনো সঙ্গ বক্রগ তৈনে সঙ্গ সকাং না যতন কাহাম কিরং তং নাং অরণ বাসা সিনে যতন খুলমবাইকে
2: আকাশবাণী খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর সঙ্গে বৈঠক করবেন।
3: সেদেশের রাষ্ট্রপতির সঙ্গেও সাক্ষাতের কথা রয়েছে তাঁর। ফ্রান্সের এভিয়ানে আজ 52তম G7 শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামীকাল এই সম্মেলনে অংশ নেবেন। স্নাতক স্তরের মেডিকেল প্রবেশিকা পরীক্ষা নিট UG-র জন্য অ্যাডমিট কার্ড প্রকাশ NTA-র। যুদ্ধবিরতি এবং হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়ে চূড়ান্ত চুক্তিতে পৌঁছেছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান। ঘোষণা মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের। আগামী 19 জুন সুইজারল্যান্ডে শান্তি চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা, এর ফলে বিশ্ববাজারে তেলের দাম কমেছে। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ সুইডেন তিউনিশিয়ার মুখোমুখি। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ স্লোভাকিয়ার রাজধানী ব্রাতিস্লাভায় সেদেশের প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর সঙ্গে বৈঠক করবেন। এছাড়া সেদেশের রাষ্ট্রপতি পিটার পেলিগ্রিনির সঙ্গেও সাক্ষাতের কথা রয়েছে তাঁর। ফ্রান্সের নিশে সফরের প্রথম পর্ব শেষে গতরাতে প্রধানমন্ত্রী ব্রাতিস্লাভায় পৌঁছন। সেখানে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান সেদেশের বিদেশমন্ত্রী জুরাস ব্লানার। সমবেত প্রবাসী ভারতীয়রা স্লোগান দিয়ে তাঁকে স্বাগত জানান। এই উপলক্ষে স্লোভাকিয়ার লুচনিকা এনসেম্বল দলের সঙ্গীতশিল্পীরা বন্দে মাতারাম পরিবেশন করেন। সমাজমাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, তিনি স্লোভাকিয়ার রাষ্ট্রপতি পিটার পেলিগ্রিনি এবং প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর সঙ্গে আলোচনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। 1993 সালে স্লোভাকিয়ার স্বাধীনতার পর থেকে ভারতের কোনো প্রধানমন্ত্রী এটি প্রথম সেদেশ সফর। এর আগে গত বছর এপ্রিলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু স্লোভাকিয়া যান এবং চলতি বছরের ফেব্রুয়ারিতে স্লোভাকিয়ার রাষ্ট্রপতি পিটার পেলিগ্রিনি AI ইম্প্যাক্ট শীর্ষ সম্মেলনে যোগ দিতে এদেশে এসেছিলেন। এর আগে গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্র ফ্রান্সের নিস শহরের ঐতিহাসিক ভিলা কেরিলোসে প্রতিনিধি পর্যায়ের বৈঠক করেন। এছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্র নিসের প্যালে দে এক্সপোজিশনে যৌথভাবে ভারত ইনোভেটসের উদ্বোধন করেন। ভারতের ক্রমবর্ধমান উদ্বোধন এবং দেশীয় স্টার্ট আপগুলিকে বিশ্ববাজারে তুলে ধরতে এই উদ্যোগটি নেওয়া হয়েছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভারত ফ্রান্স বন্ধনের শক্তিকে গুরুত্ব দিয়ে বলেন, অনেক দেশের মধ্যেই বাণিজ্য এবং কৌশলগত সহযোগিতা রয়েছে, কিন্তু ভারত এবং ফ্রান্স উভয় দেশের স্বার্থ রক্ষার্থে একে অপরের সঙ্গে মতবিনিময় করে এগিয়ে চলে।
4: ভারত ও ফ্রান্স কা রিস্তা ইস রিস্তে মে কনেকশন ভি হ্যায় কনভিকশন ভি হ্যায় ইনোভেশন ভি হ্যায় ইন্সপিরেশন ভি হ্যায় শেয়ার্ড ভ্যালুজ হ্যায় শেয়ার্ড ভিজন ভি হ্যায় অর ইসি রিস্তে কি নিউ পর বিতে বর্ষো মে হমনে সাথ মিলকর নয়ি পহলে শুরু কি হ্যায় অর বৈশ্বিক চুনৌতিয়ো কে সমাধান খোজনে কা ভরসক প্রয়াস কিয়া হ্যায়।
3: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফ্রান্স সফর ও সেদেশের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে বৈঠক নিয়ে নিস শহরে এক সাংবাদিক বৈঠক করেছে বিদেশ মন্ত্রক। বিদেশ সচিব বিক্রম মিশ্রী জানিয়েছেন, প্রধানমন্ত্রীর এই সফরের অন্যতম প্রাপ্তি হচ্ছে ভারত ফ্রান্স ইনোভেশন রোডম্যাপ 2030। জটিল ও উদ্ভাবনী প্রযুক্তি, কৃত্রিম মেধা, স্টার্ট আপ, গবেষণা ও শিক্ষা বিষয়ে দুই দেশের মধ্যে সহযোগিতা আরও বাড়বে এই উদ্যোগের ফলে। ফ্রান্সের এভিয়ানে আজ 52তম G7 শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে। 3 দিনব্যাপী এই সম্মেলনে G7-এর সদস্য দেশগুলি অংশ নিচ্ছে। সদস্য দেশগুলির পাশাপাশি ভারত, ব্রাজিল, মিশর, কেনিয়া, দক্ষিণ কোরিয়া, কাতার, সৌদি আরব, সিরিয়া, ইউক্রেন এবং সংযুক্ত আরব আমিরশাহীকে সহযোগী দেশ হিসেবে আমন্ত্রণ জানিয়েছে ফ্রান্স। এই নিয়ে 13 বার G7 শীর্ষ সম্মেলনে ভারত অংশগ্রহণ করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল এই সম্মেলনে অংশ নেবেন। স্নাতক স্তরের মেডিকেল প্রবেশিকা নিট UG-র পুনরায় পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA। পরীক্ষার্থীরা NTA-র ওয়েবসাইট nit.nta.nic.in থেকে এই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। চলতি মাসের 21 তারিখে দুপুর 2 থেকে বিকেল 5:15

পর্যন্ত এই পরীক্ষা হওয়ার কথা। মহারাষ্ট্রের সোলাপুর গ্রামীণ এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। মৃতদের পরিবারকে 2 লক্ষ টাকা করে এবং আহতদের 50,000 টাকা করে আর্থিক সাহায্য প্রদানের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য, ওই পথ দুর্ঘটনায় শিশুসহ 8 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 5 জন। 19তম মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আজ থেকে শুরু হচ্ছে। আজ সন্ধ্যায় মুম্বাইয়ের রবীন্দ্রনাট্য মন্দিরে উৎসবের আনুষ্ঠানিক সূচনা হবে। এবছর মুম্বাই চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতামূলক বিভাগে 144টি ছবি প্রদর্শিত হবে, এর মধ্যে 52টি বিদেশি ও 92টি ভারতীয় সিনেমা। কেন্দ্রে NDA সরকারের 12 বছর পূর্তিতে আজ শুনবেন বিশেষ আলোচনা সকলের অন্তর্ভুক্তি, অর্থনীতির নতুন চালিকা শক্তি। রাজ্যের প্রাক্তন আর্থিক উপদেষ্টা দেবাশিস দত্তর সঙ্গে কথা বলেছেন অভিরূপ ভট্টাচার্য। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 10টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, DTH বাংলা পরিষেবা ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধবিরতি এবং হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়ে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছেছে বলে ঘোষণা করেছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। সমাজমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলি থেকে তাদের নৌ অবরোধ তুলে নেবে। আগামী 19 জুন সুইজারল্যান্ডে এই শান্তি চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা। ট্রাম্প জানান, চুক্তিটি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরের পর হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে। চুক্তির শর্ত অনুযায়ী 60 দিনের মধ্যে ইরান তার পারমাণবিক কর্মসূচি এবং সমৃদ্ধ ইউরেনিয়াম অপসারণের বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করবে। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল জানিয়েছে, আজ রাত থেকেই লেবানন সহ সব জায়গায় যুদ্ধ ও সামরিক অভিযান স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে। এর ফলে বিশ্ববাজারে তেলের দাম কমেছে, ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম 4% এবং যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম 4.6%-এরও বেশি কমেছে। এশিয়ার শেয়ারবাজারগুলোতে ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে। উল্লেখ্য, গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর হামলা চালায়। ওই হামলায় তেহরানের কয়েকজন শীর্ষস্থানীয় নেতা প্রাণ হারান। নিহতদের মধ্যে ছিলেন সেদেশের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই, সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলী লারিজানি, ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের কমান্ডার মোহাম্মদ পাকপুর এবং প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসির জাধে প্রমুখ। মার্কিন যুক্তরাষ্ট্রের মিসৌরিতে গতকাল স্কাইডাইভিংয়ের উদ্দেশ্যে যাওয়া যাত্রীবাহী একটি বিমান ধ্বংস হয়েছে। এর ভেতরে থাকা 12 জনের সকলেই প্রাণ হারিয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে। মিসৌরি হাইওয়ে পেট্রোলের সার্জেন্ট জাস্টিন ইউইং জানান, বিমানটি স্কাইডাইভিংয়ের জন্য যাত্রীদের নিয়ে আকাশে উঠছিল। ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড এই দুর্ঘটনার তদন্ত করবে বলেও তিনি জানান। আর্মেনিয়ান প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানের নেতৃত্বাধীন দল সাধারণ নির্বাচনে জয়ী হয়েছে বলে সেদেশের নির্বাচনী কর্তৃপক্ষ জানিয়েছে। দেশটির ভূরাজনৈতিক ভবিষ্যৎ এবং দক্ষিণ ককেশাস অঞ্চলে রাশিয়ার প্রভাবের প্রেক্ষাপটে এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। 7 জুন অনুষ্ঠিত নির্বাচনের চূড়ান্ত ফলাফলে ক্ষমতাসীন সিভিল কন্ট্রাক্ট পার্টি 49.7% ভোট পেয়েছে বলে জানা গেছিল। এখন ফুটবল বিশ্বকাপের খবর।

ফিফা ফুটবল বিশ্বকাপে আজ গ্রুপ এফের ম্যাচে সুইডেন তিউনিশিয়ার মুখোমুখি। মেক্সিকোর মন্টেরি স্টেডিয়ামে শেষ খবর পাওয়া পর্যন্ত খেলা গোলশূন্য। এদিকে গ্রুপ ইর ম্যাচে আইভরি কোস্ট ইকুয়েডরকে 1-0 গোলে হারিয়ে দিয়েছে। ম্যাচের 90 মিনিটে আইভরি কোস্টের হয়ে আমাদ ডিয়ালো গোল করেন। এর আগে গতরাতে জার্মানি কুরাসাওকে 7-1 গোলে হারিয়ে দিয়েছে। জার্মানির হয়ে 6 মিনিটে প্রথম গোল করেন ফেলিক্স মেচা, 21 মিনিটে কুরাসাওয়ের লিভানো কোমেনেন্সিয়া গোল শোধ করেন। এরপর জার্মানির হয়ে 38 মিনিটে নিকো স্লটারব্যাক, প্রথমার্ধের সংযুক্ত সময় কাই হ্যাভার্টজ, 47 মিনিটে জামাল মুসিয়ালা, 68 মিনিটে নাথানিয়েল ব্রাউন, 78 মিনিটে ডেনিস উন্দাভ ও 88 মিনিটে আবার কাই হ্যাভার্টজ গোল করেন। অন্যদিকে গ্রুপ এফের ম্যাচে নেদারল্যান্ডস জাপানের মধ্যে ম্যাচটি 2-2 গোলে ড্র হয়। 51 মিনিটে ভার্জিল ভ্যান ডাইক গোল করে নেদারল্যান্ডসকে এগিয়ে দেন। 57 মিনিটে জাপানের কেইতো নাকামুরা গোল পরিশোধ করেন। 64 মিনিটে ক্রিসেন্সিও সামারভিল আবার নেদারল্যান্ডসকে এগিয়ে দিলে জাপানের ডাইচি কামাডা 89 মিনিটে সমতা ফেরান। এদিকে গ্রুপ এইচের ম্যাচে স্পেন আজ কাবো ভার্দের বিরুদ্ধে খেলবে। আটলান্টা স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত সাড়ে বারোটায়। সিয়াটেল স্টেডিয়ামে গ্রুপ জির ম্যাচে বেলজিয়াম মিশরের ও রাত 3:30 মিয়ামি স্টেডিয়ামে গ্রুপ এইচের ম্যাচে সৌদি আরব উরুগুয়ের বিরুদ্ধে খেলবে। আইসিসি মহিলা টি-20 ক্রিকেট বিশ্বকাপে বার্মিংহামের এজবাস্টনে অনুষ্ঠিত গ্রুপ এর ম্যাচে ভারত পাকিস্তানকে 64 রানে পরাজিত করেছে।

চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সামনে ভারত জয়ের জন্য 171 রানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। জবাবে পাকিস্তান 17 ওভারে 106 রানে অল আউট হয়ে যায়। অন্য ম্যাচে বাংলাদেশ নেদারল্যান্ডসের বিরুদ্ধে 6 উইকেটে জয়লাভ করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর সঙ্গে বৈঠক করবেন। ফ্রান্সের এভিয়ানে আজ 52তম G7 শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল এই সম্মেলনে অংশ নেবেন। যুদ্ধবিরতি এবং হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়ে চূড়ান্ত চুক্তিতে পৌঁছেছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান, ঘোষণা মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের। আগামী 19 জুন সুইজারল্যান্ডে শান্তি চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা, এর ফলে বিশ্ববাজারে তেলের দাম কমেছে। খবর শেষ হল, এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি সুমন ভট্টাচার্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ স্লোভাকিয়ার রাজধানী ব্রাতিস্লাভায় সেদেশের প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর সঙ্গে বৈঠক করবেন। শ্রী মোদী স্লোভাকিয়ার রাষ্ট্রপতি পিটার পেলেগ্রিনির সঙ্গেও সাক্ষাৎ করবেন। সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী বলেছেন, এই সফর ভারত স্লোভাকিয়ার সম্পর্ককে আরও গভীর করার পাশাপাশি সহযোগিতার নতুন পথ অন্বেষণের সুযোগ করে দেবে। উল্লেখ্য, 1993 সালে সেদেশের স্বাধীনতার পর এই প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী স্লোভাকিয়া সফর করছেন। এদিকে ফ্রান্স সফরের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফ্রান্সের রাষ্ট্রপতি এমানুয়েল ম্যাক্রো গতকাল নিজ শহরে যৌথভাবে ভারত ইনোভেটস অনুষ্ঠানের উদ্বোধন করেছেন। ভারত ফ্রান্স উদ্ভাবন বর্ষের অধীনে আয়োজিত এই গুরুত্বপূর্ণ আয়োজনে ভারত ফ্রান্স এবং অন্যান্য দেশের শীর্ষস্থানীয় উদ্ভাবনী স্টার্টআপ ও ভেঞ্চার ক্যাপিটাল ফান্ডগুলো একত্রিত হয়েছে। কেন্দ্রে এনডিএ সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে আগরতলা মহারাজা বীর বিক্রম বিমানবন্দর কর্তৃপক্ষ আজ যাত্রী সুবিধা দিবস পালন করবে। এমবিবি বিমানবন্দরের অধিকর্তা কিষাণ মোহন নেহরা জানিয়েছেন, এই উপলক্ষে আজ টার্মিনালে আগত বিমানযাত্রীদের কপালে তিলক পরিয়ে চিরাচরিত প্রথায় অভ্যর্থনা জানানো হবে এবং প্রবীণ যাত্রীদের উত্তরীয় পরিয়ে বিশেষভাবে সম্মানিত করা হবে। তাছাড়া সারা দিনব্যাপী এই উদযাপনে স্থানীয় লোকনৃত্য ও সঙ্গীতের প্রাণবন্ত পরিবেশনের পাশাপাশি বিমানবন্দর প্রাঙ্গণে স্বেচ্ছায় রক্তদান শিবিরেরও আয়োজন করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে গতকাল থেকে রাজ্যস্তরে 3 দিনব্যাপী জনকল্যাণ শিবির শুরু হয়েছে। আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত শিবিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা এবং কেন্দ্রীয় জাহাজ চলাচল মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্প ও সরকারি সুযোগ সুবিধা প্রতিটি নাগরিকের কাছে পৌঁছে দেবার লক্ষ্যে এই শিবিরের আয়োজন করা হয়েছে। আজ থেকে 17 জুন পর্যন্ত জেলা ও ব্লক স্তরে এই ধরনের শিবিরের আয়োজন করা হবে বলে মুখ্যমন্ত্রী জানান। অনুষ্ঠানে কেন্দ্রীয় বন্দর নৌ পরিবহন জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুদক্ষ নেতৃত্বে ভারত গোটা বিশ্বে শক্তিশালী ও আত্মমর্যাদা সম্পন্ন রাষ্ট্রে পরিণত হয়েছে। সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস এই মন্ত্রে দেশ সবার এক নতুন ভাবনা তৈরি হয়েছে। উত্তর পূর্বাঞ্চলের প্রতি প্রধানমন্ত্রীর নিরবচ্ছিন্ন নজরদারির ফলে এই অঞ্চলের সন্ত্রাসবাদীরা অস্ত্র ত্যাগ করে শান্তির পথে ফিরে এসেছে। অনুষ্ঠানে বিধায়ক অভিষেক দেবরায় উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় বন্দর নৌ পরিবহন জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে সাড়া দিয়ে সারাদেশে কয়েক কোটি বৃক্ষ রোপণ করা হচ্ছে। লক্ষ্য একটাই, পরিবেশের ভারসাম্য বজায় রাখা। আগরতলা নতুন নগর বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে গতকাল আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করে তিনি একথা বলেন। তিনি বলেন, দূষণমুক্ত ভারত নির্মাণ করতে হলে প্রধানমন্ত্রীর এক পের মাকে নাম কর্মসূচির বাস্তবায়ন অত্যন্ত জরুরি। জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা বলেছেন, জনগণের সমস্যা সমাধানই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার এবং দ্রুত সমাধানই প্রশাসনের লক্ষ্য। তেলিয়ামুড়ার মহারানীপুর গ্রাম পঞ্চায়েত এলাকার গতকাল অনুষ্ঠিত জনতার দরবার কর্মসূচির উদ্বোধন করে তিনি একথা বলেন। তিনি গ্রামীণ মহিলাদের অর্থনৈতিক স্বনির্ভরতার লক্ষ্যে তুঁত চাষ ও রেশম শিল্পের উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, চম্পকনগরে শীঘ্রই একটি রেশম শিল্প প্রশিক্ষণ কেন্দ্র চালু হবে। আগরতলা সাবরুম রেললাইনে গতকাল পরীক্ষামূলকভাবে চালানো হল বিদ্যুৎ চালিত মেমু ট্রেন। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা জানান, 12 কোচ বিশিষ্ট এই অত্যাধুনিক মেমো ট্রেনটি উত্তর পূর্ব সীমান্ত রেলের আগরতলা সাবরুম লাইনেই প্রথম চালানো হচ্ছে। যাত্রী সাধারণ অল্প সময়ের মধ্যে গন্তব্যে পৌঁছে যেতে পারবেন বলে জানান তিনি। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্যে স্বাস্থ্য পরিষেবার উন্নতি হওয়ায় রোগীদের বহির্রাজ্যে রেফার 80% কমেছে। বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে গতকাল আগরতলার প্রজ্ঞা ভবনে স্বাস্থ্য দপ্তর আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন, আগামী দিনে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে কাজ করছে রাজ্য সরকার। রাজ্যে বর্তমানে 550 MBBS আসন এবং প্রায় 200 PG কোর্সের আসন হওয়ায় রাজ্যের ছেলেমেয়েদের ডাক্তারি পড়ার সুযোগ বেড়েছে। তিনি বলেন, আগরতলার পাশাপাশি জেলা মহকুমা হাসপাতাল

দেশগুলিতে স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়নে সরকার গুরুত্ব দিচ্ছে। ফিফা আয়োজিত 2026 ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে গত তিনটি ম্যাচে জার্মানি 7-1 গোলে কুরুসাওকে পরাজিত করেছে। অন্যদিকে নেদারল্যান্ডস ও জাপানের মধ্যেকার ম্যাচ 2-2 গোলে ড্র হয়েছে এবং আইভরি কোস্ট 1-0 গোলে ইকুয়েডরকে হারিয়েছে। আজ ভারতীয় সময় সকাল 7:30 সুইডেন ও তিউনিসিয়ার মধ্যে ম্যাচ শুরু হয়েছে। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত মেয়েদের ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে গতকাল তিনটি খেলা অনুষ্ঠিত হয়। নরসিংহড়ের টিআইটি মাঠে অনুষ্ঠিত খেলায় মৌচাক ক্লাব 6-6 কর্নেল কোচিং সেন্টারকে, এমবিবি স্টেডিয়ামে তরুণ সংঘ কোচিং সেন্টার 220 রানে নিউ কোচিং সেন্টারকে এবং নরসিংহড়ের পিটিএ মাঠে ব্লাডমাউথ ক্লাব 6-6 মডার্ন ক্রিকেট একাডেমিকে পরাস্ত করে। ফলে মৌচাক ক্লাব, তরুণ সংঘ কোচিং সেন্টার, ব্লাডমাউথ ক্লাব সেমিফাইনালে উঠেছে। তালতলা মাঠে এগিয়ে চলো সংঘ কসমোপলিটন ক্লাবের খেলাটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়। এই খেলাটি আজ ফের অনুষ্ঠিত হবে। আগামী 24 ঘন্টায় গোমতীথলায় উত্তর ও দক্ষিণ জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস। সকাল 5:30 পর্যন্ত আগরতলায় বৃষ্টিপাতের পরিমাণ 2.2 মিলিমিটার। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55।

আকাশবাণী আগরতলা ককতমা পড়ব বিপূর্ণাদেব বর্মা। মন্ত্রীবক্রক নরেন্দ্র মৌদি তিনি স্লোভাকিয়ানী রাজাখর ব্লাতিস্লাভাও অহাকতনি মন্ত্রীবক্রক রবার্ট ফিকোবাই ককলাম সালাইমাও আচুগানো মসাং মৌদি স্লোভাকিয়ানী রাষ্ট্রবক্রক পিটার পেলেগ্রিনি বাইব মালায়ানো হদালামো মন্ত্রীবক্রক শাখা অবেড়াইনা থাংমা ভারত স্লোভাকিয়ানী হালকনো তৈবক রাগ খাইমানী লগে লগে চুবাচুনি কতাল্লাম ফিয়ক জাগানো খুরসা থাইক্লাইও 1993 বিশিও অহাকতর ইয়কমা মানমানী ইয়াগুলো তাবুক নপুইলা কেব ভারতনি মন্ত্রীবক্রক স্লোভাকিয়া বেড়াইমাও থাঙ্কা আইঙ্গমিয়া মন্ত্রীবক্রক নরেন্দ্র মৌদি তে ফ্রান্সনি রাষ্ট্রবক্রক ইমানুয়েল ম্যাক্রো নিসা উলিও কথাবই ভারত ইনভেস্ট পান্ডানো চেঙ্গেই রেখা ভারত ফ্রান্স ইনভেস্ট বিশিনি বিশিং সংসারজাক পান্ডা ভারত ফ্রান্স তাই জুদা জুদা হা কতরনি কুচুক বেরামনি স্টার্ট আপ তাই ভেঞ্চার্স ক্যাপিটাল ফান্ডক আরও কুথুম লাইখা কেন্দ্রনি রুংতর খলাতেই তৈলা মন্ত্রী সর্বানন্দ সনোয়াল সাকা মন্ত্রীবক্রক নরেন্দ্র মৌদিনী কবক মূ বস্কাঙ্গতনী হাকতর গনাঙ্গই কবাংমা রজাক ফাংসারা কাইজাখা আবনি নাহার মূ অংখা তংখর থিতি নারগনা মিয়া আগরতলানী নতুন নগর ব্রীরকনি কুচুকুক মাধ্যমিক রংনগর সংসারজাক ফাংসারা কাইমা সামুবুতাঙ্গ মানজাগৈ মকক ন শাখা ব শাখা তংখর দেরা মুংয়া কাকজাক ভারত নাম তিসানাও মন্ত্রীবক্রকনি এক পের মা কি নাম সামুবুতাং মুখথাঙ্গ চারণানী বেলাই নাঙ্গুগো মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদিনী তৈদুলজা কেন্দ্র হাপাংনি বিসি চি নৈ পৌমা পালাইমানরগৈ মিয়া নিসিমি হাস্তে বেরামনি নখা সালথামনি লুকো হামক্রাই শিবির ন চেঙ্গে রেজাখা আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবন সংসাজাক অ শিবির ন চেঙ্গে রেখা মন্ত্রীয়করা প্রফেসর ডাক্তার মানিক সাহা তে কেন্দ্রনি মন্ত্রী সর্বানন্দ সনোয়াল মন্ত্রীয়করা শাখা কেন্দ্রতেই হাস্তে হাপাংনি জুদা জুদা লুকো হামক্রাই রেগজাক তাংবতাং তে হাপাংনি সেবসাব রক্ন বেবাক বেরামনি লুকুরকনি থানী অ হামক্রাই সগৈ রিনাও অ শিবির সংসারজাখা তিনি নিসিমি অ তালনি চি সিনি সালমারি জরা হাংকরতে ব্লক বেরেম অমতৈ শিবির সংসারজাগানো পান্ডাও কেন্দ্রনি জাহাজ মন্ত্রী সর্বানন্দ সনোয়াল সাকা মন্ত্রীবক্রক নরেন্দ্র মৌদিনী কাহাম তৈদুল মুংবাই ভারত হায়ুংগনাঙ্গিনী বিশিং ফানগরাক তৈ বনমগনাং রাষ্ট্র অঙ্গৈ সিনি মুংমানখা সবকা সাথ সবকা বিশ্বাস সবকা প্রয়াস অ মন্ত্র বাই হাকতনি সেবা খাইনাব কতাল ওয়ানসক মুং আচাইখা সালচি সালকা আমচাইন তৈয়ী মন্ত্রীবক্রকনি কাহাম নাইকল মুংবাই অ আমচাইও সামুং সিত্রাব তংনাইরক শাক বেদগৈ টংকচাংনি লামো কিফিলি ফাইকা হানিব খুরসাখা ব পান্ডাও মানজাখা এমএলএ অভিষেক দেবরা হাস্তেও শাক হামনি সেব হামক্রাই ইংমাবাই শাক হামিয়া রকনো হাস্তে ফাতারো রেফা রহরমানী রাও চার্চি হলিকাহানি শাখা মন্ত্রীয়করা প্রফেসর ডাক্তার মানিক সাহা হায়ুং থৈ রিমা সালনো রগৈ মিয়া আগরতলা প্রজ্ঞা ভবন শাক হাম নাইকুংবাই সংসারজাক পান্ডা মকন শাখা ব মন্ত্রীয়করা শাখা বুজকাংনি সালো হাস্তেনি শাক হাম সেবনতেই ব হামক্রাই খাইনা নাহারৈ হাস্তে হাপাং সামুং তাঙ্গৈ তঙ্গো হাস্তেও তাবু কাইবারা বাচি এমবিবিএস আচুক থাই তাই কাইনৈ রাসক পিজি কোর্সনি আচুক থাই ইংমাবাই হাস্তেনি স্রেংনাইরক ডাক্তার পরিনানি সেব বাংখা আগরতলানি লগে লগে হাংকর বখাকসে শাখাম নগ্রগ শাখামনি সেব হামক্রাই খাইনাও ফানবক্সিনৈ সামুং তাঙ্গৈ তঙ্গো লুকুরকনি জঞ্জালিয়া কাকরনানো হাপা।

0: যতনি পুইলা সামংতাই দায়িত্বে জঙ্গজাল ইয়াকাক রানো হাপাং নাহার মহনী সাকা তিপ্রাসা হামক্রাই মন্ত্রী বিকাশ দেব বর্মা মিয়াতেলিয়ামুরা মহারানীপুর কামি পঞ্চায়েত আমচাইয় সংসারজাক জনতার দরবার সামংবুতাংন চেঙ্গি মকক ন সাকা বতীব সাকা চম্পকনগর দায়িত্ব নতসর প্রমুং কেন্দ্র চল খাইজাগানো হনাই কেন্দ্রনি এনডিএ হাপাংনি বিসিচি নই পুংসকমানরগৈ এমবিবি বীরখুং কলা তাংসং তিনি বীরখুং কাসানাই রকন সেবমান থগ্রমানী সাল পালায়ানো এমবিবি বীরখুং কলানি দাগিফাং কিষাণ মোহন নেহরা সাকা আবনরগৈ তিনি টার্মিনাল বীরখুং কাসানাই রকন চন্দন ফুলৈ লামসক জাগানো বীরখুং কাসানাই উমর গনাং রকন রিসারি ওই বরম ইয়াফার জাগানো আবনকারীব সাপুং অ সালনরগৈ হুকুমু পান্ডা সংসার জাগানো তে থৈ রিমা শিবির সংসার জাগানো ফিফা বাই সংসারজাক নই সাই নই চিদক হায়ুং ফুটবল থংলাইমাও থাংনাই কাইথাম মেচ জার্মানি স্নি সা গোলনি ফেরবাই কুড়াসাও মেচেনখা তে বাবাইসাবোখাগ নেদারল্যান্ডস তাই জাপান বিশিঙ্গ থংলাইমুগ নই নই গোলনি ফেরবাই ড্র ওংখা তাই আইবরি কোস্ট সাবুক যা গোলনি ফেরবাই ইকুয়েডর ন মেচেনখা তিনি ভারতনি জরানরগৈ ফুং দামসনি সতী থামচি সুইডেন তাই টিনিউসিয়ানি বিশিঙ্গ থংমুং চেংজাখা ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন বাই নাইকলজাক ব্রিরকনি ক্রিকেট বাতাইলাইমাও মোচা ক্লাব তরুণ সংঘ কোচিং সেন্টারতে ব্লাড মাউথ ক্লাবনি সেমি ফাইনেল কাশাকা মিয়া তালতলা থংখলাও এগিয়ে চলো সংঘতে কসমোপলিটন ক্লাবনি থংমুং ওয়াটিনি বাকি কারি রেজাখা অ থংমুং তিনি অঙ্গানো আগরতলা সাব্রুম রেল লাইন মিয়া আমজগমুংনি বাকি চলি রেজাখা জং ফেরাং বাই চলিনাই মেমো ট্রেন সালচি সালকা আরি আমচাই রেলওয়েনি লুকু মানজুমুং দাগিফাং অকরা কপিঞ্জল কিশোর শর্মা সাকা কাইচিনি কোর্স গনাং অকতাল মেমো ট্রেন সালচি সালকা আরি আমচাই রেলনি আগরতলা সাব্রুম রোড পুইলা চলি রেজাগৈ টঙ্গো তাবুক নবরতিবারনি ককতমা বসকাং দাম নৈচিব্রিয় গুমতি ধলাই উনকৌটি তাই সালগ্রা হাঙ্কর ফেরাঙ্কগৈ ওয়াতৈ ওয়াবৈ মানুহনি হজাকমুং রেখা নবরতিবার নাইখং তিনি সালনি সাকানি তুংমারি থামচি থাম ডিগ্রি তাই খামানি নৈচিবা ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি টংগানো আইচুক বুখাগো খামানি তুংমারি টংমানি নৈচিদক ডিগ্রি সেলসিয়াস ফুংদাম বাতামৈ সতী থামচি জরা আগরতলা ওয়াতৈ ওয়াখা নৈ দশমিক নৈ মিলিমিটার ককব্রক বাই ককতমা পরিমুং তাবুক জরাতৈ অরণ পাইখা উল্লি ককতমা আওয়াই এঙ্গানো সানজা দামসনি তামৈ সতী ব্রৈচি বাব
1: আকাশবাণী আগরতলা শুরু হচ্ছে অভিজ্ঞাপন

0: নমস্কার, সুপ্রভাত, অপুরাণ শুভেচ্ছা সহ আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের অভিজ্ঞাপনে। আজকের গোটা অভিজ্ঞাপনে উপস্থাপনায় আমি চন্দ্রিমা আপনাদের সঙ্গে রয়েছি, আর আমার সঙ্গে রয়েছে
1: আমি অম্বালিকা।
0: বন্ধুরা, আজ 15 জুন, পৃথিবীর নানা প্রান্তে আজ পালিত হচ্ছে ওয়ার্ল্ড এল্ডার অ্যাবিউজ অ্যাওয়ারনেস ডে বা বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস। এই দিনটি কেবল একটি আনুষ্ঠানিক পালন নয়, এটি আমাদের বিবেককে প্রশ্ন করার, আমাদের মানবিকতার আয়নায় নিজেদের মুখ দেখার একটি বিশেষ দিন।
1: একবার ভাবুন তো, যে মানুষটি আপনার হাত ধরে হাঁটতে শিখিয়েছিলেন, অন্ধকারে সাহস জুগিয়েছিলেন, জীবনের প্রতিটি ঝড়ে আপনাকে আগলে রেখেছিলেন, আজ তিনি যদি নিজের জীবনের শেষ প্রান্তে এসে অবহেলা, উপেক্ষা এবং নির্যাতনের শিকার হন, তাহলে তার চেয়ে বেদনাদায়ক আর কী হতে পারে?
0: প্রবীণরা আমাদের পরিবারের শিকড়। একটি বৃক্ষ যেমন তার শিকড়ের উপর দাঁড়িয়ে থাকে, তেমনি একটি সমাজ দাঁড়িয়ে থাকে তার প্রবীণ নাগরিকদের অভিজ্ঞতা, জ্ঞান এবং মূল্যবোধের ওপর। অথচ আধুনিকতা

0: দ্রুতগতির এই সময়ে অনেক ক্ষেত্রেই সেই শিকড়গুলোকেই আমরা ভুলতে বসেছি।
1: প্রবীণ নির্যাতন বলতে শুধু শারীরিক আঘাতকেই বোঝায় না, তীক্ষ্ণ কথার আঘাত, মানসিক অবহেলা, অর্থনৈতিক শোষণ, সামাজিক বিচ্ছিন্নতা কিংবা চিকিৎসা থেকে বঞ্চিত করাও নির্যাতনের অন্তর্ভুক্ত। অনেক সময় একটি প্রবীণ মানুষ দিনের পর দিন পরিবারের মধ্যেই নিঃসঙ্গতার শাস্তি ভোগ করেন। চারপাশে মানুষ থাকলেও তার কথা শোনার কেউ থাকে না, তার অনুভূতির মূল্য দেওয়ার কেউ থাকে না।

0: একটি প্রবীণ মানুষ দিনের পর দিন পরিবারের মধ্যেই নিঃসঙ্গতার শাস্তি ভোগ করেন। চারপাশে মানুষ থাকলেও তার কথা শোনার কেউ থাকে না, তার অনুভূতির মূল্য দেওয়ার কেউ থাকে না।
1: আমরা এমন এক সময়ে বাস করছি যেখানে প্রযুক্তি মানুষের দূরত্ব কমিয়েছে, কিন্তু অনেক ক্ষেত্রে হৃদয়ের দূরত্ব বাড়িয়ে দিয়েছে। এক ছাদের নিচে থেকেও অনেক পরিবারে প্রজন্মের মধ্যে যোগাযোগের সেতু ভেঙে যাচ্ছে। ব্যস্ততার অজুহাতে আমরা ভুলেই যাই আমাদের বাবা মা কিংবা দাদা দিদিমার সবচেয়ে বড় চাহিদা হয়তো অর্থ নয়, বরং একটু সময়, একটু শ্রদ্ধা এবং কিছু আন্তরিক কথা।
0: কখনো কখনো একজন প্রবীণ মানুষের সবচেয়ে বড় কষ্ট হয় এই অনুভূতি যে আমি আর কারো প্রয়োজনীয় নই। এই অনুভূতি তাকে ভেতর থেকে ভেঙে দেয়। অথচ বাস্তবতা হলো তাদের জীবনের অভিজ্ঞতা একটি জীবন্ত গ্রন্থাগারের মতো। তারা শুধু একটি পরিবারের সদস্য নন, তারা ইতিহাসের সাক্ষী, সংগ্রামের শিক্ষক এবং মূল্যবোধের ধারক।
1: বিশ্বপ্রবীর নির্যাতনতা যে সচেতনতা দিবস আজকে আমরা পালন করছি, আমাদের এই দিনটি মনে করিয়ে দেয় প্রবীণদের প্রতি সম্মান কেবল সামাজিক দায়িত্ব নয়, এটি একটি নৈতিক কর্তব্য। কারণ আজ যারা তরুণ, কাল তারাও প্রবীণ হবেন। আমরা আমাদের ভবিষ্যতের জন্য যে সমাজ গড়ে তুলছি, সেই সমাজের মান নির্ধারণ হবে আমরা আজ আমাদের প্রবীণদের সঙ্গে কেমন আচরণ করছি তার উপরে।
0: একটি ফোন কল, একসঙ্গে কিছু সময় কাটানো, তাদের গল্প শোনা, তাদেরকে তাদের মতামতকে গুরুত্ব দেওয়া, এসব ছোট ছোট কাজই একজন প্রবীণ মানুষের জীবনে বড় আনন্দ নিয়ে আসতে পারে। মনে রাখতে হবে, বার্ধক্য কোনো দুর্বলতা নয়, এটি জীবনের এক স্বাভাবিক অধ্যায়। আর এই অধ্যায়কে মর্যাদা, নিরাপত্তা এবং ভালোবাসায় ভরিয়ে তোলার দায়িত্ব আমাদের সকলের।
1: আসুন আজকের এই দিনে আমরা একটি ছোট্ট অঙ্গীকার করি। আমরা আমাদের পরিবারের প্রবীণ সদস্যদের প্রতি আরও সংবেদনশীল হব, তাদের প্রয়োজনকে বুঝতে চেষ্টা করব, তাদের সম্মান দেব, তাদের কথা শুনব এবং তাদের পাশে থাকব। কারণ একটি সভ্য সমাজের পরিচয় তার উঁচু অট্টালিকায় নয়, বরং তার প্রবীণ মানুষদের প্রতি আচরণে। শেষ করি একটি ভাবনা দিয়ে।
0: শৈশবে আমরা তাদের হাত ধরে চলতে শিখি, আর বার্ধক্যে তাদের হাত ধরে চলার দায়িত্ব আমাদের। আসুন প্রবীণদের জন্য গড়ে তুলি ভালোবাসা, শ্রদ্ধা এবং নিরাপত্তায় ভরা একটি পৃথিবী। কারণ তারা আমাদের অতীত, আমাদের বর্তমানের ভিত্তি এবং ভবিষ্যতের জন্য এক অমূল্য শিক্ষা।

এই দিনটিতেই নিখিল ভারত কংগ্রেস কমিটি দিল্লিতে এক অধিবেশনে ভারতের স্বাধীনতা ও দেশভাগের ব্রিটিশ পরিকল্পনাটি গ্রহণ করে, যা পরবর্তীতে দুই দেশের সীমানা নির্ধারণের ভিত্তি হয়ে দাঁড়ায়। 1908 আজকের দিনে শেয়ার বাজারের সূচনা হয়। 1908 সালের 15 জুন কলকাতায় আনুষ্ঠানিকভাবে শেয়ার বাজার বা ক্যালকাটা স্টক এক্সচেঞ্জ চালু হয়। বলতে পারেন আজকের দিনেই ক্যালকাটা স্টক এক্সচেঞ্জের সূচনা হয়। ঐতিহাসিক সিল্ক রুট 2006। 2006 সালের এই দিনে ভারত ও চীনের মধ্যে বাণিজ্যের প্রসারের জন্য প্রাচীন ও ঐতিহাসিক সিল্ক রুট পুনরায় খোলার সিদ্ধান্ত নেওয়া হয়। 1950 সালের 15 জুন ভারতের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পপতি লক্ষ্মী মিত্তালের জন্ম হয় আজকের দিনে। এই ছিল আজকের দিনে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ ঘটনা। সেই সঙ্গে আপনাদের আজকের দিনটি যাদের জন্য বিশেষ রয়েছে তাদের জন্য রইল অভিজ্ঞাপনের পর্ব থেকে আমাদের প্রত্যেকের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা।

0: জলবাহিত রোগ আপনার দরজায় কড়া নাড়তে পারে, কিন্তু একটু সচেতনতাই আপনার সুরক্ষা।
1: সব সময় জল ফুটিয়ে বা বিশুদ্ধ করে পান করুন। শুধু পান করা নয়, হাত মুখ ধোয়ার জন্যও ব্যবহার করুন পরিষ্কার জল।
0: খাবারের আগে এবং শৌচাগার ব্যবহারের পর সাবান দিয়ে ভালো করে হাত ধোবেন। রাস্তার কাঁটা ফল বা শরবত এড়িয়ে চলুন এবং ঘরে ওআরএস রাখুন।
1: খাবার ঢেকে রাখুন এবং চারপাশ পরিষ্কার রাখুন। শিশু ও বয়স্কদের প্রতি বিশেষ নজর দিন। অসুস্থ বোধ করলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
0: সুস্থ থাকুন, সচেতন থাকুন। জনস্বার্থে প্রচারিত জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, পশ্চিম ত্রিপুরা জেলা।
2: এবারে জানিয়ে দেব আজকের দিনে ঘটে যাওয়া আরও কিছু গুরুত্বপূর্ণ ঘটনা। ১৯৪৭ সাল, দেশভাগের অনুমোদন।

এবারে যাচ্ছি লিখছি তোমায় পর্বে। লিখছি তোমায় পর্বে আজকে প্রথম চিঠিটি পড়ে শোনাচ্ছি। প্রিয় বন্ধু অভিজ্ঞাপন, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে তোমার বিষয়কে তারিফ না করে উপায় নেই। বর্তমানে পৃথিবীর গভীর অসুখ করেছে, তার ফুসফুসে ফুটো হয়েছে, তাই তার শ্বাস প্রশ্বাস নেওয়া বড় কষ্টকর হয়ে পড়েছে। এর জন্য একমাত্র মানুষই দায়ী। তাদের এত বেশি ভোগ লালসা বেড়ে গেছে, তাই সবুজকে গ্রাস করে ফেলছে। আজ ধরার বুকে বসবাসকারী পাখিরও কীট পতঙ্গ প্রায় নিশ্চিহ্ন হয়ে যেতে বসেছে, কারণ বৃক্ষকে কুঠারাঘাত করে নগর বানাচ্ছে। কলকারখানার বর্জ্য পদার্থ ও ধোঁয়া নষ্ট করে দিতেও কুণ্ঠাবোধ করছে না, ফলে মাটি ক্ষয়রোধ, এর ফলে এই ধরার মলিন দশাপ্রাপ্ত হয়েছে। শুধু 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস পালন করলে কিছুই হবে না। যদি আমরা সবাই নিজ নিজ এলাকায় রাস্তার ধারে প্রতিদিন 2টো করে চারা গাছ রোপণ করি, তাহলে আমার মনে হয় অনেক উপকার হবে। একদিন সেগুলো মহিরুহ হয়ে সমস্ত প্রকৃতি আবার সবুজ হয়ে উঠবে, ফলে কত পথিকের আশ্রয়স্থল হবে। আসুন আবার পৃথিবীকে যেন সুস্থ করে তুলতে পারি, সেই পরিবেশ গড়ে তুলি। নমস্কার আন্তে, ভানুমতি মোদক, অযোধ্যা, বাঁকুড়া। আজকের লিখছি তোমায় পর্বের দ্বিতীয় চিঠি লিখে পাঠিয়েছেন অনিল কুমার ঠাকুর, কাটোয়া প্রান্তিক পাড়া, পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ থেকে। প্রিয় অভিজ্ঞাপন, সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছেন, সুজলাং সুফলাং শস্য শ্যামলাং মাতরম, ধরণীর চারিদিকে কত সবুজের সমারোহ। সবুজ কেবল একটি রং নয়, সবুজ হল জীবনের প্রতীক, স্পন্দন এবং পৃথিবীর ফুসফুস। আদিমকাল থেকে মানুষ ও প্রকৃতির মাঝে ছিল এক নিবিড় আত্মিক বন্ধন, কিন্তু আধুনিক সভ্যতার আগ্রাসী রূপ, নগরায়ন এবং শিল্পায়নের অন্ধ দৌড়ে আমরা প্রতিনিয়ত ধ্বংস করছি আমাদের পরম বন্ধু এই সবুজকে। অরণ্য উজাড় আর কংক্রিটের জঙ্গল গড়ার এই

আত্মঘাতী খেলায় আজ বিপন্ন পৃথিবীর অস্তিত্ব। জলবায়ুর পরিবর্তন, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি এবং ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ আমাদের মনে করিয়ে দিচ্ছে যে প্রকৃতিকে কাঁদিয়ে মানুষ কখনো সুখে থাকতে পারে না। তাই আজ সময় এসেছে স্লোগান তোলার, সবুজ হোক ধরার প্রাণ, পৃথিবীকে আবার তার হারানো যৌবন ও প্রাণশক্তি ফিরিয়ে দিতে হবে। আর এর একমাত্র উপায় হল ব্যাপক বনায়ন এবং বৃক্ষরোপণ। একটি গাছ কেবল আমাদের অক্সিজেনই দেয় না, তা কার্বন ডাইঅক্সাইড শুষে নেয়, মাটির ক্ষয় রোধ করে, বৃষ্টিপাত ঘটায় এবং লাখো জীববৈচিত্র্যের আশ্রয় হয়ে ওঠে। ধরণীকে সবুজ করার এই মহৎ দায়িত্ব কেবল সরকার বা কোনো সংস্থার নয়, এটি আমাদের প্রত্যেকের ব্যক্তিগত অঙ্গীকার হওয়া উচিত। আমাদের বাড়ির আঙিনায়, ছাদে, রাস্তার পাশে কিংবা যে কোনো ফাঁকা জায়গায় অন্তত একটি করে গাছ লাগানোর অভ্যেস গড়ে তুলতে হবে। নতুন প্রজন্মের কাছে তাদের মনে প্রকৃতির প্রতি ভালোবাসার বীজ বুনে দেওয়া অত্যন্ত জরুরি। গাছ বাঁচলে পরিবেশ বাঁচবে, আর পরিবেশ বাঁচলেই রক্ষা পাবে মানব সভ্যতা। আসুন আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি, সবুজের ছোঁয়ায় দূর করব যান্ত্রিকতার ক্লান্তি, কোটি কোটি বৃক্ষ রোপণ করে বিবর্ণ পৃথিবীকে আবার সাজিয়ে তুলি এক শান্ত, স্নিগ্ধ ও সবুজ শ্যামলিমায়। আমাদের সম্মিলিত প্রয়াসেই আবার হেসে উঠুক এই ধরিত্রী, সবুজ হোক পৃথিবীর প্রতিটি প্রাণ। প্রীতি শুভেচ্ছা সহ ইতি অনিল কুমার ঠাকুর, কাটোয়া, প্রান্তিক পাড়া, পূর্ব বর্ধমান।

এরপরে চিঠিটি লিখেছেন জয়দেব চক্রবর্তী। তিনি লিখছেন সবুজ হোক ধরার প্রাণ এই বিষয়ে। প্রিয় বন্ধু, অভিজ্ঞাপন মানব সভ্যতার অগ্রগতির সঙ্গে সঙ্গে প্রকৃতির ওপর মানুষের নির্ভরতা যেমন বেড়েছে, তেমনি বেড়েছে তার উপরে চাপও। শিল্পায়ন, নগরায়ন, বনভূমি উজাড়, দূষণ এবং জলবায়ু পরিবর্তনের ফলে আজ পৃথিবীর পরিবেশ মারাত্মক সংকটের মুখে দাঁড়িয়ে। এই প্রেক্ষাপটে সবুজ হোক ধরার প্রাণ শুধু একটি স্লোগান নয়, বরং মানবজাতির অস্তিত্ব রক্ষার লড়াই। সবুজ প্রকৃতির জীবনের মূল ভিত্তি। গাছপালা আমাদের অক্সিজেন দেয়, নিজে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে পরিবেশ বিশুদ্ধ রাখে, মাটির ক্ষয় রোধ করে এবং জীববৈচিত্র্য সংরক্ষণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্তমান সময়ে দাঁড়িয়ে আমরা দেখতে পাই জলবায়ুর অস্বাভাবিক পরিবর্তন বিশ্বের কাছে বড় সংকট। অস্বাভাবিক গরম, অনিয়মিত বৃষ্টিপাত, বন্যা, খরা এবং ঘূর্ণিঝড়ের মতো ঘটনাগুলো মানুষের জীবন ও জীবিকাকে বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছে। এই পরিস্থিতি মোকাবিলার অন্যতম কার্যকর উপায় হল ব্যাপক বৃক্ষরোপণ এবং বনসৃজন। একটি গাছ শুধু পরিবেশকেই রক্ষা করে না, বরং ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ আশ্রয় প্রদান করে। শুধু সরকার বা পরিবেশবাদী সংগঠনের উদ্যোগ যথেষ্ট নয়, প্রত্যেক নাগরিককে এ ব্যাপারে অগ্রণী ভূমিকা গ্রহণ করতে হবে। বাড়ির আঙিনা, বিদ্যালয়, রাস্তার ধারে কিংবা পতিত জমিতে বৃক্ষরোপণ করতে হবে। প্লাস্টিকের ব্যবহার কমানো, জল ও বিদ্যুতের অপচয় বন্ধ করা ও পরিবেশ বান্ধব জীবনযাপনও সবুজ পৃথিবী গঠনে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। শিক্ষার্থী

এর মধ্যে প্রকৃতি প্রেম, প্রকৃতির প্রতি দায়বদ্ধতা ও পরিবেশ সুরক্ষার মানসিকতা তৈরি করতে হবে। কারণ আজকের শিক্ষার্থী আগামী দিনের ধরিত্রের কর্ণধার। পরিশেষে বলি, পৃথিবীকে বাসযোগ্য করতে হলে সবুজায়নের বিকল্প নেই। তাই আসুন আমরা সবাই মিলে অঙ্গীকার করি, বেশি বেশি গাছ লাগাই, সবুজে সবুজে ভরিয়ে দ্বীপ ধরিত্রীকে। তাহলে প্রকৃত অর্থে সবুজ হোক ধরার প্রাণ, এই বিষয়টি সার্থক হবে এবং পৃথিবীও হয়ে উঠবে অপরূপ সুন্দর ও প্রাণবন্ত। ধন্যবাদ আন্তে। জয়দেব চক্রবর্তী, কর্ণজোড়া, উত্তর দিনাজপুর।

আজকের লিখছি তোমার পর্বের সর্বশেষ চিঠি, লিখে পাঠিয়েছেন মিতুল ঘটক, পশ্চিম বর্ধমান থেকে। প্রিয় বিজ্ঞাপন, সকল শারীরিক ও মানসিক বাধাকে অতিক্রম করে ভ্রমণ ও অনুসন্ধান দ্বারা অজানাকে আবিষ্কারের সংকল্পে যে বা যারা নতুন পথ কিংবা অভিজ্ঞতার অভিমুখে নির্ভয় রওনা দেন, তিনি অভিযাত্রী। প্রামাণিক উৎস থেকে তথ্য সংগ্রহ করে আজ তেমনই এক বিস্তৃত বাঙালি অভিযাত্রী শ্রী কৃষ্ণলাল বসাকের রোমাঞ্চকর অভিযানের কথা নিয়েই লিখছি তোমায় বন্ধু। জন্ম 1866 সালের 21 এপ্রিল উত্তর কলকাতায়। তিনি ছিলেন 19 শতাব্দীর প্রখ্যাত ব্যায়ামবীর, জিমনাস্ট ও অ্যাক্রোব্যাট, যিনি সার্কাস শিল্পী হিসেবে প্রসিদ্ধ ছিলেন। 8 বছর বয়সেই শ্রী অখিলচন্দ্র চন্দ্রের কাছে অনুশীলন, পরে বন্ধুরা মিলে তৈরি করলেন স্টার অ্যাক্রোব্যাট কোম্পানি। কিছুদিন পরে যোগদান করেন রাজা রামমোহন রায়ের নাতি শ্রী হরিমোহন রায়ের দলে। ক্রমে মার্কিনী অ্যাবেল সাহেবের অ্যাবেল ক্লেয়ার অলম্যান সার্কাসে যোগদান করে এবং 1884 সালে মাত্র 18 বছর বয়সে সর্বপ্রথম চট্টগ্রাম যাত্রা করেন। সেই শুরু বিশ্ব অভিযান। চট্টগ্রাম থেকে বার্মা, রেঙ্গুন, পিনাং, সিঙ্গাপুর, জাভা, এরপর শ্রীলঙ্কার কলম্বো থেকে জাফনা। অভিযান করেন চীনের পিকিং ও হংকং, সেখান থেকে ভ্লাদিভক্স হয়ে জাপান, ফের হংকং। 1890-এ উডিয়ার সার্কাস ও পরে হর্মস্টোন সার্কাস যোগদান করে অস্ট্রেলিয়া, সিডনি, ব্রিসবেন, পিটার্সবার্গ সহ ইউরোপ ও এশিয়ার নানা প্রান্তে প্রদর্শন করে 1900 সালে 10ই জানুয়ারি কলকাতায় ফেরেন। এই বছরই এলাহাবাদে শ্রী মতিলাল নেহরুর সঙ্গে পরিচয় সূত্রে প্যারিসের মহাপ্রদর্শনীতে ভারতের প্রতিনিধিত্ব করেন। 29 এপ্রিল অমৃতবাজার পত্রিকায় তার সংবাদ তখন শিরোনামে। তৎকালে গ্রেট ইস্টার্ন সার্কাস গঠন করেন মিস্টার অ্যাবেলের সঙ্গে এবং 1905 সালে একক সত্ত্বাধিকারী হিসেবে হিপোড্রোম সার্কাস গঠন করে হায়দ্রাবাদের নিজাম মহীশূরের রাজদরবারেও আমন্ত্রিত হন, আর শীতে জুড়ে কলকাতার ময়দান। 10 বছর পরে প্রথম বিশ্বযুদ্ধের পরিস্থিতিতে দল ভাঙতে বাধ্য হন। অবসরে লিপিবদ্ধ করেন আত্মজীবনীমূলক বিচিত্র ভ্রমণ বইখানি। 1935 সালের 19 অক্টোবর শ্রী কৃষ্ণলাল বসাকের মৃত্যুর পর ধীরে ধীরে কালের গর্ভে হারিয়ে যায় তার স্মৃতি। অভিযাত্রীগণকে শ্রদ্ধা জ্ঞাপনে মিতুল ঘটক, শিহারশোল রাজবাড়ি, রানীগঞ্জ জেলা, পশ্চিম বর্ধমান।

0: পরপর চারটে চিঠি আমরা পড়ে শোনালাম, লিখছি তোমায় পর্বে। এবারে একটি তথ্য আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। ত্রিপুরা সরকার তথ্য সংস্কৃতি দপ্তর তথ্য সংস্কৃতি অধিকার থেকে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, 29 জেলার অন্তর্গত ভারত বাংলাদেশ সীমান্তে জনগণের নিরাপত্তা সুনিশ্চিত করতে 29 জেলার জেলাশাসক মেঘা জৈন ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023-এর 163 ধারায় কিছু বিধিনিষেধ জারি করেছেন। এই নিষেধাজ্ঞায় বলা হয়েছে, 29 জেলার অন্তর্গত ভারত বাংলাদেশ সীমান্তের 50 মিটার এলাকার রাত্র 8টা থেকে পরের দিন সকাল 5টা পর্যন্ত কেউ চলাচল করতে পারবে না। এই সময়ে সেই এলাকায় 5 জনের অধিক লোক জড়ো হতে পারবে না। তেমনি সেই এলাকায় কেউ লাঠি, তীর, ধনুক, ধারালো বাঁশ, সাইকেলের চেইন, গুলতি, লোহার রড, ছুরি, আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক পদার্থ বহন করতে পারবেন না। জেলাশাসকের নিষেধাজ্ঞায় বলা হয়েছে যে পুলিশ, বিএসএফ, টিএসআর, আসাম রাইফেলস ও অন্যান্য আইন বলবৎকারী কর্মীদের ক্ষেত্রে এই বিধিনিষেধ প্রযোজ্য হবে না। জেলা প্রশাসন, পুলিশ, বিএসএফ ও অন্যান্য আইন বলবৎকারী কর্তৃপক্ষের অনুমোদনপত্র প্রাপ্তদের ক্ষেত্রে এই বিধিনিষেধ প্রযোজ্য হবে না। গুরুতর অসুস্থ রোগীদের হাসপাতাল পরিবহনকারী ব্যক্তি বা তাদের জন্য নির্দিষ্ট ওষুধের দোকান থেকে ওষুধ ক্রয় করতে যাওয়া ব্যক্তিরাও এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবেন। এই আদেশ অমান্যকারী ব্যক্তিদের বিরুদ্ধে বিএনএস 2023-এর 223 ধারায় আইনি ব্যবস্থা নেওয়া হবে। এই নিষেধাজ্ঞা 22 মে 2026 থেকে শুরু হয়েছে 19 আগস্ট 2026 পর্যন্ত বলবৎ থাকবে।
1: এবারে জানিয়ে দিচ্ছি একটি কাজের খবর। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া দেশব্যাপী 7,150 জন শিক্ষানবিশ নিয়োগ করছে। অনলাইনে আবেদনের শেষ তারিখ আজ অর্থাৎ 15 জুন 2026 পর্যন্ত বাড়ানো হয়েছে। 20 থেকে 28 বছর বয়সী যোগ্য স্নাতকগণ অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীদের 15,000 টাকা মাসিক উপবৃত্তি সহ 1 বছরের একটি প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিতে হবে। মূল বৈশিষ্ট্য নিয়োগকারী সংস্থা হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। মোট শূন্যপদ 7,150, প্রশিক্ষণের সময়কাল 1 বছর। নির্বাচন প্রক্রিয়া হচ্ছে অনলাইন লিখিত পরীক্ষা, স্থানীয় ভাষার পরীক্ষা এবং চিকিৎসা পরীক্ষা। অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়েছে গত 19 মে থেকে এবং আজ তার বর্ধিত শেষ তারিখ। এবং যোগ্যতার মানদণ্ড, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক 1 এপ্রিল 2026 অনুযায়ী। এছাড়াও বয়সসীমা 20 থেকে 28 বছর পর্যন্ত, সংরক্ষিত ক্ষেত্রে নিয়মানুযায়ী ছাড় রয়েছে। এবং বিস্তারিত জানতে লগ অন করুন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে। এ ছিল একটি কাজের খবর।
0: সময় বলছে, এবারে অভিজ্ঞাপনের পর্ব থেকে আমাদের বিদায় নিতে হবে। আর যেতে যেতে আমরা জানিয়ে দেব আবহাওয়ার খবর। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও। আগামীকালে সম্ভাব্য তাপমাত্রা সর্বোচ্চ 33 ডিগ্রি এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াস। গতকালের সর্বোচ্চ এবং আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা 34.5 ডিগ্রি এবং 26 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 96%, সর্বনিম্ন 71%। আজ ভোর 5:30 পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাপ 2.2 মিলিমিটার। সতর্কতা হিসেবে বলা হয়েছে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ধলাই, উত্তর ত্রিপুরা, গোমতী এবং দক্ষিণ ত্রিপুরার কোনো কোনো জায়গায়। এই ছিল আজকের আবহাওয়ার খবর। আর সেই সঙ্গে আমরা বিদায় নেব আজকের অভিজ্ঞাপনের পর্ব থেকে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাড়ির প্রবীণদের ভালো রাখবেন।

0: গরমের এই দিনে জানালার বাইরে রোদের ঝিলিক, হালকা বাতাসের ছোঁয়া আর চারপাশে এক পরিচিত মিষ্টি গন্ধ। এমন একটা গন্ধ যা আমাদের ছোটবেলার ছুটি, দাদু ঠাকুমার বাড়ির উঠোন, বন্ধুদের সঙ্গে কাটানো বিকেল আর অসংখ্য সুখ স্মৃতির কথা মনে করিয়ে দেয়। ঋতু বদলাই, সময়ও বদলাই, কিন্তু কিছু কিছু স্বাদ আর অনুভূতি যে চিরকাল একই থাকে। আর সেই অনুভূতির নাম যদি হয় আম, তাহলে তো আর কথাই নেই।
1: একদম ঠিক, আম। আম যখন ফলের রাজা, শুধু পেটে ভরায় না, মনটাকে ভরে দেয় এক অন্যরকম আনন্দে।
0: ঠিক। শুভ সকাল আমার প্রিয় সকল যুব শ্রোতা বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত আজকের যুববাণীর অনুষ্ঠানে। আমি তোমাদের সঙ্গে রয়েছি আরজে রাতুল,
1: আর আমি আরজে কর্মিতা। সবাইকে আমারও তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা আর রইল ভালোবাসা।
0: ঠিক। তবে কর্মিতা, আজকের অনুষ্ঠানের বিষয় শুনে আমি কিন্তু সকাল থেকেই বেশ এক্সাইটেড।
1: সে আর বলতে হয়, বিষয় যখন আম নিয়ে তখন তোমার এক্সাইটমেন্ট তো স্বাভাবিক। আমি তো শুনেছি আমের মরশুমে তোমার ফ্রিজে নাকি জলের বোতলে চেয়ে আমের সংখ্যাই বেশি থাকে।
0: না না না না, এতটাও নয়। তবে এটা সত্যি, ফ্রিজ খুলে আম না দেখলে গরমকালটা যেন একেবারে অসম্পূর্ণ লাগে।
1: দেখেছো বন্ধুরা, অনুষ্ঠান শুরু হওয়ার আগেই একজন আম প্রেমীর আসল পরিচয়টা কিন্তু বেরিয়ে পড়েছে।
0: ঠিক আছে ঠিক আছে, এবার আমার কথা থাক, আগে বলো তোমরা কে কে আম ভালোবাসো, কারণ আজকের সকালের আড্ডা কিন্তু জমবে শরীর হবে আম দিয়ে।
1: কারণ কেউ ভালোবাসে হিমসাগর, তো কেউ আম্রপলি,
0: আবার কেউ ফজলি ছাড়া কিছুই বোঝে না।
1: আজকের অনুষ্ঠানে থাকবে আম নিয়ে মজার মজার গল্প আর কিছু অজানা অনেক অনেক তথ্য,
0: আর থাকবে দারুণ কিছু গান এবং আম দিয়ে বানানো দু একটা সহজ ও মজাদার রেসিপি।
1: তাহলে চলো আমের সুবাসে ভরে উঠুক আজকের এই সকালটা।
0: তাই এই আমের আড্ডাই একটু ছন্দ মেশাতে আর তোমাদের দুপা অজান্তেই নাচিয়ে তুলতে ছোট্ট করে এই গানটা এবার তোমাদের জন্য।

0: তোমার দেখা নাই।
1: উফ, কি দারুণ একটা গান, তাই না রাতুল?
0: একদম একদম তাই। আর আজ আমরা কথা বলছি আম নিয়ে। তবে শুধু আমের প্রশংসা করলেই কি হবে? না, যারা বাড়িতে বসে আছো তাদের জন্য কিছু মজাদার রেসিপির গল্পও কিন্তু বলা যাক।
1: তাহলে শুরু করা হোক আজকের একটি জনপ্রিয় রেসিপি। রাতুল, কিছু মনে পড়ছে?
0: আমের জুস।
1: একদম।
0: আচ্ছা
1: বন্ধুরা, পাকা আমের রসটাকে বের করে তার সঙ্গে ঠান্ডা জল, সামান্য চিনি আর কয়েকটা বরফের টুকরো মিশিয়ে নাও। ব্যাস, দুপুরের গরমে এক গ্লাস আমের

0: শরবত যেন ঠিক একটা গ্লাস সুখে ভরা।
1: জিভে জল কিন্তু চলে এলো। আর আমার সবচেয়ে আরেকটি পছন্দের রেসিপি বলবো?
0: বলো বলো।
1: আম দুধ।
0: বাহ বাহ বাহ।
1: অনেকে এটাকে খুব সাধারণ ভাবলেও ঠান্ডা দুধের মধ্যে ছোট ছোট করে কাটা আম মিশিয়ে খাওয়ার মজাই কিন্তু আলাদা। আমার এখনো মনে পড়ে ছোটবেলায় গরমের ছুটিতে বিকেলে এক বাটি আম দুধ, বাস মানে মনে হতো পৃথিবীর সবচেয়ে সেরা খাবার খাচ্ছি। তবে যুববাণীর আসরে আজ শুধু গল্প আর খাবারের কথা থাকলেই তো হয় না, একটু সুরের মায়াও দরকার। তাই এবার তোমাদের নিয়ে চলছি এমন এক শিল্পীর কাছে যার কণ্ঠে রয়েছে মাটির গন্ধ, গ্রামের পথের সরলতা আর লোকসঙ্গীতের সেই চিরচেনা আবেগ। আমাদের সঙ্গে থাকছে আরজে মানালি, আর তার সঙ্গে আছেন লোকসঙ্গীত শিল্পী সুদীপা রায়।
2: নমস্কার শ্রোতা বন্ধুরা, তোমাদের সঙ্গে আজকের এই সুরের পর্বে আমি রয়েছি আরজে মানালি, এবং আমার সঙ্গে রয়েছেন আজকের বিশেষ অতিথি সুদীপা রায়। স্বাগত তোমাকে আমাদের আজকের এই বিশেষ পর্বে। তো তোমার কাছে প্রথমে গান শোনার আগে একটি প্রশ্ন থাকবে, যে তোমার এই সঙ্গীত জগতের শুরুটা কিভাবে হয়েছে?
3: ক্লাস যখন ওয়ানে পড়তাম তখন থেকেই আমি আমার বড় ভাই গান করত, তো তারপর ওই সময়টাতে আমি নাচ শিখতাম। তো আমার বড় ভাইয়ের গান দেখেই আমি গান বাজনার জগতে এলাম, এই থেকে আমার গান বাজনা শুরু হলো।
2: বেশ, তো শুনে নেই প্রথম গান।
3: হ্যাঁ অবশ্যই। তো আমি প্রথম গান একটা পল্লীগীতি করছি।
2: একদম।

0: আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, ভালোবাসার অনুভূতির দোলাচলে ভরা এক মায়াবী গান। কখনো ভাসায়, কখনো ডুবায়, এটাই তো ভালোবাসার খেলা। সেই অনুভূতিকেই সুন্দরভাবে তুলে ধরল এই গান। তো সুদীপা, তোমার কাছে জানতে চাইব, লাইভ কনসার্ট করা হয়?
1: হ্যাঁ, লাইভ কনসার্ট করি।
0: লাইভ কনসার্ট এর জন্য মানে নিজেকে কীভাবে প্রস্তুত করো, বা কী কোন কোন জিনিসটা খেয়াল রাখা দরকার?
1: লাইভ কনসার্টটা করতে হলে সবার আগে আমাদের বাড়িতে বিশেষ করে ক্লাসিক্যালটা একটু বিশেষ করে প্র্যাকটিস করাটা দরকার, তারপর আমাদের লাইভ কনসার্টটা তাহলে ভালো হবে। বাড়িঘরে ওই প্র্যাকটিসটা মেইন।
0: আচ্ছা,
1: হ্যাঁ
0: বেশ। তো এরপরে কী গান শুনবো আমরা?
1: তারপর আমি করব একটি বাউল গান।
0: ঠিক আছে।

0: গান, সুর আর শিল্পীর হৃদয়ের গল্পে ভরপুর ছিল আজকের এই বিশেষ পর্ব। যে সুর আমাদের মন ছুঁয়ে গেল, যে কথাগুলো আমাদের ভাবতে শেখালো, সেগুলো নিয়েই আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও ফিরে আসব নতুন গান, নতুন শিল্পী আর নতুন কিছু গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুরের সাথেই থাকুন, নমস্কার।
1: আহা, কি সুন্দর সুরের মেলবন্ধন, তাই না?
2: তবে যুব বন্ধুরা, এবার আমরা একটু অন্য একটি বিষয় নজর দেব। আমাদের জীবনটা কিন্তু অভিজ্ঞতার ভাণ্ডার, তাই আমাদের প্রবীণদের যারা রয়েছে তাদের প্রতি সম্মান, যত্ন ও সচেতনতা নিয়ে আজ বিশ্বজুড়ে পালিত হচ্ছে ওয়ার্ল্ড এল্ডার অ্যাবিউজ অ্যাওয়ারনেস ডে। এই বিষয়টিকে নিয়ে কথা বলবেন আর যে তনুশ্রী, আর তার সঙ্গে থাকছেন ডক্টর রাজেশ দাস।
3: নমস্কার, শুভ সকালে যুব বন্ধুরা। আকাশবাণীর এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আপনাদের সঙ্গে আমি রয়েছি আরজে তনুশ্রী। আজকে এই বিশেষ পর্বে আমরা কথা বলবো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আজ ওয়ার্ল্ড এল্ডার অ্যাবিউজ অ্যাওয়ারনেস ডে, অর্থাৎ বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস। আমরা সবাই জানি প্রতি বছর 15ই জুন এই দিনটি পালন করা হয়, যাতে আমরা আমাদের সমাজে প্রবীণদের প্রতি হওয়া অবহেলা, নির্যাতন ও অসম্মানের বিরুদ্ধে সচেতন হতে পারি। তবে আজকের এই বিশেষ অনুষ্ঠানে আমাদের সঙ্গে কিন্তু রয়েছেন মেলাঘর হাসপাতালের সম্মানিত চিকিৎসক ডক্টর রাজেশ দাস। স্যার, আপনাকে আমাদের অনুষ্ঠানে অনেক অনেক স্বাগত। তবে আজকের এই অনুষ্ঠানের একেবারে প্রথম যে প্রশ্নটি আপনার কাছে থাকবে, সেটা হয়েছে যে প্রবীণ নির্যাতন বলতে আপনার অর্থে কি? স্যার, একটু যদি আমাদের কাছে সেটা তুলে ধরেন।
4: ধন্যবাদ আকাশবাণী আগরতলা। আজকে এই বিশেষ দিনে, বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস, এই বিশেষ দিনে আমাকে এই সুযোগ দেওয়ার জন্য ম্যাডাম আপনাকেও ধন্যবাদ। অ্যাকচুয়ালি এই প্রবীণ নির্যাতন আমার মতে যে ব্যাপারটা, সেটা নানান ভাবে এই প্রবীণ নির্যাতন হয়। তো প্রথম যে ব্যাপারটা আমরা জানি বা আমার মতে যেটা সংঘটিত হয়, সেটা হলো শারীরিক, যে শারীরিক ভাবে আমরা দেখি যে আমাদের পরিবারের মধ্যে যারা বয়স্করা আছেন, প্রবীণরা আছেন, তাদেরকে আমরা বিভিন্ন শারীরিক ভাবে টর্চার করি, নির্যাতন করি, বিভিন্ন মারধর করি। এইভাবে এই যে শারীরিক ভাবে নির্যাতনটা আমরা করি, সেটা খুবই সাংঘাতিক একটা ব্যাপার। তারপরে আমরা মানসিক ভাবে প্রবীণদের নানান ভাবে আমরা প্রবীণদের নির্যাতন করি। মানসিক ভাবে অনেক সময় দেখা যায় যে ওনাদের ইচ্ছা মতো আমরা অনেক

0: কাজ করি না, ওনারা যেটা চান সেটা আমরা করি না, বা ওটা যেটা না চান সেটা আমরা করি। ওনারা এরকম ভাবে যে বাড়ির যে প্রবীণরা রয়েছেন, সমাজের যে প্রবীণরা রয়েছেন, তাদের মতের বিরুদ্ধে গিয়ে আমরা যখন এরকম কোনো কাজ করি, তাহলে ওনারা সেটা ভালো পান না, একটা টেনশনে পড়েন, একটা অশান্তিতে ভোগেন। এভাবে আমরা মানসিক ভাবে আমাদের যে প্রবীণরা আছেন বাড়িতে, সেই প্রবীণদের আমরা এই মানসিক ভাবে নির্যাতন করে থাকি। আর আরেকটা পার্ট রয়েছে, সেটা হলো আর্থিক। অনেক সময় দেখা যায় যে ওনাদের অনেক প্রবীণরা, বিশেষত অনেক বয়স্ক জনিত রোগে ভোগেন, বা বিভিন্ন অন্যান্য যে রোগগুলি বয়স্ককালে যেটা দেখা যায় সেগুলিতে ভোগেন, তাদের অনেক মেডিসিন খেতে হয়। সে সময় দেখা যায় যে আমরা সেই মেডিসিনটা আমরা সঠিক সময়ে আমরা ওনাদেরকে দেই না, বা দেখা যায় যে ওনার মনের একটা ইচ্ছা হলো যে কাউকে একটা কিছু উপহার দেবে বা কাউকে দেবে, বা দেখা যায় যে ওনার যে নিকট আত্মীয় স্বজন অনেকেই থাকেন, তাদেরকে কিছু দেওয়ার ওনার ইচ্ছা হয়, তখন আমরা আমাদের কাছ থেকে আমরা অনেক সময় সেটাকে আমরা বেশি একটা পাত্তা দিই না, এবং আর্থিক ভাবে যেটা সাহায্য দরকার সেটা আমরা করি না। আর আরেকটা কি, আরেকটা হলো অবহেলা। আমরা প্রায় সময় দেখি যে আমাদের বাড়িঘরে যে প্রবীণরা রয়েছেন তাদেরকে একটা সাইড করে আমরা বিভিন্ন অনুষ্ঠান থেকে শুরু করে পারিবারিক কাজগুলি থেকে শুরু করে নানান ভাবে তাদেরকে কোনো জিজ্ঞাসা করি না, তাদের কাছ থেকে কোনো পরামর্শ নেই না, বা তাদের তাদের তারা আমি যেটা করলে খুশি হবে সেটা করি না, মানে একটা সাইডে রেখে আমরা অনেক সময় নানান কাজগুলি করি। তখন তারা মনে মনে কষ্ট পান, অনেক মানসিক অশান্তিতে ভোগেন। তো এই নানান ভাবে আমরা এই প্রবীণদেরকে এই নির্যাতন আমরা করি, নানান ভাবে এই কাজগুলো সংগঠিত হয়, যেটা আমাদের পরিবারের জন্য এবং এই সমাজের জন্য খুবই একটা খারাপ, ন্যাক্কারজনক একটা দিক।
1: একদমই একদমই একদমই। তার পাশাপাশি স্যার আর একটা প্রশ্ন যদি একটু সংক্ষেপে আমাদের কাছে তুলে ধরেন, যে আধুনিক জীবনযাত্রা ও ব্যস্ততা কি এর পেছনে একটা বড় কারণ হতে পারে, কি মনে করছেন?
0: আমার মতে আধুনিক যে আমরা আধুনিক জীবনযাত্রা ব্যস্ততা, এর থেকে আরেকটা বিশেষ বড় কারণ হলো যে পারিবারিক শিক্ষা, পারিবারিক শিক্ষা
1: একদমই
0: জ্ঞান, এগুলির অভাব আমাদের পরিবারের মধ্যে। আমরা দেখা যায় যে আমি আমি ইনকাম করছি, আমার বাড়িতে আমার বাবা রয়েছেন, আর আমি আমার বাবাকে ছেলে বা মেয়ের সামনে আমি ওদের সঙ্গে কটু কথা বলি, বা ওরা যেটা পছন্দ করে না সেরকম কথা বলি, তখন কিন্তু আমার যে সন্তানটা রয়েছে সেটা কিন্তু আমার কাছ থেকে সে শিক্ষাটা পেয়েছে। এরকম করে বিভিন্ন, শুধু ব্যস্ততা নয়, এই পারিবারিক অনেক শিক্ষার অভাবে এই এই যে নির্যাতনটা, প্রবীণ নির্যাতনটা, এটা সংঘটিত হয়। তাই পারিবারিক শিক্ষাটার বিশেষ প্রয়োজন। যেমন আমাদের যে হিন্দু শাস্ত্রে আছে যে মাকে বাবাকে প্রণাম করা, গুরুজনদেরকে কথা শোনা, এই জিনিসগুলি যদি আমাদের পরিবারের মধ্যে আমরা করতে পারি,
1: একদম
0: হ্যাঁ, তাহলে বাচ্চারা ছোট থেকে সেই জিনিসগুলি শিখবে, এবং ওনারা যখন বড় হবে, বাচ্চারা যখন বড় হবে, তখন এই যে সমাজে সেটা সংগঠিত হচ্ছে, যে আজকে যুগ আমরা যেটা দেখছি সেটা অনেকাংশেই কম হবে।
1: একদমই একদমই। একেবারে শেষ প্রশ্ন যেটা থাকবে, যে এই বিশেষ দিনে আপনি আমাদের শ্রোতাদের জন্য কি বার্তা দিতে চান, বিশেষ করে নতুন প্রজন্মরা যারা রয়েছেন তাদের প্রবীণদের প্রতি আরো কতটা সহানুভূতিশীল হওয়া দরকার, সেটাও যদি একটু বুঝিয়ে দেন।
0: আমিও তো একদিন বয়স হবে, আমারও একদিন বয়স।

0: হবে, আমি তো একদিন প্রবীণ হব, তাই এই এখন থেকে যদি আমি সেটা চাষ না করি, আমার বাচ্চাদেরকে না শেখাই, বা এই শ্রদ্ধার যেটা বললাম যে বড়দেরকে প্রণাম করা, শ্রদ্ধা করা,
1: একদম
0: তাদের কথা না কথাকে মান্য দেওয়া, তাদের কথা যেটা ওনারা বলছেন মনোযোগ সহকারে শোনা, তাই আজকের দিনে বিশেষ করে দেখা যায় যে সোশ্যাল মিডিয়ার যুগে আমরা এই সমাজে আমরা নিউক্লিয়ার ফ্যামিলির বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আমরা নিউক্লিয়ার ফ্যামিলিতেই আছি।
1: একদম
0: তো আমরা সেখানে দেখছি না যে প্রবীণদের কিভাবে শ্রদ্ধা করতে হয়, কিভাবে মানতে হয়, কিভাবে প্রণাম করতে হয়। তাই মোট কথা সবকিছু মিলিয়ে আমাদের একটা আদর্শ কেন্দ্রিক একটা জীবন যাত্রা যদি আমরা পালন করি, একটা আদর্শ, আমাদের যে ঐতিহ্য রয়েছে, আমাদের যে ধারা রয়েছে, একটা আদর্শকে মেনে চলা, সেই আদর্শ কেন্দ্রিক জীবন আমরা যদি প্রত্যেকেই জীবন সেই জীবনে চলি, তাহলে আমার মতে এই যে নির্যাতন আমরা অনেক কিছু করছি, তারপরেও সেটা দিন দিন বাড়ছে, আমার মতে সেটা এই আদর্শকেন্দ্রিক জীবনে আমাদের সমাজে পরিবর্তন আনতে পারে।
1: একদম একদম একদম, অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে এত সুন্দরভাবে মানে আমাদের এই গুরুত্বপূর্ণ বিষয়টি সম্পর্কে আমাদেরকে জানানোর জন্য। শ্রোতা বন্ধুরা, আজকের আলোচনা থেকে কিন্তু আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি যে প্রবীণরা আমাদের জীবনের কিন্তু একটা শিকড়, তাদের সম্মান, ভালোবাসা ও যত্ন নেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। আর আমাদের সঙ্গে এতক্ষণ কিন্তু ছিলেন ডক্টর রাজেশ দাস স্যার, আর ইনি এত সুন্দর করে প্রত্যেকটা বিষয় তুলে ধরেছেন, সত্যি সেটা অনেকটা শিক্ষণীয়। তবে এইভাবেই আজকে শেষ করছি আজকের এই বিশেষ পর্ব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি আজ তনুশ্রী আজকের মতো তবে বিদায় নিচ্ছি, নমস্কার।
2: যুববন্ধুরা, শুনছিলাম এই সাক্ষাৎকারটি, প্রবীণ নাগরিকদের নিয়ে কথা হচ্ছিল। আর সেই সঙ্গে বলতে হয়, প্রবীণ নাগরিকদের হাত ধরেই কিন্তু আমাদের এই ভবিষ্যৎটা এগিয়ে যায়, ওরা আমাদের বন্ধুর মতো করে হাত দিয়ে হাত ধরে এগিয়ে নিয়ে যায়। সেই সঙ্গে আরেকটি কথা বলতে হয়, যেহেতু যুব বন্ধুরা বন্ধুদের নিয়ে কথা, তোমরা জানো আমাদের প্রত্যেকের মধ্যে বন্ধু, সেই বন্ধুত্বটা লুকিয়ে থাকে। আমরা হয়তো কোথাও নিজেদেরকে খুঁজে বেড়াই যে কোথাও একজন বন্ধুকে দরকার, নিজের কথাকে খুলে বলবো, কিন্তু তারই থেকে সবার আগে আমরা ভুলে যাই আমাদের মধ্যে, আমাদের ভেতরে লুকিয়ে থাকে সুপ্ত অবস্থায় একটি করে বন্ধু। তাই সে নিজের বন্ধুটাকে খুঁজে বের করো, সেই কথা সাজা যা কিছু রয়েছে সেটা তুমি নিজেকে উজাড় করে দাও, দেখবে তোমার সব কিছুর উত্তর ঠিকভাবে বেরিয়ে পড়ছে। তো আজকে তো তোমাদের সঙ্গে ছিলাম, আম নিয়ে অনেক কিছু জানলাম, রেসিপি শুনলাম, আর রাতুল কিন্তু বাড়িতে গিয়ে
3: একদম একদম আমি কিন্তু সেই রেসিপিগুলো বানিয়ে খাবই। আর তোমরাও যদি রেসিপিগুলি ট্রাই করো, অবশ্যই পরের অনুষ্ঠানে আমাদের কিন্তু বলতে পারো কোন কোন রেসিপি ট্রাই করছো। আর তোমরা যদি কোনো রেসিপি জেনে থাকো যেটা আমাদের বলনি, সিক্রেট রেখেছ, আমরা কিন্তু নিশ্চয়ই পরের অনুষ্ঠানে তোমাদের সেই রেসিপিগুলি শুনব। তবে সেই রেসিপি শোনার আগে তোমাদের জন্য আরেকটা ছোট্ট করে মিষ্টি গান।

তো যুব বন্ধুরা, আজকের মতো আমাদের অনুষ্ঠানের সময় কিন্তু একেবারেই শেষ। তো নিশ্চয়ই কথা হবে অন্য এক নতুন পর্বে, নতুন দিনে, নতুন কোনো ভাবনার খোঁজে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই শুনতে থেকো তোমাদের প্রিয় অনুষ্ঠান, যুব অনুষ্ঠান, যুব বাণী।

শ্রোতা বন্ধুরা, এবারে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ স্লোভাকিয়ায় রাজধানী ব্লাতিস্লাভায় সেদেশের প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর সঙ্গে বৈঠকে বসবেন। শ্রী মোদী স্লোভাকিয়ার রাষ্ট্রপতি পিটার পেলেগ্রিনির সঙ্গেও সাক্ষাৎ করবেন। ফ্রান্স সফরের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো গতকাল নিস শহরে যৌথভাবে ভারত ইনোভেটস অনুষ্ঠানের উদ্বোধন করেছেন। কেন্দ্রে এনডিএ সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দর কর্তৃপক্ষ আজ যাত্রী সুবিধা দিবস পালন করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে গতকাল থেকে রাজ্যস্তরে 3 দিনব্যাপী জনকল্যাণ শিবির শুরু হয়েছে। আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত এই শিবিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা ও কেন্দ্রীয় বন্দর নৌ পরিবহন ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সনোয়াল। আগামী 24 ঘন্টায় কুমতি, ধলাই, উত্তর ও দক্ষিণ জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। এই ছিল আজকের সংবাদ শিরোনাম।

শ্রোতা বন্ধুরা, আরও একবার স্বাগত জানাচ্ছি 101.6 মেগাহার্টজ FM মুজান্ততে। আর আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি, আপনাদের বন্ধু আর্চে অম্বালিকা। শুরু করছি আজকের বলছি তোমায় পর্ব। আর আজকের বলছি তোমায় পর্বে বিষয় রাখা হয়েছে সময় যদি ফিরত। হ্যাঁ, সময়, এই ছোট্ট শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানুষের সবচেয়ে বড় বিস্ময়, সবচেয়ে গভীর আফসোস আর সবচেয়ে সুন্দর স্মৃতি। পৃথিবীর সব কিছুই হয়তো ফিরে পাওয়া যায়, হারিয়ে যাওয়া সম্পদ, বিচ্ছিন্ন সম্পর্ক, এমনকি ভেঙে যাওয়া স্বপ্ন কখনো কখনো নতুন রূপে ফিরে আসে। কিন্তু একটি জিনিস কখনো ফিরে আসে না, তা হলো সময়। তবু মানুষ বারবার কল্পনা করে নিঃসঙ্গ বিকেলে বৃষ্টি ভেজা জানালার পাশে বসে, কিংবা রাতের নিরবতার গভীরে হারিয়ে গিয়ে মনে মনে প্রশ্ন তোলে, আহা যদি সময়টা একটিবার ফিরে আসত। শ্রোতা বন্ধুরা, আজকের বলছি তোমায় পর্বে তাই আমরা বিষয় রেখেছি সময় যদি ফিরে আসত। আপনারা ফোন করতে পারেন আমাদের স্টুডিও নম্বরে, আমাদের স্টুডিও নম্বর 0381226253। এই মুহূর্তে আমরা হোয়াটসঅ্যাপে কোনো মেসেজ নিতে পারছি না, তাই হোয়াটসঅ্যাপের মাধ্যমে কোনো বার্তা পাঠালে সেটা এই মুহূর্তে পড়া সম্ভব হয়ে উঠবে না। তাই আপনাদের অনুরোধ করব, আপনারা যারাই চাইছেন কথা বলতে আপনারা ফোন করতে পারেন আমাদের স্টুডিও নম্বরে 0381226253 এই নাম্বারে। সময় যদি ফিরত তাহলে হয়তো আমরা আবার ছুঁয়ে দেখতে চাইতাম সেই শৈশবকে, যে শৈশবের আকাশ ছিল অনেক বড় আর স্বপ্নগুলো ছিল অনেক সহজ। তখন মোবাইল ফোন ছিল না, ছিল না ভার্চুয়াল জগতের মায়া জাল, ছিল

0: মাঠ ভরা দৌড়ঝাঁপ, কাদামাখা পা আর বিকেলে মায়ের ডাক। আজও কত মানুষ চোখ বন্ধ করলে শুনতে পায় সেই পুরনো শব্দগুলো, স্কুল ছুটির ঘণ্টা, পাড়ার বন্ধুদের ডাক, দূরে কারো বাঁশির সুর। তখন হয়তো জীবনের কোনো তাড়া ছিল না, পরীক্ষার ফলাফল নিয়ে উদ্বেগ ছিল, কিন্তু জীবনের হিসেব নিকেশ ছিল না। অথচ বড় হওয়ার তাড়নায় আমরা কত দ্রুত সেই দিনগুলো পার করে এসেছি। বন্ধু রয়েছেন সঙ্গে। হ্যালো, হ্যালো, হ্যালো, নমস্কার বন্ধু, কে রয়েছেন সঙ্গে? কে বলছেন?
1: চন্দন দাস।
0: চন্দন দাস, হ্যাঁ বলুন চন্দন বাবু।
1: বলছি এই যে সময়ের ব্যাপারটা ছিল, সময় আমি অনেক সময় চিন্তা করি, যেমন আগে যে আমরা যেমন খেলা করতাম, ঘুড়ি উড়াইতাম, বোধহয় মার্বেল খেলতাম, এই সময়টা আসলে এক সময়। আর তখন যে আমরা বড় হয়েছি, এইসব জিনিসটা কোনো কিন্তু অনেক দিনের প্লাবান খেলে না। আমি এটি চিন্তা করি, আমরা যদি সেই সময়টা আবার ফেরা পাইতাম, কত আনন্দ লাগত। এই সময়টা তো আর আমরা মিলত না, আর অনেক দিনের প্লাবান আর এটা ফেস করে না।
0: অনেক ধন্যবাদ বন্ধু, সঙ্গে থাকবেন। বন্ধুর সঙ্গে কথা বলছিলাম সত্যি। আপনারাও যদি শ্রোতা বন্ধুরা একটু ফিরে যেতে পারতেন পুরনো সময়ে, তাহলে কোন সময়টাতে যেতে চাইতেন এবং কেন, সে বিষয়টা নিয়ে কিন্তু আজ কথা বলবো। জানবো আপনাদের কথা, আপনাদের অনুভূতির কথা। আজ যখন জীবন ক্লান্ত হয়ে পড়ে, তখন মনে হয় যদি একদিনের জন্যও ফিরে যাওয়া যেত সেই ছোট্ট উঠোনে, যেখানে দাদু গল্প বলতেন, ঠাকুমা বিকেলের জলখাবার হাতে ডাক দিতেন, তখন পৃথিবীটা ছিল বড্ড নিরাপদ। হ্যালো,
2: নমস্কার দিদি।
0: নমস্কার।
2: হ্যাঁ, আমি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার দুবরাজপুর থেকে।
0: হ্যাঁ, অমিতাভ বাবু বলছেন। হ্যাঁ বলুন।
2: হ্যাঁ হ্যাঁ দিদি, একটু সময় নিয়ে আপনার সঙ্গে একটু সময় নিয়ে কথা বলবো।
0: নিশ্চয়ই বলুন,
2: একটু হাতে আছে।
0: বলুন বলুন।
2: বলছি দেখুন, সময় হচ্ছে টাইম এন্ড টাইড ওয়েটস ফর নান, এটা কিন্তু কেউই আমাদের জন্য অপেক্ষা করে না, কিন্তু আমরা সেই সময়টার জন্য অপেক্ষা করি। যদি আমাদের কাজটা ভালো হয়, তাহলে আমাদের সেই সুসময়টা আসতে বাধ্য। আর আমরা যদি সব সময় লোকের পিছনে লেগে থাকি, তাহলে দুঃসময়টাও আমাদের জন্য কিন্তু বরাদ্দ থাকে দিদি।
0: হ্যাঁ,
2: এবার এই যেটা ব্যাপার হচ্ছে, ধরুন আমার একটা সময়, এমন একটা সময় ছিল যখন আমার সুসময় ছিল, কিন্তু এখন আমার দুঃসময় চলছে, তবে আমি পিছিয়ে হাল ছাড়িনি। সেই দুঃসময়টাকে তার বিপরীত শব্দে পরিণত করব, এটাই আমার প্রতিজ্ঞা। আর সেই সময়টার জন্যই আমি অপেক্ষা করে আছি। আর আপনাকে আমার অসংখ্য ধন্যবাদ, প্রীতি ও শুভেচ্ছা আমাকে দু মিনিট সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন।
0: অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। সঙ্গে থাকুন, শুনতে থাকুন। আসলে শ্রোতা বন্ধুরা, আপনাদের জন্যই কিন্তু আমাদের এই নানান রকম অনুষ্ঠান সাজানো, আপনাদের সঙ্গে কথা বলার জন্য, আপনাদের মনের ভাবটুকু সবার সঙ্গে যাতে ভাগ করে নিতে পারেন, আমরা যাতে আপনাদের গল্পও জানতে পারি, সেই কথা মাথায় রেখেই কিন্তু আমাদের এই অনুষ্ঠানগুলো আয়োজন করা। আর তাই আপনারা আমাদের প্রতিটা অনুষ্ঠানের একটা মূল্যবান অংশ। হ্যালো,
3: হ্যালো, গুড মর্নিং।
0: গুড মর্নিং,
3: আমার মনে হয় আমি যদি আবার আমার বড়দের সাথে সেই সময়গুলো কাটাতে পারতাম, ভীষণ ভালো হতো।
0: আচ্ছা,
3: বড়দের সাথে হাত ধরে ঘোরাঘুরি, মজা, মারপিট, বিশেষ করে মারামারি, যে সবার সাথে খেলাধুলা করা, মারামারি করা, গাছে ওঠা, এগুলো করতে পারতাম, ভালো হতো। তারপর স্কুল লাইফের মধ্যে যে এই যে সারাক্ষণ ছোটাছুটি, স্যারের বকা, ম্যামের বকা, তারপর হোমওয়ার্ক করা, এগুলো করতে পারতাম, ভীষণ ভালো হতো। তারপর আশা তো বলা যায় যে আমি যখন কর্ম করতাম, কর্মের মাধ্যমে যে অনেক কিছু

0: মানে ঠিক আছে কষ্ট দুঃখ সব নিয়ে জীবন, তবু কর্ম করার মানে ক্ষেত্রে যেটা আনন্দ আছে যে আমি নিজে কর্ম করছি এই যেটা উপলব্ধি এটা করতে পারতাম আজকে ভালো হতো। তাহলে নিজের যে কিছু কিছু সমস্যা থাকে বা মা বাবার দেখাশোনা করতে পারতাম তাহলে ওদের ভীষণ ভালো হতো। এগুলো আমার ইচ্ছা আর কি, এই সময়গুলো আমার ভীষণ প্রয়োজন। মানে এখন তো মানুষের জীবন থেকে অনেক কিছু হারিয়ে যাচ্ছে না, যে আনন্দ জিনিস কিন্তু মানুষ বলে যে তুমি খুঁজলে পেয়ে যাবে, সবসময় পাওয়া যায় না, ওইগুলো আমি খুঁজি আর কি, যেগুলো কেন আসে না, আদৌ কি আসবে নাকি পাবো কি পাবো না, কিছু এটার মধ্যে আছি এই আর কি। কোনো আমি কিছু চাই না, একটু ভালো থাকতে চাই।
1: নিশ্চয়ই ভালো থাকার অধিকার সকলের রয়েছে, সঙ্গে থেকো, খুব ভালো থেকো। সময় যদি ফিরত তাহলে হয়তো আমরা ফিরে যেতে চাইতাম কিছু মানুষের কাছে, ঠিক যেমনটা যমুনা বলল, এমন কিছু মানুষের কাছে যাদের আমরা হারিয়ে ফেলেছি চিরতরে। আরও একজন বন্ধু রয়েছেন। হ্যালো,
2: হ্যালো,
1: হ্যাঁ
2: নমস্কার,
1: নমস্কার, হ্যাঁ ভালো আছি, কি বলছো?
2: আমার প্রবলেম তো আমি দেখি, আমি জয়াদের ওই প্রতি শনিবারে যে প্রোগ্রামটা হয় দিদি ওয়ান,
1: আচ্ছা
2: ভালো লাগে।
1: আচ্ছা বলো আজকে বিষয় নিয়ে কিছু বলবে?
2: হ্যাঁ সময় ঠিকই, সময়কে আমরা ধরে রাখতে পারি না এটা তো ঠিক, কিন্তু যত যে সময়টাই আমরা আমরা মানে পাই আর কি, যতটুকুই আমরা পাই সেই সময়টাকে যদি মনে করি যে খুব ভালোভাবে কাটানো যায় বা সময়টাকে যদি আমি মূল্য দিই, যে মানে অপচয় যদি না করি তারপর সময়টাকে যদি মূল্য দিয়ে আমি যদি রাখি বা সময়টাকে আমি যদি গুরুত্ব দিই আমার জীবনে, যে না এই সময়টা আমার জন্য অনেকটা অনেকটা মানে কাজে লাগবে, আমি অত অযথা অপচয় করব না। বিশেষ করে যখন পরীক্ষার সময় হয়, আমি যেহেতু একটা স্টুডেন্ট তো সব কিছুতেই আমি পড়াটাই নিয়ে আসি, যে যখন পরীক্ষার সময় তো পরীক্ষার আগে যদি আমি কোনো মানে পড়াশোনাটা যদি ভালোভাবে না করি বা সময়টাকে যদি গুরুত্ব না দিয়ে না পড়ি, তাহলে দেখবে পরীক্ষার সময় হলে আমার অনেকটা মানে অসুবিধা হয়ে যায়। যদি আমি আগে থেকে যদি জিনিসটাগুলি মানে যদি কাজে না লাগায় সময়টাকে, পরবর্তী সময় কিন্তু অনেকটা অসুবিধা হয়ে যায়। তাহলে আমি মনে করি যে সময়টাকে কাজে লাগিয়ে জীবনে এগিয়ে যাওয়াটা অনেকটা মানে প্রয়োজন, সময়টা আমাদের জীবনে অনেক মূল্যবান।
1: অনেক ধন্যবাদ। প্রত্যেক মানুষের জীবনে কিছু মুখ থাকে যাদের উপস্থিতি এতটাই স্বাভাবিক ছিল যে আমরা কখনো ভাবিনি সেই মানুষগুলো একদিন থাকবে না। বাবা মা, দাদু দিদিমা, ঠাকুরমা ঠাকুরদাদা, বন্ধু প্রিয়জন, অনেকেই সময়ের স্রোতে একসময় দূরে চলে যান, কেউ মৃত্যুর ওপারে, কেউ দূরত্বের আড়ালে, কেউ বা অভিমানের দেয়ালে। হ্যালো,
3: হ্যালো,
1: নমস্কার, মণি দেবী বলছেন?
3: হ্যাঁ
1: বলুন বলুন, রেডিও সেটটিকে একটু মিউট করে দেবেন।
3: ঠিক আছে,
1: হ্যাঁ এবারে
3: বলে থাকি সময় সাপেক্ষ। কথা বলেছি সময় সময় সাপেক্ষ, আর সময় কারো হয় না, সময় করে নিতে হয়। হ্যালো,
1: হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন।
3: সময় করে নিতে হয়, আর সময় চলে গেলে আমরা কিন্তু আফসোস করি, এই সময়টাকে বৃথা কাটিয়ে দিলাম, এই সময়টাকে কাজে লাগালাম না, সময়টা কাজে লাগালে আমার কত উপকার হতো, আমি সময় পেলেই কিন্তু আমি কিছু আমার নিজস্ব গান আছে সেটা আমি লিখছি।
1: আচ্ছা,
3: হয়তো হয়তো সবসময় হয়ে ওঠে না, সময় করে নিতে পারি না, হয়তো শরীর ভালো থাকে না, বয়স হয়েছে, তো হয়তো কিছু লিখতে গেলে কিন্তু মনের প্রস্তুতি দরকার, মনের প্রস্তুতি থাকে না, তখনই যখন এই সময়টাকে আমি হারিয়ে ফেলি তখন মনে হয় রে এই সময়টাকে হারিয়ে ফেললাম, এটা ঠিক নয়, সময়টা তো চলে গেল, সময়টাকে আমি ধরে রাখতে পারলাম না। রাখলাম, নমস্কার,
1: অনেক ধন্যবাদ, সঙ্গে থাকবেন। যেটা বলছিলাম শ্রোতা বন্ধুরা, যে এমন অনেক মানুষ আছে সময়ের স্রোতে যাদের আমরা হারিয়ে ফেলি। আচ্ছা, আরও একজন বন্ধু যুক্ত হয়ে গেছেন সঙ্গে। হ্যালো নমস্কার, হ্যালো
4: নমস্কার, নমস্কার, আমি কৃষ্ণদেবনাথ,
1: কি বলছেন?
4: কৃষ্ণদেবনাথ,
1: কৃষ্ণদেবনাথ বলুন।
4: সময় হারিয়ে

0: গেলে সময় আর ফিরে পাওয়া যায় না।
1: বিষয়টা হচ্ছে সময় যদি ফিরত, যদি আপনি সময়টাকে ফিরে পেতেন তাহলে আপনি কি করতেন বা কোন সময়টাতে যেতে চাইতেন?
0: আমাদের স্কুল জীবনের সময়টা যদি আবার ফিরে যেত খুব ভালো হতো। ঠিক আছে, ধন্যবাদ।
1: ধন্যবাদ, সঙ্গে থাকবেন। আজকের এই বিষয়টা সময় যদি ফিরত, বিষয়টা নিঃসন্দেহে আপনাদের প্রত্যেককে একটুখানি ভাবিয়ে তুলবে, এবং সেই ভাবনা থেকে আমি বিষয়টা রেখেছি। অনেক ভালো স্মৃতি, অনেক অনেক ভালো স্মৃতি আমাদের প্রত্যেকের জীবনে আছে, সেগুলো নিয়েই কিন্তু আমরা বেঁচে থাকি। আর সময়ে যদি পেছন দিকে যেতে পারতাম তাহলে আমরা প্রত্যেকে হয়তো সেই ভালো স্মৃতিগুলোতেই যেতে চাইতাম। হ্যালো,
2: হ্যালো,
1: নমস্কার।
2: যেমন মনে করেন আমরা যৌবন কালে যেমন গার্জেনকে এত দাম দিতাম, এত সম্মান করতাম।
1: বন্ধু, রেডিও সেটটিকে একটু মিউট করে দেবেন, তাহলে কথাটা আর একটু পরিষ্কার শোনা যাবে।
2: এত সম্মান করতাম তাই, কিন্তু এখনকার ছেলেরা এত সম্মান করে না। কারণ আগেকার দিনে কিন্তু শিক্ষার হার কম ছিল, কিন্তু সম্মান বেশি ছিল। আর এখনকার দিনে শিক্ষার হার বাড়ছে কিন্তু সম্মান কমে গেছে।
1: তাই
2: ভাবি যে আগেরকার দিনটা যদি আবার ঘুরিয়া পাইতাম তাই একটু ভালো হতো, কিন্তু তা তো সম্ভব না। মনে
1: আগের সময় ফিরে পাওয়া সম্ভব নয়। অনেক ধন্যবাদ, সঙ্গে থাকবেন সুকুমার বাবু। আসলে এই দেখুন, কথার পৃষ্ঠে কত কথা আসে। এই যে সুকুমার বাবু বলছিলেন সম্মানের বিষয়টা, কোথাও না কোথাও গিয়ে আমরাই কি আজকের এই পরিস্থিতির জন্য দায়ী নই? আরও একজন বন্ধু রয়েছেন। হ্যালো,
3: নমস্কার।
1: নমস্কার।
3: হ্যালো,
1: হ্যাঁ নমস্কার, কে রয়েছেন বন্ধু?
3: হ্যাঁ নমস্কার, আমি শীষ মোহাম্মদ বলছি।
1: হ্যাঁ বলুন।
3: মহাটি পাইকপাড়া বীরভূম জেলা পশ্চিমবঙ্গ থেকে।
1: হ্যাঁ বলুন।
3: বিষয় দিয়েছেন সময়,
1: সময় যদি ফিরত।
3: সত্যি যা বলতে গেলে সময় ছাড়া কিছু হয় না, সময় লাগবেই। যেমন আপনার রেজাল্ট বার হওয়ার কথা আছে, সময় লাগবেই। কোন চাকরিতে দরখাস্ত করব, সময় লাগবেই।
1: বন্ধু, বিষয়টা হচ্ছে সময় যদি ফিরত, সময় যদি ফিরে আসত।
3: হ্যালো,
1: হ্যাঁ, বিষয়টা হচ্ছে সময় যদি ফিরত, মানে পেছনের সময়টা যদি আপনি ফিরে পেতেন তাহলে কোন সময়টাতে যেতে চাইতেন?
3: হ্যাঁ, পেছনের সময়টা ফেরলে আমার ছাত্র জীবনটা আমি বেছে নেব।
1: আচ্ছা,
3: তখন তো কিছু করতে হতো না।
1: হ্যাঁ,
3: পড়া দিলেই ছুটি।
1: সেই
3: পড়া দিলেই ছুটি। একবারকার কথা বলতে পারি, সেদিন রবিবার, বাবার সেদিন আমাকে লেগেছে পড়া করাবেই। দাদা মেজদা সব আছে, বড়দা মেজদা, আর সেই দিন আমরা স্পোর্টস এর অ্যারেঞ্জমেন্ট করেছি। তো বাবাকে শেষমেশ বলে ফেললাম আজকে কি ছুটি পাওয়া যাবে না, আজ আমাদের ছুটির দিন রবিবার, স্পোর্টস এর অ্যারেঞ্জমেন্ট করেছি, তো সেই সময়টা ফিরে আজকে আপনি মনে করিয়ে। সেদিন সময়ের জন্য অনেক গোলমাল করেছিলাম বাড়িতে, আমি আবার ছুটে ছুটে খেলার মাঠে গিয়েছিলাম।
1: আচ্ছা,
3: আমরা নিজেরাই ওই ডিম বিক্রি করে কিংবা একটু চাল নিয়ে বাড়ি থেকে সেগুলো বিক্রি করে স্পোর্টস এর অ্যারেঞ্জমেন্ট করেছিলাম।
1: আচ্ছা আচ্ছা,
3: টু থ্রিতে পড়ি মাত্র, তখন
1: অনেক ছোট, অনেক অনেক ছোট তখন। সেই দিনগুলো সত্যি স্বর্ণালি দিন প্রত্যেকের জীবনের জন্য।
3: থ্যাংক ইউ ভেরি মাচ।
1: নিশ্চয়ই নিশ্চয়ই, অনেক ধন্যবাদ, সঙ্গে থাকবেন শীষ মোহাম্মদ বাবু। আরো একজন বন্ধু রয়েছেন সঙ্গে। হ্যালো,
4: নমস্কার ম্যাডাম।
1: নমস্কার,
4: আমি ঈশান দেবনাথ বলছি চন্দ্রপুর বাদের সঙ্গে।
1: হ্যাঁ বলুন ঈশান বাবু।
4: আজকে সময় যদি ফিরে পেতাম।
1: হ্যাঁ,
4: টপিকটা খুব সুন্দর, কিন্তু ম্যাডাম,
1: হ্যাঁ,
4: পুরানো স্মৃতি গুলি ছোটবেলা ফিরে পেলাম আপনার

0: ইয়ার মাধ্যমে, টপিকের মাধ্যমে।
1: আচ্ছা,
0: আমি ছোটবেলা, হ্যাঁ আমি ছোটবেলায় ফিরে যেতে চাই, কারণ ছোটবেলায় বাবার শাসন, মা বাবা, বাবাই পারা ছিল এইভাবে শাসন করতো, শিক্ষকরা এইভাবে ভালোবাসা আদর স্নেহ দিয়া যে শাসন করতো পড়াভাবে, একটা ভুল করলে এক দুই মিনিট পিটা, রামদুলাই পিটা দিত একটু ভুলের জন্য। এই স্মৃতিগুলি যদি ফিরে পেতাম, ও
1: সেই বেশিরভাগ শ্রোতা বন্ধুরাই বোধ হয় ছোটবেলাটাতেই ফিরে যেতে চায়।
0: ম্যাডাম ভালো থাকবেন।
1: নিশ্চয়ই, আপনিও খুব ভালো থাকবেন, খুব ভালো থাকবেন ঈশানবাবু, সঙ্গে থাকবেন। আসলে যেটা বলছিলাম যে প্রায় প্রত্যেকেই সেই ছোটবেলাটাতেই ফিরে যেতে চায়, যেখানে কোনো নিয়ম ছিল না, সব থেকে বড় কোনো টেনশন ছিল না, কোনো কাজের পরে তার প্রতিক্রিয়ার জন্য কেউ ভয় পেত না, একটা নির্ভেজাল আনন্দময় জীবন ছিল ছোটবেলা। যত বড় হলাম, যত বড় হচ্ছি আরও, কিংবা যত বয়স বাড়বে, তত জীবনের নানা টেনশন সব কিছু একসঙ্গে আঁকড়ে ধরবে। হ্যালো,
2: হ্যালো,
1: নমস্কার।
2: নমস্কার,
1: কে রয়েছেন?
2: আকাশবাণী।
1: হ্যাঁ
2: নমস্কার, আমি পূর্ণিমা ভট্টাচার্য বলছি, রামনগর থেকে।
1: আচ্ছা বলুন।
2: আমি বলছি, আমি ফিরে যেতে গেলে আমি ছোট প্রাইমারি স্কুল জীবনে বা স্কুল জীবনটাতেই ফিরে যেতে চাই বিশেষ করে।
1: আচ্ছা,
2: স্কুল জীবনে এই তখন যে ছোটবেলা, একদম ছোটবেলা যে এই যে ক্রিকেট খেলা, মার্বেল খেলা, এগুলি আমরা ছেলেদের খেলাগুলিও খেলেছি আমরা।
1: আচ্ছা,
2: আমরা যে তিন চার বোন ছিলাম, একদম পিটাপিটি, মানে আমরা নিজেরাই, আমরাই বান্ধবী, আমরা খেলা সব, তারপরে বুড়ির ঘর করতাম, এইগুলি ভীষণ ভাবে টানে। এছাড়াও মা বাবা, আমার তো মা বাবার চেয়ে উপরে কাল কেউ নেই, আর ওদের কোথায় মা বাবা এখন নেই পৃথিবীতে, কিন্তু তাদের কথাই আমার সর্বক্ষণ মনে পড়ে, মনে হয় মা বাবার কাছে যদি থাকতে পারতাম। তারপর আমার মা রান্না করতো, বাবা বাজার থেকে আনতো, এরপর চা করতো মা, আমরা বসতাম, চানাচুর খেতাম, বাটি খেলা খেতাম, বাবা আনতেন বাজার থেকে, বাবাও ভালোবাসতেন। তারপরে আমার বাবার মতো ভালো মানুষ, বাবা মার মতো পৃথিবীতে আর দুটো নেই। ছোটবেলা থেকে আমাদের উপদেশ দিতে দিতে বড় করেছে, প্রতিটি কথায় কথায় শ্লোক দিয়ে দিয়ে বোঝাতে, মানে ওইগুলি আমার জীবনে চলার পথেও,
1: একদম
2: এইগুলি স্মরণে মননে রেখে আমি চলি।
1: নিশ্চয়ই,
2: আর এখনো মনে হয় হঠাৎ করে, যে আমার মা কোনো রোগ ভোগ হয়নি, হঠাৎ করেই মারা যান, তো আমার মনে হয় এখনো ছুটে গিয়ে মাকে এই কথাটা বলবো, মা অনেক পুরানো কথা মনে থাকতো আর কি, আমাদের অনেক সময় মনে থাকে না, তো মনে হয় মাকে জিজ্ঞেস করবো এই কথাটা কি।
1: সেই তো
2: ম্যাডাম, এইগুলি মানে আমার পিছু ধাওয়া করছে সর্বক্ষণ, আমার মনে এইগুলি নিয়েই বেঁচে আছি বলতে গেলে। এইগুলি আমার সুখের স্মৃতি, আর ওই সময় বেলাতেই আমার চলে যেতে ইচ্ছে করে, কিন্তু এই জীবনে তো সম্ভব হবে না,
1: সম্ভব নয়। সেই, অনেক ধন্যবাদ বন্ধু, সঙ্গে থাকবেন, খুব ভালো লাগলো কথা বলে। মা বাবার দেওয়া উপদেশ, মা বাবার সঙ্গে কাটানো মুহূর্ত, সেগুলোই একটি মানুষের জীবনে সবচেয়ে বেশি আনন্দের, সবচেয়ে বেশি মূল্যবান। এবং মা বাবার মূল্য আমরা যেন তারা থাকতে থাকতেই বুঝি, কারণ আজ কিন্তু আপনারা যারা অভিজ্ঞাপন শুনেছেন আপনারা জানবেন, আজ 15 জুন প্রবীণ যারা নাগরিকরা রয়েছেন, প্রবীণ নাগরিক নির্যাতন সচেতনতা দিবস। আবারও একটু বিষয় ফিরি, আজকের বলছি তোমায় পর্বের বিষয়, এতক্ষণে আপনারা যারা শুনছেন প্রত্যেকের জানা হয়ে গেছে, সময় যদি ফিরত। যেটা বলছিলাম যে প্রত্যেক মানুষের জীবনে কেউ কেউ তো থাকেন যাদের উপস্থিতি তারা থাকতে আমরা কখনো ভাবিনি যে তারা একদিন থাকবে না, কিন্তু সেই মানুষগুলো কালের নিয়মে ধীরে ধীরে পৃথিবী ছেড়ে চলে যায়। তারপর একদিন হঠাৎ পুরনো কোনো ছবি দেখতে দেখতে বুকের ভেতর হাহাকার জেগে ওঠে, মনে হয় যদি আর একবার দেখা হতো, যদি আর একটা বার বলা যেত

তুমি আমার কাছে কতটা মূল্যবান ছিলে। জীবনের সবচেয়ে বড় আফসোসগুলো প্রায়ই এই না বলা কথাগুলোকেই ঘিরে থাকে। আমরা ভেবে রাখি পরে বলবো, পরে সময় হবে, পরে দেখা যাবে, কিন্তু সেই পরে অনেক সময়ই আর আসে না। সময় যদি ফিরত তাহলে হয়তো আমরা অনেক ভুল শুধরে নিতে চাইতাম।

জীবনের প্রথম ভালোবাসা, যার স্মৃতি কখনো পুরনো হয় না। সম্পর্ক টিকে থাকুক বা না থাকুক, প্রথম ভালোবাসার অনুভূতিটুকু মানুষের হৃদয়ে চিরকাল বেঁচে থাকে। সেই প্রথম অপেক্ষা, প্রথম চিঠি, প্রথম কথা বলা, প্রথম অভিমান, সব কিছু যেন জীবনের একটি আলাদা অধ্যায়। অনেক বছর পরেও কোনো পুরনো গান শুনে কিংবা কোনো পরিচিত রাস্তা দিয়ে যেতে যেতে মানুষ হঠাৎ থমকে যায়, মনে পড়ে যায় সেই সময়ের কথা। তখন মনে হয় না যে সম্পর্কটা ফিরে আসুক, শুধু মনে হয় একবার সেই অনুভূতিটা আবার অনুভব করা যেত, আহা কি দারুণ হতো। কারণ এই যে প্রথম ভালোবাসা, প্রথম ভালোবাসা আসলে কোনো মানুষ নয়। যদিও এটা শুনলে আপনাদের মনে হবে যে কি বলছে, কিন্তু আসলে প্রথম ভালোবাসা এটি জীবনের একটি ঋতুর মতো, যে ঋতু একবারই আসে। সময় যদি ফিরত তাহলে হয়তো আমরা ফিরে যেতে চাইতাম কিছু অসম্পূর্ণ স্বপ্নের কাছে। শৈশবে কে হতে চেয়েছিল গায়ক, কেউ লেখক, কেউ চিত্রশিল্পী, কেউ বা মহাকাশচারী। কিন্তু বাস্তবতার চাপ, দায়িত্বের বোঝা আর জীবনের প্রয়োজনীয়তা অনেক অনেক স্বপ্নকে মাঝপথে থামিয়ে দেয়। একদিন চাকরি, সংসার, দায়িত্বের ভিড়ে হঠাৎ মনে হয় আমি তো অন্য কিছু হতে চেয়েছিলাম। সেই মুহূর্তে সময়কে ফিরিয়ে আনার ইচ্ছে জাগে। কিন্তু সত্যি বলতে কি, স্বপ্নের কোনো বয়স নেই। সময় ফিরে না এলেও মানুষ চাইলে নতুন করে শুরু করতে পারে। কারণ ঘড়ির কাঁটা হয়তো সামনে চলে যায়, কিন্তু ইচ্ছে শক্তি কখনো বুড়ো হয় না। তবে সময় যদি সত্যি ফিরত তাহলেও কি আমরা সত্যিই সুখী হতাম? ভাবুন তো, জীবনের সব ভুল যদি মুছে দেওয়া যেত, সব কষ্ট যদি সরিয়ে দেওয়া যেত, সব হারানো মানুষ যদি ফিরে আসত, তাহলে হয়তো জীবন নিখুঁত হয়ে যেত। কিন্তু নিখুঁত জীবনের কি কোনো গল্প হয়? মানুষের হাসির মূল্য বোঝা যায় কান্নার পর, সাফল্যের আনন্দ বোঝা যায় ব্যর্থতার পর, প্রাপ্তির মাধুর্য বোঝা যায় হারানোর পর। ঠিক যেমন আলোকে আমরা আলো বুঝি কারণ সে অন্ধকারের পর আসে বলে। আর যদি অন্ধকারটাই না থাকতো তাহলে কি আমরা সত্যি আলোর মাহাত্ম্য বুঝতে পারতাম? কাজেই পৃথিবী যে নিয়মে চলছে সেই নিয়মেই আমাদের প্রত্যেকের চলতে হবে। যে মানুষটি আজ দাঁড়িয়ে আছে, সে গড়ে উঠেছে হাজারো ভাঙা স্বপ্ন, শত শত ভুল সিদ্ধান্ত আর অসংখ্য অভিজ্ঞতার ওপর। তাই হয়তো সময় ফিরে পাওয়ার চেয়ে সময়কে বুঝে নেওয়া বেশি গুরুত্বপূর্ণ। সময় আমরা ফিরে পাব না ঠিকই, তবে সময় আমাদেরকে যে শিক্ষাটা দেয়, যে শিক্ষাটা দিয়েছে, যেটার জন্য আজ আমাদের মনে হয় যে যদি সময় ফিরত তাহলে হয়তো আমি সেই সময়টাতে যেতাম, কিন্তু যেহেতু ফিরতে পারছি না তাহলে এই মুহূর্তে আমি যেভাবে বেঁচে আছি, আমার এই সময়টাকে কিছুটা ওই সময়টার মতো করার চেষ্টা করি না, তাতে যদি আমি ভালো থাকি। অবশ্যই আমি ছোট হতে পারবো না, কিন্তু ছোটবেলা আমার মধ্যে যে সরলতাটা ছিল, যেই নির্ভেজাল আমি যা ছিলাম, সে আমিটা আরেকবার হয়ে ওঠার চেষ্টা করি।

0: হ্যালো,
1: শুভ সকাল অম্বালিকা।
0: শুভ সকাল শুক্লাদি।
1: তো তোমার আজকে একটা সংগঠন নিয়ে বলি কিছু। দেখো, যদি ছোটবেলায় যেতে, আরে যদি মানে
0: সময় ফিরত,
1: বলছিলে যে হ্যাঁ সময় ফিরত, তো সেই সময় যদি ফিরত তাহলে তো আমিও সেই ছোটবেলায় মানে যেতে চাইতাম। সেটা কেন জানো, খেলাধুলা স্বাধীনতা এগুলো তো ঠিকই আছে, আমার সব সময় যেটা মানে ছোটবেলায় যাওয়ার জন্য যেই বিষয়টাকে আমার আমাকে তাড়া করে বেড়ায়, সেটা হলো যে আমি নিজেকে আরেকটু সুন্দর করে প্রস্তুত করতে পারতাম, নিজে যাতে মানে কোনো না কোনো জায়গায় বড় বেলায় এসে যাতে প্রতিষ্ঠিত হতে পারি, সেই রকম করে নিজেকে প্রস্তুত মানে যদি করতে পারতাম, সেটা একটা আক্ষেপ আমার মধ্যে খুব কাজ করেছে। কারণ ছোটবেলায় মনে হয় কি কোনো না কোনো জায়গায় কি বলবো, কিছু দুর্বলতা ছিল বা ফাঁকিবাজি করেছি, কিছু তো একটা করেছি, তাই জন্য মনে হয় যে জায়গা যাওয়ার ইচ্ছে ছিল সেই জায়গা তো যেতে পারিনি। কিন্তু যাই হোক, আর সবাইকে নিয়ে, হ্যাঁ মা বাবা, আমার মা বাবা এখনো আছেন, সেটাই বলবো, যাদের মা বাবা আছেন তারা এখনো হয়তো আমরা বুঝতে পারছি না যে ওনারা কি আমাদের মাথার উপরে কত বড় বটগাছ, যাদের নেই তারাই বুঝতে পারে। হ্যাঁ, অবশ্যই আমরা সবাই মা বাবাকে যাতে ভালো রাখতে পারি, এই মানসিকতাটা যাতে আমাদের মধ্যে থাকে। আর এখন যারা ছোট আছে তারা তো আমাদেরকে দেখে শিখবে, ও তাদেরকেও যাতে আমরা এটা শেখাতে পারি, সেই বিষয়টা ও আজকের দিনে বিশেষ গুরুত্বপূর্ণ। আরেকটা কথা কি জানো, এখন যা যা পাচ্ছি সেগুলো কিন্তু কোন অংশে কম না, মানে এত মাঝে মাঝে এমন কিছু আনন্দ আমরা আমাদের ঝুলির মধ্যে মানে সংগ্রহ করে আনি যেটা বলেই মনে হয় মানে বোঝানো যাবে না বা প্রকাশ মানে করে এটা কাউকে বোঝাতে পারবো না, যে সেই সত্য আনন্দটা কতটা বড় হয়ে আমাদের কাছে ভরা দিল। তো সেই জন্য বলবো যে হ্যাঁ, আমরা ছোটবেলায় যাব, যেতে চাই সবাই, এটা তো মানে অবশ্যই, তবে বড় বেলায় এসেও আমাদের জীবনটাকে আমরা যে যেভাবেই আছি যেই অবস্থাতেই আছি যাতে উপভোগ করি।
0: একদমই তাই, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, সঙ্গে থাকবেন। শ্রোতা বন্ধুরা, আজ বলছি তোমায় পর্বে কথা বলছি সময় যদি ফিরত এই বিষয়টা নিয়ে, আর হাতে খুব একটা বেশি সময় নেই, বলছি তোমায় পর্বে আমরা আর 15-16 মিনিটের মতো আমরা থাকব। আর আপনারা যারা কথা বলতে চাইছেন আপনারা ফোন করতে পারেন, ডায়াল করতে পারেন 0381-232-6253। হ্যালো, নমস্কার।
2: হ্যাঁ নমস্কার, আমি রবীন্দ্র ভট্টাচার্য, কলেজ জেলা আদর্শ পল্লী।
0: হ্যাঁ বলুন।
2: যথেষ্ট বয়স হয়ে গেছে, ছোটবেলার কথা তুলে ধরলে, তোমার নাম নিশ্চয়ই অম্বালিকা না?
0: হ্যাঁ।
2: তাহলে তুমি করেই বলি তোমার।
0: নিশ্চয়ই নিশ্চয়ই বলুন।
2: আচ্ছা, ছোটবেলার তো খুব ভালো ছিল জীবনটা আমার, এই কারণে ভালো ছিল, মা কাজ করতেন, বাবাও কাজ করতো, দুজনের মধ্যে আমাদের কোনো সাধারণত অভাব ছিল না।
0: আচ্ছা,
2: এটাই কাল হয়েছে, যখন পড়াশোনা ঠিক মতো করিনি, যদিও গ্রাজুয়েশন নিয়েছিলাম, কিন্তু আরেকটু ভালো করতে পারতাম ইচ্ছে করলে।
0: এখন মনে হয়
2: ছোটবেলার যে ঘোরাঘুরি অভ্যাস খেলো।
0: হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, বলছি এখন মনে হয় আফসোস হয় সেটা নিয়ে।
2: হ্যাঁ, বটতলা যেতাম, সাইকেল ভাড়া নিতাম,
0: আটানা
2: 25 পয়সা ঘন্টায়, তখন আগরতলা এরকম ছিল না, তোমরা তো বলতেই পারবে না, অনেকেই বলতে পারবে না, মানে এই লঙ্কামি এই দুষ্টামি করতাম বলেই ঠিক মতো উপযুক্ত মানুষ হতে পারিনি, এমনি যে মানুষ ঠিকই আছি।
0: মানুষ হতে পারেননি বলাটা কতটা যথাযথ আমার সন্দেহ আছে, কারণ আপনি যদি সত্যি মানুষ না হতেন তাহলে এই কথাটা আপনি হয়তো বলতেই পারতেন না।
2: না না, ওই কথা না,
0: বুঝতে পেরেছি আপনি কি বলতে চাইছেন, সেটা বুঝতে পেরেছি, হয়তো আরো অনেকটা হতে চেয়েছিলেন, কিন্তু
2: হ্যাঁ আরেকটু হতে পারতাম ছোটবেলা যদি দুষ্টামিটা কম করতাম।

0: একটু মনোযোগ দিতাম, একটু পড়াশোনার দিকে ধ্যান দিতাম, আর একটু ভালো ইচ্ছে করি। তখন ঘরে সাধারণত অভাব ছিল না, এই কারণে করতেই পারতাম ইচ্ছে করলেই।
1: তুমি
0: দেখলে হয়তো 65 বলবে না, আরো কম বলবে, কিন্তু প্রকৃত বয়স 65। আমি চাকরি করছি, কিন্তু চাকরির মতো চাকরি করতে পারি নাই, এই কারণে আফসোস।
1: অনেক ধন্যবাদ, ধন্যবাদ রবীন্দ্রবাবু, সঙ্গে থাকবেন। আসলে আমাদের প্রত্যেকের জীবনেই কিছু না কিছু আফসোস থেকে যায়, কিন্তু যেহেতু সময়টাকে আমরা পেরিয়ে এসেছি, তাই আমরা চেষ্টা করি বর্তমান সময়টা একটু ভালোভাবে থাকার, আর বাকি যে ভবিষ্যৎটুকু আছে সেইটা যেন ভালো হয়, সেটার জন্য আর কী কী করতে লাগবে সেইগুলো করার চেষ্টা করি। শ্রোতা বন্ধুরা, অনেকটা সময় ধরে আপনাদের সঙ্গে কথা বলছি, এবার মনে হচ্ছে একটা গান শোনানো দরকার। একটা গানে যাই, তারপর আপনারা যারা আরও কথা বলতে চাইছেন আমার সঙ্গে, আপনাদের সঙ্গে কথা বলবো। এবারে একটা গান শোনার পালা।

শুনছিলাম আমাদের অত্যন্ত সুপরিচিত একখানি গান। ফিরবো আবারও আপনাদের সঙ্গে কথা বলবো। আর একবার মনে করিয়ে দিই, আজ বলছি তোমায় পর্বের বিষয়, রেখেছি সময় যদি ফিরত। আপনারা ফোন করতে পারেন আমাদের স্টুডিও নম্বরে 0381-232-6253। কবি, সাহিত্যিক, দার্শনিক,

সকলেই সময়কে নিয়ে লিখেছেন। কেউ বলেছেন সময় নদীর মতো, একবার বয়ে গেলে আর ফিরে আসে না। কেউ বলেছেন পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষক হলো এই সময়। আসলে সময় কখনো আমাদের বিরুদ্ধে নয়, সময় আমাদের পরীক্ষা নেয়, আমাদের বদলে দেয়, আমাদের পরিণত করে। আজ যে কষ্টটাকে অসহনীয় মনে হচ্ছে কয়েক বছর পর, সেটি হয়তো জীবনের সবচেয়ে মূল্যবান শিক্ষা হয়ে দাঁড়াবে।

0: নতুন কোনো স্বপ্ন জন্ম নেবে। তাই সময় যদি ফিরত, এই ভাবনাটি যতটা না সময়কে ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা, তার চেয়েও বেশি নিজের জীবনের প্রতি এক গভীর ভালোবাসা। আমরা সময়কে ফিরিয়ে আনতে চাই না, আমরা ফিরিয়ে আনতে চাই মুহূর্ত, কিছু মুহূর্ত, কিছু অনুভূতি, কিছু মানুষকে। এই ধরুন আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি বলবো আমি যখন ছোট ছিলাম, আলটিমেটলি সবাই ছোটবেলাতেই ফিরতে চাইছি, আমি যখন ছোট ছিলাম তখন আমাদের জয়েন্ট ফ্যামিলি ছিল, দাদু ঠাকুমা, বাবার ঠাকুমা, সকলে মিলে সকালের যে বাড়ির পরিবেশটা ছিল একদম হই হই করতো। যে কোনো কারোর মন খারাপ থাকলেও এরকম একটা বাড়িতে গেলে নিঃসন্দেহে মন ভালো হয়ে যাবে। একসঙ্গে সবাই সকালের চা খাওয়া, তারপর একসঙ্গে ব্রেকফাস্ট এবং গল্প গুজব, গরমের দিনে গাছ থেকে কাঁঠাল পাড়া হতো, কাঁঠালের রস নেওয়া হতো, তারপর সেই কাঁঠালের রস দিয়ে মুড়ি বাটিতে বাটিতে করে বাড়ির প্রত্যেককে দেওয়া হতো। সেই যে দিনগুলো আমি আপনাদেরকে বলছি এবং আমার চোখের সামনে জলজ্যান্ত ছবিগুলো ভেসে আসছে, আজকের দিনে চাইলেও ফিরে যেতে পারবো না এবং এরকম অ্যাম্বিয়েন্সও তৈরি করতে পারবো না, কারণ সেই মানুষগুলোই আর নেই। কাজেই মানুষ থাকতে থাকতে তার মূল্য দিতে শিখুন, আমরা প্রত্যেকে যেন শিখতে পারি তাকে মূল্য দিতে, এবং যেদিন যায় সেদিনই ভালো যায়। হ্যালো, হ্যালো, হ্যালো,
1: শিল্পী কবি সুনীল ভৌমিক বলছি।
0: হ্যাঁ বলুন।
1: টাইম ওয়েটস ফর নান, ডে অ্যান্ড নাইট কাম বাই টার্নস ন্যাচারালি, টাইম ইজ পাসিং উইদাউট ওয়েটিং ফর নান, so we should be punctual, we should follow the stipulated time to perform our duty, like office time, school time, college time, etc. Even in domestic life we should be punctual to perform our respective work.
0: নিশ্চয়। আর কিছু বলবেন বন্ধু? হ্যালো, না বন্ধু হয়তো আর কিছু বলবেন না। আরো একজন বন্ধু রয়েছেন। হ্যালো,
2: হ্যালো,
0: নমস্কার।
2: হ্যাঁ নমস্কার, সিটি দত্ত কৃষ্ণনগর থেকে বলছি।
0: হ্যাঁ বলুন।
2: সময় যদি ফিরত, পরিবারের যারা প্রিয়জন যাদের হারিয়েছি, যাদের জন্য প্রতি মুহূর্তে কষ্ট পাচ্ছি, তাদেরকে আবার চাইতাম
0: যাদের, যারা আমাদের ভীষণ আদর করে রাখতেন, যারা আমাদের জাজ করতেন না, যাদের কাছে নিজের আনফিল্টার্ড ভার্সনটা দেখানো যেত, সেই মানুষগুলোকে হারিয়ে আমরা ভালো নেই। কিন্তু সময় তো বয়ে যায়, জীবন চলতে থাকে, জীবন কারোর জন্য থেমে থাকে না। পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, জীবন নিজের মতো চলে এবং সেই সঙ্গে আমরাও চলি, এবং ধীরে ধীরে আমরাও নিজেদের শক্ত করে ফেলি, কারণ আমাদের জীবনে চলতে হবে, বেঁচে থাকতে হবে। আর পৃথিবী একটাই নিয়মে চলে, সেটা হচ্ছে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। তো নিজেকে উপযুক্ত তৈরি করার জন্য ভালো আমাদের থাকতেই হয়, শক্ত আমাদের থাকতেই হয়, পরিস্থিতি যেমনই হোক না কেন আমাদের বেঁচে থাকতে হবে, এবং যেহেতু বেঁচে থাকব তাই হই হই করে বাঁচতে হবে। শেষের দিকে যাব, বাস্তবতা হলো বন্ধুরা, সময় ফিরে আসে না, আসে শুধু স্মৃতি। আরও একজন বন্ধু রয়েছেন, সম্ভবত আজ বলছি তোমায় পর্বের শেষ ফোন নেব। হ্যালো,
3: হ্যালো,
0: নমস্কার।
3: নমস্কার, আমি রাজু রায় বলছি, আগরতলা থেকে।
0: আপনি কি গতকাল ফোন করেছিলেন আজ রাতে অনুষ্ঠানে?
3: না না না,
0: আচ্ছা
3: ফোন করুন।
0: বলুন।
3: দেখুন ম্যাডাম, আমি শুধু

0: কথাই বলবো, সময় যদি ফিরে পেতাম, যদিও এটা সম্ভবপর নয়, কিন্তু আপনি যে কথাটা বলেছেন আমি খুব মাইনোরিটি শুনেছি, একটা জিনিস আমার মানে খুব মানে হার্ট টাচ করেছে, যে আমার কাছে যে সময়টা আছে সেটাকে বুঝে নেওয়া, সেটা যদি আমি বুঝে নিই সেটাই আমাকে পরম তৃপ্তি, হয়তো আমার সেই বাইগন ডেজ গুলিতে যেভাবে আমি পেয়েছিলাম পেতে পারি, এতটুকু বলবো। আর
1: অনেক ধন্যবাদ বন্ধু, সঙ্গে থাকবেন। স্মৃতিরও একটা অদ্ভুত ক্ষমতা আছে, সে অতীতকে বর্তমানের মধ্যে বাঁচিয়ে রাখে। আজ হয়তো আপনার পাশে সেই শৈশবের সেই বন্ধুটি নেই, নেই প্রিয় মানুষটি, নেই সেই পুরনো বাড়ি, কিন্তু স্মৃতির ভেতর তারা আজও বেঁচে আছে। তাই হয়তো সময়কে ফিরিয়ে আনার দরকার নেই, দরকার স্মৃতিগুলোকে যত্ন করে বাঁচিয়ে রাখার। কারণ সময় চলে যায় কিন্তু ভালোবাসা থেকে যায়, মানুষ হারিয়ে যায় কিন্তু সম্পর্কের উষ্ণতা থেকে যায়। আরও একজন বন্ধু এসেছেন। হ্যালো,
2: হ্যালো,
1: নমস্কার।
3: দিস কল ইজ নাও বিইং রেকর্ডেড।
2: হ্যালো, নমস্কার। আমি বলবো প্রিয়জনকে হারানো বা সেই সময়টা তো আর ফিরে পাওয়া যায় না যা করতে পারিনি। আমার আফসোস হচ্ছে আমরা এখন এই পরিস্থিতির দাঁড়িয়ে আছি। একটা গানের কথা মনে পড়ছে, সুন্দর আমরা দিন কাটাইতাম ছেলেবেলায় হোক আর এই পারিপার্শ্বিক অবস্থার মধ্যেই হোক, পরিবার নিয়ে হোক, সমাজ নিয়ে হোক। বড় আক্ষেপ আমার এখন যে অবস্থাটা আমরা দাঁড়িয়ে আছি, হাহাকার আর্তনাদ এবং মানুষের যে কষ্ট এগুলি খুব দোলা দেয় এবং আমরা হিংসাশ্রী হয়ে যাচ্ছি, ম্যাক্সিমামটাই দেখছি সেটা। আক্ষেপটা হয় এটাই, যদি আমরা সেই সময়টা ফিরে যেতে পারতাম, মানুষের মধ্যে যদি রক্তক্ষয়ী হানাহানিটা যদি না থাকতো, আমরা প্রতিটা মানুষের মধ্যে যদি মানবতাটা ফিরে আসত। আমরা বেশিরভাগ মানুষ যেন মানবতাটাই হারিয়ে ফেলছি। যদি ফিরে যেতে পারতাম সেই পুরনো দিনগুলি, থাকতাম আমরা তৃণ ঘরে, বাঁশের ঘরে, থাকতাম আমরা মাটির ঘরে, কিন্তু আমাদের মধ্যে যে আন্তরিক হৃদ্রতাটা ছিল সেই সময়টার মধ্যে যদি ফিরে যেতে পারতাম, তার জন্যই আক্ষেপ। নমস্কার,
1: ধন্যবাদ, সঙ্গে থাকবেন। আজ এই মুহূর্তে এই বর্তমানটুকুকে ভালোবাসুন শ্রোতা বন্ধুরা, কারণ কয়েক বছর পর আজকের এই দিনটিও হয়তো আপনার কাছে একটি প্রিয় স্মৃতি হয়ে উঠবে, আর তখন আপনিও হয়তো মৃদু হেসে বলবেন, আহা সময় যদি ফিরত। আর একজন শেষ কলার রয়েছেন। হ্যালো,
4: হ্যালো,
1: নমস্কার।
4: আমি কি বলছি? আকবরপুর থেকে।
1: হ্যাঁ বলুন।
4: বর্তমানে যারা আছে তারাই আমার আরেক সময় অনেক আদরের অনেক কিছু হয়ে যাবে, তখন আবার আপনি আক্ষেপ করবো। আক্ষেপের পর আক্ষেপ করে তো লাভ নেই। আমার এক পথচারী কবি বলছিলেন,
1: বন্ধু আপনার রেডিও সেটটিকে একটু মিউট করে দেবেন। রেডিও সেটটিকে মিউট করে দেবেন।
4: না, মিউট করাই আছে।
1: আচ্ছা, তাহলে হয়তো আমাদের আমাদের টেকনিক্যাল কোনো ফল্ট রয়েছে আমাদের। বলুন।
4: কবি একজন বলেছিলেন যে দেখো, দূরের বাদ্য লাভ কিছু নেই, মাঝখানে যে বেজায় থাক, আমরা নিজেদেরকে নিয়ে বাঁচি, কিন্তু এমন সব ঘটনাক্রম আসে আমাদের আক্ষেপ করতে হয়, ইস তখন যদি থাকতাম, কিন্তু তখন কিন্তু যথাযথ মূল্য আমরা দিই না।
1: অনেক ধন্যবাদ বন্ধু, পরবর্তীতে আবারও কথা হবে। আজকের মতো সময় শেষ, বলছি তোমার পর্ব থেকে বিদায় নেব, আর খুব শিগগিরই ফিরছি আজকের তুমি অনন্যা নিয়ে।

0: ব্যবস্থা হয়ে গেছে।
1: কিসের?
0: গুড্ডির ফিজের। দেখা,
1: 20,000 টাকার লোন মুহূর্তে? জানিস কে দিচ্ছে, সুদ কত? শুধুমাত্র নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান থেকেই লোন নিবি, আর লোন ততটা যতটা দরকার, তাও যাচাই করে। ব্যবস্থা হয়ে গেছে, মাইনে অ্যাডভান্সে পাঠিয়েছি।
2: আরবিআই এ কথা বলে,
3: সঠিক আর্থিক আচরণ আপনাকে দেয় নিরাপত্তা।

শ্রোতা বন্ধুরা, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি 101.6 মেগাহার্জ এফএম উজ্জয়ন্ততে। আর এই মুহূর্তে আপনারা শুনছেন আমাদের প্রতিদিন সকাল 10টার অনুষ্ঠানে, যার নাম তুমি অনন্যা। আর এই তুমি অনন্যা পর্বে আমরা এক একদিন এক একজন অনন্যাকে নিয়ে কথা বলার চেষ্টা করি। মাঝে মধ্যে আমাদের অনন্যাদের জীবনের বিভিন্ন ক্ষেত্র নিয়ে কথা বলার চেষ্টা করি, বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলার চেষ্টা করি। আর আমি আজকে এমন একজন অনন্যাকে নিয়ে কথা বলবো যিনি হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমাদের একের পর এক হিটস দিয়ে গেছেন। আজ আমরা ফিরে যাব ভারতীয় চলচ্চিত্রের সেই সোনালী সময়ে, যখন সিনেমা মানেই ছিল গল্প, গান, আবেগ আর তারকাদের অদম্য আকর্ষণ। সেই সময়েরই এক উজ্জ্বল নক্ষত্র, এক প্রাণোচ্ছল হাসির অধিকারিণী, এক অনবদ্য অভিনেত্রী মুমতাজ। তিনি শুধু একজন নায়িকা নন, তিনি ছিলেন এক যুগের প্রতীক। তার উপস্থিতি পর্দায় মানেই ছিল প্রাণ, উচ্ছ্বাস আর দর্শকদের অকৃত্রিম ভালোবাসা। মুমতাজের জীবন কাহিনী যেন এক রূপকথার গল্প। সংগ্রাম দিয়ে শুরু, অধ্যবসায় দিয়ে এগিয়ে চলা, সাফল্যের শিখরে আরোহণ এবং তারপর স্বেচ্ছায় আলো ঝলমলে দুনিয়া থেকে কিছুটা দূরে সরে যাওয়া, সব মিলিয়ে তার জীবন এক অনন্য অধ্যায়। চলুন প্রথমেই তার ছবির একটি গান দিয়ে শুরু হোক আজকের তুমি অনন্যা। তার যে ছবির গানটি এই মুহূর্তে শোনাবো, ছবির নাম হচ্ছে ব্রহ্মচারী। চলুন শুনি।

মুমতাজ জন্মগ্রহণ করেন 31 জুলাই 1947 সালে তৎকালীন বোম্বেতে, অর্থাৎ বর্তমান মুম্বাইয়ে। তার পুরো নাম ছিল মুমতাজ আসকারি মাধবানি। তার পরিবার চলচ্চিত্র জগতের সঙ্গে কিছুটা যুক্ত ছিল। মা নাজ এবং খালু নীলোফার ছিলেন চলচ্চিত্র অভিনেত্রী। ফলে ছোটবেলা থেকেই সিনেমার পরিবেশ তার কাছে অপরিচিত ছিল না। তবে সিনেমার সঙ্গে পরিচয় থাকলে যে সাফল্য সহজে ধরা দেয় এমনটা তো নয়, মুমতাজের ক্ষেত্রেও তা হয়নি। তার জীবনের প্রথম অধ্যায় ছিল কঠিন সংগ্রামের। খুব অল্প বয়সে তিনি চলচ্চিত্রে কাজ শুরু করেন। প্রথম দিকে তাকে ছোট ছোট চরিত্রে অভিনয় করতে দেখা যায়, কখনো নায়িকার বান্ধবী, কখনো নৃত্যশিল্পী, কখনো আবার এমন চরিত্র যা দর্শকদের নজরেই পড়ত না। তখনকার চলচ্চিত্র জগতে প্রতিষ্ঠিত হওয়া সহজ ছিল না, বিশেষ করে এমন একজন তরুণীর পক্ষে যার পেছনে কোনো শক্তিশালী প্রযোজক বা বড় তারকার সমর্থন ছিল না। কিন্তু মুমতাজের ছিল আত্মবিশ্বাস এবং কঠোর পরিশ্রম করার মানসিকতা।

1960-এর দশকের মাঝামাঝি, সে সময়ে মুমতাজ বেশ কিছু স্টান্ট ও অ্যাকশন ধর্মী ছবিতে অভিনয় করেন। সে সময় অভিনেতা ও কুস্তিগির দারা সিংয়ের বিপরীতে তিনি একাধিক ছবিতে অভিনয় করেন। এই ছবিগুলো হয়তো সমালোচকদের প্রশংসা পায়নি, কিন্তু দর্শকদের কাছে জনপ্রিয় হয়েছিল, আর সেই ছবিগুলোই মুমতাজকে পরিচিত মুখ করে তুলেছিল। তখন অনেকেই মনে করতেন তিনি হয়তো শুধু বি গ্রেড ছবির নায়িকাই হয়ে থাকবেন, কিন্তু ভাগ্য যেন তার জন্য অন্য কিছু লিখে রেখেছিল। ধীরে ধীরে বড় প্রযোজক ও পরিচালকদের নজরে আসতে শুরু করেন তিনি। তার প্রাণবন্ত অভিনয়, অভিব্যক্তিপূর্ণ চোখ এবং স্বাভাবিক উপস্থিতি দর্শকদের আকৃষ্ট করেছিল। একসময় তিনি সুযোগ পান মূলধারার বড় ছবিতে অভিনয় করার। 1969 সালে মুক্তিপ্রাপ্ত দো রাস্তে ছবিটি তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। ছবিতে তার সহ অভিনেতা ছিলেন রাজেশ খান্না। ছবিটি ব্যাপক সাফল্য লাভ করে এবং মুমতাজ রাতারাতি প্রথম সারির নায়িকাদের তালিকায় উঠে আসে। আর এই ছবির পর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। এবার শুনব দো রাস্তে ছবির একটি গান।

সত্তরের দশকে মুমতাজ হয়ে ওঠেন হিন্দি চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। তার অভিনয়ের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল তার স্বাভাবিকতা। তিনি কখনো অতিরিক্ত নাটকীয় অভিনয়ের আশ্রয় নিতেন না, হাসি কান্না অভিমান কিংবা প্রেম সব কিছু যেন সহজভাবে ফুটে উঠত তার অভিনয়। রাজেশ খান্নার সঙ্গে তার জুটি ছিল অসাধারণ জনপ্রিয়। দুজনকে একসঙ্গে পর্দায় দেখার জন্য দর্শকরা অধীর আগ্রহ অপেক্ষা করতেন। তাদের অভিনীত বহু ছবি আজও দর্শকদের স্মৃতিতে অম্লান। সচ্চা ঝুটা, দুশ্মন, আপনা দেশ, এসব ছবিতে তাদের রসায়ন ছিল দেখার মতো। তবে মুমতাজ শুধু রাজেশ খান্নার সঙ্গে নয়, সেই সময়ের প্রায় সব বড় বড় অভিনেতাদের সঙ্গেই সফলভাবে অভিনয় করেছেন। শম্মী কাপুর, ধর্মেন্দ্র, দেবানন্দ, জিতেন্দ্র, সঞ্জীব কুমার, তাদের মতো তারকাদের সঙ্গে তার অভিনয় সমানভাবে প্রশংসিত হয়েছে। 1970 সালে মুক্তিপ্রাপ্ত খিলানা ছবিটি তার অভিনয় জীবনের অন্যতম মাইল ফলক। এই ছবিতে তিনি এক নর্তকীর চরিত্রে অভিনয় করেছিলেন, যিনি মানসিকভাবে অসুস্থ এক ব্যক্তির জীবনে আলো ফিরিয়ে দেন। ছবিটিতে তার অভিনয় এতটাই প্রশংসিত হয় যে তিনি শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য সম্মানজনক ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস অর্জন করেন। এই পুরস্কারই যেন প্রমাণ করে দিয়েছিল মুমতাজ শুধু জনপ্রিয় নন, তিনি একজন দক্ষ অভিনেত্রী।

সত্তরের দশকের ভারতীয় সিনেমায় গ্ল্যামার এবং অভিনয়ের যে মেলবন্ধন খুব কম অভিনেত্রী করতে পেরেছিলেন, মুমতাজ ছিলেন তাদের অন্যতম। তিনি যেমন প্রাণখোলা হাসিতে দর্শকদের মন জয় করতেন, তেমনি আবেগঘন দৃশ্যে চোখে জল আনতে পারতেন। তার নাচের কথাও আলাদা করে বলতে হয়, সে সময়ের বহু জনপ্রিয় গানই তার প্রাণবন্ত নৃত্য দর্শকদের মুগ্ধ করেছিল। তার উপস্থিতি একটি গানকে আরও জীবন্ত করে তুলত। মুমতাজের ফ্যাশন সেন্সও ছিল অত্যন্ত জনপ্রিয়, বিশেষ করে তার বিখ্যাত মুমতাজ স্টাইল শাড়ি। এই পরার ধরন সেই সময় এক নতুন ফ্যাশন ট্রেন্ড তৈরি করেছিল। অসংখ্য তরুণী তার সাজ পোশাক অনুকরণ করতেন। বলা যায় তিনি শুধু সিনেমার নায়িকা ছিলেন না, ছিলেন এক ফ্যাশন আইকনও। সাফল্যের শিখরে থাকা অবস্থায় 1974 সালে তিনি ব্যবসায়ী ময়ূর মাধবানীকে বিয়ে করেন। বিয়ের পর তিনি ধীরে ধীরে চলচ্চিত্র থেকে দূরে সরে যেতে থাকেন। অনেকেই ভেবেছিলেন হয়তো তিনি আরও বহু বছর চলচ্চিত্র জগতে শাসন করবেন, কিন্তু ব্যক্তিগত জীবনকে গুরুত্ব দিয়ে তিনি সংসারকেই বেছে নেন, বিদেশে বসবাস শুরু করেন এবং পরিবারের প্রতি মনোনিবেশ করেন। এমন সিদ্ধান্ত সহজ ছিল না, কারণ তিনি তখন জনপ্রিয়তার একেবারে শীর্ষে। তবু তিনি প্রমাণ করেছিলেন জীবনের সাফল্য শুধু কর্মজীবনের সাফল্যে সীমাবদ্ধ নয়, ব্যক্তিগত সুখ শান্তিও সমান গুরুত্বপূর্ণ। তার দুই কন্যা রয়েছে, তাদের মধ্যে নাতাশা মাধবানী পরবর্তীতে অভিনেতা ফরদিন খানকে বিয়ে করেন, ফলে চলচ্চিত্র জগতের সঙ্গে মুমতাজের পারিবারিক সম্পর্ক বজায় থাকে।

জীবনের পথে মুমতাজকে কঠিন পরীক্ষার মুখোমুখিও হতে হয়েছে। একসময় তিনি ক্যান্সারের সঙ্গে লড়াই করেছেন, কিন্তু অসাধারণ মানসিক শক্তি এবং চিকিৎসার সাহায্যে তিনি সেই লড়াইয়ে জয়ী হন। তার এই সংগ্রাম বহু মানুষের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে ওঠে। একজন শিল্পীর প্রকৃত পরিচয় শুধু তার সাফল্যে নয়, প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হওয়ার ক্ষমতায়ও প্রকাশ পায়। মুমতাজ সেই পরীক্ষায়ও সফল। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে মুমতাজের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি এমন এক সময়ে অভিনয় করেছেন যখন নায়িকাদের জন্য চরিত্রের পরিধি অনেকটাই সীমিত ছিল, তবু তিনি নিজের প্রতিভা, ব্যক্তিত্ব এবং পরিশ্রম দিয়ে আলাদা পরিচয় গড়ে তুলেছিলেন। তার অভিনীত চরিত্রগুলো আজও দর্শকদের মনে বেঁচে আছে। তার হাসি, তার সংলাপ বলার ভঙ্গি, তার নৃত্য, সব কিছুই যেন এক সোনালী সময়ের স্মৃতি বহন করে। আজকের প্রজন্ম হয়তো তাকে সরাসরি বড় পর্দায় দেখার সুযোগ পায়নি, কিন্তু পুরনো চলচ্চিত্রের মাধ্যমে তার অভিনয় এখনও নতুন দর্শকদের মুগ্ধ করে। একজন প্রকৃত শিল্পীর এটাই তো সার্থকতা। সময় বদলায়, প্রজন্ম বদলায়, কিন্তু তার শিল্প অমর হয়ে থাকে। মুমতাজের জীবন আমাদের একটি বড় শিক্ষা দেয়, জীবনের শুরুটা যতই কঠিন হোক না কেন, আত্মবিশ্বাস, অধ্যবসায় এবং পরিশ্রম থাকলে সাফল্য একদিন না একদিন ধরা দেয়। ছোট চরিত্র থেকে শুরু করে সর্বোচ্চ জনপ্রিয়তার শিখরে পৌঁছানো, এই যাত্রাপথ প্রমাণ করে যে স্বপ্নকে সত্যি করতে হলে লড়াই চালিয়ে যেতে হয়। আর যখন আমরা মুমতাজকে স্মরণ করি, তখন শুধু একজন অভিনেত্রীকে নয়, বরং এক সংগ্রামী নারীকে, এক সফল শিল্পীকে এবং এক অনুপ্রেরণাদায়ী ব্যক্তিত্বকে স্মরণ করি। রূপালী পর্দার সেই প্রাণবন্ত হাসি আজও কোটি দর্শকের হৃদয়ে অনুরণিত হয়। তার অভিনয়, তার ব্যক্তিত্ব এবং তার জীবন সংগ্রাম ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। মুমতাজ একটি নাম যা শুধুমাত্র একজন নায়িকার পরিচয় নয়, এটি একটি যুগের নাম, একটি আবেগের নাম, একটি অমলিন স্মৃতির নাম। তার জীবন

তখন যেন আমাদের বারবার মনে করিয়ে দেয়, প্রকৃত তারকারা কখনো হারিয়ে যান না, তারা থেকে যান মানুষের ভালোবাসায়, স্মৃতির আলোয় এবং ইতিহাসের পাতায় চিরকাল।

শ্রোতা বন্ধুরা, আজ তুমি অনন্য পর্বে কথা বলছিলাম মমতাজকে নিয়ে। আর দেখতে দেখতে সময় একেবারে শেষ, বিদায় নিতে হবে এবারে আপনাদের কাছ থেকে। আপনাদের সঙ্গে আবারও কথা হবে অন্য কোনো দিন, অন্য কোনো অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত যেটা সবসময় বলি, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শুনতে থাকুন 101.6 MHz FM উচ্চায়ন্ত।

0: Radio Sarawak Pulani Sungmung Tongnai Radio Sungmung ni pandawo. Isru ni bupa hanjago bo sabo. Taibini yaktinyo isru songsojago. Padinggo Sarawak kokdu kaisa kringjak tomu ba yasagi nalai nai kokdu go sabo bato. Hello.
1: Hello ma'am. Namaskar.
0: Oh, namaskar.
1: Ami tapasmu sundar khair porte ke.
0: আও
1: একটা গান শুনতাম তাই মেন
0: আও গান শোনার জন্য একটার পরে কল করুন থ্যাংক ইউ হ্যাঁ হ্যাঁ ভাই এঙ্গে অজর সং সাইমান লাইখা দাবো খনে ডিউ কুইজ পান্দা অজর ও হঙ্গে নরখনাইমান নরখনাইমানাই রেডিও সং মং তাই সালাই মং নি পান্দা ভাই এঙ্গে হাইনো হাই কক দু ফাইজাক তং বা ইয়াসাগি নাই লাইফ ইউ নাই অজর ও সাবতো হ্যালো
2: Hello,
0: I'm going to go to the house. I'm going to go
2: to
0: the house. I'm going to go to the house. I'm going to go to the house. I'm going to go to the house. I'm going to go to the house. I'm going to go to
2: the
0: house. I'm going to go to the house. I'm going
2: to
0: go to the house. I'm going to go to the house. I'm going to go to the house. I'm going to go to the house. Manka, Paddy get a kiss of Sung Mungo Tangline. Dabu ni Sung Mung Tongna Henkes and Tassingo to Simonka, Ginny Isru Songsazang Mani, Doctor Bikram Sarabani Yakti Songsazago, Tayabo Bobby Sio Songsazak. Dabu ni Sung Mung Tongna, Bobby Sio Isru Songsazak. How Belakan on network. কক বেলাইখেন কৌঙ্গে আংকে খুঁজুসে বেলুন কেয়ার হাবি থাকসিউ ফাদি হাজার ও সঙ্গমং নু সঙ্গমং টংফিউ নাই ব বিসি ও ইসরো সংসার যাক নরংনি কক দুগ নহ না সিঙ্গি টংগো নর কক দুগ বাইখেরেন দি তাই কেরেন গি সাহদি রেডিও সঙ্গমংনি পান্দাও

0: 아스저르 띠리에 뉴크스판드 오늘 크나바이 개모누데 비소마티아니 쿡드이 리삽삭드 사몽파디 하녀 하이승 승몽 파싱 탕라나이 따봉리 승몽 똥라이 봉카 코록사 이탈리안 에스트로노마 따이 보노 부일라 텔레스코바이 노카사카오 나하로 아보록 사보 하녀 하이승 몽 똥라이 봉카 이탈리안이 에스트로노마 তাই বন ফুইলা নখা সাকাও টেলিস্কোপ পাই নাহাও হ্যালো হ্যালো
1: দিবর কাহাম ম্যাডাম
0: আহ দিবর কাহাম তাই লাম সগ ছাবং কা সাগরে দি হ্যালো
1: আং রঞ্জন
0: আউ রঞ্জন নি খরাং স্রাই স্রাই কে ফাইয়াং তো হাতাং জানি আজম আজম আমন বাকে আং খানাছি মালিয়া এই তাবু খরাং এই খানাকা
1: আচ্ছা
0: দাগো আও তাবু নি সিংমুং খা বং খা খরকসা ইতালিয়া নি অ্যাস্ট্রোনোমার তাই বন পুইলা টেলিস্কোপ বাই নখা সাকাও নাহারো আবু সাবু
1: আবু গাঙ্গে গ্যালিলিও
0: আও গ্যালিলিও গ্যালিলি হামবাই
1: গ্যালিলি
0: আও আহ বেলা বেলা নো হামবাই হাই চিন্তাকু রঞ্জন নো বো হাই সাপিও খা তাবু নি সঙ্গমুং উংখা থাসিং নি সঙ্গমুং উংখা বো খরকসা ইতালিয়ান নো আসাইনাই বরক তাই অ্যাস্ট্রোনোমার তাই বো নো পুইলা নখা সাকাও টেলিস্কোপ বাইনাসিগো আবুংখা গ্যালিলিও গ্যালিলি

ও হানো ঘুরি টংনাই তাল ন বনু হুকা তাই কবাংমা জুপিটার নি তাল ন বনু হুকা তাই কবাংমা বেনাস আম হাই তাই ন খসাকো আথুক্রি কবাংমা ন ন ব লেখাবাই আথুক্রি ন আবো বাই ব পুইলা না হারগা

আনা হামা বাই বো পুইলা সাইমান খা সি নখসা খাও তংনাই তাল বো মিলে কিয়া আবো কবাং মা হাতাই হাপুং আম হাই বাই গুপলুং হনেই বো আবো ন পুইলা নাহারি সাকা ফাইদিং গজরাও হাইনু হাই তাই কিসা সুমুং গো সং বাহাও লাইনাই তাবুং নি সুমুং তংনাই জং কাইসা কাইসা সুনাম কাঙ্কে কাইসা কাইসা পান্ডা রক রিসপন সুনাম কাঙ্কে কাশে কাশে মতু টঙ্গ আবহাওয়া সিনি ও রেডিও নিব কাশে মতু টঙ্গ আবু মতু সিনি কক্রগাই তাম হনকা নাহার মুং দাহনাই নাখে ওয়ান সুমা দাহনাই আবু আং সাই সাইকে সানা রংলিয়া হাইফেন আং সাইমানো নরক আবন বুসিনান দঙ্গান হনে তাবং সুমুং অবন টংনাই সিনি ও রেডিও নি মতু তামত হাজি হানো হাই সিনফিনাই রেডিও নি জে রেডিও আওয়াই খাইজাক মানি আপনি উকলগো আপনি নাহার মূং ফান হনমানো হাইকে ইংরেজি কক বাই হেঁকে মতু আবো তামো হাজি হজরাও সং ককটুক ফাসিংগো ককটুক রংসাক তো বা ইয়াসে কিনালেনাই ককটুকো সাবত আও হানো হাই খরাং ককটুক ইয়াসাক মানে স্রাই স্রাই গ্যাংহী লাইনসা সৈমা রাখা ফাইদি হজরাও আং সানানি মুসংগো তুমুং নবো সাইমানী গ্রংগী টংনানি মুসংগে হানো হাই নংতাইসা ককটু বাই গ্রংগদি তাই গ্রংগী সাহর দি তিনি তাবুকনি ও সুমুং তাবুকনি সুমুং হানো হাই আং সাফিনাই রেডিও নি মতু দামো আবু নরকনি ককটুক আং না সিংগী দো নরক ককটু বাই গ্রংগী তাই সাহর দি সিনি রেডিও নি ককটুক নাম্বার খা 0381 2326 253 হানো হাই আং সাফিনাই 0381 2326 253 আও 0381 খাবো আবু খা ওয়েস্ট ত্রিপুরা হাই আগরতলা কাইসা কোড আবন বাকিন ককটুক নাম্বার নি সকাং 0381 রানানি তাপক ফাইজ জরাও হংকে আও ককটুক ফাইজাক তমানি ন হানো হাই সৌই থাকা তাবুং সুমুং অবনত নাই রেডিও নি মতু দামো

0: মোৰজন ভিতাই হয়তোবা যতন সামজা গোদাহনা কলে
1: দা কন হামবাই
0: আও
1: দীপর কাহাম আও বেলে বেলে কেন হামবাই সিনি বুকু অগ্রা কনিকানো হানি হাই বসা হপিকা সিনি রেডিও নি নাহার মুখা অবনো বহুজন হিতাইও বহুজন সুকায়ো ফারি হিঙ্কে অবনো কক বরক বাই সিং স্রাই স্রাই সিং মুং হুমপানো ফারি কক বরক বাই স্রাই স্রাই কে সালাই ফিওয়ান ফারি অজর সাব কক দুক রং জাক তং ইয়াসা গে নেলে নাই হ্যালো
2: হ্যালো দীপর কাহাম বানিও বেলা সে দীপর কাহাম
1: আও দীপর কাহাম লামছগো রবীন্দ্র শিবচন্দ্র পারান দা সাগরে রবীন্দ্র বহুজন হিতায় বহুজন সুকায় মানে দখক রক বৈশাই খা দি
2: কী
1: রেডিও
2: রেডুনি
1: মতু
2: রেডুনি মদুতা
1: মতু
2: হায়ং না মা খাকা ওটা নেই বখা বিশিং কতা বাই মানে এলএম কিরং
1: এলএম নতো গিয়ানি সে হনে হন তাহনাই কা হিন্দি কক বাই আর তো হিতায়ো বাই সুকায়ো দা কো হামবাই খনাই তং দি
2: এ দা কো বাই মালিয়া
1: ফাজো জরাও হাইন হাইও সং মুং তং ফিনাই সং ছালব্রুম ন রেডিও খনা লাই তং গো তাই সং গবাং মা লিসেনার হাই কা কক বাই খরং নাই রং নি বিসিং তে সাইমান সং বরক বেলাই খন তং থলাই জাক সিন অরিয়েন্টিও এফএম আওয়াই পান্ডা অংমানি বাকি তাই এম নি বিং তিব পরক বেলাইখানা টংথকজা গবং মা রসা মুখনাই মানো টংথকই মানো গবং মা সিমুং নি কক বসাই মানো হানি বরক সাহর আবন বাকি সিনি রেডিও নি মতো বহুজন হিতায় বহুজন সুকায় তাই আবন বাকি মনি কক বরক বাই ফারি চিং সালাইনা ফাসিংও থালাইয়ান অজর কক দু গ্রংজাক তো মাবা ইয়াসাগি নাইলাইনাই অজর কক দু গবা সাববা তো হ্যালো
3: হ্যালো
1: লামসগতি ফরক হামিয়া ফর হিন্দি হেঙ্কে যেফুরু দামসা তামুই থাকে হাইকে বা দীপনি একটা তাম ফুরু হেঙ্কে হিন্দি চামুং রাই মানে রেডিও সঙ্গ পান্ডাসে রেডিও কুইস পান্ডা আবন বাকে সঙ্গানো নেন খনালি আনা খরং কাহামকে খনাইয়ংমন হই সাউকে আং লাইন সাসুই রেখা সঙ্গানো বাবো স্রাই স্রাই কে খনাগলাক অজরাও হাইনহাই কক দুক ফাইজাক দং মাবা ইয়াসাগে নাইলাইফিনাই সাবুবা দংফি হ্যালো আও আও দাও আবো আবো আবো স্রাই স্রাই সাইমান সুগিয়া দো আবো আন কক ঠিক নাই আবো কক গিয়া হাইফিন আং সাইমান মজং স্রাই স্রাই আবন বাগিছে মা সংসি যত
0: বরং এন কাহামুন থেং যত বরং ন সুক সেন মান সাইন জাতা কে
1: আও আবো নাম তুই ফানো হিট থেংকে তো আও হিতায় হিট মানে তো কাহাম আমন কলাই সিং কক বরক এ বেলাই হামবাই আং বাম হাইনি কি সওয়ান সুগু আও ভাইজো জরো সং সাইমান খা বহুজন হিট মানে কাহাম নি বাগৈ আবুন আং কি সওয়ান সুক মানে সিনি কক বরক নি কক থাই হিট নি মানে কাহাম সুখায় মানে খাক সাঙ্গি সুখ তো সিনি কক বাই খাক সাঙ্গো নহনি হানানি হাইফানো ফাইদি তাই স্রাই স্রাই কে সাইমান নাই না তাই কাইসা তৈ খরক যা খরক নাই বিসিং তৈ হ্যালো
4: হ্যালো
1: লাম সগদি বর কাহামিয়া ফর
4: দি বর কাম আং জিরানি নি সারি তঙ্গ
1: আও জিরানি আনি সাবুং খাতাকু
4: রঞ্জন দে ব্রমা
1: আও রঞ্জন জিরানি আনি
4: ও কক বর অঙ্কে খানা দি সরন দি মারি কক খাতা পো
1: আও ও খনা দি তাই সরং দি
4: সরং দি খলাই তং দি তাই সরং দি নি সামানি কবং
1: আ দা কন দা কন হামবাই
4: এ হামবাই
1: হাই হাই হাই সাইমান ফিও কাসিন তাকু রঞ্জনি পিসিং তুই খনাই তং দি তাই সরং দি 바디 때 걸어서 걸어놓지.

0: आउ खनाय तोनाय मारिकि सिं सोनो जतन न पुइलानि सिनि पाइथाक जरा तंबाय माबागै बेलायखिनो हामबाय माया फरो आउ तांगै हेनमान ले सिनि ओ पांदा जति न नरो गरि हिंगांके नाय थगला खामु हायाकेबा गबांग मा मसांगला खामु नरो तंगमानि पाकैनो हायाकेबा नरो खनावै ओ पांदा न मसांगरि तंगमानि पाकैनो ओ पांदा मसांगै ताय नाय थगै तंगो তাই রেডিও সঙ্গ হ্যাঁবা আবুনি দজর ও হাই হাই কক দুঃখ ফাই দমা সঙ্গ নাই সঙ্গলি হানফানো আসা গিয়ে নালে
1: হ্যালো
0: হ্যালো লাম সগতি বরকা হামিয়া ফর তাই কিছু চাষা জরা তো উনান নাই দা গো সাবান সাগরে দি আও স্বর্ণমালা বড় কাঁঠালনি পাইথাক ফাসিং জরাং টংখা আসে জরুরতিন রেডিও সঙ্গ রেডিও কুইন্স পান্ডা আবনি আগলো নরক খাই মানাই নরকনি হামজাকমা সিনি খাতুমা পান্ডা আ পান্ডাব নরকনি খনাতক জাকমানি কক বরক তাই হিনি তকেনি রে সামুং নরক খাই মানাই

আনি আগনি লাস্ট চাফা নংসিদি খনা নঙা সুদ অ্যাক্টিং করুন খনা আবু ফানু সাইরে সিদি

আছে জরতে ফুলানি পাইথাক জর খাই তোমাগী যতন খাবং হামজাকমা সিবাইয়া ফর আছে জরতে সিনে তিনে নরকি হামজাকমা সিনে খাতমা পান্ডা আবনি আগল নরক খাই মানাই কক্রব বাই কমা বুবাক তাই আবনি আগল নরক খাই মানাই বাংলা কক বাই আওয়াই মানে পান্ডা সিরাইয়াত।

নমস্কার, শুভ দুপুর শ্রোতা বন্ধুরা। আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে আকাশবাণী এফএম উজ্জয়ন্ত। আর আজকের এই দুপুরে আপনাদের সঙ্গে রয়েছি আমি আপনাদেরই প্রিয় বন্ধু আর জে শ্বেতা। থাকবো আপনাদের সঙ্গে সন্ধে 6:30 পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠান নিয়ে। আর প্রথমেই আপনাদের প্রিয় অনুষ্ঠান নিয়ে হাজির আমি, আপনাদের প্রিয় অনুষ্ঠান। দুপুরবেলায় একটু ঘুম ঘুম পায় সবারই, কারণ এই সময়টা লাঞ্চ আওয়ার। আর তারপরেই যদি একটুখানি গল্প শোনা যায় তাহলে কি ভালো হয় বলুন তো। তাই চলুন শোনাবো। এই মুহূর্তে আমরা রয়েছি আপনাদের প্রিয় অনুষ্ঠান চিরায়ত অর্থাৎ গল্প পাঠের আসরে। আর গল্প পাঠের আসরে আজকে আমরা শুনব আপনাদের অনেকেরই জানা একটা গল্প। গল্পের নাম অপদার্থ, আর এই গল্পটি লিখেছেন সত্যজিৎ রায়। চলুন তাহলে শুরু করব গল্প অপদার্থ।

অপদার্থ, এই কথাটা অনেক লোক সম্বন্ধে আমরা অনেক সময়ই ব্যবহার করে থাকি। যেমন আমাদের চাকর নবকেষ্ট, নব তুই একটা অপদার্থ, এই কথাটা ছেলেবেলায় মার মুখে অনেকবার শুনেছি। নব কিন্তু কাজ

ভালোই করতো। দোষের মধ্যে সে ছিল বেজায় ঘুম কাতরে। দিনের বেলা প্রায়ই একটা টেনে ঘুম দেওয়ার ফলে বিকেলে চায়ের জলটা চড়াতে চারটের জায়গায় হয়ে যেত 4:30। কাজেই মাঝে তাকে অপবাদটা দিতেন, সেটা ছিল রাগের কথা। কিন্তু সেজো কাকার বেলায় অপদার্থ কথাটা যেরকম লাকসই ছিল, সেরকম আর কারোর বেলায় হয়েছে বলে আমার জানা নেই। সেজো কাকা মানে যার ভালো নাম ক্ষেত্রমোহন সেন, ডাকনাম খেতু। বাবারা ছিলেন 5 ভাই, বাবাই বড়, তারপর মেজো, সেজো, সোনা আর ছোট। 5-এর মধ্যে সেজো বাদে আর সকলেই জীবনে প্রতিষ্ঠা লাভ করেছিলেন। বাবা ছিলেন নাম করা উকিল, মেজো সম্মানিত অধ্যাপক সংস্কৃত আর ইতিহাসে ডাবল MA, সোনা ব্যবসা করে কলকাতায় 3খানা বাড়ি তুলেছিলেন, আর ছোট কালোয়াতি গানে বড় বড় মুসলমান উস্তাদের বাহুবা আর 36টা সোনার উপর মেডেল পেয়েছিলেন ধনী সমাজদারদের কাছ থেকে। আর সেজো কাকা, তাকে নিয়েই এই গল্প, তাই তার কথাটা এক কথায় বলা যাবে না। সেজো কাকার জন্মের মুহূর্তে নাকি ভূমিকম্প হয়েছিল, অনেকের মতে সেই কারণেই নাকি তার ঘিলুতে জট পাকিয়ে যায়, আর তাই তার এই দশা। হাম আর চিকেন পক্স একবার না একবার প্রায় সব শিশুদেরই হয়। সেজো কাকার এই দুটো তো হয়েছিল, সেই সঙ্গে কোনো না কোনো সময় হয়েছিল হুপিং কাশি, ডিপথেরিয়া, ডেঙ্গু, এক্সিমা, আসল বসন্ত। শিশু বয়সে 7 বার কাঁদতে কাঁদতে হেঁচকে উঠে নীল হয়ে সেজো কাকা অজ্ঞান হয়ে গিয়েছিলেন। 7 বছরে সেজো কাকার তোতলামো দেখা দেয়। 9:30 পেয়ারা গাছ থেকে পড়ার সঙ্গে সঙ্গে সে তোতলামো সেরে যায়। এই পতনের ফলে সেজো কাকার গোড়ালি ভেঙে যায়। ডাক্তার বিশ্বাস সেটাকে ঠিক মতো জোড়া দিতে না পারায় সেজো কাকাকে সামান্য খুঁড়িয়ে হাঁটতে হতো। এই খোঁড়ানোর জন্য তার আর খেলাধুলা করা সম্ভব হয়নি। হাতের টিপের অভাবে ক্যারম আর মাথা খেলে না বলে তাস পাশাও হয়নি। সেজো কাকা স্কুলে ভর্তি হয়েছিলেন ঠিকই, কিন্তু পরপর 3 বার FA পরীক্ষায় ফেল হবার পর ওর বাবা মানে আমার ঠাকুর দাদা নিজেই ওর পড়াশোনা বন্ধ করে দেন। বলেন, খেতু, তুই যখন একেবারেই অপদার্থ তখন তোর এডুকেশনের পেছনে খরচ করা মানে টাকা জলে দেওয়া, তবে কলগ্রহ হয়ে থাকতে দেওয়া তো চলে না। তুই আজ থেকে ভোমলের সঙ্গে বাজারে যাবি, শাক সবজি মাছ মাংস চিনে নিবি, তারপর থেকে সংসারের বাজারটা তুইই করবি। ভোম্বল কাকা হলেন বাবার এক দূর সম্পর্কের ভাই, আমাদের বাড়িতে থেকেই পড়াশোনা করেছেন, মানুষ হয়েছেন। সেজো কাকা বেশ কিছুদিন বাজারে গেলেন ভোম্বল কাকার সঙ্গে, তারপর একদিন, সেদিন বাড়িতে লোক খাবে, ঠাকুরদা সেজো কাকার পকেটে 2 10-টাকার নোট গুঁজে দিয়ে বললেন, দেখি তুই কেমন জিনিসপত্র চিনেছিস, আজ বাজারের ভার তোর উপর। সেজো কাকাকে দিয়ে বাজার আর হলো না, কারণ পাঞ্জাবির পকেটে ফুটো, নোট 2খানা বাজারে পৌঁছানোর আগেই পথে কোথায় গলে পড়েছে। এরপর থেকে কে আর কাকাকে ট্রাস্ট করবে? আমার প্রথম স্মৃতিতে সেজো কাকার বয়স 33 আর আমার 3। কালীপুজোর দিন সন্ধেবেলা, ঘটনাটা মনে আছে কেন সেটা আর একটু বললেই বোঝা যাবে। সেজো কাকা বারান্দার মেঝেতে হামাগুড়ি দিচ্ছেন আর আমি তার পিঠে চড়ে ঘোড়া ঘোড়া খেলছি। পাশের বাড়ি থেকে হঠাৎ একটা জ্বলন্ত উড়ন্ত উবড়ে এসে বারান্দার তক্তপোষের ওপর পড়তেই সর্বনাশ বলে সেজো কাকা শটান উঠে দাঁড়ালেন। তার ফলে আমি পিঠ থেকে ছিটকে পড়লাম শান বাঁধানো মেঝেতে, আর সঙ্গে সঙ্গে মাথা ফেটে রক্তারক্তি কাণ্ড। সেদিন অবশ্যই

চোকাকাকে ভয়ঙ্কর সব কথা শুনতে হয়েছিল বাড়ির প্রায় সকলের কাছ থেকেই। আমার কিন্তু একটু দুঃখ হয়েছিল কাকার জন্য। কেউ তাকে গ্রাহ্য করে না, এমনকি মানুষের মধ্যেই ধরে না। তাই বয়সের সঙ্গে সঙ্গে আমার কাকার উপর একটা মায়া পড়ে গিয়েছিল। মাঝারি হাইট, মাঝারি রং, মুখে সবসময় একটা খুশি আর দুঃখ মেশানো ভাব। মনে হতো সব মানুষেরই বুদ্ধি হবে, সব মানুষের করিতকর্মা হবে, তার কি মানে? শহর ভর্তি এত লোকের মধ্যে একটা লোক যদি সেজো কাকার মতো হয় তাতে দোষ কি? আমি তাই ফাঁক পেলেই তার একতলার কোণের ঘরটায় গিয়ে সেজো কাকার সঙ্গে বসে গল্প করতাম। কদিন গিয়ে এটা বুঝেছিলাম যে সেজো কাকাকে গল্প বলতে বলে কোনো লাভ নেই, কারণ তার কোনো গল্পই শেষ পর্যন্ত মনে থাকে না। তারপর কি হলো সেজো কাকা? তারপর দাঁড়া, তারপর গলার স্বর তারপর বলতে বলতে ক্রমেই দম ফুরোনো হারমোনিয়ামের মতো ক্ষীণ হয়ে আসে। সেজো কাকা গল্প থেকে গুনগুন বেসুরো গানে চলে যান, শেষটায় গানও ফুরিয়ে গিয়ে কাকার মাথাটা ঘুমে ঢুলতে থাকে। বুঝতে পারি গল্পের বাকি অংশ মনে করার মেহনত কাকার পোষাচ্ছে না। তাকে সেই অবস্থায় রেখেই আমি পা টিপে টিপে ঘর থেকে বেরিয়ে আসি। সেজো কাকা আর ডাকেন না। আমার যখন বছর ১২ বয়স, তখন একদিন তার ঘরে গিয়ে দেখি তিনি একটা মোটা বই খুলে খুব মনোযোগ দিয়ে পড়ছেন। জিজ্ঞেস করাতে বললেন, আয়ুর্বেদের বই?

বললাম, ও বই পড়ে কি হবে সেজো কাকা? কাকা একটু ভেবেই গম্ভীরভাবে বললেন, এটাও তো একটা ব্যারাম, তাই না? কোনটা? এই যে আমার দ্বারা কিছু হচ্ছে না, কিছু মনে থাকে না, কিছু মাথায় ঢোকে না, এটা নিশ্চয়ই একটা রোগ। কি আর বলবো, বললাম, তা তো হতেই পারে সেজো কাকা। তাহলে চিকিৎসা হবে না কেন? বললাম, তুমি নিজেই চিকিৎসা করবে নাকি? আমি জানতাম যে সেজো কাকার এই অপদার্থতার জন্য তাকে ডাক্তার দেখানোর কথা কেউ কোনোদিন ভাবেনি। সত্যি বলতে কি, ওর ছেলেবেলার সেই এক গাদা ব্যারামের পর ওর আর বিশেষ কোনো অসুখ টসুখ করেনি, স্বাস্থ্যটা ওর মোটামুটি ভালোই ছিল। সেজু কাকা বলে চললেন, চক বাজারে ফুটপাথে বইটা পড়েছিল, 10 আনা দিয়ে কিনে এনেছি, বোধহয় কাজে দেবে, মনে হচ্ছে আমার ব্যারামের জন্যও আয়ুর্বেদিক চিকিৎসা আছে। দুদিন বাদে তখন বর্ষাকাল, বিকেলে সেজু কাকা

ঘরে গিয়ে দেখি উনি বেরোবার তোড়জোড় করছেন। পায়ে ক্যাম্বিসে জুতো, মালকোঁচা মেরে পড়া ধুতি, গলায় জড়ানো সুতির চাদর আর হাতে ছাতা। বললেন, ভরচাস পাড়ায় ভাঙ্গা শিব মন্দিরটার পেছনে একটা গাছ আছে, খবর পেয়েছে। তার শেকড় আমার চাই, ওইটি পেলেই ব্যাস নিশ্চিন্তি। সেজো কাকা বেরিয়ে পড়লেন। আকাশ খোলাটে হয়ে আসছে, তেমন তেমন বৃষ্টি নামলে কাকার প্ল্যান ভেস্তে যাবে। আমি ঘণ্টাখানিক নিচে ঘুরঘুর করে দোতলায় নিজের ঘরে চলে গেলাম। দক্ষিণের জানালা দিয়ে সামনের রাস্তা দেখা যায়, বৃষ্টি নামল না। সন্ধে যখন হব হব, তখন দেখি সেজো কাকা ফিরছেন। দূর দাঁড় করে নিচে নেমে সদর দরজার মুখে কাকার সঙ্গে দেখা। পেলে শেকর? না রে, ভুল হয়ে গেল, একটা টর্চ নিয়ে যাওয়া উচিত ছিল, জায়গাটা জঙ্গলা আর বেজায় অন্ধকার। কিন্তু ওটা কি? কাকার কথার মধ্যেই চোখ পড়েছে আমার। খদ্দরের পাঞ্জাবির বুকে লাল রঙের ছোপ। তাই তো, এটা তো খেয়াল করিনি এতক্ষণ। পাঞ্জাবি খুলতেই বেরোলো একটা চোখ। ভীম যেমন দুর্যোধনের বুকে রক্ত খেয়েছিল, তেমনি সেজো কাকার বুকে রক্ত খেয়ে ফুলে ঢোল, টোকা দিতেই টপ করে মাটিতে পড়ে গেল। কিন্তু একটা ঝোঁকে আর সেজো কাকার কি হবে? কাঁধ, কনুই, কোমর, পায়ের গুল, হাঁটু, গোড়ালি সব জায়গা মিলিয়ে 14টা ঝোঁক বেরোলো কাকার গা থেকে। 5-6 অংশ রক্ত যে তার আজ খোয়া গেছে তাতে কোনো সন্দেহ নেই। বলা বাহুল্য, তার আয়ুর্বেদ চর্চাও এই একটি ঘটনাই দিল বন্ধ করে। পড়াশোনায় আমি ছিলাম রীতিমতো ভালো। আমাদের সময় এফএ এন্ট্রান্সের যুগ শেষ হয়ে ম্যাট্রিক চলছে। পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ে থার্ড হয়ে বিজ্ঞান পড়ব বলে চলে এলাম কলকাতায়। হোস্টেলে থেকেই এমএসসি পর্যন্ত পড়ে পদার্থবিজ্ঞানে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে চলে যাই আমেরিকায়। শেষ পর্যন্ত গবেষক হিসেবে আমার বেশ খ্যাতি হয়। শিকাগো বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ও গবেষণার কাজ আমি একসঙ্গে চালাতে থাকি। বাইরে থাকার ফলে সেজো কাকার সঙ্গে যোগসূত্র ক্ষীণ হয়ে এসেছিল। একবার তখন আমি সবই অধ্যাপনা শুরু করেছি। মার চিঠিতে এক অদ্ভুত খবর পেলাম, সেজো কাকা নাকি ফিল্মে অভিনয়ের সুযোগ পেয়েছেন। এখানে বলি যে সেজো কাকার সঙ্গে স্বামী বিবেকানন্দ চেহারার একটা সাদৃশ্য ছিল। দেহের গঠন মোটেই এক নয়। সেজো কাকা ছিলেন 5'6", তবে নাক, মুখ, চোখের সাদৃশ্য সকলের চোখেই ধরা পড়ত। পরমহংসদেব সম্বন্ধে একটা ফিল্ম তোলা হবে এবং তাতেই বিবেকানন্দের ভূমিকা আছে, খবর পেয়ে সেজো কাকা নাকি সরাসরি প্রযোজকের সঙ্গে দেখা করে অভিনয় করার ইচ্ছে প্রকাশ করেন। চেহারায় মিলের জন্য বার্তা পেতে নাকি তার কোনো অসুবিধাই হয়নি। কিন্তু হপ্তাখানিক বাদেই আরেকটা চিঠিতে জানলাম, কাকা নাকি ছবি থেকে বাদ হয়ে গেছেন। হবেন নাই বা কেন? ঘর বন্ধ করে প্রাণপণে পার্ট মুখস্থ করা সত্ত্বেও 1 নম্বর দৃশ্যে রামকৃষ্ণের কথার উত্তরে বিবেকানন্দর মুখ থেকে যদি 3 নম্বর দৃশ্যের উত্তর বেরিয়ে পড়ে, তাহলে আর তাকে দিয়ে কিভাবে কাজ চলে? অর্থাৎ ফিল্ম অভিনেতা হিসেবেও তিনি যে অপদার্থ, সেটা সেজো কাকা প্রমাণ করে দিয়েছেন। আমার যখন 48 বছর বয়স, তখন শিকাগোতেই আমার ছোট ভাইয়ের একটা চিঠিতে জানি যে সেজো কাকা এক সাধু বাবার শিষ্য হয়ে কোয়েম্বেটোর চলে গেছেন। গত বছর ডিসেম্বরের গোড়ায় আমার ছোট কাকার মেয়ে কাকুলের বিয়েতে আমাকে কলকাতায় আসতে হয়, সঙ্গে আমার স্ত্রী আর আমার 2 মেয়ে। তারা দুজনেই পুরোপুরি আমেরিকায় মানুষ। ইতিমধ্যেই সেজো কাকার আর কোনো খবর পাইনি, তাই কলকাতায় এসে যখন শুনলাম উনি শহরেই আছেন এবং বহাল তবিয়তে আছেন, তখন স্বভাবতই তাকে একবার দেখার জন্য মনটা উৎসুক হয়ে উঠল। আমার বয়স তখন 60, তাই সোজা হিসেবে সেজো কাকার 90। আমি ধরেই নিয়েছিলাম যে ইতিমধ্যে প্রবাসী কাকার দেহান্ত ঘটেছে। শুনলাম ফান্ড রোডে তার ভাগ্নে অর্থাৎ আমার ছোট পিসিমার ছেলে ডাক্তার রনিশ গুপ্তর বাড়িতে এসে উঠেছেন, তিনি মাস তিনেক হল। আরও শুনলাম যে ধর্মকর্ম ব্যাপারটা মোটেই তার ধাঁতে সয়নি, 10 বছরেও ইডলি দোসায় অভ্যেস

হয়নি। রোজ আধ পেটা খেয়ে ওজন নাকি প্রায় 30 কিলো কমে গেছে। আমি এসেছি শুনে তিনি তার ডাক্তার ভাগ্নেকে বলেছেন, ঝন্টুকে বলিস একবার যেন এসে আমার সঙ্গে দেখা করে যায়। এক রবিবার সন্ধ্যায় গিয়ে হাজির হলাম ফার্ন্ট রোডে। লোডশেডিং চলছে। দোতলার একটি ঘরে টিমটিমে মোমবাতি জ্বালিয়ে তাকিয়ায় ঠেস দিয়ে খাটের উপর বসে আছেন সেজো কাকা। একটা মটকার চাদরের উপর গলায় প্যাঁচ দিয়ে জড়ানো সবুজ মাফলার। কাকাকে দেখলে চেনা যায় বটেই, এবং বলতেই হবে বয়সের পক্ষে রীতিমতো মজবুত চেহারা। মাথার চুল সব পাকা ঠিকই, কিন্তু এখনো যে চুল আছে সেটাই বড় কথা। আমায় দেখে হাসিতে মুখ ফাঁক হওয়াতে অরিজিনাল না তো চোখে পড়ল ডজন খানেক। আর যখন কথা বেরোলো তখন দেখলাম গলার স্বর ক্ষীণ হলেও কথায় বেশ তেজ আছে। এ তেজ কাকার মধ্যে আগে দেখিনি কখনো। তিনি যে সকলের বয়োজ্যেষ্ঠ তাকে আর কারোর কাছে মাথা নোয়াতে হয় না। এই বোধই হয়তো তার মেজাজে একটা ভারিক্কি ভাব এনে

মুহূর্তে অরিজিনাল না তো চোখে পড়ল ডজন খানেক। আর যখন কথা বেরোলো তখন দেখলাম গলার স্বর ক্ষীণ হলেও কথায় বেশ তেজ আছে। এ তেজ কাকার মধ্যে আগে দেখিনি কখনো। তিনি যে সকলের বয়োজ্যেষ্ঠ তাকে আর কারোর কাছে মাথা নোয়াতে হয় না। এই বোধই হয়তো তার মেজাজে একটা ভারিক্কি ভাব এনে দিয়েছে। কিরে ঝন্টু, বললেন সেজো কাকা, মার্কিন মুলুকে গিয়ে কি করা হচ্ছে শুনি। আমার কাজের কথাটা যথাসম্ভব বিনয়ের সঙ্গে বললাম। পদার্থবিজ্ঞান, গবেষণা, বললেন সেজো কাকা, লোকে মান্যি করে। আমার 77 বছরের পিসিমা ঘলা সপ্তমে চড়িয়ে আমার বিনয়কে ফুৎকারি উড়িয়ে দিয়ে জানিয়ে দিলেন আমার খ্যাতির কথা। বটে, বললেন সেজো কাকা, নোবেল প্রাইজ পেয়েছিস কিনা সেটা বল আগে। হালকা হেসে মাথা নাড়লাম। তবে আর কিসের বড়াই, ছে ছে ছে, একেবারে অপদার্থ। আমি গুঁতোর ঠেলা সামলাতে না সামলাতে সেজো কাকার বাক্যস্রোত আমাকে নাকানি চোবানি খাইয়ে দিল। তুই তো যা হোক ভিন মুলুকে পালিয়ে মাঝলি, আমি ভাবলাম কলকাতায় গিয়ে একটু স্বাস্তি মিলবে, জীবনের শেষ কটা দিন তবু আপন জনের সান্নিধ্যে কাটবে। তা এসব কি হচ্ছে বলতো, শকুনি ঠোকরে তো হার পাঁচটা পার করে দিয়েছে শহরটায়, দিনে 10 ঘন্টা বিচলি নেই, শ্বাস টানলে ধোঁয়াধুলে প্রাণ অতিষ্ঠ। জিনিসপত্তরের যা দর, উদুরের সাধ মিটিয়ে ভালো মন্দ যে একটু খাবো তার ওজনই, দূর দূর দূর, অপদার্থ অপদার্থ। সেদিন বুঝলাম যে সেজো কাকার ওপর থেকে আমার পুরনো টানটা এখনো যায়নি, কারণ তার কথাগুলো শুনে আমার মনটা প্রসন্ন হয়ে উঠল। মনে হলো আমরা বোধহয় একদিন ভুল করে এসেছি, উল্টো ভেবে এসেছি। আসলে কাকা দিব্যি সুস্থ স্বাভাবিক মানুষ, আমরা শুদ্ধ দুনিয়াটাই অপদার্থ।

কিন্তু কথাটা যে ঠিক নয় সেটা সেজু কাকাই প্রমাণ করে দিলেন কয়েকদিনের মধ্যে। এক সকালে ছোট পিসিমার বাড়ি থেকে ফোন এলো যে সেজু কাকা ভোর রাত্রে ইহলোক ত্যাগ করে চলে গেছেন। আর বাবার দিনটাও মুখ খুব বেঁচেছেন কাকা, কারণ সেদিনই সন্ধ্যায় গোধূলি লগ্নে আমার ভাগ্নির বিয়ে।

শ্রোতা বন্ধুরা, চিরায়ত অর্থাৎ গল্প পাঠের আসরে আজকে আপনারা শুনলেন গল্প অপদার্থ। আর গল্পটির লেখক বিখ্যাত আমাদের খুব প্রিয় একজন নির্দেশক, গল্পকার সত্যজিৎ রায়। আজকের মতো চিরায়ত অর্থাৎ গল্প পাঠের আসর এখানেই শেষ করব। তবে আমি অবশ্য রয়েছি আপনাদের সঙ্গে পরবর্তী পর্বে। সবাই ভালো থাকবেন, নমস্কার।

নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত। এই মুহূর্তে বরবিয়া স্টুডিওর ঘড়িতে এখন সময় দুপুর 3টে বেজে 4 মিনিট হয়ে 58 সেকেন্ড। আর একটা গান দিয়ে শুরু করলাম আজকের এই মুহূর্তের পর্ব, আপনাদের প্রিয় পর্ব সাফার নামা। সুরের এই সফরে আজকে আপনারা শুনবেন যে গানটা শুনছিলেন এতক্ষণ, সেই গানটা শুনেই বুঝতে পারছেন হয়তোবা আজকে ঠিকই কী নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে চলে এসেছি আর কি গান আজকে আপনারা শুনবেন। গতকাল ছিল 14 জুন, আর এই দিনটা আমাদের কাছে অনেকটাই স্মরণীয়। তার কারণ এই দিনেই কিন্তু আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন বলিউডের আইকন সুশান্ত সিং রাজপুত। তাই এই সফরনামা পর্বটি আজকে সাজিয়েছি সুশান্ত সিং রাজপুতের নামে। তাকে ডেডিকেট করেই আজকের এই সফরনামা পর্বে আপনারা শুনবেন সুশান্ত সিং রাজপুতের বেশ কিছু সিনেমার গান। যে গানটি শুনছিলেন চার কদম বাস চার কদম, আর এই গানটিতে সুর দিয়েছেন শান আর শ্রেয়া ঘোষাল। সত্যি তাই, মাত্র 4টি কদমের বা 4টি পদক্ষেপের দূরত্বেই কিন্তু আমরা অনেক কিছুই হারিয়ে ফেলি। শুধুমাত্র একটু মনের জোর আর সাহসের জন্যই এই কাজগুলো আমরা করতে পারি না। তাই দেরি নয়, যদি এখনও মনে হয় আপনার এই 4টি পদক্ষেপ এগুলোই আপনার কাজ সম্পন্ন হতে পারে, তাহলে দেরি না করে চলুন না এই 4টি পদক্ষেপ নিই আর জীবনের সেই সফলতার সিঁড়িগুলোতে পা দিয়ে ফেলি। বন্ধুরা, সফরনামা পর্বে আমি রয়েছি আপনাদের সঙ্গে, আপনাদের প্রিয় বন্ধু আর যে শ্রোতা। আর আপনারা টিউন করে রয়েছেন 101.6 MHz FM প্রচার তরঙ্গে FM উজ্জয়ন্ততে। চলুন তাহলে শুনবো পরের গান।

0: 안 넣어. 내 손 왜?
1: 뭐 어떻게? 한번 시작하고 싫어.
0: 제대로. 선배?
2: 그럼 맞아.
1: 맞아.
0: 아이.

বন্ধুরা, যে গানটা শুনছিলেন নমো নমো জিশঙ্করা, কেদারনাথ ফিল্মের এই গানটা, আজ সোমবার আর এই গানটা কিন্তু সত্যি অর্থেই আমাদেরকে ফিরিয়ে নিয়ে যায় এক দেবত্বের পথে। এই গানটা দিয়ে আমরা দুটো স্মৃতি আমাদের মনে জেগে উঠছে। এক তো সুশান্ত সিং রাজপুতকে আমরা হারিয়েছিলাম গতকাল, অর্থাৎ 14 জুন তারিখে, আর তারই ছায়াছবির এই গানটি, যে ছবিতে আমরা দেখেছি যে একজন মুটে বাহুক ঠিক কতটা পরিশ্রম করলে পরে যাত্রীদেরকে নিয়ে যান ভগবানের দর্শনের জন্য। আর সেই সঙ্গে তার অভিনয়ের মাধ্যমেই ফুটে উঠেছিল সে বিষয়টা। সেই সঙ্গে আজ যেহেতু সোমবার, আর কেদারনাথ ছায়াছবির এই গানটা আমাদেরকে মনে করিয়ে দেয় ভগবানের কাছে জাত ধর্ম ভেদাভেদ কোনো কিছুই নেই, তার চরণে সবাই সত্যি অর্থেই ঠাঁই পায়। বন্ধুরা, আজকের এই সফরনামা পর্বে আমরা যে গানগুলো শুনছি এবং শুনবো, সবগুলো গান সুশান্ত সিং রাজপুতকে ডেডিকেট করে। তাহলে চলুন শুনবো কেদারনাথ

সুশান্ত সিং রাজপুত এমন একজন তারকা যিনি তার অসাধারণ অভিনয়, স্ক্রিন প্রেজেন্স আর মন ভোলানো হাসিতে লক্ষ লক্ষ মানুষের মন জয় করেছিলেন। তিনি যে একজন অসাধারণ অভিনেতা ছিলেন তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু তার জীবনের গল্পটা যেভাবে শেষ হলো তা আজও তার অনুরাগীদের মন ভেঙে দেয়। হ্যাঁ, 2020 সালের 14 জুন সুশান্তের আকস্মিক মৃত্যুতে অনেকেই হতবাক হয়ে গিয়েছিলেন। এমন একজন প্রতিভাবান অভিনেতার মৃত্যুতে গোটা ফিল্ম ইন্ডাস্ট্রি স্তব্ধ হয়ে যায়। এরপর যা ঘটেছিল তা তার পরিবার ও অনুরাগীদের জন্য এক দুঃস্বপ্নের মতো ছিল।

এনসিবির ড্রাগ তদন্ত থেকে শুরু করে আত্মহত্যা তত্ত্ব, কোনো কিছুই যেন তার অনুরাগীরা বিশ্বাস করতে চাননি। আজও তারা মনে করেন না যে অভিনেতা নিজে থেকে এমন চরম পথ বেছে নিতে পারেন। সোশ্যাল মিডিয়ায় প্রায় প্রতিদিনই তিনি ট্রেন্ডিং থাকেন। তবে কুপার হাসপাতালের ময়না তদন্ত এবং মেডিকেল রিপোর্টে বলা হয়েছিল ঝুলে থাকার কারণে শ্বাসরোধ হয়ে তার মৃত্যু হয়েছে। পরে আরও কিছু রিপোর্ট অনুযায়ী অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এর একটি বিশেষ মেডিকেল বিশেষজ্ঞ প্যানেল অটোপসের রিপোর্টগুলো পুনরায় মূল্যায়ন করে। তারা আনুষ্ঠানিকভাবেই এটিকে আত্মহত্যা বলেই ঘোষণা করেন এবং জানান যে এর পেছনে কোনো ষড়যন্ত্র বা খুনের প্রমাণ মেলেনি। তার মৃত্যুবার্ষিকীতে তার অনুরাগীরা যারা নিজেদের ভালোবেসে এসএস আরিয়ানস বলেন, সোশ্যাল মিডিয়ায় তাকে ট্রেন্ড করাচ্ছেন এবং তার সেরা সিনেমাগুলোকে মনে করেছেন। এম এস ধোনি, কাই পোচে, ছিছোরের মতো আরও অনেক সিনেমার কথা মনে করে অনুরাগীদের মন ভারাক্রান্ত হয়ে উঠছে। এমন একজন প্রতিভাবান অভিনেতার চলে যাওয়াটা সত্যিই আমাদের মেনে নেওয়া কঠিন। বন্ধুরা, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে আকাশবাণী এফএম উজ্জয়ন্তী সফরনামা পর্ব। চলুন তাহলে শুনব পথের গান।

শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন সফরনামা পর্বে। আর আজকের এই সফরনামা পর্বটা ডেডিকেট করলাম সুশান্ত সিং রাজপুতের নামে। বলিউডের উদীয়মান তারকা সুশান্ত সিং রাজপুত ছোট পর্দা থেকেই তার কেরিয়ার শুরু করেছিলেন। শুধু তাই নয়, একজন আউটসাইডার হওয়া সত্ত্বেও তিনি বলিউডে নিজের একটা পরিচিতি তৈরি করেছিলেন। তার কেরিয়ারে সুশান্ত যতগুলো ছবি করেছেন সবকটিতেই তিনি তার অভিনয়ের মাধ্যমে বড় বড় তারকাদের কঠিন প্রতিদ্বন্দ্বিতা করে দিয়েছেন। কিন্তু সুশান্তের মৃত্যু সবাইকে গভীরভাবে ভেঙে দিয়েছিল। 14 জুন 2020 তার আকস্মিক মৃত্যু ভক্তদেরকে শোক স্তব্ধ করে দেয়। অভিনেতার মৃত্যুর পর বলিউড দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। একদিকে যেখানে অনেক তারকা স্বজন পোষণ নিয়ে তীব্র নিন্দা করেছিলেন, সেখানে অনেকেই এর বিরুদ্ধে ছিলেন। কিন্তু সুশান্ত সিং রাজপুতের নামে এমন একটি রেকর্ড রয়েছে যা আজও বলিউডের কোনো অভিনেতাই ভাঙতে পারেননি। কিন্তু কি সেই বিশেষ রেকর্ড? এতে কোনো সন্দেহ নেই যে সুশান্ত সিং রাজপুত ইন্ডাস্ট্রির একজন প্রতিভাবান এবং অত্যন্ত যোগ্য অভিনেতা ছিলেন। শুধু তাই নয়, তার নামে একটা বিশেষ রেকর্ড রয়েছে যা আজও সলমান খান থেকে শুরু করে শাহরুখ খান বা অন্য কোনো অভিনেতাই ভাঙতে পারেননি। আসলে সুশান্তের নামে বলিউডের একমাত্র অভিনেতা হওয়ার রেকর্ড রয়েছে যিনি আমেরিকান সুপার মডেল ক্যান্ডেল জেনারের সাথে একটি আন্তর্জাতিক ম্যাগাজিনের জন্য ফটোশ্যুট করেছিলেন। এই ঐতিহাসিক ফটোশ্যুটটি 2017 সালে ভোগ ইন্ডিয়া ম্যাগাজিনের জন্য করা হয়েছিল।

বন্ধুরা, সুশান্ত সিং রাজপুত একাধারে যেমন এক অনবদ্য অভিনেতা ছিলেন, সেই সঙ্গে তিনি কিন্তু অসাধারণ অভিনয়ের পাশাপাশি জ্যোতির্বিদ্যায় গভীর আগ্রহের জন্য ভক্তদের কাছে পরিচিত ছিলেন। তার ভক্তরা আজও তাকে ভীষণভাবে মিস করেন। বন্ধুরা, আজকের মতো সফরনামা পর্ব থেকে এখানেই বিদায় নিচ্ছি, তবে আমি অবশ্যই রয়েছি আপনাদের সঙ্গে পরবর্তী পর্বে। আর যেতে যেতে সুশান্ত সিং রাজপুতের বিখ্যাত আরেকটা ছবির আরও একটা গান দিয়ে শেষ করবো আজকের এই সফরনামা পর্ব।

শ্রোতাবন্ধুরা জানিয়ে দিচ্ছি এখনকার সংবাদ শিরোনাম। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, মেয়েদের শিক্ষার প্রসারে রাজ্য সরকার সব ধরনের উদ্যোগ নিয়েছে। আজ আগরতলায় শিশু বিহার স্কুলে নবম শ্রেণীর ছাত্রীদের মধ্যে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি বলেন, মহিলাদের উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশ মেনে দেশের 50% জনগণের উন্নয়নে রাজ্য সরকার কাজ করে যাচ্ছে। তিনি জানান, রাজ্যে এবছর নবম শ্রেণীতে পড়ুয়া 41,800 জন ছাত্রীকে বাইসাইকেল দেওয়া হচ্ছে। শিশু বিহার স্কুলে এই প্রকল্পের উদ্বোধন হয়েছে। রাজ্যে 2018-19 সাল থেকে এখনও পর্যন্ত 2,53,187 জন ছাত্রীকে বাইসাইকেল দেওয়া হয়েছে। কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রী প্রতাপ রাও যাদব জানিয়েছেন, আন্তর্জাতিক যোগ দিবস 2026-এর মূল অনুষ্ঠানটি আগামী 21 জুন কলকাতায় অনুষ্ঠিত হবে, যেখানে নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ নতুন দিল্লিতে আন্তর্জাতিক যোগ দিবস 2026-এর উদ্বোধনী সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখার সময় তিনি উল্লেখ করেন যে আন্তর্জাতিক যোগ দিবসের এবারের থিম হল সুস্থ বার্ধক্যের জন্য যোগা, যা আধুনিক যুগের এক অন্যতম বড় চ্যালেঞ্জ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশের মধ্যবিত্ত শ্রেণী নানাভাবে জাতি গঠনে অবদান রেখেছে এবং তাদের আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে কাজ করতে পেরে এনডিএ সরকার নিজেকে সৌভাগ্যবান মনে করে। একটি সামাজিক মাধ্যমের পোস্টে তিনি উল্লেখ করেন যে গত এক দশকে সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের উপর সরকার ভীষণভাবে গুরুত্ব দিয়েছে। শুনলেন এখনকার সংবাদ শিরোনাম।

নমস্কার, আরও একবার স্বাগত বন্ধুরা। আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে আকাশবাণী এফএম উজ্জয়ন্তে। বন্ধুরা, এই মুহূর্তে স্টুডিওর ঘড়িতে সময় বিকেল 4:04 হয়ে 10 সেকেন্ড, আর এখন সময় আপনাদের প্রিয় অনুষ্ঠান সুরের আকাশে পর্বের। আর আমি রয়েছি আপনাদের সঙ্গে আর যে শুয়েটা, আর শুনবো আপনাদের অনুরোধগুলো। আর তার জন্য আপনাদের অবশ্যই ফোন করতে হবে আমাদের স্টুডিওর নম্বর 03-8-1-2-3-2-6-2-5-3, এই নম্বরে ফোন করুন। আর এই মুহূর্তে কোন গানটি আপনার ভীষণভাবে মনে পড়ছে অথবা ভাবছেন কারোর কথা, আর আপনি তাকে সেই গানটি ডেডিকেট করতে চান, তাহলে দেরি না করে ফোন নম্বর ডায়াল করুন 03-8-1-2-3-2-6-2-5-3, আর ফোন করুন আমাকে, অর্থাৎ আর যে শুয়ে থাকে, আর জানান আপনার কোন গানটি শুনতে ইচ্ছে করছে। অনুরোধখানি শুনব আর চেষ্টা করব অবশ্যই আপনাদেরকে সেই অনুরোধের গানটি শোনাতে। বন্ধুরা, তাহলে দেরি না করে ডায়াল করুন 03-8-1-2-3-2-6-2-5-3, আর জানান এই মুহূর্তে কোন গানটা আপনার খুব বেশি করে মনে পড়ছে, কোন গানটি আপনি শুনতে চান।

0: হ্যালো দিদি, কিছু শুনতে পাওয়া যাচ্ছে না। আপনি যদি শুনতে পান, আমি একটা গানের অনুরোধ করছি। আমি বাদল খটিয়াল বলছি, পশ্চিমবঙ্গ হাওড়া জেলা উলুবেড়িয়া থেকে। আমাকে একটা হিন্দি ছবির গান শোনাবেন, ছবির নাম হচ্ছে হামকো তুমসে প্যার হ্যায়। শিল্পী হচ্ছে উদিত নারায়ণ ও আলকা ইয়াগনিক, এবং সঙ্গে আছে স্বপ্না আবাসী। তেরে ইশক মে পাগল হো গয়া দিল দিওয়ানা তেরা রে।
1: আচ্ছা, চেষ্টা করব অবশ্যই আপনার যে গানটি রয়েছে সেই গানটি।
0: এবার আপনার কথা আমি শুনতে পাচ্ছি।
1: হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন, আমিও শুনতে পাচ্ছি আপনার কথা। আমি চেষ্টা করব আপনার অনুরোধটি শোনানোর জন্য, সঙ্গে থাকবেন অবশ্যই।
0: দিদি, এই গান কি কাউকে শোনানো যাবে?
1: হ্যাঁ বলুন, কাকে ডেডিকেট করতে চান এই গানটি?
0: দিদি, আমার কিছু বন্ধু আছে, যেমন সঙ্গীতা দেবনাথ,
1: আচ্ছা
0: সঙ্গীতা দেবনাথ, আশুদেব দেবনাথ, প্রেমজিৎ চক্রবর্তী, বুল্টি দাস, দেবজিৎ দাস আর লালন ঘরামি।
1: আচ্ছা অবশ্যই,
0: সঙ্গে দিদি আপনাকেও ডেডিকেট করলাম।
1: নিশ্চয়ই নিশ্চয়ই, আপনি সঙ্গে থাকুন, আমরা সবাই মিলে গানটি শুনবো।
0: ভালো থাকুন দিদি, নমস্কার নেবেন।
1: নমস্কার নমস্কার
0: নমস্কার।

0: শ্রোতা বন্ধুরা, ইতিমধ্যেই কিন্তু আমরা প্রথম গানখানির অনুরোধ পেয়ে গেছি। আর এই গান যেটি প্রথমেই অনুরোধ করেছেন বাদল বাবু, হাওড়া জেলা থেকে বাদল খটিয়াল গান অনুরোধ করেছেন, এবারে আমরা শুনব অবশ্যই তার গানটি। তবে তার আগে চলুন বন্ধু আরও একজন লাইনে রয়েছেন, তিনি কোন গানটি অনুরোধ করছেন সেটি শুনে নিচ্ছি। হ্যালো নমস্কার।
1: নমস্কার,
0: কে রয়েছেন?
1: আমি প্রতিমা বলছি।
0: প্রতিমা দেবী বলুন।
1: আমি সোহাগান ছবিতে আকোশে গিরানা এই গানতে।
0: সোহাগান ছবি থেকে কোন গানটি?
1: আকোশে গিরানা।

0: আখোসে গিরানানা।
1: আখোসে গিরানানা, আচ্ছা, চেষ্টা করব, সঙ্গে থাকুন অবশ্যই। ধন্যবাদ।
0: ধন্যবাদ।
1: বন্ধুরা, পেয়ে গেছি আরও একখানি অনুরোধের গান। এবারে আমরা শুনবো অবশ্যই, চলুন, প্রথম গানটি অনুরোধ যিনি করেছেন অর্থাৎ বাদল বাবু। বাদল বাবুর অনুরোধের গানটি হমকো তুমসে প্যার হ্যায়। এই গানটি তিনি শুনতে চাইছিলেন এবং কিছু বন্ধুদের তিনি গানটি অনুরোধ কিছু বন্ধুদের গানটি ডেডিকেটও করেছেন, সেই সঙ্গে আমরা সবাই মিলেই শুনবো তার অনুরোধের গান। চলুন তাহলে শোনা যাক বাদল বাবুর অনুরোধের গান আজকের সুরের আকাশে পড়বে।

0: হ্যালো, নমস্কার বন্ধু, কে রয়েছেন?
1: হ্যালো,
0: নমস্কার।
1: হ্যাঁ নমস্কার, আমি পূর্ণিমা বলছি।
0: পূর্ণিমা দেবী, বলুন কোন গান শুনতে চান এই মুহূর্তে?
1: হ্যাঁ, বিচ্ছু মুভি থেকে
0: হ্যাঁ
1: জীবন মে জানে জানা, এই গানটা।
0: জীবন মে জানে জানা,
1: হ্যাঁ বিচ্ছু মুভি থেকে।
0: বিচ্ছু মুভি থেকে? আচ্ছা, চেষ্টা করব অবশ্যই।
1: ধন্যবাদ
0: ধন্যবাদ, সঙ্গে থাকুন বন্ধুরা। আমরা পেয়ে গেলাম আরও একখানি অনুরোধের গান। আর এই মুহূর্তে আপনারা রয়েছেন সুরের আকাশে পর্বে। সুরের আকাশে পর্বে আপনারা শুনতে পারবেন এই মুহূর্তে আপনার যে গানটা খুব বেশি করে মনে পড়ছে সেই গানটা। আর তার জন্য আপনাদের ডায়াল করতে হবে 03-8-1-2-3-2-6-2-5-3 এই নম্বরে। আর অনুরোধ করতে হবে কোন গানটা আপনি শুনতে চান। বন্ধু আরও একজন সঙ্গে রয়েছেন। হ্যালো নমস্কার বন্ধু।
2: নমস্কার, আমি গিরেন্দ্র বর্মা বলছিলাম কৃষ্ণনগর থেকে।
0: গিরেন্দ্র বাবু বলুন।
2: ছবিটার নাম হলো অভিনেত্রী।
0: অভিনেত্রী, আচ্ছা।
2: গানের লাইন তো হলো সারিগামা পা, আর কি সারিগামা পা।
0: সারিগামা পা, আচ্ছা ঠিক আছে, চেষ্টা করব অবশ্যই, যদি থাকে অবশ্যই শোনাবো। ধন্যবাদ
2: ধন্যবাদ
0: বন্ধুরা, পেয়ে গেছি আরও একখানি অনুরোধের গান। এবারে আমরা শুনব পরের অনুরোধের গানটি, যে গানটি অনুরোধ করেছেন প্রতিমা দেবী। সোহাগান ছায়াছবি থেকে এই গানটি তিনি শুনতে চেয়েছেন। চলুন তাহলে শুনব প্রতিমা দেবীর পছন্দের এই গানটি। আর এই গানটিতে যিনি কণ্ঠ দিয়েছেন তিনি হলেন আশা ভোঁসলে, চন্দ্রানী মুখার্জি এবং কিশোর কুমার। চলুন তাহলে 1986 সালে মুক্তি পাওয়া সোহাগান ছায়াছবির এই গানটি আমরা শুনব সবাই মিলে।

যে গানটি শুনছিলেন বন্ধুরা, বিচ্ছু ছায়াছবির এই গানটি অনুরোধ করেছিলেন পূর্ণিমা দেবী। বিচ্ছু ছায়াছবি 2000 সালে মুক্তি পায়। এই ছবিতে অভিনয় করেছেন ববি দেওয়াল, রানী মুখার্জি। আর সেই সঙ্গে যে গানটি শুনলেন, গানটিতে দ্বৈত কণ্ঠ দিয়েছেন হ্যারি আনন্দ এবং জসপিন্দর নারুলা। আমরা শুনবো অবশ্যই পরের অনুরোধের গানও, তবে চলুন তার

0: আগে দেখি কে রয়েছেন ফোন লাইনে। হ্যালো নমস্কার।
1: হ্যাঁ ম্যাম নমস্কার, আমি সুমন বলছি মিলন সংঘ থেকে। শুভ বিকেল।
0: শুভ বিকেল সুমন বাবু, বলুন কি গান শুনতে চান?
1: কবি খুশি কবি গম থেকে।
0: হ্যাঁ,
1: সুরজ হুয়া মধ্যম এই গানটা শুনি।
0: সুরজ হুয়া মধ্যম এই গানটা শুনতে চান? অবশ্যই শোনাবো আপনাকে, সঙ্গে থাকুন।
1: ভালো থাকবেন ম্যাম।
0: ভালো থাকবেন আপনিও।
1: হ্যাঁ নমস্কার, নমস্কার,
0: নমস্কার। বন্ধুরা, পেয়ে গেলাম আমরা আরও একখানি অনুরোধের গান। আরও একজন বন্ধু মনে হয় সঙ্গে রয়েছেন, চলুন শুনে নিচ্ছি তার অনুরোধ। হ্যালো নমস্কার।
2: হ্যালো
0: নমস্কার বন্ধু, কে রয়েছেন?
2: হ্যাঁ নমস্কার দিদি, আমি গঞ্জগঞ্জ থেকে এহসান দেব বর্মা বলছি।
0: এহসান দেব বর্মা, আচ্ছা বলুন কি গান শুনবেন?
2: আমি শুনবো দিলওয়ালে থেকে, ছবির নাম দিলওয়ালে।
0: হ্যাঁ দিলওয়ালে থেকে কোন গানটি? বন্ধুরা, আমরা পেয়ে গেলাম আরো দুটো অনুরোধের গান। এবারে চলুন শুনবো অনুরোধের গান গিরেন্দ্রবাবুর। গিরেন্দ্রবাবু অনুরোধ করেছিলেন অভিনেত্রী ছায়াছবি থেকে একটি গান, লতা মঙ্গেশকর আর কিশোর কুমারের দ্বৈত কণ্ঠে আমরা শুনব এই গানটি, গিরেন্দ্রবাবুর পছন্দের।

0: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ যে গানটি শুনছিলেন সেই গানটি কভি খুশি কভি গম, এই ছায়াছবির বিখ্যাত গান সুরজ হুয়া মধ্যম। আর এই গানটিতে দ্বৈত কণ্ঠ দিয়েছেন সানু নিগম এবং আলকা ইয়াগনিক। আর গানটিতে যারা অভিনয় করেছেন শাহরুখ খান এবং কাজল। সুমনবাবু অনুরোধ করেছিলেন এই গানটি, আর আমরা সবাই মিলে শুনলাম এই গানটি, আর শুনবো অবশ্যই পরের অনুরোধের গান, কারণ আমরা এখন রয়েছি সুরের আকাশে পর্বে, আর যেখানে আমরা শুনছি আপনাদের পছন্দের গানগুলো। আর পছন্দের গানগুলো অনুরোধ করার জন্য আপনারা ফোন করবেন অবশ্যই 03-8-1-2-3-2-6-2-5-3 এই নম্বরে। বন্ধু একজন সঙ্গে রয়েছেন, চলুন শুনে নিচ্ছি তিনি কি গান এই মুহূর্তে অনুরোধ করতে চাইছেন। হ্যালো, নমস্কার।
1: নমস্কার দিদি।
0: নমস্কার বন্ধু, কে রয়েছেন?
1: আশুতোষ দেবনাথ কৈলাসহর থেকে বলছি।
0: আশুতোষ বাবু বলুন
1: দিদি, আজকে আমাকে একটা হিন্দি গান শুনিয়ে দিন।
0: হ্যাঁ,

0: মজনু সুলতানপুরীর লেখা, রাহুল দেব বর্মনজির সুর দেওয়া।
1: আচ্ছা,
0: ছবির নাম ফির বহি রাত।
1: ফির বহি রাত,
0: গানটা হচ্ছে বিন্দিয়া তরসে, লতাজি গেয়েছেন।
1: আচ্ছা, বিন্দিয়া তরসে।
0: হ্যাঁ, 1980 সালে মুক্তি পেয়েছিল ছবিটা।
1: আচ্ছা, ঠিক আছে, নিশ্চয়ই চেষ্টা করব, আপনি সঙ্গে থাকবেন।
0: আপনাকে ডেলিগেট করব, আর বাদল খুটিয়াল ওয়েস্ট বেঙ্গল থেকে, আর কণিকা দিদি, আর শ্যামল রায় উদয়পুর।
1: নিশ্চয়ই আপনার এই ডেডিকেট করা গান আমরা সবাই মিলে শুনবো, সঙ্গে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা। পেয়ে গেছি আমরা আরও একটি অনুরোধের গান, এবারে আমরা শুনবো পরের গান। তবে তার আগে আরও একটা অনুরোধ নিয়ে নিচ্ছি। হ্যালো, নমস্কার।
2: নমস্কার, প্রদীপ বলছি অভিনগর থেকে।
1: প্রদীপ বাবু বলুন।
2: ছবি বিশ্বনাথ।
1: আচ্ছা, বিশ্বনাথ ছবি থেকে।
2: হাওয়া সে হালকে হো আজ।
1: গানের কোয়ালিটি আরেকবার বলবেন।
2: হাওয়া সে হালকে হো আজ।
1: হাওয়া সে হালকে হো আপ। আচ্ছা, নিশ্চয়ই চেষ্টা করব, সঙ্গে থাকবেন। ধন্যবাদ।
2: হ্যাঁ, আপনার জন্য, কলিকা দিদির জন্য।
1: একদম একদম, সবাই মিলেই শুনবো গানখানি।
2: ঠিক আছে, ধন্যবাদ।
1: ধন্যবাদ বন্ধুরা। আমরা চলুন এবারে শুনবো পরের অনুরোধের গান, আর এই গানটি অনুরোধ করেছেন বন্ধু এহসান। আর তিনি যে গানটি শুনতে চাইছিলেন, দিলওয়ালে ছবি থেকে এই গানটি আমরা শুনবো। চলুন শুনছি এহসান বাবুর অনুরোধের এই গানটি। আর এই গানটিতে অভিনয় করেছেন অজয় দেবগন এবং রবীনা ট্যান্ডন, আর গানটিতে দ্বৈত কণ্ঠ দিয়েছেন উদিত নারায়ণ এবং আলকা ইয়াগনিক। 1994 সালে মুক্তি পাওয়া দিলওয়ালে ছায়াছবির এই গানখানি।

বন্ধুরা, সময় হয়ে গেছে আজ সুরের আকাশে পর্ব থেকে বিদায় নেওয়ার। আর তার আগে অবশ্যই আপনাদেরকে শোনাবো আরও একটা অনুরোধের গান। আর যেতে যেতে এই অনুরোধের গানটি দিয়ে শেষ করব আজকের এই সুরের আকাশে পর্ব।

বন্ধুরা, তাহলে এই গানটা শুনে ফিরে গেলেন তো সেই পুরনো নস্টালজিয়ার যুগে, যেখানে প্রীতমের ম্যাজিক আর সুরের কম্পোজিশন সত্যি অর্থেই আমাদের আরও একবার ফিরে নিয়ে যায় কলেজের দিনগুলোতে। বন্ধুরা, কেন শোনালাম এই গানটা? আপনাদের আরও একবার স্বাগত জানাই এই মুহূর্তের পর্বে। আর ঘড়িতে এখন সময় বিকেল 5:07 হয়ে 12 সেকেন্ড, আর এখন সময় আপনাদের প্রিয় অনুষ্ঠান গীত বাহারের। আজকের এই গীত বাহার পর্বে আমরা শুনব গান প্রীতম চক্রবর্তীর, আর সেই সঙ্গে তার জীবনের গল্প শোনাব আপনাদেরকে। যারা এই সন্ধেবেলায় অনেকেই কাজ সেরে বাড়ি ফিরছেন, কেউ বা এখনও অফিসে রয়েছেন কাজ গোছাচ্ছেন, কিংবা কেউ কলেজে সেরে বাড়ি ফিরছেন, তাহলে অবশ্যই এই গানগুলো আপনাদেরকে কিন্তু একটুখানি মনের প্রশান্তি দেবে। তবে আজকে আপনাদের প্রীতমের গান কেন শোনাবো এবং তার গল্প কেন বলবো সেইটা একবার বলে রাখি। আমি রয়েছি আর যে শুয়েতা আপনাদের সঙ্গে, আর আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে আকাশবাণী FM উজ্জয়ন্তীতে। গতকাল ছিল 14 জুন রবিবার, আর 14 জুন ছিল প্রীতম চক্রবর্তীর, আমাদের সবার প্রিয় প্রীতম দার জন্মদিন। গতকাল তিনি পূর্ণ করেছেন 55 বছর, অর্থাৎ তার 55তম জন্মদিন ছিল গতকাল 14 জুন। তাই আজকের এই গীতবাহার পর্বে আমরা প্রীতম চক্রবর্তীর গান শুনব, সেই সঙ্গে শুনব তার জীবনের কিছু গল্প। তাহলে চলুন দেরি না করে গীতবাহার পর্বের এই সুরের সফরে আপনাদের নিয়ে যাই। চলুন শোনাবো পরের গান।

গতকাল অর্থাৎ রবিবার 14ই জুন ছিল প্রীতম চক্রবর্তীর 55তম জন্মদিন। কিন্তু তার জন্মদিনেই তিনি এমন একটি পোস্ট করলেন, সেই পোস্টের মাধ্যমে নিজের জন্মদিনে অবসরের কি ইঙ্গিত দিলেন বলিউডের জনপ্রিয় সুরকার ও সঙ্গীত পরিচালক প্রীতম চক্রবর্তী। আর এই বিশেষ দিনে বলিউডের সঙ্গীত ভুবন থেকে বিরতি নেওয়ার এক ইঙ্গিতপূর্ণ বার্তা শেয়ার করেন তিনি, জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ইতিমধ্যেই তীব্র জল্পনা কল্পনা। জন্মদিনের এই বার্তায় প্রীতম লেখেন, আজকের এই বিশেষ দিনে আমি নিজেকে কয়েকটা বছর উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এবার জীবনটাকে একটু অন্যভাবে বাঁচতে চাই। এতদিন ধরে যা কিছু মিস করেছি সেগুলোর জন্য এবার সময় দিতে চাই। তিনি সেই বার্তায় আরও লেখেন, এমন কিছু জার্নি শুরু করার সময় এসেছে যা অনেক দিন ধরেই আটকে ছিল। মেইন স্ট্রিম বা বলিউডের চেনা সফরটা দারুণ ছিল, তবে আমি সবসময় অচেনা রাস্তায় হাঁটতে বেশি ভালোবাসি। আপনাদের ভালোবাসার জন্য অনেক ধন্যবাদ। সঙ্গীতশিল্পী অরিজিৎ সিংয়ের প্লেব্যাক ছেড়ে দেওয়ার ঘোষণার রেশ কাটতে না কাটতেই প্রীতমের এমন বার্তায় ভক্তদের মাঝে উদ্বেগ তৈরি হয়েছে। অনেকেই আশঙ্কা করছেন তিনি হয়তো স্থায়ীভাবে সঙ্গীত জগৎকে বিদায় জানাচ্ছেন। তবে ভক্তদের মাঝে এমন গুঞ্জন ছড়িয়ে পড়লেও প্রীতম আনুষ্ঠানিকভাবে অবসর নেওয়ার কোনো ঘোষণাই এখনও দেননি। সঙ্গীত সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রগুলো থেকে জানা যাচ্ছে, প্রীতম আসলে পুরোপুরি অবসর নিচ্ছেন না, বরং অরিজিৎ সিংয়ের মতো

বলিউডের সিনেমার চেনা রুটিন আর উচ্চচাপের বাণিজ্যিক গান থেকে কিছুটা দূরত্ব বজায় রাখছেন তিনি। তার মূল উদ্দেশ্য এখন স্বাধীন সঙ্গীত এবং দীর্ঘদিন ধরে আটকে থাকা নিজের পছন্দের কিছু ব্যক্তিগত প্রজেক্টে মনোযোগ দেওয়া।

শ্রোতা বন্ধুরা, আপনারা যে গানগুলো শুনছেন সব গানগুলো আজকের এই গীতবাহার পর্বে আমরা শুনব প্রীতম চক্রবর্তীকে নিয়ে। বলিউডের অন্যতম জনপ্রিয় সঙ্গীত পরিচালক প্রীতম চক্রবর্তী, সেই সঙ্গে তিনি সুরকারও। বাংলা এবং হিন্দি উভয় ইন্ডাস্ট্রিতেই তার সুর করা গান তুমুল জনপ্রিয়তা পেয়েছে। 14 জুন 1971 সালে জন্ম হয় প্রীতমের। কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে পড়াশোনা করেন প্রীতম। ছোটবেলা থেকেই সঙ্গীতের প্রতি তার গভীর ঝোঁক ছিল। পরবর্তীতে তিনি FTII থেকে সাউন্ড ইঞ্জিনিয়ারিংয়েও স্নাতক সম্পন্ন করেন। শুরুর দিকে চন্দ্রবিন্দু ব্যান্ডের সাথে যুক্ত ছিলেন প্রীতম চক্রবর্তী। সঙ্গীত পরিচালক হিসেবে ধুম, লাইফ ইন এ মেট্রো, ইয়ে জামানি হ্যায় দিওয়ানি, দিলওয়ালে এবং ব্রহ্মাস্ত্রর মতো অনেক ব্লকবাস্টার সিনেমার সুরকার হিসেবে কাজ করেছেন। এমনকি নতুন প্রতিভাদের সুযোগ করে দিতে তিনি জ্যাম 8 নামে একটি প্ল্যাটফর্মও তৈরি করেন।

শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে আকাশবাণী এফএম উজ্জয়ন্ততে। আজ শুনছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান গীতবাহার পর্ব, আর আমি রয়েছি আপনাদের সঙ্গে আপনাদের প্রিয় বন্ধু আর যে শ্বেতা। গীতবাহার পর্বে আজকে আপনারা শুনছেন প্রীতম চক্রবর্তীর গান এবং তার গল্প। গতকাল তার জন্মদিন ছিল, তাই তার এক বন্ধুর কথায়, হ্যাঁ তার বন্ধু অবশ্যই আরও একজন বিখ্যাত মানুষ, তার বন্ধু অনিন্দ চট্টোপাধ্যায়। অনিন্দ চট্টোপাধ্যায়ের সঙ্গে এক বার্তালাপে উঠে এসেছে তাদের কলেজে জীবনের গল্প। চলুন শোনাই আপনাদের প্রীতম চক্রবর্তীর কলেজ জীবনের গল্প। প্রেসিডেন্সি কলেজে ছাত্র ছিলেন শিল্পী প্রীতম চক্রবর্তী, আর সেই সময় থেকেই তাদের বন্ধুত্ব গড়ে ওঠে অনিন্দ চট্টোপাধ্যায়ের সঙ্গে। তাদের জীবনের অনেকটা অংশ জুড়েই ছিল কলেজ ফেস্ট। বিভিন্ন কলেজের ফেস্টে কেউ গান গাইতেন, কেউ বা ডিবেটে যোগ দিতেন, কেউ আবার ব্যান্ড নিয়ে গাইতেন। তেমনই একটি কলেজ ফেস্ট থেকে প্রীতমের সঙ্গে অনিন্দর পরিচয়। প্রেসিডেন্সি কলেজে পড়ত প্রীতম, আর অনিন্দ স্কটিশ চার্চ কলেজ। কলেজ ফেস্টের বাইরেও তাদের বন্ধুত্বের উৎস ছিল একটি গান। তখন অনিন্দ প্রথম বর্ষের ছাত্র। সাউন্ড অফ সায়েন্সের সুরে মৌন মুখরতা নামে একটি গান লিখেছিলেন। সেই সময়ে প্রীতমেরও একটি ব্যান্ড ছিল, নাম ছিল যদু গৃহের পাখি। অনিন্দর লেখা গানটি ওরা তখন নানা জায়গায় গাইত, তাই তাদের এই বন্ধুত্বের গোড়ায় এই গানটির বিশেষ ভূমিকাও রয়েছে। কলেজের অনুষ্ঠানগুলো শেষ হয়ে যাওয়ার পরেও অনিন্দ এবং প্রীতম একসঙ্গে বেশ কিছুটা সময় কাটাতেন, একসঙ্গে গান বাজনা করতেন। প্রীতমকে দেখেই অনিন্দ বুঝতে পারতেন যে ও গান নিয়েই থাকতে চায়। প্রীতমের গান বাঁধার ক্ষমতা তো ছিলই, ভালো গাইত, তবে সবচেয়ে বড় বিষয় হল খুব মন খোলা মানুষ প্রীতম চক্রবর্তী। চন্দ্রবিন্দুর একেবারে গোড়ার দিকের একটা কথা বলতেই হয়, তখনও অনিন্দ বা চন্দ্রিল ব্যান্ডে যোগ দেননি, চন্দ্রবিন্দুর একটা অনুষ্ঠান দেখতে গিয়েছিলেন। তখন কিন্তু প্রীতম ওই ব্যান্ডের সদস্য ছিল। তখন অনিন্দ জানতেন না যে অনিন্দ একদিন এই ব্যান্ডের সদস্য হয়ে উঠবে, আর প্রীতম জানতেন না যে সে বোম্বেতে চলে যাবে। বন্ধুরা, চলুন আপনাদের শোনাবো প্রীতম চক্রবর্তীর আরও বেশ কিছু গান।

প্রীতম চক্রবর্তীর জন্ম 14 জুন 1971 সালে। একজন ভারতীয় জাতীয় পুরস্কারপ্রাপ্ত সঙ্গীত পরিচালক, গীতিকার, কণ্ঠশিল্পী, যন্ত্রবাদক এবং বলিউডের চলচ্চিত্রে সঙ্গীত প্রযোজক হিসেবেও সুপরিচিত। 2 যুগেরও বেশি সময়কাল ধরে পেশাগত জীবনে তিনি প্রায় 100টিরও বেশি বলিউড চলচ্চিত্রে সঙ্গীত পরিচালক হিসেবে অবদান রেখেছেন। তার অর্জনের মধ্যে রয়েছে 1 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, 6 বার ফিল্মফেয়ার পুরস্কার, 4 বার জি সিনে অ্যাওয়ার্ড, 3 বার স্টার স্ক্রিন অ্যাওয়ার্ড, 3 বার আন্তর্জাতিক ভারতীয় ফিল্ম একাডেমি অ্যাওয়ার্ড এবং 3 বার ভারতীয় টেলিভিশন একাডেমি অ্যাওয়ার্ড সহ বিভিন্ন সম্মাননা। প্রীতম একটি মধ্যবিত্ত বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা প্রবোধ চক্রবর্তী, যিনি একজন বিমার অফিসার ছিলেন, একটি দুর্ঘটনা হয়, তিনি তার চাকুরি ছেড়ে চলে যান এবং তার সঙ্গীত স্কুলের কাছ থেকে ক্ষুদ্র উপার্জন সম্পর্কেই মনোনিবেশ করেন। প্রীতম তার বাবার কাছ থেকেই তার সঙ্গীতের প্রাথমিক প্রশিক্ষণ লাভ করেন এবং স্কুলে থাকাকালীন গিটারও বাজাতে শিখেছিলেন। সেন্ট জেমস স্কুলে পড়াশোনা শেষ করে এবং প্রেসিডেন্সি কলেজ থেকে 1992 সালে ভূতত্ত্ব বিভাগে স্নাতক হন প্রীতম। 1993 সালে FTII পুনে থেকে তার পছন্দের কর্মজীবন শুরু করার জন্য তিনি 1993 সালে সাউন্ড রেকর্ডিং এবং ইঞ্জিনিয়ারিংয়ে কোর্স করেন। এই সময় তিনি একটি ফিল্মের জন্য

হাঙ্গেরীয় চলচ্চিত্র নির্মাতা ইস্তানান গাল দ্বারা পটভূমির সঙ্গীত রচনা করারও একটি সুযোগ পেয়েছিলেন। সঙ্গীতজ্ঞ কেদার আফতি থেকে আফ্রিকান সঙ্গীত শিখেছেন। প্রীতম একটি বাংলা ব্যান্ডেও যোগ দেন তখন, যার নাম চন্দ্রবিন্দু। এর আগে তিনি তার প্রেসিডেন্সি ব্যাচমেটদের সাথে আরেকটি ব্যান্ডও তৈরি করেছিলেন, যার নাম ছিল যতুগৃহের পাখি, যার মধ্যে তিনি গিটার বাজাতেন। সে সময় তাদের বিভিন্ন গানের ক্যাসেটও রিলিজ হয়েছিল।

শ্রোতা বন্ধুরা, ধীরে ধীরে কিন্তু সময় প্রায় শেষের পথে। তবে যাওয়ার আগে আপনাদেরকে আরও কয়েকটা গান অবশ্যই শোনাবো। আর বলছিলাম, যেহেতু অনিন্দ চট্টোপাধ্যায় আর প্রীতম চক্রবর্তীর বন্ধুত্বের কথা, তাহলে শোনাই তাদের আরও একটু গল্প। চন্দ্রবিন্দুর প্রথম অ্যালবাম তৈরি হওয়ার পরেই অনিন্দ বম্বে গিয়েছিলেন। প্রীতমের কাছে একটা পেজার ছিল, পেজারের মাধ্যমেই ওকে খবর দিয়েছিলেন তিনি। লিখেছিলেন, বম্বে এসেছেন। তখন বম্বেতে গিয়ে নিজের জায়গা তৈরির লড়াই করছে প্রীতম। অনেকের সঙ্গে একটা পিজিতে থাকতো, সেখানে গিয়েই অনিন্দ উঠেছিল। প্রীতম এবং ওর রুমমেটদেরও আমাদের, অর্থাৎ অনিন্দদের অ্যালবামের গানগুলো শুনিয়েছিল। তখন প্রীতম ইসকনের একটি কাজ করছিল, তাই প্রীতম তখন ফোন করে প্রথমেই বলতো হরে কৃষ্ণা। অনিন্দ এবং প্রীতম একসঙ্গে একটি বাংলা ছবিতে কাজ করার কথাও তাদের হয়েছিল। অনিন্দদের উত্তর কলকাতার বাড়িতে তিনি, প্রীতম এবং চন্দ্রিল গানগুলো বেঁধেছিলেন। তার মধ্যে একটি গান ছিল, আমরা কজন কিসের নিমন্ত্রণে চলেছি। যদিও ওই বাংলা ছবিটা শেষ পর্যন্ত হয়নি, তবে ওই গানের সুরটি পরে ধুম ছবিতে দিলবারা নামে একটি গানে ব্যবহার করেছিলেন প্রীতম, আর সেই গান খুব জনপ্রিয় হয়। জাতীয় পুরস্কার পেয়ে প্রথম ফোনটা কিন্তু প্রীতমের থেকে পেয়েছিলেন অনিন্দ। তাই এমন বন্ধুত্ব নিয়ে কিন্তু গর্ব হতেই হবে। বন্ধুত্বের মতোই প্রীতমের গুণেরও প্রশংসা করতে হয়, যা উই মেট লাভ আজকাল বরফির গান খুব পছন্দের। আর সবচেয়ে পছন্দের গ্যাংস্টারের কেকে এবং প্রীতমের যুগলবন্দির তুলনাই হয় না।

শ্রোতা বন্ধুরা, ঘড়ির কাঁটা বলছে সময় প্রায় শেষের পথে, তাই আজকের এই গীত বাহার পর্ব থেকে আপনাকে, অর্থাৎ আপনাদের প্রিয় বন্ধু আরজে শ্বেতাকে এখানেই বিদায় নিতে হবে। আর গীত বাহার পর্বে আমরা আজকে শুনছিলাম প্রীতম চক্রবর্তীর গান এবং তার জীবনের গল্প। এভাবেই প্রীতম চক্রবর্তীর গান, আরও নতুন নতুন গান আমরা শুনব, সেই আশা রেখেই আজকের মতো গীতবাহার পর্ব থেকে এখানেই বিদায় নিচ্ছি। তবে আপনাদের আরও এক প্রিয় বন্ধু আরজে অর্ণব থাকবে আপনাদের সঙ্গে রাত ১১টা পর্যন্ত। আর যেতে যেতে প্রীতম চক্রবর্তীর আরও একটা গান দিয়ে শেষ করব আজকের এই পর্বটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।

0: ভিডিওতে লাইক করলে টাকা পাওয়া যাবে। এত সোজা
1: ফাঁদে। অচেনা অজানা লিঙ্কে কখনো ক্লিক করবেন না। আরবিআই কথা বলে
2: জেনে রাখুন, সতর্ক থাকুন।

0: ভিডিওতে লাইক করলে টাকা পাওয়া যাবে। এত সোজা
1: ফাঁদে।
2: অচেনা অজানা লিঙ্কে কখনো ক্লিক করবেন না। আরবিআই এ কথা বলে
0: জেনে রাখুন, সতর্ক থাকুন।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উজ্জয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে অর্ণব। এবং শ্রোতা বন্ধু, স্টুডিওর ঘড়ির সময় এবারে বলছে আপনাদের খুব পছন্দের একটা পর্ব, হৃদয়ের সুর। এই হৃদয়ের সুর পর্বের সময় হয়ে গেছে। শ্রোতা বন্ধু, হৃদয়ের সুর পর্বগুলোতে আমরা শুনি লোকগান। আর লোকগান মানেই হচ্ছে প্রাণের গান। প্রাণের ছোঁয়া পাই আমরা এই হৃদয়ের সুর পর্বে। শ্রোতা বন্ধু, বাংলা লোকসঙ্গীত হলো বাংলার মানুষের জীবন, সংস্কৃতি, আবেগ ও ঐতিহ্যের এক অমূল্য সম্পদ। যুগ যুগ ধরে গ্রাম বাংলার সাধারণ মানুষের সুখ দুঃখ, প্রেম বিরহ, আশা নিরাশা, ধর্মীয় বিশ্বাস, প্রকৃতি প্রেম এবং জীবন সংগ্রামের গল্প লোকসঙ্গীত বলে। এই গানগুলোর স্রষ্টা অধিকাংশ ক্ষেত্রেই অজ্ঞাত প্রজন্ম থেকে প্রজন্মে মুখে মুখে ছড়িয়ে পড়েছে এই গানগুলো। লোকসঙ্গীতের সবথেকে বড় বৈশিষ্ট্য তার সরলতা ও আন্তরিকতা। বাংলা লোকসঙ্গীতের বিভিন্ন ধারা রয়েছে শ্রোতা বন্ধু। এর মধ্যে উল্লেখযোগ্য বাউল গান, ভাটিয়ালি, ভাওয়াইয়া, জারি সারি, গম্ভীরা, টুসু, ভাদু এবং কীর্তন। শ্রোতা বন্ধু, আজকের এই হৃদয়ের সুর পর্ব, এই হৃদয়ের সুর পর্বে আমরা চলুন শুরু করি আজকের এই যাত্রা গোষ্ঠগোপাল দাসের লোকসঙ্গীত দিয়ে। মাগুর মা।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উজ্জয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে অর্ণব। এবং শ্রোতা বন্ধু, এখন শুনছেন হৃদয়ের সুর পর্ব। হৃদয়ের সুর পর্বে আপনারা শুনছেন লোকগান। এখন পরপর দুটো গান যে শুনলেন, সেই দুটো গান বৈষ্ণব গোপাল দাসের এবং খুব পুরনো এবং একেবারে

এর খুব কাছের সেই গানগুলো। লোকগানের একটা বিশেষ দিক হলো সে গান যতই পুরনো হোক না কেন তাতে যে বর্তমান যুগের কথা রয়েছে তা কেউ অস্বীকার করতে পারে না, এবং তার পাশাপাশি সে গানের শব্দ বা সুর একেবারেই নতুন হোক না কেন সেখানেও একই রকমভাবে তা মানুষের কথা বলে, মানুষের সহজ সরল জীবনের কথা বলে, প্রেমের কথা বলে, বিরহের কথা বলে। চলুন তাহলে এবারে একটু আধুনিক দিক থেকে নতুন গানের মজা নিই আমরা।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM উচ্চায়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে অর্ণব এবং হৃদয়ের সুর। আজকের এই পর্বে আমরা শুনছি লোকগান। লোকগান যেরকমভাবে আমরা একটু পুরনো দিনের লোকগানগুলো শোনার চেষ্টা করছি, একইরকমভাবে আধুনিকভাবে যে লোকগানগুলোকে রিমেক করা হয়েছে, অর্থাৎ শব্দ পুরনো কিন্তু সুর নতুন সংযোজন হয়েছে, নতুন বাদ্যযন্ত্র সংযোজন হয়েছে, সেই লোকগানগুলোকেও আমরা শুনছি। অর্থাৎ লোকগান যে একেবারে অমর তার প্রমাণ কিন্তু এই দুটো জিনিস। পুরনো দিনের যে গানগুলো আমরা শুনেছি, যে গানগুলোকে আমরা ভালোবেসেছি, যে গানগুলো আমাদের মনে রয়ে গেছে, সে গানগুলো তো আছেই, থাকবে। কিন্তু নতুনভাবে যে গানগুলোকে আমরা আপন করে নিচ্ছি, সেগুলোকেও কিন্তু আমরা যথেষ্ট ভালোবাসি। শ্রোতা বন্ধু, লোকসঙ্গীত শুধু বিনোদনের মাধ্যম কখনো নয়, এটি একটি সমাজের ইতিহাস ও সংস্কৃতির দলিল। অনেক সময় লিখিত ইতিহাসে সাধারণ মানুষের জীবনযাত্রার যে ছবি পাওয়া যায় না, তা লোকগানের মাধ্যমে জানা যায়। কৃষকের মাঠে কাজের গান, জেলেদের নদীর গান, উৎসবের গান, সবই বাংলা জীবনধারার অংশ। আধুনিক যুগে লোকসঙ্গীত নতুনভাবে উপস্থাপিত হচ্ছে। বিভিন্ন শিল্পী ব্যান্ড লোকগানকে আধুনিক বাদ্যযন্ত্রের সঙ্গে মিশিয়ে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিচ্ছেন। তবে এর মূল সুর ও ঐতিহ্যকে রক্ষা করাও সমান গুরুত্বপূর্ণ।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM উচ্চায়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে অর্ণব, এবং শ্রোতা বন্ধু এখন শুনছেন আপনারা হৃদয়ের সুর পর্ব। হৃদয়ের সুরের এই পর্বে আমরা শুনছি লোকগান, যে লোকগান বাংলার মানুষের জীবন ঐতিহ্যের এক অমূল্য সম্পদ। লোকসঙ্গীতের সব থেকে বড় বৈশিষ্ট্যের কথা যদি বলা হয়, তার আন্তরিকতা। হ্যাঁ শ্রোতা বন্ধু, লোকসঙ্গীতের আন্তরিকতাই লোকসঙ্গীতের সব থেকে বড় বৈশিষ্ট্য। জটিল সুর বা কাব্যিক অলঙ্কারের কোনো বিশেষ জায়গা নেই লোকসঙ্গীতে, এবং তাতে মানুষের যে মনের গভীর অনুভূতি তার সহজ প্রকাশ অনেকটাই সহজ হয়ে যায়। তাই লোকসঙ্গীত শুনলে মনে হয় যেন মাটির গন্ধ মিশে আছে প্রতিটি সুরে, এবং প্রতিটি সুর প্রতিটি কথা খুব সহজে আমাদের মনে প্রবেশ করে।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM উচ্চয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে অর্ণব, এবং হৃদয়ের সুর পর্বে আমরা শুনছি একেবারে হৃদয়ের খুব কাছে কিছু গান, লোকগান। শ্রোতা বন্ধু, লোকসঙ্গীতের যে বিভিন্ন ধারা রয়েছে, প্রত্যেকটি ধারারই একটা আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে। উল্লেখযোগ্য তার মধ্যে অবশ্যই বাউল গান, ভাটিয়ালি গান, ভাওয়াইয়া, জারিসারি, কীর্তন। শ্রোতা বন্ধু, এই প্রত্যেকটা ভাগ, এই ধারা এক একটা জনগোষ্ঠীর খুব কাছের। বাউল গান বাংলার অন্যতম জনপ্রিয় লোকসঙ্গীত। বাউলেরা মানবপ্রেম, আত্মার মুক্তি, ঈশ্বরের অনুসন্ধান নিয়ে গান করেন। লালন ফকির এই ধরার সবথেকে উজ্জ্বল নাম বলা চলে। তার গান আজও মানুষকে ভাবায়, জীবনের গভীর সত্য উপলব্ধি করতে সাহায্য করে লালন ফকিরের সেই কালজয়ী গানগুলো।

শ্রোতা বন্ধু, এতক্ষণ শুনছিলেন হৃদয়ের সুর পর্ব। হৃদয়ের সুরের পর্বে আমরা শুনলাম লোকগান। হৃদয় সুরের এই পর্ব থেকে শ্রোতা বন্ধু বিদায় নিচ্ছি আমি আপনাদের বন্ধু আর যে অর্ণব, এবং কোথাও যাবেন না, কিছুক্ষণের মধ্যেই ফিরে আসছি সেরা কথা পর্ব নিয়ে।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উচ্চায়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে অর্ণব। এবং শ্রোতা বন্ধু, স্টুডিওর ঘড়ির সময় এবারে বলছে সময় হয়ে গেছে আপনাদের আরও একটি পছন্দের পর্ব, সেরা কথা পর্বের। সেরা কথার এই পর্বতে আমরা প্রতিদিন বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিদের জীবনের বিভিন্ন বিশেষ উক্তি আপনাদের সামনে নিয়ে আসি। তাদের এই উক্তিগুলোর মাধ্যমে আমরা জীবনকে আরও একটু ভালোভাবে জানার চেষ্টা করি, জীবনের পথ চলা যাতে আরও একটু মসৃণ।

হয় সেই চেষ্টাটা আমরা করি। আমরা যাতে আরও একটু ভালোভাবে বাঁচতে পারি, আমাদের চারিপাশের যারা রয়েছেন তাদেরকেও যদি একটু ভালো রাখতে পারি সেই চেষ্টাই করে থাকি আমরা। শ্রোতা বন্ধু, আজ শুনবো আমরা মাদার টেরেসা, ওনার বিভিন্ন বাণী। মাদার টেরেসা বলছেন, ভালোবাসা ছাড়া কাজ করার অর্থ দাসত্ব। সত্যিই তো শ্রোতা বন্ধু, কোনো কাজে যদি ভালোবাসা না থাকে সেই কাজটা আমরা একেবারে যন্ত্রের মতো করব, এবং সেই কাজটার পরিণাম ভালো হলো কি খারাপ সেটার দিকেও আমাদের অতটা নজর থাকবে না। সেই কাজটা আমার কোনো কাজে আসছে কি না, বা আমার এই কাজের ফলে কারোর কোনো উপকার হচ্ছে কি না, ভালো হচ্ছে কি না, সেই দিকটাও আমরা দেখব না। তাই যে কাজটা আমরা করছি তাকে ভালোবাসতে শিখতে হবে, তাহলেই আমরা নিজের যে গুণ রয়েছে তাকে একেবারে সেখানে ভালোভাবে কাজে লাগাতে পারবো। এবং যদি আমরা সে কাজকে ভালোবাসতে না পারি, তাহলে সত্যিকারের অর্থে সে কাজের দাস হয়ে আমরা থাকব, বা যার হয়ে সে কাজটা করছি তার দাস হয়ে থাকব আমরা। কিন্তু একেবারেই অন্যরকমভাবে আমরা যদি সে কাজকে ভালোবাসতে শিখি, সে কাজের প্রতিটা মুহূর্তকে উপভোগ করতে শিখি, তাহলে সেই কাজটা আর বোঝা মনে হবে না, সেই কাজটা আর দাসত্ব মনে হবে না, সেই কাজটা আমরা ভালোবেসে করব, আর তাতেই সে কাজের ফলও অনেক অনেক ভালো হবে। এবং সে কাজটা করে আমরা যেরকমভাবে আনন্দিত হব, উপকৃত হব, একই রকমভাবে সমাজের দুটো মানুষ হয়তো তার থেকে উপকৃত হবে, এবং আমরা সেইভাবেই সেটা করব। শ্রোতা বন্ধু, মাদার টেরেসা আরো বলেছেন, যদি বেঁচে থাকার অর্থ অন্যের সাহায্য না হয় তাহলে সেটি জীবনই না। অনেক একটা বড় কথা মাদার টেরেসা বলে গেছেন বহু বছর আগে। একটা জীবনে যদি আমরা যে জীবনটা আমরা যাপন করছি সে জীবনে যদি কারোর সাহায্যই না করি, তাহলে সেই জীবনটা তো জীবনই নয়, সেই জীবনের মূল অর্থই আমরা উপলব্ধি করতে পারিনি, এমনটাই বলে গেছেন মাদার টেরেসা। অর্থাৎ শ্রোতা বন্ধু, আমাদের জীবনের লক্ষ্য কি হওয়া উচিত? হ্যাঁ, অনেক ধন সম্পদ একেবারে জোগাড় করে সুখে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করা, সেটা কি হওয়া উচিত? হ্যাঁ, হতে পারে, কিন্তু সব কিছু থাকতে কোনো সমস্যা নেই। যদি সেই ধন সম্পদ, সেই আমার ক্ষমতা যদি আমি কাজে লাগাতে পারি কারোর সাহায্য করতে, তাহলে সব কিছুরই অর্থ আছে। কিন্তু যদি কাউকে আমি সাহায্য না করি বা না করতে পারি, তাহলে গোটা জীবনেরই সেরকম কোনো মানে নেই। মাদার টেরেসা আরো বলেছেন, আমি সাফল্যের জন্য প্রার্থনা করি না, আমি সত্যের জন্য প্রার্থনা করি। হ্যাঁ শ্রোতা বন্ধু, আজকের দিনে দাঁড়িয়ে হয়তো এই কথাটা বেমানান মনে হতেই পারে, কিন্তু তারপরেও একবার ভাবুন, একবার নিজের ভেতরে দেখুন সত্য, এই সত্য জিনিসটা কতটা গুরুত্বপূর্ণ। একটা কথা রয়েছে যে সত্যের জয় হবে নিশ্চয়, সেটা কি আদৌ শুধু কথা, নাকি বিভিন্ন জায়গাতে এই সত্যের জয় হয় আমাদের চোখের সামনে? অনেক সময় হয়তো মিথ্যাকে আমরা সত্যের উপর ভারী হতে দেখি, কিন্তু তারপরেও কেউ যদি নিষ্ঠা সমেত কাজ করতে থাকে, তাহলে সত্য অবশ্যই উঠে আসবে। তাই মাদার টেরেসা বলেছেন, আমি সাফল্যের জন্য প্রার্থনা করি না, আমি সত্যের জন্য প্রার্থনা করি, এবং সত্য যেখানেই থাকবে সেখানে সাফল্য আসতে বাধ্য, সেই কথাই মাদার টেরেসা বলেছেন। মাদার টেরেসা আরো বলেছেন, যদি আমাদের ভেতর শান্ত না থাকে, তাহলে আমরা এই কথাটা ভুলে যাই

আমরা একে অপরের জন্য। হ্যাঁ শ্রোতা বন্ধু, গোটা বিশ্বজুড়ে কত হানাহানি, কত হিংসা, কত লড়াই আমরা দেখছি প্রতিনিয়ত, কিন্তু এই এত কিছু কেন? কারণ কোথাও না কোথাও আমাদের ভেতরে আত্মায় শান্তি নেই। সেই শান্তিটার খোঁজ যদি আমরা করতে পারি, আমাদের ভেতরটাকে যদি শান্ত করতে পারি, আমাদের লোভ লালসা আকাঙ্ক্ষা রাগ সব কিছু ত্যাগ যদি আমরা করতে পারি, তাহলে একমাত্র তখনই আমরা দেখতে পাবো যে আমরা একে অপরের জন্যই

মাদার টেরেসা আরো বলছেন, একাকিত্ব আর অন্যের দ্বারা ভালোবাসা না পাওয়ার ভাবনা ভয়ানক দুর্ভিক্ষের মতোই। অর্থাৎ একাকিত্ব, একা থাকা এবং কারোর কাছ থেকে ভালোবাসা ফিরে না পাওয়া, সেটা ভয়ানক দুর্ভিক্ষের মতোই। সেই কষ্টটা বলে বোঝানোর মতো নয়। তিনি আরো বলেছেন, গতকাল চলে গেছে, আগামীকাল এখনো আসেনি। আমাদের জন্য আছে এই আজকের দিন, তাই এখনই শুরু করা যাক। আমরা যে কোনো একটা কাজ অনেক সময় শ্রোতা বন্ধু করার জন্য অনেক অপেক্ষা করি, কালকে পরশু তরশু যখন সময় হবে, আমার আগের কাজ শেষ হলে তারপর আমি নিজেকে তৈরি করে তারপর শুরু করব। কিন্তু সেই সময়টা হয়তো আর আসে না। তাই মাদার টেরেসা বলেছেন, গতকাল চলে গেছে, আগামীকাল এখনো আসেনি। আমাদের জন্য শুধুমাত্র আছে আজকের দিনটাই, তাই আগামী দিনের আশা করে বসে না থেকে এখনই, একদম এখনই শুরু করা অত্যন্ত প্রয়োজন। শ্রোতা বন্ধু, এতক্ষণ শুনলেন মাদার টেরেসার বাণী সেরা কথারই পর্বে। এবারে শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, তারপর কক্সবাজার সংবাদ, এবং তারপরই শুনবেন স্থানীয় বাংলা সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেনশর্মা। বিশেষ বিশেষ খবর হল, ভারত ও স্লোভাকিয়া তাদের সম্পর্ককে দ্বিপাক্ষিক অংশীদারিত্বে উন্নীত করেছে। দ্বিপাক্ষিক সহযোগিতা আরও প্রসারিত করার লক্ষ্যে 11টি চুক্তিও স্বাক্ষর করেছে তারা। ব্রাতিস্লাভায় আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর মধ্যে এক বৈঠকের পর এই চুক্তি স্বাক্ষরিত হয়। 52তম G7 শীর্ষ সম্মেলন আজ ফ্রান্সের অ্যাভিয়ানে শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল সম্মেলনে অংশ নেবেন। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ও হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়ে চুক্তি চূড়ান্ত হয়েছে। চুক্তি চূড়ান্ত হওয়ার বিষয়টিকে স্বাগত জানিয়েছে ভারত এবং বিশ্ব নেতৃবৃন্দ। সরকার জানিয়েছে দেশের সমস্ত শোধনাগারের কাজকর্ম স্বাভাবিকভাবেই চলেছে এবং পেট্রোল ও ডিজেলের মজুত রয়েছে পর্যাপ্ত। কলকাতায় আগামী রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে জাতীয় স্তরের যোগ দিবস কর্মসূচিতে অংশগ্রহণ সুনিশ্চিত করতে পশ্চিমবঙ্গের মুখ্য সচিবের দপ্তরের পক্ষ থেকে সমস্ত সরকারি দপ্তরকে বিশেষ নির্দেশ পাঠানো হয়েছে। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ স্পেন কাবো ভার্দের, বেলজিয়াম মিশরের এবং সৌদি আরব উরুগুয়ের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। ভারত ও স্লোভাকিয়া তাদের সম্পর্ককে দ্বিপাক্ষিক অংশীদারিত্বে উন্নীত করেছে। দ্বিপাক্ষিক সহযোগিতা আরও প্রসারিত করার লক্ষ্যে 11টি চুক্তিও স্বাক্ষর করেছে তারা। এর মধ্যে আছে অভিবাসন, ডিজিটাল প্রযুক্তি ও প্রতিরক্ষার মতো ক্ষেত্র। ব্রাতিস্লাভায় আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর মধ্যে বৈঠকের পর এই চুক্তি স্বাক্ষরিত হয়। উভয় নেতা যত দ্রুত সম্ভব ভারত ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি রূপায়ণে সম্মত হয়েছে, যার ফলে দ্বিপাক্ষিক আর্থিক কর্মকাণ্ড উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোকে ভারত ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি সংক্রান্ত আলোচনা

0: এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তার সমর্থনের জন্য ধন্যবাদ জানান। দুটি দেশ শিল্প, স্টার্ট আপ ও বাণিজ্যিক ক্ষেত্রে এই মুক্ত বাণিজ্য চুক্তি যত দ্রুত সম্ভব রূপায়ণ করার লক্ষ্যে কাজ চালাবে বলেও তিনি উল্লেখ করেন। ব্রাতিস্লাভায় প্রধানমন্ত্রী বলেন, এই মুক্ত বাণিজ্য চুক্তি FTA সফলভাবে সম্পাদিত হলে ভারত EU সহযোগিতার ক্ষেত্রে তা এক গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠবে। ভারত ও স্লোভাকিয়ার মধ্যে দ্বিপাক্ষিক অর্থনৈতিক চুক্তির নতুন নতুন সুযোগও সৃষ্টি হবে। দুদেশের অংশীদারিত্বে প্রযুক্তির ক্রমবর্ধমান ভূমিকার উল্লেখ করে শ্রী মোদী বলেন, ডিজিটাল প্রযুক্তি ভবিষ্যতে দুদেশের সহযোগিতার অন্যতম প্রধান স্তম্ভ হয়ে উঠবে। ডিজিটাল প্রযুক্তি ক্ষেত্রে স্বাক্ষরিত সমঝোতা স্মারক, ডিজিটাল পাবলিক পরিকাঠামো এবং উদ্ভাবন ভিত্তিক সহযোগিতার নতুন সম্ভাবনার সৃষ্টি করবে। তিনি বলেন, ডিজিটাল প্রযুক্তি ক্ষেত্রে আজ যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে তা দুটি দেশের মধ্যে সহযোগিতার নতুন নতুন ক্ষেত্র খুলে দেবে।
1: टेक्नोलॉजी हमारी भावी साझेदारी का महत्वपूर्ण स्तंभ है। डिजिटल टेक्नोलॉजी पर आज किए गए MOU इसे डिजिटल पब्लिक इंफ्रास्ट्रक्चर में सहयोग की नई संभावनाएं बनेगी। मुझे खुशी है कि स्लोवाकिया की एक यूनिवर्सिटी में AI के विषय पर इंडिया चेयर स्थापित की जा रही है।
0: ভারত ও স্লোভাকিয়ার জনগণের মধ্যে গভীর সাংস্কৃতিক বন্ধনের উল্লেখ করে প্রধানমন্ত্রী একে দ্বিপাক্ষিক সম্পর্কের এক মজবুত ভিত্তি হিসেবে অভিহিত করেন। তিনি জানান, ভারতের প্রাচীন উপনিষদের স্লোভাক ভাষায় অনুবাদ দুদেশের সাংস্কৃতিক বন্ধনকেই প্রতিফলিত করে। প্রধানমন্ত্রী আরও বলেন, স্লোভাকিয়ায় ভারতীয় বংশোদ্ভূতদের অবদান সে দেশের আর্থিক, সামাজিক ও পারস্পরিক সদিচ্ছার নিদর্শন। আন্তর্জাতিক স্তরেও ভারত ও স্লোভাকিয়া নিবিড়ভাবে যোগাযোগ রেখে চলেছে এবং সমস্ত সমস্যা ও উত্তেজনা শান্তিপূর্ণ সমাধান সম্ভব বলে দুটি দেশই মনে করেন। কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI নিয়ে ভারত স্লোভাক বিশ্ববিদ্যালয়ে বিশেষ চেয়ার স্থাপন করা হচ্ছে বলে শ্রী মোদী জানান। AI এর ভবিষ্যৎ শুধুমাত্র উদ্ভাবনের ওপর নির্ভরশীল নয়, আস্থা, দায়িত্ব, মর্যাদার ভিত্তিতেই তা তৈরি করা দরকার বলে তিনি উল্লেখ করেছেন।
1: AI কা ভবিষ্যৎ কেবল ইনোভেশন সে নহি বল্কি ট্রাস্ট, রেসপন্সিবিলিটি और ह्यूमन डिग्निटी पर आधारित होना चाहिए। रक्षा सहयोग हमारे गहरे आपसी विश्वास और स्ट्रेटेजिक कन्वर्जेंस का प्रमाण है। इस महत्वपूर्ण क्षेत्र में आज हमने लेटर ऑफ इंटेंट साइन किया। इससे ज्वाइंट डेवलपमेंट, ज्वाइंट प्रोडक्शन और डिफेंस इंडस्ट्रीज के बीच सहयोग को नई गति मिलेगी।
0: এ উপলক্ষে স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী ভারতের দ্রুত অর্থনৈতিক বিকাশ, ডিজিটাল রূপান্তর এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন। ভারত বিভিন্ন ক্ষেত্রে অনেক উন্নত রাষ্ট্রকেও পিছনে ফেলে এগিয়ে চলেছে বলে উল্লেখ করেন তিনি। রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার পক্ষেও জোরালো সওয়াল করেছেন স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী। তিনি জানান, তাঁর দেশ EU ও ভারতের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তিকে স্বাগত জানায় এবং একে এ পর্যন্ত স্বাক্ষরিত সবথেকে সম্ভাবনাপূর্ণ মুক্ত বাণিজ্য চুক্তি হিসেবেও অভিহিত করেন তিনি। প্রতিরক্ষা ক্ষেত্রেও যে স্লোভাকিয়া ভারতের সঙ্গে সহযোগিতায় আগ্রহী সে কথাও জানান তিনি। সবথেকে দীর্ঘ সময় ভারতের প্রধানমন্ত্রীর পদে থাকার জন্য নরেন্দ্র মোদীকে অভিনন্দিত করেন তিনি। উল্লেখ, ফ্রান্সের নিসের সফরের প্রথম পর্ব শেষে গতরাতে প্রধানমন্ত্রী ব্রাতিস্লাভায় পৌঁছন। 1993 সালে স্লোভাকিয়ার স্বাধীনতার পর ভারতের কোনো প্রধানমন্ত্রীর এটি প্রথম সেদেশ সফর। ফ্রান্সের এভিয়ানে আজ 52তম G7 শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে। তিন দিনব্যাপী সম্মেলনে G7 এর সদস্য দেশগুলি অংশ নিচ্ছে। এর পাশাপাশি ভারত, ব্রাজিল, মিশর, কেনিয়া, দক্ষিণ কোরিয়া, কাতার, সৌদি আরব, সিরিয়া, ইউক্রেন এবং সংযুক্ত আরব আমিরশাহীকে সহযোগী দেশ হিসেবে আমন্ত্রণ জানিয়েছে আয়োজক ফ্রান্স। এ নিয়ে 13 বার G7 শীর্ষ সম্মেলনে ভারত অংশগ্রহণ করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল সম্মেলনে যোগ দেবেন। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। মার্কিন যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ সমাপ্তি এবং হরমুজ প্রণালী খুলে দেওয়ার লক্ষ্যে একটি চূড়ান্ত চুক্তিতে উপনীত হয়েছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে জানান, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলির ওপর থেকে নৌ অবরোধ তুলে নেবে। আগামী 19 জুন সুইজারল্যান্ডে এই শান্তি চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা। আগামী ট্রাম্প আরও জানান, চুক্তিটি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরের পর হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে। চুক্তির শর্ত অনুযায়ী 60 দিনের মধ্যে ইরান তাদের পারমাণবিক কর্মসূচি এবং সমৃদ্ধ ইউরেনিয়াম অপসারণের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করবে। ইরানের সুপ্রিম

0: সিকিউরিটি কাউন্সিল জানিয়েছে, আজ রাত থেকেই লেবানন সহ সব জায়গায় যুদ্ধ সামরিক অভিযান স্থায়ীভাবে বন্ধ করা হবে। এদিকে চুক্তি চূড়ান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়তেই বিশ্ববাজারে তেলের দাম কমেছে। ভারত, পশ্চিম এশিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত হওয়ায় স্বাগত জানিয়েছে। এই অঞ্চলে দুদেশের মধ্যে সামরিক সংঘাতের ফলে বিশ্বব্যাপী অর্থনৈতিক ক্ষেত্রে যে গুরুতর অনিশ্চয়তা দেখা দিয়েছিল তা নিরসন হবে বলে ভারতের পক্ষে আশা প্রকাশ করা হয়েছে। সোশ্যাল মিডিয়া এক বার্তায় নরেন্দ্র মোদী এই সমঝোতাকে স্বাগত জানিয়ে বলেছেন, এটি বাস্তবায়িত হলে এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসবে। বিশ্বের বহু দেশের নেতৃবৃন্দও এই চুক্তিকে স্বাগত জানিয়েছে। রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেসও উভয় দেশের শান্তি চুক্তিতে সম্মত হওয়ার বিষয়টিকে স্বাগত জানিয়েছেন। সরকার জানিয়েছে দেশের সমস্ত শোধনাগারে কাজকর্ম স্বাভাবিকভাবেই চলেছে এবং পেট্রোল ও ডিজেলের মজুতও রয়েছে পর্যাপ্ত। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা আজ নতুন দিল্লিতে আন্তঃমন্ত্রক বৈঠকের পর সাংবাদিকদের একথা জানান। তিনি বলেন, গত চার বছরে 1,84,00,000 বেশি এলপিজি সিলিন্ডার সরবরাহ করা হয়েছে। শ্রীমতী শর্মা আরও জানান, সরকার প্রাতিষ্ঠানিক শিল্প ও বাণিজ্যিক গ্রাহকদের খুচরো আউটলেট থেকে পেট্রোল ও ডিজেল কেনার ক্ষেত্রে সাময়িক কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে। এ ধরনের আউটলেট থেকে অস্বাভাবিক হারে কেনা বেচার খবর আসার প্রেক্ষিতেই এই ব্যবস্থা।
1: ভারত সরকার 11 তারিখ কো এক গজেট নোটিফিকেশন দিয়া হ্যা উসকে অনুসার এক আদমি কো এক দিন মে 200 লিটার ডিজেল দেনে কি বাত কি গই হ্যা অর ইসকে আলাওয়া ইন্ডাস্ট্রিয়াল অর জো কমার্শিয়াল কনজিউমার্স হ্যায় উনসে ইয়ে কাহা গয়া হ্যায় কি ও আপনি আবশ্যকতা কা ডিজেল আপনে কনজিউমার পাম্প সে লেন।
0: সার দপ্তরের যুগ্ম সচিব বন্দনা প্রেয়সী জানান, দেশের সারের মজুত স্বাভাবিক। বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রকের অধিকর্তা উপেশ কুমার শর্মা জানিয়েছেন, 62,370 মেট্রিক টন পণ্যবাহী দিশা জলযান হরমুজ প্রণালী নিরাপদে অতিক্রম করেছে। বৃহস্পতিবার সেটি গুজরাতের দাহেজ বন্দরে পৌঁছবে। কলকাতায় আগামী রবিবার 21 জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে যোগ দিবস কর্মসূচিতে অংশগ্রহণ নিশ্চিত করতে পশ্চিমবঙ্গের মুখ্যসচিবের দপ্তরের পক্ষ থেকে সমস্ত সরকারি দপ্তরকে বিশেষ নির্দেশ পাঠানো হয়েছে। শুধু অংশগ্রহণই নয়, প্রতিটি দপ্তরকে নির্দিষ্ট সংখ্যক কর্মী পাঠানো এবং যোগ সঙ্গম পোর্টালে নথিভুক্তিকরণ সম্পূর্ণ করারও নির্দেশ দেওয়া হয়েছে। এখন বিশ্বকাপ ফুটবলের খবর।

ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ গ্রুপ এইচ এর ম্যাচে স্পেন কাবোভার্দের বিরুদ্ধে খেলবে। আটলান্টা স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 9:30। এছাড়া রাত 12:30 সিয়াটেল স্টেডিয়ামে গ্রুপ জির ম্যাচে বেলজিয়াম মিশরের ও রাত 3:30 মিয়ামি স্টেডিয়ামে গ্রুপ এইচ এর ম্যাচে সৌদি আরব উরুগুয়ের মুখোমুখি হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ভারত ও স্লোভাকিয়া তাদের সম্পর্ককে দ্বিপাক্ষিক অংশীদারিতে উন্নীত করেছে। দ্বিপাক্ষিক সহযোগিতা আরও প্রসারিত করার লক্ষ্যে 11টি চুক্তি স্বাক্ষর করেছে তারা। 52তম G7 শীর্ষ সম্মেলন আজ ফ্রান্সের এভিয়ানে শুরু হচ্ছে। খবর আপাতত এ পর্যন্তই। এরপরে শুনুন স্থানীয় সংবাদ 7:50।

আকাশবাণী আগরতলা ককতমা পরিব চিত্ত দেব বর্মা তিনি ককতমা বুভাগ রকমখা ভারত হা কতরতায় সোলবাকিয়ানী বিশিং তিনি বাবৈনী ককলাম পান্না কাইসা সংযাকা এডিসিনি বুসকং ভিলেজ কমিটি চংমারী বাকি তিনি পাইথাক বুটা লিস্ট কারি জাকা কলকাতাও তাকলাইনি হায়ুং বেরামনি যোগা সালনি পান্না বুভাগ সংযাজাকা অতালনি বুসকং সাল নীতি সাও মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা সাকা ব্রী বসারকনি সরমুং ফারতানি হাস্টেও গবংমা সাকথাব জাকা তাবুক ককটমা সুক্রুবই মন্ত্রী বক্র নরেন্দ্র মোদী তাই স্লোভাকিয়ানী মন্ত্রী বক্র রবার্ট ফিকো তিনি ব্লাটাসলাবায় ভাবৈনী ককলাম পান্না কাইসা খাইকা আবনরগী ককনারথনি মচাং ফিকো ভারত হাকতনি রং পুসা বংরি মানমান বলাই সাকা হাকতর কাইনী বিছিং বেলায় হালক কাহাম তঙ্গু মন্ত্রী বক্রক মচাং মোদী সাকা অ বেড়াইমঙ্গ ভারত স্লোভাকিয়ানী বিছিং হালকতাইব কাহাম মঙ্গানতাই হাকতর কাইনী বিছিং জোবালাইমঙ্গ কতাল লাম ফিয়ক জাগানো কক থুম তাংসেপনি তুই তিনি কক খালাইমঙ্গ হাকতর কাইনী বিছিং জোবালাইথেনি কতাল ফনুমুং কাইসা আচায় রিওয়ানা

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সোমা চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হল, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, কন্যা সন্তানদের শিক্ষার প্রসার ও তাদের গুণগত মানের শিক্ষাদানের জন্য রাজ্য সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এডিসির আসন্ন ভিলেজ কমিটির নির্বাচনের জন্য আজ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, এনডিএ সরকার দেশের মধ্যবিত্ত শ্রেণীর আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে কাজ করতে পেরে সৌভাগ্যবান। কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, নতুন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষকদের আয় বৃদ্ধির লক্ষ্যে রাজ্য সরকার একটি কৃষি রোডম্যাপ তৈরির উদ্যোগ নিয়েছে। ফুটবল বিশ্বকাপে আজ রয়েছে দুটি গ্রুপের চারটি গুরুত্বপূর্ণ ম্যাচ। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, কন্যা সন্তানদের

শিক্ষার প্রসার ও তাদের গুণগত মানের শিক্ষা দানের জন্য রাজ্য সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। আজ আগরতলা শিশুবিহার স্কুলে নবম শ্রেণীর ছাত্রীদের মধ্যে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি জানান, এবছর সারা রাজ্যের বিভিন্ন স্কুলের ছাত্রীদের মধ্যে প্রায় 41,800 বাইসাইকেল বিতরণ করা হচ্ছে। বাইসাইকেল দেওয়ার মূল লক্ষ্য হচ্ছে যাতে ছাত্রীরা যথাসময়ে স্কুলে আসতে পারে তার ব্যবস্থা করা, সেই সঙ্গে পড়াশোনার প্রতি মেয়েদের উৎসাহ আরও বৃদ্ধি করা। মুখ্যমন্ত্রী আরও বলেন, ছাত্রছাত্রীদের পড়াশোনার পাশাপাশি ড্রাগসের কুফল নিয়ে সচেতন থাকতে হবে, এক্ষেত্রে শিক্ষক শিক্ষিকাদেরও বিশেষ ভূমিকা নিতে হবে। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের

0: রাখতে গিয়ে শ্রী ফিকো ভারতের অর্জিত অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রশংসা করে বলেন, উভয় দেশের মধ্যে সুনিবিড় সম্পর্ক রয়েছে। প্রধানমন্ত্রী শ্রী মোদী বলেন, এই সফর ভারত স্লোভাকিয়া সম্পর্ককে আরও গভীর করবে এবং দুই দেশের মধ্যে সহযোগিতার নতুন দিগন্ত তৈরি হবে। আলোচনার পর এক যৌথ সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী শ্রী মোদী বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ শুধু উদ্ভাবনের উপরই নয়, বরং আস্থা, দায়িত্ববোধ এবং মানবিক মর্যাদার উপরে ভিত্তি করে হওয়া উচিত। ডিজিটাল প্রযুক্তি নিয়ে আজ স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি দুই দেশের মধ্যে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে।
1: कि स्लोवाकिया की एक यूनिवर्सिटी में एआई के विषय पर इंडिया चेयर स्थापित की जा रही है। एआई मानवता की सेवा और प्रगति का सशक्त माध्यम बने, यही हमारी साचा सोच है। हमारा मानना है कि एआई का भविष्य केवल इनोवेशन से नहीं बल्कि ट्रस्ट, रिस्पॉन्सिबिलिटी और ह्यूमन डिग्निटी पर आधारित होना चाहिए।
0: কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রী প্রতাপ রাও যাদব জানিয়েছেন, আন্তর্জাতিক যোগ দিবস 2026 এর মূল অনুষ্ঠানটি আগামী 21 জুন কলকাতায় অনুষ্ঠিত হবে। এতে নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় মন্ত্রী শ্রী যাদব একথা জানান। তিনি জানান, আন্তর্জাতিক যোগ দিবসে এবারের ভাবনা হল সুস্থ বার্ধক্যের জন্য যোগা। বয়স বাড়ার সাথে সাথে মানুষকে সুস্থ, সক্রিয়, স্বনির্ভর এবং মানসিকভাবে স্থিতিস্থাপক জীবনযাপন করতে সাহায্য করার ক্ষেত্রে যোগ ব্যায়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে তিনি উল্লেখ করেন। তিনি আরো বলেন, 2014 সালে জাতিসংঘের সাধারণ পরিষদে ভারতের প্রস্তাব অনুমোদনের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে যোগ ব্যায়াম একটি বিশ্বব্যাপী গণ আন্দোলনে পরিণত হয়েছে। এডিসির আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনের জন্য আজ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। বিভিন্ন ব্লকে রিটার্নিং অফিসারগণ বিভিন্ন স্বীকৃত রাজনৈতিক দলের প্রতিনিধিদের হাতে চূড়ান্ত ভোটার তালিকার কপি তুলে দেন। এদিকে ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে আগামীকাল সুপ্রিম কোর্টে শুনানির দিন ধার্য হয়েছে। প্রদেশ যুব কংগ্রেসের উদ্যোগে আজ আগরতলা শহরে বিক্ষোভ মিছিল সংগঠিত হয়। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে আরএমএস চুমুনি এলাকায় পৌঁছলে পুলিশ মিছিলের গতিরোধ করে। সেখানে বিক্ষোভ প্রদর্শন করেন যুব কংগ্রেসের নেতা ও কর্মীরা। প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা জানিয়েছেন, নিট ইউজি প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের উপযুক্ত বিচারের দাবিতে এবং সিএনজি, পিএনজি, এলপিজি, পেট্রোল, ডিজেল সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য বৃদ্ধির প্রতিবাদে আজকের এই বিক্ষোভ কর্মসূচি সংগঠিত হয়। রাজ্যের বিভিন্ন ব্লকে আজ থেকে তিন দিনব্যাপী জনকল্যাণ শিবির শুরু হয়েছে। উত্তর জেলার যুবরাজনগর আরডি ব্লকে বিধায়ক জহর চক্রবর্তী, সিপাহীজলা জেলার নলছর ব্লকে পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন, কৈলাসহরের চণ্ডীপুর ব্লকে তপশিলী জাতি কল্যাণ মন্ত্রী সুধাংশু দাস, ঊনকোটি জেলার সোনারামপাড়া কমিউনিটি হলে প্যাচার্থক ব্লক ভিত্তিক জনকল্যাণ শিবিরের উদ্বোধন করেন কারামন্ত্রী সান্ত্বনা চাকমা। উপস্থিত ছিলেন প্যাচার্থল বিএসির চেয়ারম্যান সজল চাকমা। তাছাড়া কল্যাণপুর ব্লক ভিত্তিক জনকল্যাণ শিবিরের উদ্বোধন করেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী। উপস্থিত ছিলেন কল্যাণপুর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সোমেন গোপ। রানীরবাজারের গীতাঞ্জলি হলে রানীরবাজার পুর পরিষদ আয়োজিত জনকল্যাণ শিবিরের উদ্বোধন করেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। অনুষ্ঠানে তিনি বলেন, জনকল্যাণ শিবিরের মূল লক্ষ্য বিভিন্ন কেন্দ্রীয় ও রাজ্য সরকারের কল্যাণমূলক প্রকল্পের আওতায় সুবিধাভোগীদের তালিকাভুক্ত করা এবং এই কর্মসূচিগুলির সুবিধা ও যোগ্যতার মানদণ্ড সম্পর্কে জনসচেতনতা তৈরি করা। শিবিরে আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী সূর্যঘর, প্রধানমন্ত্রী স্বনিধি, লাখপতি দিদি প্রকল্পগুলিতে গুরুত্ব দেওয়া হয়। তিনি বলেন, এই শিবিরগুলির উদ্দেশ্য হল সরকারি পরিষেবা জনগণের আরও কাছে নিয়ে আসা এবং যোগ্য নাগরিকদের সময়মতো ও কার্যকরভাবে কল্যাণমূলক সুবিধা গ্রহণ নিশ্চিত করা। আপনারা এই খবর শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, এনডিএ সরকার দেশের মধ্যবিত্ত শ্রেণীর আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে কাজ করতে পেরে সৌভাগ্যবান। আজ সামাজিক মাধ্যমে তিনি উল্লেখ করেন, গত এক দশকে শাসন ব্যবস্থা ক্রমবর্ধমানভাবে সাধারণ নাগরিকদের জীবনযাত্রার মান উন্নয়নের উপর দৃষ্টি নিবদ্ধ করেছে। সরকারের প্রচেষ্টাগুলি সুযোগের সহজলভ্যতা, উন্নত পরিকাঠামো ও জনসেবা, সাশ্রয়ী স্বাস্থ্যসেবা, মানসম্মত শিক্ষা, পরিচ্ছন্ন শহর এবং দৈনন্দিন জীবনের বোঝা কমানোর উপর কেন্দ্রীভূত ছিল। বিজেপি সভাপতি নীতিন নবীন বলেছেন, গত ১২ বছরে সরকার ভারতের মধ্যবিত্ত শ্রেণীকে অর্থনৈতিক নিরাপত্তা, উন্নত সুযোগ সুবিধা এবং নতুন সুযোগ দিয়ে শক্তিশালী করার জন্য ব্যাপক পরিবর্তন এনেছে। তিনি সামাজিক মাধ্যমে সরকারের গৃহীত বিভিন্ন নীতির

0: কথা তুলে ধরে বলেন, উজ্জ্বলা যোজনা, জল জীবন মিশন এবং স্বচ্ছ ভারতের মতো উদ্যোগগুলি নাগরিকদের জন্য মৌলিক জীবন ধারণের সুবিধাগুলি সহজলভ্য করেছে। প্রধানমন্ত্রী আবাস যোজনার মতো প্রকল্পগুলি মানুষকে নিজের বাড়ির স্বপ্ন পূরণ এবং আয়ুষ্মান ভারতের মাধ্যমে স্বাস্থ্য সুরক্ষার সুযোগ করে দিয়েছে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকার বিগত ১২ বছরে পরিবেশ সংরক্ষণ ও সুস্থাহী জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে নানা সময়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এই কর্মসূচিগুলির আওতায় পরিবেশ বান্ধব জীবনযাত্রার পাশাপাশি কৃষিকাজ ও বনায়নের উদ্যোগ, পরিবেশ সুরক্ষায় ভারতের চিরাচরিত অঙ্গীকারকে সবসময় অগ্রাধিকারের জায়গায় রাখা হয়েছে। একটি প্রতিবেদন,
1: পরিবেশ সুরক্ষার ভাবনাকে বাস্তবে রূপ দিতে সাধারণ মানুষের জন্য সুনির্দিষ্ট পদক্ষেপ সম্পর্কে সচেতন করার প্রয়াস এই ১২ বছরের অভিযাত্রায় উল্লেখযোগ্য। এর মধ্যে মিশন লাইফ বা লাইফস্টাইল ফর এনভায়রনমেন্টের উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষকে পরিবেশ বান্ধব অভ্যাস গড়ে তোলার আহ্বানকে অন্যতম বলা যেতে পারে। এছাড়াও পিএম কুসুম প্রকল্পের মাধ্যমে কৃষিক্ষেত্রে সৌরশক্তির ব্যবহার বাড়িয়ে পরিচ্ছন্ন জ্বালানি ব্যবহারে উৎসাহ দেওয়া হচ্ছে। অন্যদিকে এক পেড় মা কে নাম কর্মসূচির আওতায় মায়ের সম্মানে বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ ভারত গড়ার বার্তা তুলে ধরা হচ্ছে। পরিবেশ রক্ষা, পুনর্নবীকরণযোগ্য শক্তি সম্প্রসারণ এবং জন অংশগ্রহণের মাধ্যমে এক সুস্থায়ী ভবিষ্যৎ নির্মাণে সরকারের এই উদ্যোগগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সংবাদকক্ষ থেকে সুমন ভট্টাচার্য, আকাশবাণী, আগরতলা।
0: কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, নতুন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উৎপাদন খরচ কমিয়ে কৃষকদের আয় বৃদ্ধির লক্ষ্যে রাজ্য সরকার একটি কৃষি রোডম্যাপ তৈরির উদ্যোগ নিয়েছে। ২০৪৭ সালে বিকশিত ভারতের স্বপ্ন পূরণের দিকে লক্ষ্য রেখে এই রোডম্যাপ তৈরি করা হচ্ছে। আজ ডুকলি ব্লকের আড়ালিয়ায় ক্ষেত বাঁচাও অভিযান কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন। কৃষিমন্ত্রী জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে পরিবেশ ও কৃষি সম্পদ রক্ষার জরুরি প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, ক্ষেত বাঁচাও অভিযান হল একটি দেশব্যাপী কৃষি উদ্যোগ, যার লক্ষ্য হল মাটির স্বাস্থ্য পুনরুদ্ধার করা, রাসায়নিক সারের উপর অত্যধিক নির্ভরতা কমানো এবং সুস্থায়ী ও জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থার প্রসার ঘটানো। এই অভিযানের মূল লক্ষ্য হল স্থানীয় ও বিজ্ঞান ভিত্তিক পরামর্শ প্রদানের মাধ্যমে উৎপাদন খরচ কমানো এবং কৃষকদের মুনাফা বৃদ্ধি করা। কৃষিমন্ত্রী আরও বলেন, এই অভিযান ভার্মি কম্পোস্ট, জৈব সার এবং সবুজ সারের মতো জৈব পদ্ধতির ব্যবহারে উৎসাহিত করে। অনুষ্ঠানে আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত উপস্থিত ছিলেন। শ্রী শ্রী হরিভক্তি প্রচারণী সভা শ্রী মদন গোপাল গোস্বামীর ১৮তম তীর্থধান তিথি উদযাপন উপলক্ষে আজ আমতলীর নবপ্রান্তিক অনাথ আশ্রমে খাদ্য সামগ্রী প্রদান করে। উপস্থিত ছিলেন শ্রী শ্রী হরিভক্তি প্রচারিণী সভা আগরতলা শাখার সম্পাদক সুশীল কুমার সাহা, আগরতলা পুর নিগমের পূর্বজনের চেয়ারম্যান সুকুমার সাহা, পুর নিগমের কর্পোরেটর শ্রীনিবাস দাস প্রমুখ। খেলার খবর, ২০২৬ ফুটবল বিশ্বকাপে সর্বশেষ ম্যাচে সুইডেন ৫-১ গোলে তিউনিশিয়াকে পরাজিত করেছে। ভারতীয় সময় অনুযায়ী আজ রাত ৯:৩০ স্পেন মুখোমুখি হবে কেপ ভার্দের, এরপর আগামীকাল রাত ১২:১২ বেলজিয়াম খেলবে মিশরের বিরুদ্ধে, আগামীকাল ভোর ৩:৩০ সৌদি আরবের প্রতিপক্ষ উরুগুয়ে, আর আগামীকাল সকাল ৬:৩০ ইরান মুখোমুখি হবে নিউজিল্যান্ডের। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত মেয়েদের ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতায় এগিয়ে চলে সংঘ সেমিফাইনালে উঠেছে। নরসিংগড়ের টিআইটি মাঠে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালের খেলায় আজ এগিয়ে চলে সংঘ ২৭ রানে কসমোপলিটন ক্লাবকে হারিয়ে দেয়। আগামীকাল আসরের দুটি সেমিফাইনাল হবে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার আজ দুটি খেলা হয়। উমাকান্ত মিনি স্টেডিয়ামে প্রথম খেলায় ভারত রত্ন সংঘ ২-১ গোলে টিটিএডিসি দলকে পরাজিত করে। পরে একই মাঠে স্বামী বিবেকানন্দ ক্লাব ২-০ গোলে সাই এসটিসিকে হারিয়ে দেয়। আবহাওয়া, আগামী ২৪ ঘন্টায় সিপাহীজলা জেলা এবং দক্ষিণ জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৪ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৫ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস। বিকেল ৫:৩০ পর্যন্ত আগরতলায় বৃষ্টিপাতের পরিমাণ ২.২ মিলিমিটার। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আরেকবার পড়ছি। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, কন্যা সন্তানদের শিক্ষার প্রসার ও তাদের গুণগত মানের শিক্ষাদানের জন্য রাজ্য সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এডিসির আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনের জন্য আজ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, এনডিএ সরকার দেশের মধ্যবিত্ত শ্রেণীর আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে কাজ করতে পেরে সৌভাগ্যবান। কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, নতুন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষকদের আয় বৃদ্ধির লক্ষ্যে রাজ্য সরকার একটি কৃষি রোডম্যাপ তৈরির উদ্যোগ নিয়েছে। ফুটবল বিশ্বকাপে আজ রয়েছে দুটি গ্রুপের ৪টি গুরুত্বপূর্ণ ম্যাচ। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৭:৩৫ মিনিটে।

0: শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উচ্চয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে অর্ণব এবং শ্রোতা বন্ধু স্টুডিওর ঘড়ির সময় এবারে বলছে সময় হয়ে গেছে গান অন্তহীনের পর্বের। গান অন্তহীনের এই পর্বে আমরা শুনব বাংলা গান। সে গানগুলো হতে পারে কোনো ছায়াছবির, হতে পারে কোনো ব্যান্ডের, হতে পারে আধুনিক, হতে পারে পুরনো, হতে পারে লোকগান। কিন্তু মূল বিষয়টা হচ্ছে আমার পছন্দের গান যেরকমভাবে থাকবে, একই রকমভাবে আপনাদের পছন্দের গানও কিন্তু আমি শোনাবো এই পর্বে। তাই শ্রোতা বন্ধু, দেরি না করে ফোন করুন 0381-232-6253 এই নম্বরে। নমস্কার শ্রোতা বন্ধু, কে রয়েছেন?
1: নমস্কার বন্ধু।
0: নমস্কার।
1: হ্যালো।
0: নমস্কার, কে রয়েছেন?
1: নমস্কার, আমি কমল দেব নাথ বলছি, রামপুর থেকে।
0: নমস্কার কমল বাবু, বলুন কোন বাংলা গানখানি শুনবেন?
1: বাংলা গান শোনা যাবে তো?
0: হুম হুম, বলুন কোন বাংলা গানখানি শুনবেন?
1: ওই আমি বাংলা গান ওই বাজি বাজি সিনেমার।
0: কোন সিনেমা? বাজি
1: পলাশপুর। বাজি বাজি পলাশপুরে ছেলে আমি, কাশি আমার নাম।
0: পলাশপুরের ছেলে আমি, কাশি আমি নাম, কাশি আমার নাম। পছন্দের গান শোনার কথা বলেছেন, অবশ্যই সেটা চেষ্টা করবো। আরো একজন শ্রোতা বন্ধু রয়েছেন। নমস্কার শ্রোতা বন্ধু, কে রয়েছেন? নমস্কার। না বন্ধুকে পেলাম না। যাই হোক, কমল বাবুর পছন্দের গান শোনানোর চেষ্টা করব। নমস্কার বন্ধু, কে রয়েছেন? না বন্ধুকে পাচ্ছি না। যাই হোক, আমার পছন্দের একটা গান দিয়ে শুরু করি, তারপর কমল বাবুর পছন্দের গানে যাব আমরা।

0: শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উচ্চায়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে অর্ণব, এবং গান অন্তহীনের আজকের এই পর্বে আমরা শুনছি বাংলা গান, এবং আপনাদের পছন্দের বাংলা গান কিন্তু শুনছি শ্রোতা বন্ধু। প্রথম গানটা অবশ্যই আমার পছন্দের গানখানা দিয়ে শুরু হয়েছে, তবে একে একে আপনাদের পছন্দের গানও শোনাবো অবশ্যই। নমস্কার শ্রোতা বন্ধু, কে রয়েছেন?
1: নমস্কার,
0: টিঙ্কু বাবু বলুন। টিঙ্কু বাবু, কোন বাংলা গানখানি শুনবেন?
1: আমি ভূমি ব্যান্ডের বারান্দায় রোদ দূর এই গানটি শুনতে চাই।
0: ভূমি ব্যান্ডের বারান্দায় রোদ দূর শুনবেন? ওকে, খুব আমারও খুব পছন্দের একটা গান, অবশ্যই চেষ্টা করব আপনার এই পছন্দের গানখানি শোনানোর। ধন্যবাদ টিঙ্কু বাবু। তো টিঙ্কু বাবু খুব একটা সুন্দর গান অনুরোধ করেছেন, যাই হোক আমরা প্রথমে তাহলে কমল বাবু যে অনুরোধ করেছেন সেই অনুরোধের দিকে যাই। বাজি ছায়া ছবি থেকে তিনি শুনতে চেয়েছেন পলাশপুরের ছেলে আমি। তাহলে চলুন শ্রোতা বন্ধু, আমরা কুমার শানুর কণ্ঠে বাজি ছবি, যা কিনা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং রচনা ব্যানার্জি অভিনীত এই বাজি ছবি, বাজি ছবি থেকে পলাশপুরের ছেলে আমি কুমার শানুর কণ্ঠে চলুন আমরা উপভোগ করি।

0: শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.4 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গ FM উচ্চায়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে অর্ণব। এবং শ্রোতা বন্ধু, গান অন্তহীনের এই পর্বে আপনাদের পছন্দের গান একের পর এক কিন্তু আমরা শুনছি। আমার পছন্দের গানও থাকছে, কিন্তু আপনাদের পছন্দের গান অবশ্যই আমি শোনানোর চেষ্টা করছি। শ্রোতা বন্ধু রয়েছেন, নমস্কার বন্ধু, কে রয়েছেন?
1: নমস্কার স্যার, আমি
0: কে বলছেন আপনি? আপনার নামটা আগে বলবেন।
1: আমি তো আঙ্কেল, আমি তো মোথাকে ফোন করছি কয়েমর গান যেকোনো একটা।
0: ওকে, শ্রোতা বন্ধু কি বলছেন ঠিক বুঝতে পারলাম না। যাই হোক, তিনি বলেছেন যে কোনো একটা পছন্দের গান। আমার পছন্দের গান অবশ্যই শোনাবো, পরের আমার পছন্দের গানটা আপনার জন্যই থাকবে। শ্রোতা বন্ধু নমস্কার, বন্ধু কে রয়েছেন? জিরানিয়া থেকে কে বলছেন, নামটা আরেকবার বলবেন? ঝর্ণা ম্যাডাম। বলুন ঝর্ণা ম্যাডাম, কোন বাংলা গান খানি শুনবেন? ছোট বউয়ের আরেকবার বলবেন গানটা কোনটা? জীবনের স্বাদ তুমি প্রভু গো আমার। ওকে, অবশ্যই চেষ্টা করব শোনান। ধন্যবাদ ফোন করার জন্য, ধন্যবাদ। শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.4 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে FM উচ্চায়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে অর্ণব। এবং টিঙ্কু বাবু অনুরোধ করেছিলেন ভূমি ব্যান্ডের বারান্দায় রোদ্দুর গানখানি।

চলছে এখন গান অন্তহীনের পর্ব এবং আপনাদের পছন্দের বাংলা গান শোনাচ্ছি আমি। শ্রোতা বন্ধু রয়েছেন, নমস্কার বন্ধু, কে রয়েছেন? অখিল বাবু। অখিল বাবু বলুন, কোন বাংলা গান খানি শুনতে চাইছেন? জাত গেল জাত গেল, এই গানখানি আপনি শুনতে চাইছেন। অবশ্যই চেষ্টা করব বন্ধু আপনার পছন্দের গান শোনানোর। ধন্যবাদ ফোন করার জন্য। শ্রোতা বন্ধু, সময় কিন্তু খুব দ্রুত চলে যাচ্ছে। একজন বন্ধু অনুরোধ করেছিলেন আমার পছন্দের একখানি গান তাকে শোনানোর জন্য। চলুন তাহলে আমার পছন্দের এই গানখানি বন্ধুর জন্য। বন্ধুর নামটাও কিন্তু তিনি বলেননি।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 MHz FM প্রচার তরঙ্গে FM উচ্চায়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে অর্ণব, এবং গান অন্তহীনের এই পর্বে আমরা শুনছি বাংলা গান। শ্রোতা বন্ধু,

ঝর্ণা ভট্টাচার্য, ঝর্ণাদেবী একখানি গানের অনুরোধ করেছিলেন। তিনি অনুরোধ করেছিলেন ছোট বউ ছায়াছবি থেকে জীবনেরও সার তুমি প্রভু এই গানখানি। অবশ্যই তাহলে চলুন হাসা ভোঁসলের কণ্ঠে এই গানখানি আমরা শুনি, ঝর্ণাদেবীর পছন্দের ছোট বউ ছবির এই গানখানি।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উচ্চায়ন্ত গান অন্তহীনের পর্বে। শুনলেন ঝর্ণাদেবীর পছন্দের এই গানখানি, এবারে শুনলেন অখিলবাবুর পছন্দের এই খুব সুন্দর গানখানি। শ্রোতা বন্ধু, এই গানখানির সাথে সাথেই আমাদের সময় কিন্তু একেবারে ফুরিয়ে এসেছে। বিদায় নেব আমি আপনাদের বন্ধু আর যে অনব এই পর্ব থেকে, তবে কোথাও যাবেন না, খবরের পর আবারও ফিরব পূর্ণ পর্ব নিয়ে।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উচ্চয়ন্ত। আমি রয়েছি আর জি অর্ণব আপনাদের সাথে। এখন শুনবেন সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, এনডিএ সরকার দেশের মধ্যবিত্ত শ্রেণীর আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে কাজ করতে পেরে সৌভাগ্য পান। আজ সামাজিক মাধ্যমে তিনি উল্লেখ করেন, গত এক দশকে শাসন ব্যবস্থা ক্রমবর্ধমানভাবে সাধারণ নাগরিকদের জীবনযাত্রার মান উন্নয়নের উপর দৃষ্টি নিবদ্ধ করেছে। কেন্দ্রীয় আয়ুষমন্ত্রী প্রতাপ রাও যাদব জানিয়েছেন, আন্তর্জাতিক যোগ দিবস 2026-এর মূল অনুষ্ঠানটি আগামী 21 জুন কলকাতায় অনুষ্ঠিত হবে। নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় মন্ত্রী শ্রী যাদব একথা জানান। তিনি জানান, আন্তর্জাতিক যোগ দিবসে এবারের ভাবনা হল সুস্থ বার্ধক্যের জন্য যোগ। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, কন্যা সন্তানদের শিক্ষার প্রসার ও তাদের গুণগত মানের শিক্ষাদানের জন্য রাজ্য সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। আজ আগরতলা শিশু বিহার স্কুলে নবম শ্রেণীর ছাত্রীদের মধ্যে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। এডিসির আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনের জন্য আজ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। বিভিন্ন ব্লকে রিটার্নিং অফিসারগণ বিভিন্ন স্বীকৃত রাজনৈতিক দলের প্রতিনিধিদের হাতে চূড়ান্ত ভোটার তালিকার কপি তুলে দিয়েছেন। এদিকে ভিলেজ কমিটির নির্বাচন নিয়ে আগামীকাল সুপ্রিম কোর্টে শুনানির দিন ধার্য হয়েছে। কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, নতুন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উৎপাদন খরচ কমিয়ে কৃষকদের আয় বৃদ্ধির লক্ষ্যে রাজ্য সরকার একটি কৃষি রোডম্যাপ তৈরির উদ্যোগ নিয়েছে। 2047 সালে বিকশিত ভারত স্বপ্নপূরণের দিকে লক্ষ্য রেখে রোডম্যাপ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। আজ টুকলি ব্লকের আড়ালিয়ার ক্ষেত বাঁচাও অভিযান কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত মেয়েদের ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতায় এগিয়ে চলো সংঘ সেমিফাইনালে উঠেছে। আগামী 24 ঘণ্টায় সিপাহীজলা জেলা ও দক্ষিণ জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.4 ডিগ্রি সেলসিয়াস। শুনলেন সংবাদ শিরোনাম।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উচ্চায়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে অর্ণব, এবং শ্রোতা বন্ধু স্টুডিওর ঘড়ির সময় এবারে বলছে সময় হয়ে গেছে গীতি আকাশ পর্বের। গীতি আকাশের এই পর্বে আমরা শুনব নজরুল গীতি, নজরুলের অনন্য সৃষ্টি। শ্রোতা বন্ধু, চলুন তবে মানবেন্দ্র মুখার্জির কণ্ঠে নজরুল গীতি দিয়ে আজকের এই পর্ব সূচনা হোক।

শ্রোতাবন্ধু আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উচ্চায়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে অর্ণব এবং গীতি আকাশের এই পর্বে আমরা শুনছি নজরুল গীতি। নজরুলের গানের বিভিন্ন দিক রয়েছে, এগুলো শুধু গান নয়, এক বিস্ময়কর অনুভূতির জগৎ। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, তার সৃষ্ট গানগুলো বাঙালি সংস্কৃতির এক অমূল্য সম্পদ। তার লেখনী যেমন ছিল আগুন ঝরা, তেমনি তার সুরে ছিল প্রেম, ভক্তি, মানবতা আর বিদ্রোহের অনন্য মিশেল। শ্রোতাবন্ধু, আজ মানবেন্দ্র মুখার্জির কণ্ঠে শুনছি আমরা নজরুল গীতি। চলুন তবে মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে আবারও আমরা শুনব তোমার মনে ফুটবে

শ্রোতা বন্ধু, এতক্ষণ শুনছিলেন গীতি আকাশের পর্বে নজরুল গীতি। আজ আমরা শুনলাম মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে নজরুল গীতি। শ্রোতা বন্ধু, গীতি আকাশের পর্ব থেকে আমি আপনাদের বন্ধু আর যে অর্ণব বিদায় নিচ্ছি, তবে কোথাও যাবেন না, আপনাদের খুব পছন্দের আরও একটি পর্ব নিয়ে হাজির হচ্ছি কিছুক্ষণের মধ্যেই।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উচ্চায়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে অনুপ। এবং শ্রোতা বন্ধু, স্টুডিওর ঘড়ির সময় এবারে বলছে সময় হয়ে গেছে আপনাদের খুব পছন্দের একটি পর্ব, আজ রাতে পর্ব। আজ রাতের এই পর্বতে আমরা প্রত্যেক দিন বিভিন্ন বিষয় আপনাদের সামনে তুলে ধরি এবং এই বিষয়গুলোর মাধ্যমে আমরা আপনাদের কাছ থেকে আপনাদের মনের কথা, আপনাদের বিভিন্ন বক্তব্য, আপনাদের কাহিনী সব কিছুই কিন্তু জানার আমরা চেষ্টা করি। শ্রোতা বন্ধু, আজকেও তার ব্যতিক্রম হবে না। আজ যারা আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো ফলো করেছেন তারা কিন্তু ইতিমধ্যেই জানেন যে আমাদের

0: এর আজকের যে বিষয় সেটা কি হতে চলেছে, সেই বিষয়টা অবশ্যই সুস্বাদু, অবশ্যই সেটা একেবারে জিভে জল আনার মতোই কিন্তু বিষয়। তাই শ্রোতা বন্ধু, আপনারা ফোন করুন 03-81-232-6253 এই নম্বরে। ও হ্যাঁ, যারা হয়তো শোনেননি এখনও বিষয়টা বা জানতে পারেননি বিষয়টা, তাদের জন্য তো বিষয়টা বলে দিতেই হয়। হ্যাঁ শ্রোতা বন্ধু, আমাদের খাবার, খাবারটা কিন্তু শুধুমাত্র পেট ভরানোর জন্য নয়, খাবার হলো সংস্কৃতি, স্মৃতি, আবেগ আর মানুষের গল্পের এক অনন্য মেলবন্ধন। আর সেই গল্পের সবথেকে রঙিন অধ্যায়গুলো, তার মধ্যে একটি অবশ্যই স্ট্রিট ফুড, অর্থাৎ রাস্তায় যে খাবার আমরা খাই। শহরের ব্যস্ত মোড়ে, গ্রামের হাটে, স্কুল কলেজের সামনে কিংবা রেল স্টেশনের চত্বরে, কোথাও না কোথাও ধোঁয়া উঠছে কড়াই থেকে, মশলার গন্ধ ভাসছে বাতাসে, আর সেই গন্ধ যেন ডেকে নিয়ে যাচ্ছে মানুষকে। স্ট্রিট ফুডের এই জগৎ শুধু খাবারের নয়, এটি মানুষের জীবনযাত্রারও কিন্তু প্রতিচ্ছবি। শ্রোতা বন্ধু, প্রথমেই কিন্তু একটা প্রশ্ন আসে যে স্ট্রিট ফুড কি। স্ট্রিট ফুড বলতে সাধারণত রাস্তার ধারে, খোলা জায়গায় বা ছোট দোকানে বিক্রি হওয়া প্রস্তুত খাবারকে বোঝায়। একেবারে যেটা তৈরি করেই বিক্রি করা হয় সেই রকম খাবারকেই কিন্তু বোঝায় স্ট্রিট ফুড। এগুলো থাকে সহজলভ্য, সাশ্রয়ী এবং দ্রুত পরিবেশনযোগ্য, অর্থাৎ খুব তাড়াতাড়ি এই খাবারগুলোকে পরিবেশন করা যায়। তাই শ্রোতা বন্ধু, আপনার পছন্দের স্ট্রিট ফুড কোনটা অবশ্যই জানান আমাকে। ফোন করুন 03-81-232-6253 এই নম্বরে। এবং আপনার পছন্দের স্ট্রিট ফুড কোনটা, আপনি কোন ইউনিক স্ট্রিট ফুড কিছু খেয়েছেন কি, সেটাও কিন্তু জানাতে একেবারেই ভুলবেন না আমাকে। ফোন করুন 03-81-232-6253 এই নম্বরে। শ্রোতা বন্ধু রয়েছেন, না পেলাম না শ্রোতা বন্ধুকে। যাই হোক শ্রোতা বন্ধু, আপনারা ফোন করুন 03-81-232-6253 এই নম্বরে। আজকের বিষয়, আজ রাতের বিষয় স্ট্রিট ফুড, অর্থাৎ কোন স্ট্রিট ফুড আপনার পছন্দের। শ্রোতা বন্ধু, বিশ্বের প্রায় প্রতিটি দেশেই স্ট্রিট ফুডের নিজস্ব ঐতিহ্য রয়েছে। যেমন ধরুন ভারতের ফুচকা, ভেলপুরি, পাওভাজি, এই স্ট্রিট ফুডগুলো যেমনভাবে জনপ্রিয়, তেমনি থাইল্যান্ডের প্যাড থাই, তুরস্কর কাবাব বা মেক্সিকোর টাকো বিশ্বজুড়ে সমাদৃত। তাই শ্রোতা বন্ধু, আপনার পছন্দের স্ট্রিট ফুড কোনটি, ফোন করুন 03-81-232-6253 এই নম্বরে, জানান আমাকে। নমস্কার শ্রোতা বন্ধু, কে রয়েছে?
1: হ্যালো, আমি জনপ্রদর্শনী থেকে দেবী সেন গুপ্ত বলছি।
0: নমস্কার দেবী ম্যাডাম, বলুন। নমস্কার, শুনতে পাচ্ছি ম্যাডাম, বলুন।
1: তারপরে সিঙ্গারা, চাউমিন, মানে ঘরের সামনে কেউ আসলে দুধ দিয়ে না দেওয়া যায়, এত সুন্দর। তার মধ্যে আমি অবশ্য স্ট্রিট ফুডটা কম খাই, ওই পুরি সবজি যে পুরি, পুরি ডাল বা ওই আপনার ইয়ে
0: আপনি প্রথম বলেছেন যে জাঙ্ক ফুড, জাঙ্ক ফুড মানে ভালো নয়,
1: আমাদেরকে।
0: আচ্ছা, আমরা এলে আপনি একদম শুনতে পাচ্ছি অবশ্যই, তাহলে একদিন তো আসতেই হয়।
1: নিমন্ত্রণ রইল, ফুচকা, মোমো, তারপরে ভোজপুরি, পুরি, সবজি সব আছে ঘরের কাছে, মিষ্টির দোকান শ্রীগোপাল।
0: আচ্ছা, অসংখ্য ধন্যবাদ দেবী ম্যাডাম এই আমন্ত্রণের জন্য। অবশ্যই আপনার বাড়িতে তো তাহলে একদিন আসতেই হয়, আমরা সবাই মিলে একদম আসবো, একদম নিশ্চয়ই নিশ্চয়ই। ধন্যবাদ ফোন করার জন্য।
1: দারুণ
0: ব্যাপার,
1: তৈরি করে আনে আর ভিতরে বসে কচুরি সিঙ্গারা, এই যে তো গরম না আনলে হবে না।

0: জায়গাতে বসে বানায়।
1: বাহ, তাহলে আপনার পছন্দের কোনটা, পুরি সবজি পছন্দের আপনার?
0: চপ, বিকালে চপ।
1: আপনার পছন্দের তাহলে কোনটা, পুরি সবজি পছন্দের?
0: মোমো বেস্টাস একবার দিলে ওকে, লাইন কোন আমার ঘরের সামনে খাবার।
1: বাহ, দারুণ ব্যাপার, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ।
0: পুরি সবজি একটু খাই।
1: আচ্ছা,
0: আর সিঙ্গারা।
1: অসংখ্য ধন্যবাদ দেবী ম্যাডাম, অসংখ্য ধন্যবাদ। বাহ, দেবী ম্যাডাম কিন্তু বললেন একেবারে আমাদের মানে যত রকমের স্ট্রিট ফুড আছে তত রকমের স্ট্রিট ফুড তার বাড়ির সামনে পাওয়া যায়, সে কথা কিন্তু দেবী ম্যাডাম জানিয়ে দিলেন এবং আমাদেরকে আমন্ত্রণও করলেন এই স্ট্রিট ফুড খাওয়ার জন্য। অবশ্যই শ্রোতা বন্ধু, আপনার পছন্দের স্ট্রিট ফুড কোনটা? অবশ্যই আমাদের প্রত্যেকের কোনো না কোনো পছন্দের স্ট্রিট ফুড আছে। আমাদের আগরতলা শহর বা গোটা ত্রিপুরা রাজ্যে পশ্চিমবঙ্গে আমরা অনেকেই হয়তো গেছি বিভিন্ন জায়গাতে, বিভিন্ন রকমের স্ট্রিট ফুড খেয়েছি। ইউনিক কোনো স্ট্রিট ফুড আপনি খেয়েছেন কি না সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। ফোন করুন 0381226253 এই নম্বরে। নমস্কার বন্ধু, কে রয়েছেন সঙ্গে?
2: হ্যালো স্যার, আমি তো দমো থেকে ফোন করছি। তো আমি তো আঙ্কেল, তো আমি তো বাংলা এদিকে সময় আমি ফোন করছি। তো কয়েমটা আমি অনুরোধ করো হবে, তুমি তো কয়েমকানটা লাগাও করে না তো স্যার।
1: আপনি এখন এখন আপনার নামটা কি আবার বলেন, বলবেন?
2: আমার নাম তো আঙ্কেল, তুমি থেকে ফোন করতে তো আমি আমি তো অনুরোধ করতে।
1: আচ্ছা, আপনার নাম আঙ্কেল, ওকে। আঙ্কেল আঙ্কেল আপনার সারনেম কি?
2: আঙ্কেল মগ। তো
1: আঙ্কেল মগ, ওকে। আঙ্কেল বাবু, যেটা বলছিলাম যে তখন যেটা আপনি অনুরোধ করেছেন সেটা তো সম্ভব হয়নি, এখন যে বিষয় নিয়ে আমরা কথা বলছি সেটা নিয়ে কিছু বলবেন? আচ্ছা, অবশ্যই ধন্যবাদ, শুনতে থাকুন তাহলে, আমাদের পাশে থাকুন। শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 MHz FM প্রচার তরঙ্গে FM উজ্জয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে অর্ণব এবং আজ রাতের আজকের এই পর্বে আমরা কথা বলছি আমাদের সকলের পছন্দের স্ট্রিট ফুড নিয়ে। যে কোনো মুহূর্তে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, কোনো কাজে যাচ্ছি, খিদে পেয়েছি, স্ট্রিট ফুডই কিন্তু একমাত্র ভরসা। খিদে নেই তারপরেও স্ট্রিট ফুডের গন্ধ যখনই নাকে এসে পৌঁছালো তখনই কিন্তু মনে হয় না একটু খেয়ে ফেলি। আমরা প্রত্যেকে জানি হয়তো সেই স্ট্রিট ফুডটা ততটা হেলদি নয়, সেখানে অনেক তেল রয়েছে, অনেক অপুষ্টি, বিভিন্ন রকমের বিষয় রয়েছে যেগুলো শরীরের পক্ষে ভালো নয়। তেল থেকে শুরু করে নানান উপাদানগুলো ঠিক শরীরে যায় না, কিন্তু তারপরেও স্ট্রিট ফুড এমনই একটা জিনিস যেটা আমাদের শরীরকে সন্তুষ্ট না করলেও আমাদের মনকে, আমাদের টেস্ট বাডকে অনেকটাই সন্তুষ্ট করে। তাই শ্রোতা বন্ধু, আপনার পছন্দের স্ট্রিট ফুড কোনটা, ফুচকা, মোমো নাকি এগ রোল? জানান আমাকে, ফোন করুন 0381226253 এই নম্বরে। নমস্কার বন্ধু, কে রয়েছেন? নমস্কার, কে রয়েছেন বন্ধু?
3: হ্যাঁ, আমি কৃষ্ণনগর থেকে নারায়ণ বলছি।
1: নারায়ণ বাবু বলুন। নারায়ণ বাবু,
3: ওই ফাস্টফুডের মধ্যে আমার ওই পুরি সবজিটাই ভালো লাগে বেশি।
1: আচ্ছা,
3: পুরি সবজি, তারপর ওই এগ রোল, এগুলোই মানে বেশি পছন্দ করি।
1: আচ্ছা,
3: ভালো লাগে, এটি মাঝে মধ্যে খাওয়ার ইচ্ছা করলে এটি।
1: আচ্ছা, আপনি তাহলে মাঝে মাঝে মধ্যে খান, মানে সবসময় সেটা খাওয়া হয় না, তাই তো? সেটা কেন, মানে সেটা ভালো নয় বলে? তাই মানে হেলদি তো নয় জিনিসটা, তাই তাই কি আপনি কম করে খান? আমরা সবাই খাই, একদম খুব ইজিলি পাওয়াও যায় সব জায়গাতে। এছাড়া এমন কি কিছু স্ট্রিট ফুড আপনি খেয়েছেন যেটা সচরাচর হয়তো পাওয়া যায় না কিন্তু আপনার খুব ভালো লাগে, এরকম কিছু একটা আছে? দারুন ব্যাপার, পুরি সবজি আপনার প্রচুর। কোন কোন জায়গাতে বিশেষ করে খেতেন? কারণ বিভিন্ন দোকানের কিন্তু বিভিন্ন রকমের টেস্ট পুরি সবজির, তাই না? আচ্ছা, সেটা কোন কোন দোকানে আপনি খেতেন বা খান সেটা আমাদের জানান, তাহলে আমরাও নিশ্চয়ই যাব।
3: হয়তো মোটামুটি যদি আমি টাউন সাইডে যদি যাই তাহলে ওই সূর্যগড়ে একটা দোকান আছে ভালো।
1: আচ্ছা,
3: এখানে সূর্যগড়ে এখানে মুক্তার কিনারে একটা মানে একটু ভিতরে দোকান লাগে, একটা ভালো দোকান আছে, এখান থেকে খাই।
1: ওকে,
3: মানে অনেক সময় লাগে এখান থেকে, মানে এক ঘন্টা দেড় ঘন্টা লাগে দেখা, মানে লাইন দইরা।
1: বাহ, মানে এতটাই এতটাই ভিড় থাকে কিন্তু তারপরেও আপনি সেখান থেকে খান, যেহেতু

0: এখানে টেস্টটা খুব ভালো হয় তাই তো?
1: হ্যাঁ, টেস্টটা খুব ভালো হয় একদম, মানে পয় পরিষ্কার হয় একদম, একদম গরম গরম পাওয়া যায়, মানে 1-1.5 ঘন্টা লাগে না, দাঁড়াই থাকলে অনেকক্ষণ।
0: বাহ, ঠিক, অসংখ্য ধন্যবাদ নারায়ণ বাবু, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য।
1: আচ্ছা আচ্ছা,
0: শ্রোতা বন্ধু, নারায়ণ বাবু কিন্তু বললেন যে ওনার পুরি সবজি খুব খেতে ভালো লাগে এবং পুরি সবজির জন্য তিনি 1 ঘন্টা পর্যন্ত দাঁড়িয়ে থেকে সেটা সংগ্রহ করেছেন, অর্থাৎ যেটা বললাম আমি একটু আগেই, হয়তো সেই পুরি সবজির আমাদের শরীরের প্রতি এতটা ভালো কিছুর অবদান নেই, কিন্তু এই স্ট্রিট ফুডের মাধ্যমে আমাদের আত্মার কিন্তু একটা শান্তি হয় এবং আমাদের টেস্ট বাড, আমাদের জিহ্বা অনেকটাই কিন্তু ভালোবাসে আমাদের স্ট্রিট ফুডকে। তাই শ্রোতা বন্ধু ফোন করুন এবং জানান আপনার পছন্দের স্ট্রিট ফুড কোনটা, আপনি ইউনিক কোনো স্ট্রিট ফুড কি খেয়েছেন, ত্রিপুরা রাজ্যে এমন কি কিছু স্ট্রিট ফুড রয়েছে যেটা আপনি খেয়েছেন এবং কিন্তু সবাই হয়তো বেশি সেভাবে খায় না, সেটাকে খাওয়া যেতে পারে, সেরকম কোনো আইডিয়া থাকলে অবশ্যই কিন্তু আমাদের আজকের এই অনুষ্ঠানে ফোন করে সেই আইডিয়াটা দেবেন। আমাদের ত্রিপুরা রাজ্যের বাইরে অন্য কোনো শহরে গিয়ে অন্য কোনো জায়গাতে এমন কোনো স্ট্রিট ফুড কি খেয়েছেন, সেটা ত্রিপুরার বাইরে হতে পারে, ভারতবর্ষের বাইরে হতে পারে, যে স্ট্রিট ফুডের কথা এখনও আপনার মনে রয়েছে বা আপনার ভালো লেগেছিল, একটা ইউনিক এক্সপিরিয়েন্স হয়েছিল, সেটাও কিন্তু আমাদের সাথে ভাগ করতে পারেন শ্রোতা বন্ধু। ফোন করুন 0381-2326-253 এই নম্বরে। না, শ্রোতা বন্ধুকে পেলাম না। শ্রোতা বন্ধু যিনি ফোন করেছিলেন আবারও ফোন করবেন আশা করি, 0381-2326-253 এই নম্বরে। নমস্কার শ্রোতা বন্ধু, কে রয়েছেন? না, শ্রোতা বন্ধুকে পাচ্ছি না। নমস্কার, কে রয়েছেন বন্ধু?
2: হ্যালো,
0: নমস্কার,
2: আমি আগরতলা বড়ুয়ারের বাড়ি থেকে রিয়া দেবনাথ বলছি।
0: রিয়া দেবনাথ, রিয়া বলো, কোন স্ট্রিট ফুড ভালো লাগে?
2: আমার কাছে ফুচকা খেতে ভালো লাগে।
0: ফুচকা খেতে ভালো লাগে? আচ্ছা, তাহলে কোন ফুচকা খেতে ভালো লাগে? ফুচকারও তো অনেক রকমের প্রকারভেদ আছে। নরমাল যে ফুচকাটা আমরা তেঁতুলের জল দিয়ে খাই সেই ফুচকা খেতে ভালো লাগে, নাকি দই ফুচকা খেতে ভালো লাগে?
2: ফুচকা খেতে ভালোবাসি আর নরমাল ফুচকা খেতে ভালোবাসি, দুটোই ভালোবাসি।
0: আচ্ছা, বাহ, আচ্ছা, কোথা থেকে ফুচকাটা খাও তুমি, কোন দোকান থেকে খাও?
2: আমি আমার স্কুলের সামনে একজন দিদন ফুচকা বিক্রি করে, তো এই থেকে আমি খাই।
0: বাহ, কোন স্কুলে পড়াশোনা করো তুমি?
2: হ্যাঁ,
0: কোন স্কুলে, কোন স্কুলে পড়াশোনা করো?
2: আমি ওয়েস্ট চাম্পামোড়া হাই স্কুলে
0: পড়ি। বাহ, তাহলে সেই দিদনের কাছে আমরাও তাহলে একদিন আসবো তাই না, ফুচকা খেতে?
2: ঠিক
0: আছে, অসংখ্য ধন্যবাদ রিয়া ফোন করার জন্য, অসংখ্য ধন্যবাদ। শ্রোতা বন্ধু আপনারাও ফোন করুন, আপনাদের পছন্দের স্ট্রিট ফুড কি রয়েছে সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। ফোন করুন 0381-2326-253 এই নম্বরে।

0: শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উচ্চায়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে অর্ণব, এবং আজ রাতের আজকের এই পর্বে আমরা কথা বলছি সুস্বাদু স্ট্রিট ফুড নিয়ে। স্ট্রিট ফুড আপনার কেমন লাগে? স্ট্রিট ফুড কি আপনি খান প্রত্যেক সময়? স্ট্রিট ফুডে কোন খাবারটা সব থেকে বেশি ভালো লাগে আপনার, সেই বিষয় নিয়েই আজকে করব আলোচনা। ফোন করুন 0381-232-6253 এই নম্বরে। শ্রোতা বন্ধু, স্ট্রিট ফুডের ইতিহাসের দিকে যদি একটু পেছন ফিরে তাকাই, স্ট্রিট ফুডের ইতিহাস হাজার বছরেরও পুরনো। প্রাচীন গ্রিস এবং রোমের শহরগুলোতে রাস্তার ধারে খাবার বিক্রির প্রচলন ছিল। তখন অনেক মানুষের বাড়িতে রান্নাঘর ছিল না, তাই তারা বাইরে থেকেই খাবার কিনে খেতেন। ভারতে মুঘল যুগ থেকেই রাস্তার ধারে নানা ধরনের খাবার বিক্রি হতো। ধীরে ধীরে এগুলো শহুরের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে। ভারতীয় স্ট্রিট ফুডের বৈচিত্র্য কিন্তু প্রচুর। ভারতে স্ট্রিট ফুডের এক প্রকার স্বর্গরাজ্য বলা চলে কলকাতা শহর। কলকাতা শহরের কথা যদি বলি, সেখানে ফুচকা, ঝালমুড়ি, কাটলেট, কাঠি রোল ইত্যাদি কিন্তু রয়েছে। এবং আমাদের নিজের রাজ্য ত্রিপুরা রাজ্যতেও কিন্তু এই ফুচকা, ঝালমুড়ি, কাটলেট, কাঠি রোল প্রত্যেকটা জিনিসই পাওয়া যায়। তার পাশাপাশি আছে মোমো, তার পাশাপাশি রয়েছে এগরোল, চাউমিন, সব কিছুই কিন্তু স্ট্রিট ফুডের একটা অবিচ্ছেদ্য অংশ। এবং ত্রিপুরা রাজ্যের বিশেষ করে যদি স্ট্রিট ফুডের একটা কথা বলি, সেখানে কিন্তু অবশ্যই রয়েছে ওহান মসডেং এবং রুটি বা চিকেন ভর্তা, রুটি, এই বিষয়গুলো কিন্তু রয়েছে। তাই ত্রিপুরা রাজ্যের এমন আর কি খাবার রয়েছে যেটা আপনার খুব ভালো লাগে জানান আমাদের। ফোন করুন 0381-232-6253 এই নম্বরে। নমস্কার শ্রোতা বন্ধু, কে রয়েছেন?
1: শুভ সন্ধ্যা
0: বলুন।
1: আমি বিশ্বজিৎ দেবনাথ বলছি, বাজারঘাট মাতৃপল্লী থেকে।
0: নমস্কার বিশ্বজিৎ বাবু, কেমন আছেন?
1: বলছি রাতের ঘুম কি একবারে মাটি করে দেবেন নাকি?
0: কেন বলুন,
1: এই খাবারের নামগুলি বলছেন, ঘুম উড়ে যাচ্ছে। আসলে বিষয়টা আমি আপনাকে বলি, অর্ধেক বাঁচিয়ে রেখেছে মানুষকে স্ট্রিট ফুড গুলি।
0: আচ্ছা,
1: একটা কথা আমি আপনাকে বলছি, আমি কলকাতার কথাটা আগে বলি, তার আগে বলবো একটু আগে একটা বাচ্চা মেয়ে বলছিলেন আপনাকে ফুচকার কথা। কিন্তু একটু আগে একজন বাচ্চা মেয়ে ফুচকার কথা বলছিলেন।
0: হ্যাঁ হ্যাঁ।

0: একদম,
1: কিন্তু উনি ফুচকা লেকে বলেছেন দিদন, দেখুন এটাই হচ্ছে শিক্ষা।
0: ঠিক ঠিক,
1: ওর পারিবারিক শিক্ষাটা হচ্ছে এটাই, অন্যকে উনি বলতে পারতেন, ও কিন্তু বলতে পারতেন, একজন মহিলা বয়স্ক মহিলা এরকম বলে অনেকে, কিন্তু ওর দিদন বলেছে, এই জন্য ওকে ধন্যবাদ, ওর পরিবারকেও ধন্যবাদ।
0: ঠিক একদম, সেই শিক্ষাটা পরিবার থেকেই আসে,
1: শিক্ষাটা হচ্ছে পরিবার থেকে আসে, ওরা শিখিয়েছে
0: একদম কিভাবে বলতে হয়, সত্যিকারের অর্থে সেটা পরিবার থেকেই হয়। ঠিক বলুন, আপনার পছন্দের স্ট্রিট ফুড?
1: আমার পছন্দের স্ট্রিট ফুড, দেখুন আমি এমনিতে খাওয়ার ব্যাপারে দুর্বল।
0: আচ্ছা,
1: ঘটনা হচ্ছে গিয়ে পুরো সবজি বলছেন তো, মনে হচ্ছে এখনই বসে যাই, কারণ গরম গরম পুরি সবজি হলে আপনি যদি একটু ঘুগনি, আপনি আমাদের বটতলাতে লক্ষ্য করবেন অন্নবাবু,
0: একদম
1: আমাদের বটতলাতে দেখবেন একটা দোকান আছে, একটা না বেশ কয়েকটি আছে, আমি স্থায়ী দোকানদের কথা বলছি না, স্থায়ী মিষ্টি দোকানের কথা বলছি না, ওরা স্ট্রিট ফুডের আন্ডারে পড়ে না।
0: আচ্ছা, হ্যাঁ হ্যাঁ,
1: স্ট্রিট ফুড হচ্ছে একবারে রাস্তার ধারে যারা অস্থায়ী ভাবে বসে, এদেরকে আমরা স্ট্রিট ফুড হিসেবে ধরে নিই বেশিরভাগই।
0: আচ্ছা,
1: আপনি বটতলা দেখবেন অটোগুলি দাঁড়িয়ে আছে, তো ফাঁক দিয়ে দেখবেন মানুষের ভিড়, সেখানে ধনী গরিব শিক্ষিত অশিক্ষিত বলে কথা নেই, সবাই কিন্তু হাত পেরে দাঁড়িয়ে আছে, মানিব্যাগ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, শুধু একটু পুরি তরকারি চপ সবজি, আপনি যেটা বললেন যে চিকেন ভর্তা, তবে ঘটনা হচ্ছে গিয়ে একটা শ্রেণী খুব ভালোবাসে, এটা সত্য কথা, এটা বলার অপেক্ষা রাখে না, সেই অপেক্ষার মধ্যে আমাদের মহিলা প্রতিনিধির সংখ্যা বেশি, যারা ফুচকা চাটের দিকে ধাবিত হন, পুরুষদের আপনি কম দেখবেন, ফুচকার এখানে আছে, মেয়ে দেখুন আমি আমার মেয়েকে নিয়ে বেরোলাম, দুই মেয়ে খাচ্ছে, সেও তো বললো বাবা একটু তুমিও খাও, তখন বাধ্য হয়ে খাওয়া, নাহলে কিন্তু ফুচকা চাটের দিকে আমাদের অতটা নজর যায় না যতটা যায় অন্যদিকে।
0: ঠিক ঠিক,
1: তবে একটা কথা বলছি আপনাকে, যেটা বলার সেটা হচ্ছে গিয়ে যারা ফুটপাতে থাকলেও অনেকে দেখবেন খুব রুচি সম্পন্ন ভাবে একদম ঢেকে ঢুকে কাছে, আমি দেখেছি
0: ঠিক, মানে একেবারে হাইজিন মেইনটেইন করে তারপর বিক্রি করছে,
1: হাইজিন মেইনটেইন করে বিক্রি করে।
0: ঠিক ঠিক,
1: আর আরেকটা জিনিস যেটা বলবো, এটা না হলেই এই আলোচনাটা অসমাপ্ত থেকে যাবে, সেটা হচ্ছে চা। ও আমিও তো ব্যক্তিগত ভাবে না খেলেও সেই যে সকাল বিকেল ইভেন ঘুমাবার আগ পর্যন্ত এই যে বাবুরা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু চা খান আর একটা বিস্কিট খেলে, খেলেন না খেলেন না খেলেন তত গুরুত্ব নেই, কিন্তু চায়ের প্রতি এদের এই যে ভালোবাসা
0: চা বিস্কিট
1: ফুড গুলি মনে হয় সেটাকে বাঁচিয়ে রেখেছে।
0: একদম, আপনি খুব একটা দারুণ একটা বিষয় উঠিয়ে আনলেন, যেটা আমি একটু পরেই বলতেছিলাম, যে চা বিস্কিট এইটাও কিন্তু একেবারে অবিচ্ছেদ্য,
1: বাবা এটা হচ্ছে আমাদের একেবারে
0: আমাদের প্রাণ, সত্যি
1: মূল পুঁজি, মূল পুঁজি,
0: সত্যি সত্যি কথা,
1: আর বেকারদের বাঁচিয়ে রাখার।
0: ঠিক,
1: যুগ যুগ গিয়ে স্ট্রিট ফুড।
0: একদম, অসংখ্য ধন্যবাদ বিশ্বজিৎ বাবু, অসংখ্য ধন্যবাদ। সত্যি বিশ্বজিৎ বাবু যে কথাগুলো বললেন, যে পুরি সবজির কথা বললেন, পুরি সবজি ঘুগনির কথা বললেন, বললেন তিনি ফুচকার কথা, বললেন তিনি মোমোর কথা, কিন্তু তার পাশাপাশি যেই সবথেকে ইম্পর্টেন্ট কথাটা তিনি বললেন, যে চা আর বিস্কিট, এই চা বিস্কিট কিন্তু গোটা বিশেষ করে ভারতীয়দের কথা যদি বলি, সেটা যখন থেকে হয়তো স্ট্রিট ফুড বলে কিছু আছে সেটা আমরা জানতামও না, তখন থেকেই সেটাও স্ট্রিট ফুড, রাস্তার পাশে দাঁড়িয়ে চায়ের চুমুক দেওয়া আর একটা বিস্কিট খাওয়া, সেইটা একটা তার যে চার্ম রয়েছে সেটা বলে বোঝানো যাবে না। শ্রোতা বন্ধু রয়েছেন সঙ্গে, নমস্কার বন্ধু, কে রয়েছেন?
2: হ্যালো দাদা, নমস্কার।
0: নমস্কার,
2: আমি ওয়েস্ট বেঙ্গল পূর্ব বর্ধমান থেকে শেখ নূর আলম বলছি।
0: নমস্কার নূর আলম বাবু, বলুন।
2: হ্যাঁ, আমার স্ট্রিট ফুড বলতে আমার বাড়ির লাচ্ছা পরোটা।
0: বাড়ির লাচ্ছা পরোটা? ওকে,
2: লাচ্ছা পরোটা, তার সঙ্গে চিকেন থাকবে, ছোলা ভটোরা থাকবে, যে কোনো ডালের ডালরি হবে, আর তার সঙ্গে সাদা বড় সাইজের দুটো রসগোল্লা।
0: সাদা বড় সাইজের দুটো রসগোল্লা, বা একেবারে মানে আপনি পিন পয়েন্ট করে বললেন, স্পেসিফিক্যালি বললেন যে কোন কি রকম আপনার পছন্দ। বাহ,
2: এটা আমার পছন্দ, বা এটা আমি এত বেশি জীবনে খেয়েছি ভাবার বাইরে।
0: বাহ, অসাধারণ। তো আপনার পশ্চিমবঙ্গে তো বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড পাওয়া যায়, মুড়ি ভাজা, বেগুন ভাজা, অনেক কিছু পাওয়া যায়, মুড়ি আলুর চপ, এগুলো তো স্ট্রিট ফুড

0: নিশ্চয়ই পশ্চিমবঙ্গে এলে নিশ্চয়ই আপনার বাড়িতে এসে লাচ্ছা পরোটা খেয়ে যাবো।
1: একদম অনাসি চলে আসবেন, আমরা এমন একটা জায়গায় বাস করি আপনাকে এখান থেকে বললে আপনি অনাসি চলে আসবেন।
0: বাহ, দারুণ ব্যাপার, অবশ্যই।

0: এফএম উজ্জয়ন্ত, নূর আলম বাবুও কিন্তু আমাদের নিমন্ত্রণ করলেন তার বাড়িতে গিয়ে লাচ্ছা পরোটা খাওয়ার জন্য। শ্রোতা বন্ধু, আপনাদের আর কি কি ভালো জিনিস রয়েছে? যারা পশ্চিমবঙ্গে গেছেন, পশ্চিমবঙ্গে কিন্তু নিশ্চয়ই দেখেছেন ত্রিপুরা রাজ্যের একটা আলাদা জনরে রয়েছে পুরো স্ট্রিট ফুডের। আমাদের কিছু কিছু কমন বিষয় রয়েছে, যেমন সেখানে চাউমিন বলুন, মোমো বলুন, এগরোল বলুন, সব জায়গাতেই মোটামুটি পাওয়া যায়। কিন্তু তার পাশাপাশি ত্রিপুরা রাজ্যের যেরকমভাবে রুটি, ওয়াহান মোসডেং, রুটি, চিকেন ভর্তা, এই বিষয়গুলো আমাদের স্পেসিফিক্যালি আমাদের এখানেই হয়তো বেশি একটা পাওয়া যায়। কিন্তু পশ্চিমবঙ্গের কথা যদি বলি, পশ্চিমবঙ্গেও সেখানে কিন্তু একেবারে ছোট পরিসরেও কিন্তু এগরোল, চাউমিন এগুলো তো রয়েছেই, কিন্তু তারপরেও আলুর চপ, মুড়ি, বেগুন ভাজা, মুড়ি, এরকমভাবে এই স্ট্রিট ফুডগুলোও কিন্তু একটা দারুণ জায়গা দখল করে রেখেছে। এবং তার পাশাপাশি ঘুগনি, ডিম, এই জিনিসগুলোও কিন্তু রয়েছে পশ্চিমবঙ্গে। তাই শ্রোতা বন্ধু, আপনারা ফোন করুন 0381-232-6253, এই নম্বরে আপনাদের পছন্দের স্ট্রিট ফুড কী রয়েছে জানান আমাকে। শ্রোতা বন্ধু, ভারতবর্ষের অন্যান্য যে জায়গাগুলো রয়েছে সেখানকার যদি স্ট্রিট ফুডের কথা অবশ্যই আমি আসবো, তবে ত্রিপুরার কিছু স্ট্রিট ফুড দিয়ে আগে শুরু করি। ত্রিপুরার ফুচকার কথা অবশ্যই আমরা জানি, কিন্তু তার পাশাপাশি মোমো, ইদানিংকালে যদি দেখি মোমো কিন্তু একটা বিশেষ জায়গা করে নিয়েছে স্ট্রিট ফুডের মধ্যে। যে কোনো জায়গাতেই, সেটা সিটি সেন্টারের সামনেই হোক বা গুর্খা বস্তিতেই হোক, সেই জায়গাতে মোমো আলাদা একটা জায়গা করেছে। তিব্বতে উৎস এই খাবার এখন উত্তর পূর্ব ভারতের অন্যতম জনপ্রিয় স্ট্রিট ফুড। ময়দার পাতলা আবরণ, তার মধ্যে সবজি বা মাংসের পুর ভরে ভাপে সেদ্ধ করা হয়, ঝাল লাল চাটনির সঙ্গে পরিবেশন করা হয়, এবং তার পাশাপাশি সেখানে স্যুপও কিন্তু দেওয়া হয়। এই বিষয়গুলো আমাদের প্রত্যেকের একেবারে জিভে জল আনার মতো। ত্রিপুরা চাউমিনের কথা যদি বলি, চীনা নুডলস সবজি এবং মশলা দিয়ে তৈরি করা হয় চাউমিন, বিশেষ করে তরুণদের কাছে অত্যন্ত জনপ্রিয়। সন্ধ্যের আড্ডায় এটি একটি পরিচিত খাবার ত্রিপুরা রাজ্যে। ত্রিপুরার আরও কিছু স্ট্রিট ফুড কিন্তু রয়েছে শ্রোতা বন্ধু, যেমনটা আমি ওয়াহান মোসডেংয়ের কথা বলছিলাম সেখানে, এবং তার পাশাপাশি চিকেন ভর্তা, একই রকমভাবে সেগুলোকে সেদ্ধ করে বিভিন্ন মশলা এবং বিশেষ করে একটু লঙ্কা মাখিয়ে, পেঁয়াজ মাখিয়ে এগুলোকে করা হয়, এবং তার পাশাপাশি থাকে রুটি। এবং অবশ্যই আরও একটা বিষয় যেটা আরও একটা জনপ্রিয় খাবার, বাঙ্গুই, বাঙ্গুই চিকেন ভর্তা, বাঙ্গুই ওয়াহান মোসডেং, এইগুলো কিন্তু অত্যন্ত জনপ্রিয়। বাঙ্গুই বিশেষ করে আঠা জাতীয় যে বিন্নি চাল হয়, বিন্নি চাল দিয়ে আমরা বানাতে পারি, সেই বিন্নি চালের বাঙ্গুই এবং তার পাশাপাশি ওয়াহান মোসডেং একেবারেই হেলদি হয় অনেকটাই, কারণ পুরোটাই সেদ্ধ জিনিস সেটা, বিশেষ করে বেশি তেল বা মশলা সেখানে ব্যবহার হয় না, সেটা যেরকমভাবে রয়েছে। একই রকমভাবে ইদানিংকালে ত্রিপুরা রাজ্যের কথা যদি বলি, জনপ্রিয় কিন্তু হয়েছে ডিম কেক এবং হালিম, সিটি সেন্টারের সামনে অবশ্যই পাওয়া যায়, আপনারা অনেকেই হয়তো খেয়েছেন। শ্রোতা বন্ধু, ফোন করুন 0381-232-6253, এই নম্বরে ফোন করে জানান আপনার পছন্দের স্ট্রিট ফুড কোনটা। নমস্কার বন্ধু, কে রয়েছেন?
1: হ্যালো, নমস্কার, আমি সাহেবপুর থেকে কিশোর কুমার আচার্য।
0: নমস্কার কিশোরবাবু, বলুন।
1: হ্যাঁ, বলছিলাম কি এই যে ফাস্ট ফুড, স্ট্রিট ফুড, মানে আমার সবচেয়ে আগরতলাতে যতই খাবার হোক, ফাস্ট ফুডের ভিতরে সেরা খাবার হচ্ছে আমার পুরি পরোটা তরকারি।
0: আচ্ছা, পরোটা তরকারি হচ্ছে একেবারে আপনার পছন্দের খাবার?
1: মানে বেস্ট, মানে বেটার, মানে বেস্ট দেন, এটা এটা সবচেয়ে ভালো খাবার আর কি, আমার মনে করি আর কি। আর অন্যান্য যে খাবারগুলো আছে এতে গ্যাসের প্রবলেমে, মানে প্রবলেম হয় আর কি।
0: আচ্ছা, তো আপনার পছন্দ একেবারে হচ্ছে এই পরোটা তরকারি?
1: প্রিয়, সবচেয়ে প্রিয় খাবার, সবচেয়ে প্রিয় বেটার বেটার খাবার আর কি, আমি মনে করি এটাই ক্ষুধা নিবারণ করে। এছাড়া আর হচ্ছে চাট, এই যে চাটটা হয়, চাটটা খুব দারুণ হয়।
0: একদম,
1: টক ঝাল, টক ঝাল মিষ্টির একটা কম্বিনেশন, দারুণ খাবার হয়।
0: বাহ, অসাধারণ ব্যাপার। আপনি কোন দোকানে খেতে পছন্দ করেন এই পরোটা তরকারি এবং চাট?
1: পরোটা তরকারি সবচেয়ে ভালো লাগে যখন যে সমস্ত, মানে ওই যে পেঁয়াজ, যেখানে পেঁয়াজ, লবণ, কাঁচামরিচ পাওয়া যায় সেই দোকানে,
0: যেখানে পেঁয়াজ, লঙ্কা এবং কাঁচামরিচ এবং পেঁয়াজ যেখানে পাওয়া যায় সেই দোকানটাতেই আপনার পছন্দ?
1: লঙ্কা, কাঁচামরিচ, লবণ, হ্যাঁ, যে দোকানে পাওয়া যায়। নিরামিষ দোকানে এইসব পরোটা তরকারি খাই না, কারণ সব দোকানে পেঁয়াজ তো রাখে না, কারণ
0: পেঁয়াজ তো রাখে না, নিরামিষ দোকানে পেঁয়াজের ব্যবহারটা হয় না।
1: তবে আমি ওই ওই ওই সব হোটেল টোটেল থেকে টিফিনটা করি আর কি, মানে ভালো লাগে আমার।
0: বাহ, দারুণ। তো কোন সময় মূলত?

0: যদি বলি দিনের কোন সময় আপনি এই টিফিনটা করেন, পরোটা তরকারি খান?
1: পরোটা তরকারি ধরুন না বিকেলবেলা, বিকেলবেলা তো বাড়িতে আর কেউ টিফিন করে দেবে না। বিকেলবেলায় টিফিনটা ভালো লাগে আর কি, বিকেলবেলা ঘুরতে পারলাম সারাদিন কাজে, যেদিন কাজে না যাই সেদিন বাড়িতে থেকে মর্জি হলো বিকেলে একটা টিফিন করি হালকা, মাঠে একটু দৌড়াদৌড়ি বন্ধুদের সাথে আড্ডা মারা, তারপরে মনে করি বাড়ি যাওয়ার আগে একটু টিফিন করিনি, কারণ সন্ধ্যার সময় বিকেলে বিকেলে গেলে মন মতো টিফিন হবে এটা তো আর হবে না। এই দোকানটা সবসময় আমার মানে বাধা, যে দোকানে সবচেয়ে স্বাদ হয় তো এই দোকানটাই বেছে নিই আর কি। সব দোকানে একবার ট্রাই করি, সবচেয়ে যেটা স্বাদ হয় যে দোকানে স্বাদ হয় সেই দোকানটা। কিন্তু এখন একটা কনফার্ম আমার দোকান হয়ে গেছে, আমার পুরাতন আগরতলায় বাজারে চোদ্দটা মন্দিরের পাশে একটা দোকান আছে, খুব সুন্দর টিফিন হয়, সেখানে পেঁয়াজ লঙ্কা সবকিছু পাওয়া যায়। দোকানটার নাম হচ্ছে আবার খাবো।
0: আবার খাবো, আচ্ছা বাহ, দারুণ ব্যাপার। অসংখ্য ধন্যবাদ কিশোর বাবু ফোন করার জন্য, আপনার অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। শ্রোতা বন্ধু, একটা জিনিস কিন্তু লক্ষ্য করুন, খুব ভালো কিন্তু হচ্ছে, আমরা যারা এই ভোজনবিলাসী রয়েছি, যারা খেতে ভালোবাসি, বিশেষ করে স্ট্রিট ফুড খেতে যারা ভালোবাসি, তাদের জন্য আজকের এই অনুষ্ঠান কিন্তু একেবারে ডাইরেক্টরি সেট আপ করার মতো বিষয় হয়ে গেছে। এখন অনেক জায়গাতেই আছে, আজকে সোশ্যাল মিডিয়ার মানে দৌলতে আমরা অনেক ছোটোখাটো দোকানেরও কিন্তু খবর পেয়ে যাই, যারা ফুড ইনফ্লুয়েন্সার্সরা রয়েছেন তাদের অনেক ভিডিওজ হোক বা বন্ধুদের থেকে শুনেই হোক, সেখানে অনেক ছোটোখাটো দোকান হোক হয়তো নতুন খুলেছে এমন দোকানেরও কিন্তু খবর আমরা পেয়ে যাই, আমাদের কাছে চলে আসে সেই খবর। কিন্তু আজকের এই অনুষ্ঠানে যারাই ভুল করছেন তাদের কাছেই অনুরোধ অবশ্যই থাকবে যে আপনার পছন্দের যে খাবারটা আপনি কোথা থেকে খেতে পছন্দ করেন আমাদের সাথেও কিন্তু ভাগ করতে হবে। আমরাও কিন্তু যারা শ্রোতা বন্ধুরা শুনছেন তারা যেরকমভাবে যাবেন আমি নিজেও কিন্তু সেখানে যাব, তাই অবশ্যই আপনাদের থেকে জানবো আপনাদের পছন্দের খাবার কোনটা এবং তার পাশাপাশি সেই খাবারটা কোথায় পাওয়া যায়। শ্রোতা বন্ধু রয়েছেন, নমস্কার বন্ধু, কে রয়েছেন?
2: হ্যালো,
0: নমস্কার, কে রয়েছেন বন্ধু?
2: শুভ সন্ধ্যা ভাই, আমি যমুনা বলছিলাম।
0: শুভ সন্ধ্যা যমুনা ম্যাডাম, বলুন।
2: আমার ম্যাডাম করতে গেল, বুঝলো না কিছু, আমি ম্যাডাম ভালোবাসি না ভাই।
0: আচ্ছা বলুন,
2: তুমি বলছিলে না, দেখো আমার প্রথমত কথা জানো আমি এগুলা ভালোবাসি না, ছোট থেকে ভালোবাসি না।
0: আচ্ছা বাহ,
2: কিন্তু ভালোবাসি না বললো আবার ওই যে বলে না নাক তো একটা জিনিস সবার আগে চলে যায় না,
0: সেই
2: শুধু
0: পরোটা মানে সেটা কি চা দিয়ে খেতেন না মিষ্টি দিয়ে খেতেন?
2: চা দিয়ে ভালোবাসি।
0: বাহ দারুন দারুন দারুন।
2: আর আমার সকালবেলা ঘুম থেকে উঠে এক কাপ চা লাগবেই, এটা আমার মোস্ট ইম্পর্টেন্ট ছিল ছোটবেলায়, এখন না হলো হয় হলো হয় চলে। আর এখন যদি তুমি বলো, বলো যদি তুমি কি ভালোবাসো, তাহলে আমি বলবো আমার চপটা ভালো লাগে, আমার বাবার আমি চপটা ভালোবাসি। আর যদি ধরো বিশেষ যদি মানে হয় চাট হয় না, চাটটা ভালোবাসি। আর একসময় ফুচকা খেতাম বাইরে, কিন্তু ফুচকাটা সবাই এরকম ভাবে অন্য সময় কিছু কথা বলে যে খাওয়া হয় না,
0: সম্ভব হয় না, তাই তো?
2: না, এই কারণে অন্য সময় কি হয় জানো তো, যখন ইচ্ছে হয় তখন ঘরে বানিয়ে নি, ঘরে বানিয়ে হলে
0: সবাই মিলে
2: খাওয়া যায়, এটা করি ভাই।
0: অসংখ্য ধন্যবাদ যমুনা দেবী ফোন করার জন্য, অসংখ্য ধন্যবাদ। শ্রোতা বন্ধু আপনারা শুনছেন 101.6 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে FM উচ্চকান্ত, আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে অর্ণব। এবং শ্রোতা বন্ধু আজ রাতের এই পর্বে আমরা কথা বলছি সুস্বাদু স্ট্রিট ফুড নিয়ে, আপনার পছন্দের স্ট্রিট ফুড কোনটা সেটা অবশ্যই জানান আমাকে। শ্রোতা বন্ধু চলুন তাহলে আরও একখানা গান শুনি, কুলি ছায়াছবি থেকে করিশ্মা কাপুর এবং গোবিন্দার অভিনীত এই গানটাতেও একটা স্ট্রিট ফুডের মেনশন রয়েছে। এই গানটা শুনুন এবং তারপর ফোন করে জানান এই স্ট্রিট ফুড যেটা মেনশন রয়েছে এই গানে সেটা কতজন খেয়েছেন এবং কতজনের ভালো লাগে।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে। জয়ন্ত, আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে অর্ণব, এবং আজ রাতের আজকের এই পর্বে আমরা কথা বলছি স্ট্রিট ফুড নিয়ে। আপনার পছন্দের স্ট্রিট ফুড কোনটা, কেন ভাল লাগে সেই স্ট্রিট ফুড, এবং আপনার পছন্দের দোকান কোনটা যেখান থেকে আপনি এই স্ট্রিট ফুডটা খান প্রতিনিয়ত, সেটাও কিন্তু অবশ্যই জানাবেন। ফোন করুন 0381-232-6253 এই নম্বরে। শ্রোতা বন্ধু, ফুচকার কথা আমরা অনেকেই কিন্তু শুনেছি। কলকাতার ফুচকার কথা যদি বলি, ত্রিপুরার ফুচকা একই রকমের, বাঙালির একেবারে আবেগ বলা চলে এই ফুচকা। ময়দা বা সুজির তৈরি ছোট গোলাকার খোলের মধ্যে মশলাদার আলু, ছোলা, ধনে পাতা এবং বিশেষ মশলা ভরে তেঁতুলের টক ঝাল জল দিয়ে এই ফুচকা পরিবেশন করা হয়। ফুচকার স্বাদের মূল আকর্ষণ তার টক ঝাল ও মশলার অসাধারণ সমন্বয়। কলকাতার অলিগলি থেকে শুরু করে ত্রিপুরার অলিগলি, প্রত্যেক জায়গাতেই ফুচকার জনপ্রিয়তা একেবারে তুঙ্গে। এবং তার পাশাপাশি এবার কলকাতার কথা যদি বলি, কলকাতার ঝালমুড়ি, ঝালমুড়ি কিন্তু কলকাতার একটা বিশেষ আকর্ষণ অবশ্যই। মুড়ি, সর্ষের তেল, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ধনে পাতা, ভাজা বাদাম এবং বিভিন্ন মশলার মিশ্রণে তৈরি করা হয় এই ঝালমুড়ি। ট্রেন যাত্রা, বিকেলের আড্ডা কিংবা ফুটবল ম্যাচ, যাই হোক না কেন, ঝালমুড়ি যেন বাঙালির নিত্য সঙ্গী। এবং অবশ্যই ঝালমুড়ি ইদানিংকালে অনেকটাই ট্রেন্ডে।

0: রয়েছে শ্রোতা বন্ধু। কলকাতার কাঠি রোলের কথাও কিন্তু একেবারে বাদ যাবে না। পরোটা বা রুটির মধ্যে কাবাব, পেঁয়াজ, বিভিন্ন ধরনের সস হতে পারে, টমেটো কেচাপ হতে পারে বা অন্যান্য ধরনের চিলি সস হতে পারে, সেগুলো দিয়ে বিভিন্ন মশলা দিয়ে কাঠি রোল তৈরি করা হয়। 1930-এর দশকে কলকাতার নিজামস রেস্টুরেন্টের সূচনা হয়েছিল এই কাঠি রোলের, এমনটাই কিন্তু জানা যায়। আজ গোটা বিশ্বে একটি অন্যতম জনপ্রিয় ভারতীয় স্ট্রিট ফুড এই কাঠি রোল। তারপর আমরা চাটের কথা বলছিলাম শ্রোতা বন্ধু, দিল্লির চাট, বিশেষ করে যদি দিল্লির চাটের কথা বলি, এক ধরনের টক ঝাল মিষ্টি স্বাদের খাবার। আলু পাপড়ি, দই, তেঁতুলের চাটনি, ধনে পাতার চাটনি ও বিভিন্ন মশলার মিশ্রণে তৈরি করা হয় এই খাবার, এবং খাদ্য সংস্কৃতির অন্যতম পরিচয় কিন্তু এই চাট। শ্রোতা বন্ধু রয়েছেন, শ্রোতা বন্ধু নমস্কার। বন্ধু কে রয়েছেন? একদম নিশ্চয়ই, সেগুলোর কথা আমি বলেছি, আপনার কোনটা ভালো লাগে?
1: আমার তো বাঙ্গুই আর ভর্তা সবই ভালো লাগে। মোমো।
0: বাহ, সব থেকে বেশি কোনটা ভালো লাগে আর কোন কোন দোকান থেকে আপনি খান সেটা, সেটাও কিন্তু আমাদের আজকে জানতে হবে।
1: মোমো খাই, হ্যাঁ মোমো খাই, গোরখাবস্তিতে একটা দোকান আছে আমাদের দিদির দোকান, ওই দোকান থেকে মোমো খাই।
0: মোমো আপনি গোরখাবস্তি থেকে খান?
1: হ্যাঁ, মোমো যদি খাই আমি ওই দোকান থেকেই খাই।
0: বাহ,
1: আর বাঙ্গুই তো নিজের বাড়িতেই বানাই, তো সেটা দোকানে খেতে হয় না। আর যদি এগুলো খাই তাহলে তো ওই সূর্য চৌমনি ওই দিক থেকে। আর ডিম সিদ্ধ আমি দুবার খেয়েছি, মানে ডিম সিদ্ধ তো ঘরে বানিয়ে খাই, কিন্তু ওখানে খেলে টেস্ট আলাদা হয়। ওই যে সূর্য চৌমনি একটা দোকান বয় না, ওনার ডিম সিদ্ধটাই আলাদা। আর চপ হলো সেরা, এই যে কাঁসারিপট্টির
0: সেটাও দারুন দারুন লেগেছে আপনার?
1: হ্যাঁ দারুন লেগেছে,
0: দারুন, অসংখ্য ধন্যবাদ।
1: হলো ফিশ ফ্রাই, এই হারদন সংঘ পার্কটার পাশে একটা ফিশ ফ্রাই বসে, ফিশ ফ্রাই অনেক কিছু ফ্রাই বিক্রি করে উনি, ফিশ ফ্রাই
0: আপনি খান না, আপনাকে নিয়ে যায় তখন আপনি, বুঝে গেলাম ব্যাপারটা। কিন্তু অসংখ্য ধন্যবাদ নমিতা ম্যাডাম, এত এত কিছু ইনফরমেশন আমাদের আজকে দেওয়ার জন্য, এত কিছু আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ নমিতা ম্যাডাম। শ্রোতা বন্ধু আপনারা শুনছেন 101.6 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে FM উজ্জয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে অর্ণব, এবং আর খুব বেশি সময় কিন্তু আপনাদের সাথে নেই শ্রোতা বন্ধু। শ্রোতা বন্ধু ফোন করুন 0381-232-6253 এই নম্বরে, এবং অবশ্যই জানান আপনার পছন্দের স্ট্রিট ফুড কোনটা, এবং অবশ্যই তার পাশাপাশি জানাতে হবে আপনি কোথায় বা কোন দোকানে এই স্ট্রিট ফুড খেতে পছন্দ করেন। শ্রোতা বন্ধু রয়েছেন, নমস্কার। শ্রোতা বন্ধু কে রয়েছেন? নমস্কার, কে রয়েছেন, কে রয়েছেন শ্রোতা বন্ধু?
2: হ্যালো,
0: নমস্কার, শুনতে পাচ্ছি, বলুন।
2: হ্যাঁ নমস্কার, আমি কৃষ্ণনগর থেকে মীনা দেবর্মা বলছি। হ্যাঁ
0: মীনা দেবর্মা, বলুন মীনা ম্যাডাম।
2: মীনা, হ্যাঁ। তারপরে এমনিতে তো সবকিছু মোটামুটি ভালো লাগে, তবে ফুচকাটা বেশি ভালো লাগে। তারপরে এখানে সঙ্গে সস দেওয়া হয়, স্যালাড দেওয়া হয়, আর এদিকে আপনার মোমোটা আমার খুব পছন্দ। হ্যাঁ
0: সেটা কি এই দোকানটারই, আপনি যেটা বলেছেন পপকর্ন দোকান সেটারই পছন্দ মোমো?
2: হ্যাঁ হ্যাঁ, এটা খুব ভালো লাগে। আর মোমোটা আমার ভালো লাগে জন্য যেটা তেল মশলা ছাড়া আর কি সিদ্ধ।
0: বাহ সত্যি,
2: আর অন্যান্য কিছু পাওয়া যায়, লেগ পিস পিস সব কিছু পাওয়া যায়। এই আর কি বললাম।
0: অসংখ্য ধন্যবাদ মীনা ম্যাডাম ফোন করার জন্য, অসংখ্য ধন্যবাদ। সত্যি শ্রোতা বন্ধু, আজ যে হারে আগরতলা শহরের অলি গলির

0: খবর আমরা পেয়ে যাচ্ছি বিভিন্ন জায়গা থেকে, সেটা কিন্তু যারা ফোন করছেন তাদেরকে একটা ধন্যবাদ দিতেই হয়। আপনারা নিজেরা ভোজন বিলাসী অবশ্যই খাবার খেতে ভালোবাসেন, স্ট্রিট ফুড খেতে ভালোবাসেন বিশেষ করে, এবং সেই জায়গাতে আমাদেরও খাবারের ব্যবস্থা কিন্তু আপনারা করে দিচ্ছেন। অসংখ্য ধন্যবাদ যারা এই ফোন করছেন। শ্রোতা বন্ধু, আপনারাও ফোন করুন 0381-232-6253 এই নম্বরে। শ্রোতা বন্ধু, স্ট্রিট ফুড শুধুমাত্র ভারতবর্ষেই নয়, গোটা বিশ্ব জুড়ে কিন্তু এই স্ট্রিট ফুডের আলাদা একটা রমরমা রয়েছে। শ্রোতা বন্ধু, এবারে আমরা যদি একটু দেশের বাইরে একটু বেরিয়ে যাই, সেখানে দেখব ভিয়েতনামের বানমি। ফরাসি এই জায়গাতে প্রভাব থেকে এই জন্ম নিয়েছে বানমি। ফরাসি ব্যাকেটের মধ্যে মাংস, শাকসবজি, ধনে পাতা এবং বিশেষ সস সেখানে ভরে তৈরি করা হয় স্যান্ডউইচের মতো জিনিসটি আজ বিশ্বের অন্যতম বিখ্যাত স্ট্রিট ফুড। সিঙ্গাপুরের সাথে কাঠিতে গাঁথা মাংস কয়লার আগুনে ধীরে ধীরে গ্রিল করে তৈরি করা হয় এই সাথে। এই সঙ্গে পরিবেশন করা হয় চীনাবাদামের সস, যা এই খাবারকে এক অনন্য স্বাদ দেয়। ইন্দোনেশিয়ার মার্তাবাক, এটি এক ধরনের স্টাফড প্যানকেক। মিষ্টি মার্তাবেক চকলেট, পনির বা বাদাম ব্যবহার করা হয়, আর নোনতা মার্তাবেকে মাংস, ডিম ও মশলা থাকে। শ্রোতা বন্ধু, বিশ্বের বিভিন্ন জায়গাতেও কিন্তু এরকমের খাবার রয়েছে। শ্রোতা বন্ধু, ত্রিপুরা রাজ্যের বাইরের কথা যদি বলি, পশ্চিমবঙ্গের কথা হচ্ছিল দার্জিলিং। দার্জিলিং একবার ঘুরতে গিয়ে আমি সেখানে আলু মিমি বলে একটা স্ট্রিট ফুড খেয়েছিলাম। একেবারেই সিম্পল একটা জিনিস। আমরা ছোট যে ওয়াই বলে একটা নুডলসের প্যাকেট পাওয়া যায় 5 টাকা করে, সেই নুডলসটাকে আমরা রান্না করেও খেতে পারি। জেনারেলি নুডলস কিন্তু রান্না করেই খায়, কিন্তু ইঞ্জিনিউটি হচ্ছে সেই দার্জিলিংয়ের এই ও আলু মিমির, সেই নুডলটাকে প্যাকেটের মধ্যেই সার্ভ কীভাবে করা হয় আমি বলছি, প্যাকেটের মধ্যেই সেটাকে একেবারে গুঁড়িয়ে ফেলা হয় উপর থেকে চাপ দিয়ে, তারপর সেই প্যাকেটটাকে কেটে সেই প্যাকেটটার মধ্যে আলুর স্যুপ দেওয়া হয়। আলুর স্যুপ ঢালা হয়, সেটা সেই নুডলসের সঙ্গে মিশে গেল, একটা ক্রিস্পি ভাব চলে এলো। তারপর সেখানে তার উপরে ভুজিয়া দেওয়া হয়, সেই ভুজিয়াগুলো এবং তার পাশাপাশি নিচের যে ক্রিস্পি নুডলসগুলো রয়েছে সেগুলো মিশে এক অসাধারণ টেস্ট হয়। এবং বিশেষ করে দার্জিলিংয়ের মতো ঠান্ডা জায়গাতে সেই গরম স্যুপ এবং তার পাশাপাশি সেই ট্যাঙ্গি একটা ফ্লেভার আসে মুখে, সেটা কিন্তু অসাধারণ লাগে। আপনারা কারা কারা খেয়েছেন এই আলু মিমি জানাবেন অবশ্যই। শ্রোতা বন্ধুরা ফোন করুন 0381-232-6253 এই নম্বরে। আজ রাতের আজকের বিষয় স্ট্রিট ফুড। নমস্কার বন্ধু, কে রয়েছেন?
1: নমস্কার, আমি বাবলি দে বলছি পেলেস কম্পাউন্ড থেকে।
0: নমস্কার বাবলি ম্যাডাম, বলুন।
1: দারুণ বিষয়, দারুণ স্ট্রিট ফুড বা রাস্তার খাবার। আমাদের সময় ছিল পোস্টফিস চৌমনিতে ডালের বড়া বিক্রি করতে 1 টাকায় 10টা।
0: বাহ, 1 টাকায় 10টা?
1: 1 টাকায় 10টা, এখন উনি নেই।
0: যারা শুনছে আপনার কথা এই মুহূর্তে তারা প্রত্যেকে ভিমরে খেয়েছে, 1 টাকায় জিনিস পাওয়া যাচ্ছে সেটা একটা বিশেষ ব্যাপার। আমরা হয়তো বলি ম্যাডাম আপনার কানেকশনটা ডিস্টার্ব করছে। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো, না কানেকশনটা ঠিক ভাবে শুনতে পারছি না বাবলি ম্যাডামের কথা। বাবলি ম্যাডাম আবারও আপনি চেষ্টা করবেন। কিন্তু আপনি যেটা বললেন যে পোস্ট অফিস চৌমুহনিতে 1 টাকা দিয়ে 10টা ডালের বড়া, মানে যারাই এই জেনারেশনে রয়েছেন এবং জেনজি যারা রয়েছেন তারা তো একেবারে ভিমরি খেয়েছেন আমি একেবারেই শিওর। কারণ 1 টাকা দিয়ে কোনো জিনিস পাওয়া যায় সেটা একটা বিশাল ব্যাপার, এবং 1 টাকা দিয়ে ডালের বড়া 10টা পাওয়া যায় সেটা আমাদের অন্তত কল্পনার বাইরে। সে যাই হোক, বাবলি ম্যাডাম আবারও চেষ্টা করবেন হয়তোবা। এবং তিনি মন্টুর চপের কথা বলছিলেন, ত্রিপুরা রাজ্যের মানুষের কাছে বিশেষ করে আগরতলা শহরে যারা থাকেন তাদের জন্য এই মন্টুর চপ, কিন্তু মন্টুর চপ অবশ্যই একটা লেজেন্ডারি ব্যাপার। মন্টুর বিরিয়ানিও একই রকমভাবে লেজেন্ডারি ব্যাপার।

0: আর যাই হোক, শুনবো শ্রোতা বন্ধুদের কথা। নমস্কার বন্ধু, কে রয়েছেন?
1: হ্যালো,
0: নমস্কার।
1: হ্যাঁ নমস্কার দাদা ভাই।
0: নমস্কার, কে রয়েছেন বন্ধু?
1: হ্যাঁ আমি পশ্চিমবঙ্গ রাজ্যের বোলপুর বীরভূম থেকে অম্বিকা মণ্ডল বলি।
0: নমস্কার অম্বিকা ম্যাডাম, বলুন।
1: হ্যাঁ দেখুন, আজকে খুব লোভনীয় একটা বিষয় দিয়েছেন, প্রত্যেকের কথা শুনছি তো সত্যি। হ্যাঁ বিশ্বজিৎ দাদা ভাই যে কথাটা বললেন, রাতের ঘুম উড়ে যাচ্ছে একদম, জিভে জল আনা সব খাবারের সব নাম, আর তার মধ্যে কলকাতা আমি অনেকবার গেছি এবং কলকাতার ফুচকা ঝালমুড়ি সবকিছুই আমি খেয়েছি। ওখানকার আরো অনেক কিছু স্পেশাল স্পেশাল খাবার আছে, সেগুলোও আমি খেয়েছি। তো সত্যিই তাই, হ্যাঁ আমাদের এখানে বোলপুরেও তাই। রাস্তাতে যেদিনই মার্কেটে বেরোই বা কেনাকাটার জন্য কিছুর জন্য একটু বাজারে, বা কোনো কাজ না থাকলেও শুধুমাত্র ফুচকা মোমো এই সমস্ত খাওয়ার জন্যও মাঝে মাঝে বেরিয়ে পড়ি। তো সেগুলো তো
0: বোলপুরে কি কি স্ট্রিট ফুড রয়েছে এবং ইউনিক কিছু রয়েছে কি স্ট্রিট ফুড?
1: ইউনিক বলতে হ্যাঁ বলি, একজন দাদা ভাইয়ের বিকালের দিকে মানে দুপুরের পর করে একটা পকোড়া, ডাল বাটার পকোড়া, ওইটার সঙ্গে যে চাটনিটা দেয় ধনে পাতা, এত সুন্দর অসাধারণ লাগে খেতে। আর একদম সেই মার্বেলের গুলির মতন ছোট্ট ছোট্ট বানায়,
0: হ্যাঁ
1: আর গরম গরম ওইটা খেতে এত ভালো লাগে। ওই ডাল বাটার পকোড়াটা খুব সুন্দর বানায় ওই দাদা ভাই। হ্যাঁ মাঝে মাঝে বিকাল বেলায় আমরা প্রায় ওইটা বাড়িতে নিয়ে আসি, কিংবা রাস্তাতেও দাঁড়িয়েও অনেক সময় খাই। আবার আমার হাজবেন্ড বাজার গেলে ওটা নিয়ে আসে, সন্ধ্যার সময় আমরা চা দিয়েও এটা খাই, মানে খুব সুন্দর খেতে এটা। আপনাকে এবং আগরতলার সমস্ত মানুষকে আমি এটা খাওয়ার জন্য আমন্ত্রণ জানালাম।
0: বাহ, অসংখ্য ধন্যবাদ অম্বিকা ম্যাডাম, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য।
1: ভালো থাকবেন।
0: ধন্যবাদ, ভালো থাকবেন আপনিও। শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM উচ্চয়ন। তো আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে অর্ণব, এবং আজ রাতের আজকেরই পর্বে খুব মজার একটা বিষয়, খুব সুস্বাদু একটা বিষয় নিয়ে আমরা কথা বলছি। আমরা কথা বলছি ফাস্ট ফুড বা স্ট্রিট ফুড নিয়ে। স্ট্রিট ফুড, রাস্তার খাবার, আপনার পছন্দের স্ট্রিট ফুড কি রয়েছে, কোথায় গিয়ে খান আপনি সেই স্ট্রিট ফুড, ইউনিক কোনো স্ট্রিট ফুড কি আপনি খেয়েছেন, যদি খেয়ে থাকেন আমাদের সঙ্গে ভাগ করে নিন। ফোন করুন 0381-232-6253 এই নম্বরে। শ্রোতা বন্ধু, একজন বলছিলেন, নমিতা ম্যাডাম বলছিলেন, কাশারিপট্টিতে যে চপ পাওয়া যায়, সেই চপের একটা বিশেষ বিষয় হচ্ছে কাসুন্দি দিয়ে সেখানে চপ দেওয়া হয়। অন্যান্য জায়গাতে অবশ্যই আমরা প্রত্যেকে জানি সেখানে চিলি সস বা কেচাপ দিয়ে চপ সার্ভ করা হয়, কিন্তু সেখানে বহু বহু বছর ধরে সেখানে কাশারিপট্টিতে কাসুন্দি দিয়ে চপ সার্ভ করা হয়। উদয়পুরের আরও একটা বিশেষ বিষয় কিন্তু রয়েছে, আপনারা কেউ যদি উদয়পুরের থেকে থাকেন শ্রোতা বন্ধু অবশ্যই জানবেন, যে আমি খুব যদি ভুল করে না থাকি ব্রিটিশের চপ বলা হয়, সেই ব্রিটিশের চপও কিন্তু অত্যন্ত জনপ্রিয় সেই উদয়পুর শহরে। তাই আপনারা কোথায় এরকম ইউনিক কিছু স্ট্রিট ফুড খেয়েছেন সেটা জানান অবশ্যই, এবং অনেক দিনের যে একটা সময়ে গিয়ে বিভিন্ন জেনারেশনের মানুষ একই স্ট্রিট ফুড খেয়েছেন, এক জায়গা থেকে খেয়েছেন, সেটা একটা লিজেন্ডের পর্যায়ে চলে যায়, সেই রকম কোন দোকান থেকে আপনি খেয়েছেন, আপনার কেমন লেগেছে সেটাও জানাতে ভুলবেন না। ফোন করুন 0381-232-6253 এই নম্বরে। শ্রোতা বন্ধু রয়েছেন, নমস্কার বন্ধু, কে রয়েছেন?
2: নমস্কার, আমি প্রশান্ত বলছি আগরতলা থেকে।
0: নমস্কার প্রশান্ত বাবু, বলুন।
2: হ্যাঁ নমস্কার, বলছিলাম যে আপনি যা যা খাবারের কথা বলছেন না, ফাস্ট ফুড আমি পেটের সমস্যার জন্য খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিলাম, কিন্তু আমার কাল থেকে শুরু করতে হবে। গ্যাসের ট্যাবলেট যাই হোক, যেটাই খেয়ে হোক, কিছু তো খেতে হবে।
0: যাই হোক
2: আমার পছন্দ, হ্যাঁ আমার যাই হোক আমার পছন্দের খাবার তো ছিল একটা সময় পর্ক ভর্তা আর রুটি।
0: ওকে, পর্ক ভর্তা আর রুটি,
2: এই যে এই যে ভগবান ঠাকুর চৌমুনির দোকানগুলো ছিল ওই জায়গা থেকে খেতাম, যখন খেতাম ধরুন একসাথে 150-200 টাকা খেয়ে নিতাম,
0: ওরে বাস,
2: তখন কোয়ান্টিটিও বেশি দিত,
0: কোয়ান্টিটিও বেশি দিত, এখনকার মতো 150 টাকার জিনিস না, তখন অনেকটাই বেশি দিত, সেটাই আমি বলতে যাচ্ছিলাম,
2: অনেকটাই দিত, কম্পিটিশনও তো আমাদের বন্ধুদের মধ্যে।
0: বাহ, দেড়শো টাকার আপনি ভর্তা।

0: ভাই এসে খেতেন, মানে অনেকটাই খেতেন।
1: অনেকটাই অনেকটাই কম্পিটিশন হয়ে যেত, তখন তো আবার রাতের বেলা এসে বাড়িতে ভাতও খেতে পারতাম, এখন তো একটু বাইরে কিছু খেলে আর খেতে পারিনি সেই জন্য। কিন্তু যাই হোক, কিছু খাবারের কথা আমাদের শ্রোতা বন্ধুরা যারা ছিলেন ওরা বললেন, পাশাপাশি আপনিও কিছু বললেন, তো সেটা শুনে আমার ইচ্ছা হলো যে আবার খাওয়া দাওয়া শুরু করতে হবে। তাছাড়া আমি আমার প্রিয় একটা খাবারের মানে রিসেন্টলি আমি খেয়েছি একটা জায়গা, এটা হচ্ছে আপনার প্যারাডাইস চৌমুহনিতে একটা বাড়ির ভেতর থেকে একজন দিদি রুটি ভর্তা তারপর রুটি চিকেন কষা এগুলো বানান। ওই দিদির থেকে খাবার গুলো খেতে খুব মানে ভালো লাগে এবং খুব হাইজিনিক খেতে মনে হয়, এবং এখনো পর্যন্ত তো আমার খুবই প্রিয়। আশা করি আপনারা অনেকে খেয়েছেন, শ্রোতা বন্ধুরা যারা আছেন বা আপনি সহ হয়তো খেতে পারেন।
0: ঠিক ঠিক, হ্যাঁ হ্যাঁ,
1: যাক অবশ্যই এখানে যদি না খেয়ে থাকেন তাহলে একবার খেয়ে দেখবেন,
0: নিশ্চয়ই
1: খুব ভালো বানায়, খুব ভালো লাগে। এই যে আপনার আয়ুর্বেদিক হসপিটালটা আছে প্যারাডাইস
0: চৌমুহনি, তার উল্টো দিকে। ঠিক ঠিক ঠিক, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ প্রশান্ত বাবু, আপনি আপনার অভিজ্ঞতা ভাগ করে নিলেন আমাদের সাথে, অসংখ্য ধন্যবাদ। শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্টজ এফএম প্রচার তরঙ্গে এফএম উচ্চয়ন্ত। আজ আমরা সুস্বাদু বিষয় নিয়ে কথা বলছি, কথা বলছি স্ট্রিট ফুড নিয়ে। এবং প্রশান্তবাবু যেটা বললেন যে দিদির দোকান থেকে তিনি রুটি চিকেন কষা খান, অবশ্যই সেটা খুব ভালো একটা দোকান। এবং এখানের কথা যদি বলি, আমরা প্যারাডাইস চৌমুহনির কথা যদি বলি, সেখানেও কিন্তু রয়েছে উল্টো দিকে আরও আরও কিছু দোকান যেখানে পাওয়া যায় স্যান্ডউইচ, যেখানে পাওয়া যায় চিকেন স্যালাড, এবং সেগুলোও কিন্তু হেলদির অপশন। যদি আমরা দেখি স্ট্রিট ফুড জেনারেলি আমরা খুব একটা হেলদি হয় না, কিন্তু তারপরেও কিছু কিছু জিনিস আছে যেগুলো অনেকটাই হেলদি হয় যদি আমরা একটু দেখে শুনে খেতে পারি। শ্রোতা বন্ধু, ইংল্যান্ডের ফিশ অ্যান্ড চিপস, তার কথা বলছিলাম, মচমচে ব্যাটারে মোড়ানো ভাজা মাছ এবং আলু চিপস, এই যুগলবন্দি শত বছরেরও বেশি সময় ধরে ব্রিটিশদের প্রিয় খাবার, এবং সেটা ইংল্যান্ডের একটা জনপ্রিয় স্ট্রিট ফুড। যুক্তরাষ্ট্রের হটডগ, যে হটডগ আমাদের এখানেও কিন্তু এখন রয়েছে রাস্তার ধারে হটডগের ঠেলা গাড়ি, আমেরিকার শহরগুলোতে একেবারেই পরিচিত দৃশ্য। বানের মধ্যে সসেজ, সরিষার সস, কেচাপ ও পেঁয়াজ দিয়ে পরিবেশন করা হয় এই হটডগ। ব্রাজিলের দিকে যদি আমরা যাই, ব্রাজিলের আকার আছে কালো মটরশুঁটি দিয়ে তৈরি ভাজা বলের মধ্যে চিংড়ি ও মশলাদার পুর ভরা হয়। আফ্রিকান সংস্কৃতির প্রভাব এই খাবারে কিন্তু একেবারেই স্পষ্ট রয়েছে। শ্রোতা বন্ধু, বিশ্বের সবথেকে জনপ্রিয় স্ট্রিট ফুড যদি বলা হয়, সেটা একটা গবেষণা দেখা গেছে যে টাকো, কাবাব, ফুচকা, দোসা এবং মোমো, এগুলো হচ্ছে বিশ্বের সবথেকে জনপ্রিয় স্ট্রিট ফুডগুলোর মধ্যে অন্যতম। এবং তার পাশাপাশি স্ট্রিট ফুডের রাজধানী যদি কাউকে বলা হয়, সেটা কিন্তু ব্যাংককে বলা হয়, স্ট্রিট ফুড ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড তাকে বলা হয়। শ্রোতা বন্ধু, আপনারাও ফোন করুন 0381-232-6253 এই নম্বরে। নমস্কার বন্ধু, কে রয়েছেন?
2: হ্যালো, নমস্কার, আমি আবার আসলাম বাবলি দে।
0: হ্যাঁ বাবলি ম্যাডাম, বলুন বলুন। তখন না, বাবলি ম্যাডামের সঙ্গে কথা বলা সম্ভব হচ্ছে না কোনো কারণে। বাবলি ম্যাডামের টেলিফোন লাইনে হয়তো কোনো ডিস্টার্ব রয়েছে, তিনি ফোন করলেই সেটা আমরা রিসিভ করতে পারছি না, এবং প্রচণ্ড আওয়াজ হচ্ছে যার ফলে কথা বলা সম্ভব হচ্ছে না। বাবলি ম্যাডাম পরবর্তী সময় নিশ্চয়ই চেষ্টা করবেন। আবিয়াম, নমস্কার বন্ধু, কে রয়েছেন?
3: আমি
0: অনিমেষ দাশগুপ্ত। বলুন অনিমেষ বাবু।
3: আমি স্ট্রিট খাবার ভালোবাসি না, খাবারটা আমি ভালোবাসি আমার ঘরের ভেতরে।
0: আচ্ছা,
3: আমার ঘরের ভিতরে আপনি যেটাই বলুন সেটাই আমার ঘরে হয়, আমি যেটা বলি সেটাই।
0: আচ্ছা,
3: বলুন, সব বলুন, সিঙ্গারা বলুন, যা আছে ফাস্টফুড সব আমার ঘরে হয়, কিন্তু আমি বাইরে খাবারটা খাই না।
0: আচ্ছা, মানে আপনি আপনি যাই স্ট্রিট ফুড হয় তা আপনি বাড়িতে বলেন এবং বাড়িতে আপনার ফরমাইশ মতো সেগুলো তৈরি হয়, তাই তো?
3: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
0: বাহ, দারুণ ব্যাপার। কে তৈরি করে দেয়? কে তৈরি করে দেয়?
3: আমার মা বাবা বানাতে, মা বানায়, বিশেষ করে আমার মিসেস আর আমার মেয়ে, এগুলো মানে ঘরের ভিতরে তারা ওরা বানায় করে, তা আমরা খাই।
0: দারুণ ব্যাপার, দারুণ। কোন কোন জিনিস আপনার বিশেষ ভালো লাগে?
3: আমি সকালবেলা ঘুমোতে উঠে চা খেতে বেশি ভালোবাসি।
0: আচ্ছা,

0: আর কলকাতাতে গিয়েছিলাম, কলকাতাতে মালদাতে দই খেয়েছিলাম।
1: হুম হুম
0: হ্যাঁ মালদাতে দই খেয়েছিলাম, খুব ভালো লাগছিল এখান থেকে। হ্যাঁ আর কলকাতার রসগোল্লা আমি খেয়েছি,
1: পাঁচ রকমের রসগোল্লা দেখতে পেয়েছেন আপনি?
0: লাল, সাদা, এরপরে আমি গোলাপি কালার, সবুজ কালার, মানে একটা থেকে একটা, খুব বড় বড়। খুব আমি কলকাতা যতদিন ছিলাম ততদিন আমি খেয়েছি, রুটি দিয়ে, আটা রুটি দিয়ে আর রসগোল্লাটা খেয়েছি। আমার কাছে খুব টেস্ট লাগছে, এখনো মুখে লেগে আছে।
1: বাহ, দারুণ ব্যাপার, দারুণ দারুণ। অসংখ্য ধন্যবাদ অনিমেষ বাবু, অসংখ্য ধন্যবাদ। শ্রোতা বন্ধু, আপনাদের প্রত্যেকের অভিজ্ঞতা সত্যি একেবারে জিভে জল আনার মতো। যেমনটা অনিমেষ বাবু বললেন যে মালদা গিয়ে তিনি দই খেয়েছেন এবং রসগোল্লা, পাঁচ রকমের রসগোল্লা তিনি দেখতে পেয়েছেন, খেয়েছেন। এবং এখন কিন্তু সেই বিভিন্ন রকমের রসগোল্লা আমাদের এখানেও অ্যাভেলেবেল রয়েছেন, যেটা নর্মাল রসগোল্লা রয়েছে, চিলি রসগোল্লা রয়েছে যেটা সবুজ কালারের হয়, ম্যাঙ্গো রসগোল্লা রয়েছে, এই রকমের বিভিন্ন ধরনের রসগোল্লা কিন্তু রয়েছে। শ্রোতা বন্ধু আপনারাও জানান, ফোন করুন আমাকে 0381-232-6253 এই নম্বরে। এবং অবশ্যই ফাস্টফুড বা স্ট্রিট ফুড তার মানেই কিন্তু শুধুমাত্র যে হেলদি হতে হবে সেটা তো অবশ্যই হয়তো না, সেটা থেকে আমরা এক্সপেকটেশনও রাখি না যে সেটা হেলদি হবে, কিন্তু তারপরেও তার মধ্যে যে একটা ইমোশনাল ভ্যালু রয়েছে, একটা টেস্ট বাডকে প্লিজ করার যে ভ্যালু রয়েছে সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। শ্রোতা বন্ধু,
2: মুরগি কি বাঙ্গ হমে কোয়েল কি ভুক লগি।

0: শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM উচ্চায়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে অর্ণব, এবং রয়েছি আর খুব অল্প সময় আজ রাতের এই পর্ব নিয়ে। শ্রোতা বন্ধু, আজ রাতের আজকের এই পর্বে আমরা কথা বলছি সুস্বাদু স্ট্রিট ফুড নিয়ে। আপনাদের কি অভিজ্ঞতা রয়েছে এই স্ট্রিট ফুডকে কেন্দ্র করে জানান আমাকে। ফোন করুন 0381-232-6253 এই নম্বরে। নমস্কার বন্ধু, কে রয়েছেন? নমস্কার, কে রয়েছেন বন্ধু?
1: আমি অঙ্কিত পাল বলছি, রানীবাজার থেকে।
0: নমস্কার অঙ্কিত বাবু, বলুন।
1: বলছিলাম, আমি অনেক আগে বলতে মায়াপুর গিয়েছিলাম, ওইখানে পেয়ারা মাখা খেয়েছিলাম।
0: পেয়ারা মাখা খেয়েছিলেন? পেয়ারা মাখা,
1: পেয়ারা মাখা, পেয়ারা মাখার ভিতরে যে ওরা যে মশলাটা দেয় না, মশলাটা খেতে খুব দারুণ লেগেছে। পেয়ারা থেকে মশলাটা দিয়ে,
0: বাহ, দারুণ ব্যাপার। তো তারপর আর আর কোন জায়গাতে কি খেয়েছেন?
1: তারপরে ব্যান্ডেলে খেয়েছিলাম, মুগলাই। মুগলাই জিনিসটা, ওটার ভিতরে চিংড়ি মাছ থাকে, আরো অনেক কিছু দেয়, অনেক আগে খেয়েছিলাম।
0: হুম হুম,
1: 40 টাকা দাম। এটা খেতে বলবো কি, এত পরিমাণে ভালো লেগেছে, এখনো মুখে লেগে আছে।
0: বাহ, দারুণ ব্যাপার, অসাধারণ। অসংখ্য ধন্যবাদ অঙ্কিত বাবু ফোন করার জন্য, অসংখ্য ধন্যবাদ। শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM উচ্চায়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে অর্ণব, আর খুব অল্প সময় রয়েছে। ফোন করুন এবং জানান আপনাদের পছন্দের স্ট্রিট ফুড কোনটা রয়েছে। শ্রোতা বন্ধু, আমরা সাউথ ইন্ডিয়াতে যদি যাই এবং দক্ষিণ দিকে যদি যাই, সেখানে কিন্তু দেখব যে বিশেষ করে রাস্তায় যে জিনিসগুলো খুব ইজিলি বিক্রি হয় সেগুলো কিন্তু অনেকটা হেলদিও থাকে। ধোসা বিক্রি হচ্ছে সেখানে, বিক্রি হচ্ছে ইডলি, হচ্ছে টমেটো রাইস, কার্ড রাইস, এই সব জিনিসগুলো, ভ্যারাইটি রাইস, এই সব জিনিসগুলো কিন্তু একেবারে স্ট্রিট ফুড হিসেবে বিক্রি হচ্ছে। এবং আপনাদের একটা অভিজ্ঞতা, আমার একটা অভিজ্ঞতার কথা ভাগ করে নিই। হাইজিনটা তো অনেক সময় আমরা একটু নজরে রাখি, সবসময় হয়তো স্ট্রিট ফুডের ক্ষেত্রে আমরা পসিবল না হলেও সেটা আমরা নজরে রাখি। আমাদের যে বাড়িঘরে যে ঝাড় দেওয়া হয়, সেই নারকেল ঝাড়া যেটাকে বলা হয়, সেই ঝাঁটা দিয়ে আমরা জলের যে কোনো জিনিস সেগুলোকে আমরা ব্যবহার করি, সেই নারকেল ঝাঁটা। কিন্তু সাউথ ইন্ডিয়াতে গিয়ে সেই ঝাঁটা কিন্তু কোনোভাবেই আমরা খাবারের জিনিসে ব্যবহার করি না। সেটা নতুন ঝাঁটাই হোক বা পুরনো ঝাঁটাই হোক, সেটা কোনোভাবেই কিন্তু আমরা ব্যবহার করি না। কিন্তু সাউথ ইন্ডিয়াতে যাওয়ার পর হঠাৎ করেই একটা দোকানে আমি ধোসা খাওয়ার জন্য গিয়েছিলাম। সেই ধোসা খাওয়ার জন্য যাওয়ার পরে একজন বয়স্ক মহিলা ছিলেন, সেই মহিলা কী করলেন, তিনি এসে আমাকে দাঁড়াতে বললেন, বললেন যে আমাকে 5 মিনিট সময় দাও, আমি এক্ষুনি বানিয়ে দিচ্ছি। ওনার সামনে একটা বিশাল বড় একটা তাওয়ার মতো ছিল, সেই তাওয়াতে নিচে তিনি চুলোটা জ্বালালেন। জ্বালিয়ে প্রথমেই যেটা তিনি করলেন, সেই ঝাঁটা একটা বার করলেন, ঝাঁটা দিয়ে সেই তাওয়াটাকে ঝাড় দিলেন। সেটা দেখেই আমার তো একেবারে চক্ষু চড়ক গাছ, কারণ ঝাঁটাও কোনো দিন কোনো খাবারের পাত্রে ব্যবহার হতে পারে সেটা আমার কল্পনারও বাইরে ছিল। সেটা একটা কালচারাল শক ছিল পুরোপুরিভাবে সেটা। অর্থাৎ এই স্ট্রিট ফুডগুলো শুধুমাত্রই যে আমাদের পেট ভরে তা কিন্তু নয়, আমাদের বিভিন্ন নলেজের ক্ষেত্রেও কিন্তু অনেক কিছু আমাদের জানায়। তাদের ক্ষেত্রে তারা সেই ঝাঁটাটাকে ব্যবহার করেন সেই উনুন পরিষ্কার করার জন্য, বা সেই যে তাওয়া রয়েছে সেই তাওয়াটা পরিষ্কার করার জন্য। সেভাবেই তারপর তিনি খুব সুস্বাদু একটা ধোসা আমাকে তৈরি করে দিয়েছিলেন, সেটা আমি দাঁড়িয়ে খেয়েছি। এবং দামও খুবই কম ছিল, মাত্র 10 টাকা ছিল সেই ধোসার দাম, এবং তার সঙ্গে ছিল সাম্বার এবং ছিল কোকোনাট চাটনি।

0: এইভাবে কিন্তু তিনি পরিবেশন করেছিলেন। শ্রোতা বন্ধু, কলকাতার ফুচকা, কলকাতার ঝালমুড়ির কথা কিন্তু অবশ্যই বলেছি, কিন্তু তার পাশাপাশি আরও বিভিন্ন জায়গাতে কিন্তু রয়েছে অনেক স্ট্রিট ফুড। বেলজিয়ামের ফ্রেঞ্চ ফ্রাইয়ের কথা যদি বলি, অনেকেই মনে করেন ফ্রেঞ্চ ফ্রাই ফ্রান্সের আবিষ্কার, কিন্তু আসলে বেলজিয়াম দাবি করে এর জন্ম তাঁদেরই দেশে। আলুকে মোটা মোটা করে কেটে দুবার ভাজা করা হয়, ফলে বাইরের অংশ মুচমুচে হয় এবং ভেতরের অংশ নরম থাকে। বেলজিয়ামের রাস্তার ধারে ছোট ছোট ফ্রাই স্টলে সারা দিন ভিড় লেগেই থাকে। মেয়োনিজ, চিজ, সস বা বিভিন্ন ডিপের সঙ্গে এটি পরিবেশন করা হয়। শ্রোতা বন্ধু রয়েছেন, নমস্কার বন্ধু, কে রয়েছেন? নমস্কার বন্ধু, কে রয়েছেন? নীলমণিবাবু, আপনাকেও স্বাগত। বলুন নীলমণিবাবু।
1: ও, আপনার গোলাঘাটের বাজারে যারা নাকি শাকসবজি বেচতে আসে তাদের প্রায় সেটা আমি খেয়েছি, সেটা খুব ভালো লাগে। অনেক দোকান আছে, আপনাদের দোকানে খুব ভালো লাগে আমার। পুরি দোকান, ফুটপাত দোকান করে খাওয়া দোকান,
0: অসংখ্য ধন্যবাদ। শ্রোতা বন্ধু, আর খুব কম সময় কিন্তু রয়েছে, আপনারা ফোন করতে পারেন 0381-232-6253 এই নম্বরে। নমস্কার বন্ধু, কে রয়েছেন?
2: হ্যাঁ নমস্কার, আমি পশ্চিমবঙ্গ বীরভূম থেকে নিতাই দাস বলছি।
0: নমস্কার নিতাই বাবু, বলুন।
2: হ্যাঁ দেখুন, যে খাবারের কথা হচ্ছে সেই খাবার কিন্তু বাজারে এখন এগুলোই চলছে। তো আমাদের এখানে ছোট্ট বাজার আছে, সেখানে প্রায় 10টা ঠেলা গাড়ি বসে। হ্যাঁ, তো সেই 10টা ঠেলা গাড়ির মধ্যে বিভিন্ন খাবার তৈরি হয়। হ্যাঁ, কোথাও নানপুরি হচ্ছে, কোথাও চপ হচ্ছে, সিঙ্গারা হচ্ছে, কোথাও হচ্ছে আপনার চিকেন পকোড়া হচ্ছে, হ্যাঁ কাটলেট হচ্ছে, চাউমিন হচ্ছে, বিভিন্ন ধরনের খাবার, চাট হচ্ছে, ফুচকা হচ্ছে। তো এইসব খাবারগুলো কিন্তু এখন বাজারে খুব চলছে। তো আমার পছন্দের খাবার হচ্ছে চিকেন পকোড়া।
0: চিকেন পকোড়া, ওকে। হ্যাঁ, তো সেই জায়গাটা আপনি চিকেন পকোড়া চিকেন পকোড়া খান সেখান থেকে আপনি?
2: হ্যাঁ, আমি সেখান থেকে খাই চিকেন পকোড়া মাঝে মাঝে।
0: বাহ, তো একসাথে কটা চিকেন পকোড়া খেতে পারেন আপনি?
2: আমি একসাথে মোটামুটি 10টা খাই।
0: বাহ, দারুণ ব্যাপার। অসংখ্য ধন্যবাদ নিতাই বাবু ফোন করার জন্য, অসংখ্য ধন্যবাদ। শ্রোতা বন্ধু, আগরতলা শহরের কথা যদি এবারে বলি, আগরতলা শহরেও কিন্তু অনেক এরকম স্ট্রিট ফুড রয়েছে। যেমনটা আমি বলছিলাম যে ডিম কেক আর হালিম, এটাও কিন্তু একটা ইউনিক খাবার। এবং হালিম মানে সেখানে মাংস থাকে, সেখানে একটা গ্রেভি জাতীয় একটা বিষয় থাকে, এবং ডিম কেকটা যেটা বানানো হয় সিদ্ধ ডিম থাকে এবং একটা বানের মতো একটা জিনিস দিয়ে সেটাকে বানিয়ে তারপর তার মধ্যে ডিমটা দেওয়া হয়। অর্থাৎ একটা ইউনিক দুটোর কম্বিনেশনে সেই ডিম কেক এবং হালিমটা কিন্তু হচ্ছে। এটা স্কিল সেন্টারের সামনে আপনারা অনেকেই হয়তো খেয়েছেন। এই রকমের স্ট্রিট ফুড কিন্তু কিছুটা হলেও হেলদি রয়েছে, সেখানে অতটা তেলের ব্যবহার হয় না। শ্রোতা বন্ধু রয়েছেন, নমস্কার শ্রোতা বন্ধু, কে রয়েছেন? নমস্কার, কে রয়েছেন বন্ধু? নমস্কার, নামটা আরেকবার বলবেন। মলিনা দেবী। আপনি দয়া করে একটু রেডিও সেট থেকে একটু দূরে গিয়ে কথাটা বলবেন অথবা রেডিও সেটটা বন্ধ করে দেবেন।
3: হ্যালো,
0: হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি।
3: প্রচন্ড খুব ভালো লাগছে, আমি তো আবার খাই না, নিরামিষ হোটেলে খাই, কিন্তু আমার প্রিয় হইলো আলু পরোটা।
0: আচ্ছা,
3: আর গোবিন্দ হোটেল হইলো আমার প্রিয়।
0: কোথায় সেটা, কোথায় লোকেশনটা, কোথায়?
3: গোবিন্দ হোটেল হইলো আমার মডেস্টেন।
0: বাহ,
3: পঞ্জে নতুন একটা বিল্ডিং করতেছে।
0: আচ্ছা,
3: ওটা দিয়ে গিয়ে ওই দোকানটা।
0: বাহ, দারুণ ব্যাপার।
3: হ্যাঁ, এভাবে তো খাবার খুব টেস্টি।
0: বাহ, অসাধারণ।

0: ওই আলু বড় ভালোবাসি আর ওই সবজি সবজি আমের অন্য না সবজি একদম সবজি না ওই ডাল বুট ইত্যাদি সবজি করে এটাই ভালো লাগে।
1: অসংখ্য ধন্যবাদ মুনিনা ম্যাডাম, অসংখ্য ধন্যবাদ। শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উজ্জয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে অর্ণব, এবং আজ রাতের এই পর্বে আমরা কথা বলছিলাম স্ট্রিট ফুড নিয়ে। স্ট্রিট ফুড বিভিন্ন রকমের কিন্তু রয়েছে শ্রোতা বন্ধু। এবারে আপনারা বলছিলেন যে খিদে বেড়ে গেছে, প্রত্যেকের খেতে ইচ্ছে করছে। হ্যাঁ, এবারে যদি আমি এমন কিছু স্ট্রিট ফুডের কথা বলি যা হয়তো অনেকেরই খিদেটা একেবারে মেরে দিতে পারে, চলুন তাহলে। পৃথিবীর বিভিন্ন দেশে শ্রোতা বন্ধু পোকামাকড় কিন্তু খাওয়া হয়। সেখানে অস্বাভাবিক বিষয় কিন্তু নয় সেখানে পোকামাকড়, বরং অনেক সংস্কৃতিতে এটি শত শত বছরের পুরনো খাদ্য, ঐতিহ্যের অংশ বলা চলে। এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকা এবং ইউরোপের দেশেও বিভিন্ন ধরনের পোকামাকড়ের ভাজা, সেগুলো কিন্তু স্ট্রিট ফুড হিসেবে বিক্রি হয় শ্রোতা বন্ধু। পোকামাকড় খাওয়ার ইতিহাস মানব সভ্যতার প্রাচীন কাল থেকেই রয়েছে। বিভিন্ন ধরনের পোকামাকড় খাদ্য হিসেবে ব্যবহার করে এসেছে মানুষ। যদিও বিজ্ঞানীরা মনে করেন যে কৃষির আবিষ্কারের আগে মানুষ বন জঙ্গল থেকে ফলমূলের পাশাপাশি পোকামাকড় সংগ্রহ করে খেত, সেখানে প্রোটিন রিকোয়ারমেন্টটা অনেকটাই কেটে যেত সেখানে। বর্তমানে যদি দেখি সেখানে বিশ্বের 100টিরও বেশি দেশে প্রায় 2000-এর বেশি প্রজাতির পোকামাকড় খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। তাহলে আপনি বুঝতেই পারছেন যে পোকামাকড়ের যে জনপ্রিয়তা স্ট্রিট ফুড হিসাবে সেটাও কিন্তু নেহাত কম নয়। বিশেষ করে থাইল্যান্ডের কথা যদি বলি, সেখানে থাইল্যান্ডের রাস্তায় ভাজা পোকামাকড় বিক্রি হয়। থাইল্যান্ডের রাস্তার ধারে ভাজা ক্রিকেট বা ঝিঝি পোকা যাকে বলে, বা ঘাসফড়িং, সিল্ক ওয়ার্ম এবং বাঁশের কৃমি বিক্রি করতে দেখা যায় সেই জায়গাতে। এগুলো সাধারণত তেলে ভেজে লবণ, মরিচ, রসুন ও বিভিন্ন মশলা দিয়ে পরিবেশন করা হয়। অনেক পর্যটকরাও সেখানে কৌতূহলবশত প্রথমবার অন্তত পক্ষে সেই খাবারটা চেখে দেখেন। মেক্সিকোর ওয়াহাকা অঞ্চলে চাপুলিনেস নামে পরিচিত ভাজা ঘাসফড়িং অত্যন্ত জনপ্রিয়। লেবুর রস, রসুন ও মরিচ দিয়ে মশলাদার করে তৈরি করা হয় এই ঘাসফড়িংয়ের ভাজা। অনেক সময় এটি টাকোর ভেতরেও ব্যবহার করা হয়, তাই যারা টাকো খেতে পছন্দ করেন এবং মেক্সিকোতে গিয়ে টাকো খাবেন বলে ঠিক করেছেন তারা কিন্তু একটু সাবধানে, এবং যারা ঘাসফড়িং খাবেন না বলে ঠিক করেছেন তারা কিন্তু একটু সাবধানে সেটা খাবেন। শ্রোতা বন্ধু রয়েছেন, নমস্কার। শ্রোতা বন্ধু কে রয়েছেন?
2: নমস্কার দাদা, দেখুন অনুদা রয়েছেন মনে হচ্ছে কথা শুনে। নমস্কার
1: নমস্কার।
2: দেখুন সত্যি কথা বলতে কি, আমি বেশিরভাগ ক্ষেত্রে তো একটু নিরামিষ ভাবে থাকতে হয়।
1: আচ্ছা,
2: তো সেই হিসাবে আমি যেগুলো রাস্তার স্ট্রিট ফুড বলতে গেলে যেগুলো পানীয় সেগুলো একটু খাওয়ার চেষ্টা করি বেশি।
1: আচ্ছা, পানীয় খাওয়ার চেষ্টা করেন?
2: পানীয় বলতে গেলে যেমন ধরো আঁকের রসটা খুব সুন্দর করে আমাদের এখানে, বাইরে কি আমাদের মোড়ে একদম কয়েকজন আঁকের রস নিয়ে বসে, কিন্তু একটি মানুষ মানে মানুষের কাছে তার যেন ওটাই যেন বেশি সুস্বাদু, এবং ওখানে সব থেকে বেশি ভিড় হয়।
1: হ্যাঁ,
2: জানি না উনি ওর সঙ্গে কি হবে তৈরি করেন, ওটা পিওর ব্যাপার আছে, সবাই সেখানে আসেন। আর লস্যিটাও খুব সুন্দর করে করেন পাশে আমাদের বহরমপুরের কাছেই আছে। তারপর হ্যাঁ, আর চায়ের ব্যাপারে কিন্তু আমার খুব খুব আকর্ষণীয়, আর এখানে আমাদের রানীবাগানের দিকে খুব চায়ের লাইন করে মাটির ভাঁড়ে চা দেওয়া হয়। আচ্ছা, পুরো দদ্দরে একদম এত সুন্দর চাটা না, আর একদম লাইন পড়ে যায়, আর সেখানেই চাটা বেশি খেয়ে মানে নিতে আসে। এইগুলো মানে বেশি আকর্ষণ আমার কাছে খুব। হ্যাঁ,
1: অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ মিল্টন বাবু, অসংখ্য ধন্যবাদ। শ্রোতা বন্ধু, মিল্টন বাবু কিন্তু বললেন চায়ের কথা বললেন, এবং চার কথা অবশ্যই ভারতীয়দের বিশেষ করে চা কিন্তু একেবারে যদি স্ট্রিট ফুডের কিছু ক্যাটাগরি থাকে এক নম্বরে অবশ্যই থাকবে সেখানে চা। এবং আমারও মনে পড়ে আগরতলা শহরে তো এমন অনেক জায়গা রয়েছে চা খাওয়ার। কলকাতার দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর স্টেশনের খুব পাশে একটা দোকান ছিল, সেই চায়ের কথা এখনও আমার মনে পড়ে, এতটাই সুস্বাদু ছিল। এবং সেই দোকানে মানুষ লাইন ধরে দাঁড়িয়ে থাকতেন 5 টাকার ভাড়ে চা খাওয়ার জন্য। তাহলে বুঝতেই পারছেন সেই চা কতটা সুস্বাদু।

0: ছিল। শ্রোতা বন্ধু, বিশ্বের বিভিন্ন জায়গার যে বিভিন্ন পোকামাকড় খাওয়ার কথা বলছিলাম, ট্যারেন্টোলা, ট্যারেন্টোলা আমরা জানি, যারাই হয়তো ইন্টারনেটে হলেও ছবি দেখেছি ট্যারেন্টোলা কতটা ভয়ঙ্কর এবং কতটা পয়জনাস সেটা জানি, কিন্তু কম্বোডিয়ায় সেই কিছু অঞ্চলে ভাজা ট্যারেন্টোলা এটি বিখ্যাত একটি স্ট্রিট ফুড। বাইরে মুচমুচে এবং ভেতরে তুলনামূলকভাবে নরম এই খাবার কিন্তু স্থানীয়দের পাশাপাশি পর্যটকদেরও আকর্ষণ করে। যদি অনেকের কাছে এটি বেশ অদ্ভুত মনে হতে পারে, কারণ যে ট্যারেন্টোলা দেখলেই একেবারে প্রাণ ছিটিয়ে যায়, সে ট্যারেন্টোলার ভাজা খাবো সেটা কিন্তু একটু কেমনই লাগে। তবে তার পুষ্টিগুণ অনেক, ভোজ্য পোকামাকড় প্রচুর পরিমাণে প্রোটিন, আয়রন, জিঙ্ক এবং ভিটামিন থাকে, যার পরিপ্রেক্ষিতেই এটা কিন্তু খাওয়া চলে। আপনার পছন্দের উপর নির্ভর করে অবশ্যই। ঐতিহ্যের কথা যদি বলি, অনেক অঞ্চলে শতাব্দী প্রাচীন খাদ্য সংস্কৃতির অংশ কিন্তু এই পোকামাকড় খাওয়া। তবে হ্যাঁ, পোকামাকড় খান আর না খান, স্ট্রিট ফুড যে বিভিন্ন বিষয় রয়েছে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। যেই স্ট্রিট ফুডগুলোর কথা মনে হলেই আমাদের জিভে কিন্তু জল চলে আসে। যেমন প্রশান্তবাবু বলছিলেন, স্ট্রিট ফুড খাওয়া তিনি ছেড়ে দিয়েছেন, কিন্তু আজকের এই ডিসকাশন, আজকের এই কথা শুনে প্রত্যেকের তার আবার হয়তো খাওয়া শুরু করবেন। অবশ্যই স্ট্রিট ফুড খান, কিন্তু নিজের শরীরের দিকে তাকিয়ে শরীরটা বুঝে তারপর অবশ্যই খাবেন। স্ট্রিট ফুড শ্রোতাবন্ধু শুধুমাত্র রাস্তার খাবার নয়, এটি মানুষের গল্প, সংস্কৃতি, স্মৃতি এবং আবেগের এক জীবন্ত অধ্যায়। ব্যস্ত জীবনের মাঝেও এক প্লেট ফুচকা, এক কাপ চা কিংবা গরম গরম মোমো আমাদের মুখে হাসি ফোটায়, বন্ধুদের কাছে টেনে আনে, জীবনের ছোট ছোট আনন্দগুলোকে আরও রঙিন করে তোলে। শ্রোতা বন্ধু, স্ট্রিট ফুড অবশ্যই উপভোগ করুন, কিন্তু অবশ্যই স্বাস্থ্যবিধির বিষয়েও কিছুটা সচেতন থাকতে হবে, কারণ স্বাদের সঙ্গে সুস্থ থাকাটাও কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ। শ্রোতা বন্ধু, আমি আপনাদের বন্ধু আর যে অর্ণব আজকের এই আজ রাতের পর্ব থেকে বিদায় নিচ্ছি। আপনারা প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি গানে গানে।
1: হম গা কে সুনাতা

শ্রোতা বন্ধু, এবারে জানিয়ে দিচ্ছি আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়ার বিজ্ঞপ্তি। আগামী চব্বিশ ঘন্টায় সিপাহীজলা জেলা ও দক্ষিণ জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.4 ডিগ্রি সেলসিয়াস। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি। শ্রোতা বন্ধু, এবারে জানিয়ে দিচ্ছি আগামীকাল গোটা দিনের এফএম উজ্জয়ন্তের অনুষ্ঠান সূচি। সকাল 6:05 ককবুরুক অনুষ্ঠান সালকামা পাণ্ডা, 6:25 শুনবেন ককবুরুক অনুষ্ঠান হায়ুম্নি খোরাং, অভিজ্ঞাপন শুনবেন সকাল 7:45, তোমায় গান শোনাবো শুনবেন সকাল 8:40, বলছি তোমায় সকাল 9:12 শুনবেন আরজে মহুয়ার সাথে, তুমি অনন্যা শুনবেন বেলা 10:00, চিরায়ত শুনবেন দুপুর 2:30, হৃদ মাঝারে দুপুর 3:00। ফেলে আসা দিনের গান সঙ্গে থাকবেন আরজে অনিন্দিতা বিকেল 4:00, ঝুমে সাত বিকেল 5:00, ছন্দে গানে শুনবেন।

ছটা বেজে ৩০ মিনিটে, সেরা কথা ৭টা বেজে ২৫ মিনিটে। রাত ৮টা বেজে ৫ মিনিটে শুনবেন সুস্বাস্থ্য, প্রণামি তোমারে শুনবেন রাত ৯টা বেজে ২ মিনিটে। আর যে অন্তরার সাথে শুনবেন আজ রাতে রাত ৯টা বেজে ৩০ মিনিট থেকে। রাত ১১টা থেকে শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত এফএম গোল্ডের অনুষ্ঠান। অনুষ্ঠানের সময়সূচি প্রয়োজনে পরিবর্তিত হতে পারে। শ্রোতাবন্ধু, রাত ১১টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত এফএম গোল্ডের অনুষ্ঠান। স্টুডিওর ঘুরিতে

পরিবর্তিত হতে পারে। শ্রোতাবন্ধু, রাত ১১টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত FM গোল্ডের অনুষ্ঠান। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত ১১টা বেজে ২ সেকেন্ড। আমি আপনাদের বন্ধু আরজি অর্ণ বিদায় নিচ্ছি আজকের এই পর্ব থেকে। কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো পর্বে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই স্ট্রিট ফুডকে ভালোবাসবেন, কিন্তু তার পাশাপাশি নিজের স্বাস্থ্যবিধি মেনে তারপর অবশ্যই স্ট্রিট ফুড বিভিন্ন জায়গার স্ট্রিট ফুড ট্রাই করবেন। এবং স্ট্রিট ফুডের মাধ্যমে কিন্তু বিভিন্ন কালচার, বিভিন্ন জায়গার আসল প্রাণ আমরা চিনতে পারি। শুভরাত্রি।